আজ বৃহস্পতিবার, চৌঠা আষাঢ় 1948 শকাব্দ, 25শে জুন 2026 খ্রিস্টাব্দ, 10ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। সূর্যোদয় 4:55 হয়ে 2 সেকেন্ডে, সূর্যাস্ত 6:22 হয়ে 21 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 17 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান তাঁদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে 25 জুন অর্থাৎ আজ পর্যন্ত ঝোড়ো আবহাওয়ার কারণে পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূলে বাতাসের গতিবেগ ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার, কখনো কখনো সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। তাই মৎস্যজীবীদের 25 জুন পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূলে যেতে নিষেধ করা হয়েছে। শুনলেন মৎস্যজীবীদের জন্য ঘোষণা। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরেই সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।
1: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। বহু মনীষী ব্যক্তি বহু উপদেশ দিয়েছেন, তোমরা এই করো, এই করো, এই করো, এই তোমাদের করণীয়, এই আচরণই প্রশস্ত, স্বার্থত্যাগ চাই, বুকের মধ্যে স্বদেশ প্রীতি জ্বালিয়ে তোলা প্রয়োজন, জাতিভেদ অস্বীকার, ছুতমার্গ পরিহার, খদ্দর পরিধান, এমনি অনেক আবশ্যকীয় মূল্যবান আদেশ এবং উপদেশ। এই হল প্রোগ্রাম। আবার অন্য প্রকার উপদেশ, ভিন্ন প্রোগ্রামও আছে। আপনাদের মতো দেশের বহু ছাত্র ও যুবক আমাকে গিয়ে জিজ্ঞাসা করেন, আমরা কি করব আপনি বলে দিন। উত্তরে আমি বলি, প্রোগ্রাম তো আমি দিতে পারিনি, আমি শুধু তোমাদের বলতে পারি তোমরা দৃঢ়পণে সত্যাশ্রয়ী হও। তারা প্রশ্ন করেন, এক্ষেত্রে সত্য কি? বিভিন্ন মতামত ও প্রোগ্রাম যে আমাদের উদ্ভ্রান্ত করে দেয়। জবাবে আমি বলি, সত্যের কোনো শাশ্বত সংজ্ঞা আমার জানা নেই। দেশ কাল ও পাত্রের সম্বন্ধ বা রিলেশন দিয়েই সত্যের যাচাই হয়। দেশ কাল পাত্রের পরস্পরের সম্বন্ধের সত্য জ্ঞানই সত্যের স্বরূপ। একের পরিবর্তনের সঙ্গে অপরের পরিবর্তন অবশ্যম্ভাবী। এই পরিবর্তন বুদ্ধিপূর্বক মেনে নেওয়ায় সত্যকে জানা। যেমন বহু পূর্বকালে রাজাই ছিলেন ভগবানের প্রতিনিধি, দেশের লোকে এ কথা মেনে নিয়েছিল। একে অসত্য বলতে আমি চাইনি, সে প্রাচীন যুগে হয়তো এই ছিল সত্য, কিন্তু আজ জ্ঞান ও পারিপার্শ্বিকের পরিবর্তনের ফলে এ কথা যদি ভ্রান্ত বলেই প্রমাণিত হয়, তবুও কোনো এক সাবেক দিনের যুক্তি ও উক্তি মাত্রকে অবলম্বন করে একই সত্য বলে যদি কেউ তর্ক করে, তাকে আর যাই কেন বলি সত্যাশ্রয়ী বলব না। কিন্তু শুদ্ধমাত্র মানাই এর সবটুকু নয়। বস্তুত আর একদিক দিয়ে কোনো সার্থকতাই এর নেই যদি না চিন্তায়, বাক্যে ও ব্যবহারে, জীবনযাত্রার পদে পদে এ সত্য বিকশিত হয়ে ওঠে। ভুল জানা, ভ্রান্ত ধারণা, বরঞ্চ সেও ভালো, কিন্তু ভিতরের জানা ও বাইরের আচরণে যদি সামঞ্জস্য না থাকে, অর্থাৎ যদি জানি একরকম, বলি আর একরকম এবং করি আর একরকম, তবে জীবনের এত বড় ব্যর্থতা, এত বড় ভীরুতা আর নেই। যৌবন ধর্মকে এতখানি ছোট করতে আর দ্বিতীয় কিছু নেই। ছুটমার্গ, জাতিভেদ, খদ্দর পরিধান, জাতীয় শিক্ষা, দেশের কাজ এসব সত্য কি অসত্য, ভালো কি মন্দ, এ আলোচনা আমি করব না। এর সত্যাসত্য বুঝিয়ে দেবার আমার চেয়ে যোগ্যতর ব্যক্তি আপনারা অনেক পাবেন। কিন্তু আমি কেবল এই নিবেদনই করব, আপনাদের বুঝার সঙ্গে যেন কার্যের ঐক্য থাকে। বুঝি ছোঁয়াছুঁই আচার বিচারের অর্থ নেই, তবু মেনে চলি। বুঝি জাতিভেদ মহা অকল্যাণকর, তবু নিজের আচরণে তাকে প্রকাশ করিনি। বুঝি ও বলি বিধবা বিবাহ উচিত, তবু নিজের জীবনে তাকে প্রত্যাহার করি। জানি খদ্দর পরা উচিত, তবু বিলাতি কাপড় পরি। একেই বলি আমি অসত্যাচরণ। দেশের দুর্দশা ও দুর্গতির মূলে এই মহাপাপ যে আমাদের কতখানি নিচে টেনে এনেছে, এ হয়তো আমরা কল্পনাও করিনি। এমনি ধারা সকল দিকে, দৃষ্টান্ত দিয়ে সময় অতিবাহিত করবার প্রয়োজন নেই। প্রার্থনা করি দীনতা ও কাপুরুষতার এই গভীর পঙ্ক থেকে দেশের যৌবন যেন মুক্তি লাভ করতে পারে। এ কথা মনে রাখতে হবে, সত্যনিষ্ঠাই শক্তি, সত্যনিষ্ঠাই সমস্ত মঙ্গলের আধার, এবং ইংরেজিতে যাকে বলে টেনাসিটি অফ পারপাস, সেও এই সত্যনিষ্ঠারই বিকাশ। তাই বারংবার স্বদেশের যৌবনের কাছে এই আবেদন করি, সত্যনিষ্ঠাই যেন তাদের ব্রত হয়, কেননা নিশ্চয় জানি এই ব্রত ধারণই তাদের সম্মুখের সমস্ত বাধা অপসরণ করে যথার্থ কল্যাণের পথ উদ্ঘাটিত করে দেবে।
0: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন সঙ্গীতাঞ্জলি সমবেত কণ্ঠে।

0: সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানে পরপর দুটি গান শুনলেন সমবেত কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের জানিয়ে দিই। সকাল 6:30 আপনার স্বাস্থ্য, 6:30 শুনবেন আজকের চাষবাস কৃষি সুপারিশ, 6:40 আপনার স্বাস্থ্য কথিকা বিকিরণ চিকিৎসার নবদিগন্ত শুনবেন তৃতীয় পর্ব, বলবেন ডক্টর অরিন্দম চৌধুরী, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও শুভদীপ দে, 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী তৃষা পারুই, 8:00 জানা অজানা কথিকা পাখির উড়ান আশ্চর্য বিজ্ঞান শুনবেন প্রথম পর্ব, বলবেন অধ্যাপক প্রদীপ্ত পঞ্চোধ্যায়ী, 8:05 নজরুল গীতি শিল্পী পল্টু বিশ্বাস, 8:20 উত্তরণ দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম সুশান্ত কুমার শীতের সাক্ষাৎকার বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায় শুনবেন দ্বিতীয় পর্ব, 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অনিন্দিতা দেব, 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 9:25 জেলার চিঠি, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, 11:00 যুববাণীর অনুষ্ঠান ঐতিহ্য উপস্থাপনায় শুভাশিস বন্দ্যোপাধ্যায় ও মেঘ বালিকা আচার্য, 12:00 ভজন শিল্পী উৎস ঘোষ, 12:15 লোকগীতি শিল্পী অনিতা পাল, 12:33 গ্রামীণ যুববন্ধুদের অনুষ্ঠান কারুশিল্পে রেজিনের ব্যবহার এই বিষয়ে শিশির বসাকের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী, 1:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, 1:45 মহিলা মহল, 2:30 বাংলা আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে দ্বিতীয় অধিবেশন বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, 5:30 বিদ্যার্থীদের জন্য নবম শ্রেণীর গণিত বিষয়ে রামকৃষ্ণ আশ্রম ইনস্টিটিউট হরিনাভির শিক্ষক আব্দুল হালিম শেখ ও তার দুজন শিক্ষার্থী, 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:38 কৃষি কথার আসর গ্রামীণ ক্ষেত্রে সংরক্ষণাগারের গুরুত্ব এ বিষয়ে অরিন্দম সাহা সর্দারের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক, 7:10 রামায়ণ গান পরিবেশনায় কৃষ্ণা দাস ও সহশিল্পীবৃন্দ, 7:30 সমীক্ষা, রাত 8:00 অনুরোধের আসর, 8:30 অন্বেষা। এই অনুষ্ঠানে প্রথমেই শুনবেন বিজ্ঞানের খবর, তারপর IISER এর গবেষণা কর্ম এ বিষয়ে অধ্যাপক অনিন্দিতা ভদ্রের সাক্ষাৎকার, 8:50 বিধানসভা পর্যালোচনা, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী অনিন্দিতা দেব, 9:30 নজরুল গীতি, 9:45 ভজন, 10:00 শ্রবণে স্বাস্থ্য, 10:30 লোকগীতি, 11:00 গিটার, 11:10 পরম্পরা। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান সম্পর্কে, একটু পরেই সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল প্রগতির 52তম বৈঠকে সভাপতিত্ব করেন। রাস্তা, বিদ্যুৎ, শিল্প করিডোর ও মেট্রো রেল ক্ষেত্রে 30,000 টাকার বিনিয়োগ প্রকল্প নিয়ে পর্যালোচনা করেন তিনি। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ 3 দিনের ব্রিটেন সফরে লন্ডন যাচ্ছেন। ভারত ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে কথা বলবেন তাঁরা। কলকাতার তারাতলায় নির্মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর ঘোষণা করেছে। অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল, মরক্কো, সুইজারল্যান্ড ও কানাডা পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। গতকাল ব্রাজিল 3-0 গোলে স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল প্রগতির 52তম বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে তিনি রাস্তা, বিদ্যুৎ, শিল্প করিডোর ও মেট্রো রেল ক্ষেত্রে 30,000 টাকার বিনিয়োগ প্রকল্প নিয়ে পর্যালোচনা করেন। আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি এই প্রকল্পগুলির লক্ষ্য শিল্প পরিকাঠাময় উন্নয়ন, জনকল্যাণ ও সর্বোপরি অর্থনৈতিক অগ্রগতি। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, প্রকল্প বাস্তবায়নে দেরি হলে ব্যয় বৃদ্ধি পায় এবং সাধারণ মানুষ সময় মতো এর সুফল থেকে বঞ্চিত হয়। এ প্রসঙ্গে তিনি সংশ্লিষ্ট মন্ত্রক ও রাজ্য সরকারগুলিকে অমীমাংসিত বিষয়গুলি দ্রুত সমাধানের এবং প্রকল্পগুলির নিয়মিত তদারকি নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি বৈঠকে যক্ষ্মামুক্ত ভারত অভিযানের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী যক্ষ্মা নির্মূলে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ওপর জোর দেন। জনসচেতনতামূলক প্রচারে এনসিসি ক্যাডেট ও মাই ভারত স্বেচ্ছাসেবকদের যুক্ত করার কথা বলেছেন শ্রী মোদী। এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী সাইবার অপরাধ ও ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত অভিযোগগুলিরও পর্যালোচনা করেন। সাইবার জালিয়াতি প্রতিরোধে অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং বিভিন্ন সংস্থার মধ্যে উন্নত সমন্বয়ের উপর গুরুত্বারোপ করেন তিনি। রাজ্যগুলিকে ই0 FIR ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান শ্রী মোদী। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ 3 দিনের ব্রিটেন সফরে লন্ডন যাচ্ছেন। আগামী মাসের 15 তারিখ ভারত ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সেটা ও দ্বৈত অবদান বিষয়ক চুক্তি DCC কার্যকর হবে। এর আগে মন্ত্রীর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই সফরে শ্রী গোয়েল ব্রিটেনের বাণিজ্যমন্ত্রী পিটার কাইলের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ চুক্তির বাস্তবায়ন ও পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। দুই দেশের মধ্যে বিনিয়োগ সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে পদক্ষেপ নিয়ে কথা হবে তাদের মধ্যে। পাশাপাশি শ্রী গোয়েল লন্ডনে আয়োজিত ইন্ডিয়া গ্লোবাল ফোরামের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং তাঁর প্রতিনিধি দলের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, বৈঠকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা কতদূর এগিয়েছে তা পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। তিনি বাণিজ্য দূত গ্রিয়ারের নেতৃত্বের প্রশংসা করেন এবং গঠনমূলক ও ভবিষ্যৎমুখী আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে উভয় পক্ষের ধারাবাহিক প্রচেষ্টারও প্রশংসা করেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল নতুন দিল্লিতে রপ্তানি উন্নয়ন পরিষদ ও শিল্প সংস্থাগুলির সঙ্গেও এক বৈঠক করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল বলেন, ভারতে রপ্তানির পরিকাঠামো আরও এগিয়ে নিয়ে যাওয়ার পন্থা পদ্ধতি খতিয়ে দেখা ও বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ভারতের কি কি পদক্ষেপ নেওয়া দরকার তা খতিয়ে দেখা হয় বৈঠকে। ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থা MSMEকে আরও সহায়তা করা, মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে সুযোগ আরও সম্প্রসারিত করা, রপ্তানি ও সুযোগ বৃদ্ধি এবং ব্র্যান্ড ইন্ডিয়াকে আরও শক্তিশালী করে তোলার জন্য বিশ্বব্যাপী শৃঙ্খলে ভারতের ভূমিকা আরও সম্প্রসারিত করার বিষয়েও আলাপ আলোচনা হয় বৈঠকে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা বিভাগের নির্দেশক উই সুং লাংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিদেশমন্ত্রী জানান, আন্তর্জাতিক পরিস্থিতি এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রের সাম্প্রতিক কৌশলগত পরিস্থিতি নিয়েও মত বিনিময় করেন তাঁরা।
2: As foreign ministers, it is our responsibility to take this relationship forward, to oversee what different parts of the government and different parts of our economy, of our country, do with each other in their interaction. In coordinating that, fashioning a more forward-looking, a more contemporary relationship in a more difficult world. And that world requires countries that are like-minded, with shared values, to have mutual trust to work with each other.
1: গ্রামীণ উন্নয়ন বিভাগ নতুন দিল্লিতে আজ গ্রামীণ উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ক একটি জাতীয় কর্মশালার আয়োজন করছে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, একদিনের এই অনুষ্ঠানটি অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে গ্রামীণ ভারতের প্রাথমিক স্তরের বিভিন্ন বিষয় উন্নয়নের লক্ষ্যে একটি মঞ্চ হিসেবে কাজ করবে। মন্ত্রক আরও জানিয়েছে, এই কর্মশালার লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তার এমন সব ব্যবহারের ক্ষেত্র চিহ্নিত করা যা বড় পরিসরে প্রয়োগ করা যাবে। অন্যদিকে এর মাধ্যমে দেশ জুড়ে প্রযুক্তি গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুতির পাশাপাশি ডেটা ইকোসিস্টেমের প্রস্তুতির বিষয়টিরও মূল্যায়ন করা হবে। দেশজুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। 1975 সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ সংবিধানের 352 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। কারণ হিসেবে অভ্যন্তরীণ অশান্তির কারণে দেশে সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ভারতের সংবিধানকে অবজ্ঞা করে যেভাবে জরুরি অবস্থার সময় দেশের জনগণের উপর সীমাহীন দমনপীড়ন করা হয়েছিল তাকে স্মরণ করতে এবং সেই সব নিপীড়িত মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হয়। বিকশিত ভারত আজীবিকা মিশন গ্রামীণ ভিভি জিরামজি আইনের খসড়া রূপরেখা নিয়ে আলোচনা করতে গ্রামোন্নয়ন দপ্তরের সচিব রোহিত কানসাল নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। আগামী 1 জুলাই থেকে এই আইন গোটা দেশে কার্যকর হবে। বৈঠকে এই আইনের মাধ্যমে বিকেন্দ্রীকৃত পঞ্চায়েতিরাজ সংস্থার পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে গ্রামীণ বিকাশে সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 125তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতার তারাতলার ব্রিজ ব্রিজের কাছে নির্মীয়মান একটি গুদামের শেড ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5। দুর্ঘটনাস্থল থেকে মোট 23 জনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে 5 জনের মৃত্যু হয়, বাকি 18 জন চিকিৎসাধীন। তার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। আহতদের 8 জনের নাম জানা গেছে। মৃতদের মধ্যে আছে বছর 40-এর রোহিত চৌধুরী, বছর 30-এর কৃষ্ণ চৌধুরী ও 17 বছরের রাহুল চৌধুরী। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি। ধ্বংসস্তূপের মধ্যে আরও কয়েকজন আটক থাকতে পারে বলে মনে করা হচ্ছে, ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সারা রাত ধরে চলে উদ্ধার কাজ। উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল খা। ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর্মেনিয়ার সংসদীয় নির্বাচনে জয়ের জন্য সেদেশের প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান ও তার দলকে অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে শ্রী মোদী পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতির জেরে

0: ইরানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সাহায্যের জন্য আর্মেনিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এর সঙ্গে প্রধানমন্ত্রী ভারত আর্মেনিয়া সম্পর্কের উন্নতির লক্ষ্যে পাশিনিয়ানের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। রাষ্ট্রসংঘের বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করায় পাকিস্তানে কড়া সমালোচনা করেছে ভারত। নতুন দিল্লির অভিযোগ, ইসলামাবাদ ওই আন্তর্জাতিক মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে, তারা সহ সভাপতির দায়িত্ব থেকেও নিরাপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর ঘোষণা করেছে। এর ফলে বাণিজ্যিক জাহাজ চলাচল ফের স্বাভাবিক করার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। উপসাগরীয় অঞ্চলে বর্তমান সামুদ্রিক সংকট কিছুটা প্রশমিত হওয়ারও আশা দেখা দিয়েছে। ওমান সরকার জানিয়েছে এই উদ্যোগটি ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা IMO সহযোগিতায় নেওয়া হয়েছে। অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড প্রকল্পের প্রধান জানিয়েছেন কেই পানিয়ার জেলার পোসা ইয়াজালি এলাকার নিপকো কলোনিতে 4 জন নিখোঁজ, 17 জন আহত। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতদের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে জিরোতে নিয়ে যাওয়া হয়েছে। কেই পানিয়ার জেলার ডেপুটি কমিশনার শ্বেতা নাগারকোটি মেহতা জানিয়েছেন ভূমিধসের কারণে দুর্গত এলাকা ইয়াজালি ও হুজ পুটিন উভয় দিক থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সমাজ মাধ্যমে এক পোস্টে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ এর ম্যাচে গুয়াদালুপে স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে এবং মেক্সিকো সিটি স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্র খেলবে মেক্সিকোর বিরুদ্ধে। দুটি খেলায় ভারতীয় সময় সকাল 6:30 শুরু হবে। অন্যদিকে গতরাতে গ্রুপ সি থেকে ব্রাজিল মরক্কো এবং গ্রুপ বি থেকে সুইজারল্যান্ড কানাডা পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। মিয়ামি স্টেডিয়ামে ব্রাজিল 3-0 গোলে স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল প্রগতির 52তম বৈঠকে সভাপতিত্ব করেন। রাস্তা, বিদ্যুৎ, শিল্প, করিডোর ও মেট্রো রেল ক্ষেত্রে 30,000 টাকার বিনিয়োগ প্রকল্প নিয়ে পর্যালোচনা করেন তিনি। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ 3 দিনের ব্রিটেন সফরে লন্ডন যাচ্ছেন। ভারত ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে কথা বলবেন তিনি। খবর শেষ হল পরের খবর সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে আজকের চাষবাস।

গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ জানিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ থেকে পাওয়া কৃষি সুপারিশ। প্রথমেই বলি আমন ধানের কথা। বেলে দোআঁশ থেকে এঁটেল মাটিযুক্ত উঁচু, মাঝারি বা নিচু যে কোনো অবস্থানের জমিতেই আমন ধান চাষ করা যায়। জমির অবস্থান, বৃষ্টির সম্ভাবনা, জাতের মেয়াদ ও শস্য চক্র ইত্যাদির কথা বিবেচনা করে আমন ধান চাষের জন্য বীজ বোনার সময় ঠিক করতে হবে। আমন ধানের চাষ মোটামুটিভাবে বর্ষার জলেই হয়ে থাকে বলে জমির অবস্থান অনুযায়ী বোনার সময় ঠিক করতে হয়। জমির অবস্থান অনুযায়ী বৈশাখ মাস থেকে শ্রাবণ মাসের প্রথম পর্যন্ত আমন ধানের বীজ বোনা চলে। শুকনো বীজতলায় বীজ বোনার সময়ে লক্ষ্য রাখতে হবে যেন নির্দিষ্ট হারে শোধিত বীজ ধান নির্ধারিত পরিমাণ বীজতলায় সমানভাবে পড়ে। বীজ ফেলার পরে বীজতলা 24 ঘন্টা জলে ডুবিয়ে রাখতে হবে। অঙ্কুরিত বা কল করা বীজ বুনলে বীজ বোনার একদিন পরে বীজতলা ভিজিয়ে সেচ দিতে হবে। পরে চারা বড় হবার সঙ্গে সঙ্গে জলের পরিমাণ বৃদ্ধি করতে হবে, তবে কখনোই 2.5 সেন্টিমিটারের বেশি জল যেন না থাকে। আমন ধানের বীজতলা তৈরির কথা বলে দিই একটু বন্ধুরা। 1 একর জমি রোয়ার জন্য 0.1 একর বা 10 শতক বীজতলা তৈরি করতে হবে। বীজতলার জন্য অপেক্ষাকৃত উঁচু জল নিকাশ ব্যবস্থাযুক্ত উর্বর জমি নির্বাচন করতে হবে। সমগ্র বীজতলাটিকে কয়েকটি চওড়া খণ্ডে ভাগ করে নিতে হবে এবং প্রতিটি খণ্ডের প্রস্থ 1.20 মিটার বা 4 ফুট হতে হবে। প্রতিটি খণ্ডের চারপাশে 30 সেন্টিমিটার বা 1 ফুট চওড়া ও 10 সেন্টিমিটার বা 4 ইঞ্চি গভীর নালা রাখতে হবে। অতিরিক্ত নোনা মাটির জমি বীজতলার জন্য একেবারেই উপযুক্ত নয়। অল্প নোনা জমিতে বীজতলা করতে হলে প্রয়োজনীয় সেচের ব্যবস্থা রাখতে হবে। কখনোই যেন বীজতলা শুকিয়ে না যায়। প্রতি 10 শতক বীজতলার জন্য গোবর বা কম্পোস্ট সার 1 টন, নাইট্রোজেন 2 কেজি, ফসফেট 2 কেজি, পটাশ 2 কেজি লাগবে। মূল জমিতে সার প্রয়োগের ক্ষেত্রে আমন ধানে জমির উর্বরতা বজায় রাখতে জমিতে জৈব এবং সবুজ সার অবশ্যই প্রয়োগ করুন। সবুজ সার প্রয়োগ করা না গেলে জমি তৈরির সময়ে একরে 5 টন জৈব সার মাটিতে ভালোভাবে মিশিয়ে দেওয়া প্রয়োজন। রাসায়নিক সার হিসেবে জমির চরিত্র ও ধানের জাত অনুযায়ী মূল সার হিসেবে একরে 7 থেকে 10 কেজি নাইট্রোজেন, 12 থেকে 16 কেজি ফসফেট ও 12 থেকে 16 কেজি পটাশ সার প্রয়োগ করা উচিত। বেলে মাটিতে পটাশ সার 2 বারে অর্থাৎ মূল সার ও দ্বিতীয় চাপানে প্রয়োগ করা যেতে পারে। জিঙ্কের ঘাটতি যুক্ত এলাকায় একর প্রতি 10 কেজি জিঙ্ক সালফেট ও 4 থেকে 8 কেজি সালফার মূল সার কিংবা প্রথম চাপানে প্রয়োগ করা যেতে পারে। মাটি পরীক্ষার ভিত্তিতে সার প্রয়োগ করলে ফলন বৃদ্ধি হয় ও সারের অপচয় কম হয়। সাধারণত আষাঢ় থেকে শ্রাবণের মধ্যে অর্থাৎ জুলাই থেকে আগস্টের মধ্যে আমন ধান রোয়ার কাজ শেষ করা উচিত। আমনের জলদি জাতের চারা 20x10 সেন্টিমিটার, মাঝারি জাতের চারা 20x15 সেন্টিমিটার এবং নাবি জাতের চারা 20x20 সেন্টিমিটার দূরত্বে রোয়া করতে হবে। বন্ধুরা, জানিয়ে দিই অড়হর চাষের কথা। হালকা ও মাঝারি মাটিতে অড়হর চাষ ভালো হয়, তবে সব ধরনের মাটিতেই কিন্তু চাষ করা যায়। জ্যৈষ্ঠ আষাঢ় মাসে বীজ বুনতে হবে। একরে 10 কেজি বীজের প্রয়োজন হয়। স্বল্পমেয়াদি জাতের সারি ও গাছের দূরত্ব থাকবে 1 ফুট, মধ্যমেয়াদি জাতে 2 ফুট ও প্রতি কেজি বীজের সঙ্গে থাইরাম 75%, 2 গ্রাম বা ম্যানকোজে 75%, 3 গ্রাম বা ক্যাপ্টেন 75%, 2 গ্রাম মেশালেই বীজ শোধন হয়। বীজ বোনার কমপক্ষে 7 দিন আগে বীজ শোধন করে বোনার আগে রাইজোবিয়াম কালচার মেশাতে হবে। স্বল্পমেয়াদি অর্থাৎ 120 দিনের জাতগুলি হল TAT10, UPAS 120, প্রভাত, T21, পুষা
আগেতি। মধ্যমেয়াদী জাতগুলি হল রবি, এই জাতটি আশ্বিন মাসে বোনা হয়। একর প্রতি মূল সার নাইট্রোজেন 12 কেজি, ফসফেট 24 কেজি ও পটাশ 24 কেজি লাগবে। কোনো চাপান সার এক্ষেত্রে লাগবে না। জানিয়ে দিই আখ চাষের কথা। রোগ পোকা যেমন লাল ডোরা ধসা, ছিপটি ভূষা, ঢোলে পড়া রোগ এবং ডগা ছিদ্রকারী পোকা, মাজরা পোকা, শোষক পোকার আক্রমণের প্রতি লক্ষ্য রাখুন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিন। দ্বিতীয় জাপান সার হিসেবে আখ বসানোর 90 দিন পর 66 কেজি নাইট্রোজেন ও 50 কেজি পটাশ মাটিতে মিশিয়ে দিন ও গাছের গোড়ায় মাটি দিয়ে ঢেলি বেঁধে দিন এবং সেচ দিন। এবার আসি পাট চাষের কথায়। পাটের বয়স 90 থেকে 110 দিন হলে পাট কাটা যেতে পারে, তবে 110 থেকে 115 দিনের পাট কাটার জন্য একেবারেই আদর্শ। পাটের গুণগত মান পাট পচানোর পদ্ধতির উপরে অনেকটাই নির্ভর করে, সুতরাং পাট কাটার পর পাট পচানোর বিষয়ে সতর্ক থাকতে হবে। পাট কাটার পর বান্ডেল বেঁধে 4-5 দিন রোদে রেখে পাতা ঝরে গেলে পরিষ্কার জলে ঝাঁক দিতে হবে। কাদামাটি বা কলা গাছ দিয়ে পাট ঝাঁক দেওয়া বন্ধ করুন, কারণ এর ফলে পাটের গুণগত মান ও রং খারাপ হয়ে যায়। পাটের প্রতি বান্ডিলে 2 থেকে 3টি ধৈঞ্চা গাছ ঢুকিয়ে দিলে পাটের পচন দ্রুত হয়। পাটের তন্তুর গুণগত মান উন্নীত করার জন্য পাট পচানোর পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাট গবেষণা কেন্দ্র ক্রাইজেফ উদ্ভাবিত ব্যাকটেরিয়া পাউডার ক্রাইজেফ সোনা বিঘা প্রতি 3 থেকে 4 কেজি পাটের বান্ডিলের বিভিন্ন স্তরে ছড়িয়ে দিয়ে পাট পচালে পচন দ্রুত হবে ও পাটের গুণগত মান উন্নত হবে, এবং ওই একই জলে আবারও পাট পচালে জীবাণু পাউডার অর্ধেক বা 1.5 থেকে 2 কেজি প্রয়োগ করলেই হবে। শেষে জানিয়ে দিই সবুজ সার প্রয়োগের কথা। আমন ধানে চাষে জৈব সার যোগানোর জন্য সবুজ সার হিসেবে ধনচে বীজ বোনার পরিকল্পনা করুন। এজন্য আমন ধান রোপণের 1.5 থেকে 2 মাস আগে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই কিন্তু বৃষ্টির জলের সুযোগ নিয়ে 2টি চাষ দিয়ে বিঘা প্রতি 4 কেজি ধনচে বীজ বুনতে পারেন। বীজ বোনার আগে বিঘা প্রতি 20-22 কেজি সিঙ্গেল সুপারফসফেট সার মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে।

0: অর্থ আমরা পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ থেকে। কৃষি ভাইদের জন্য আরও একটি বিশেষ বিজ্ঞপ্তি, দেশের ছোট ও প্রান্তিক কৃষকদের চাষের খরচ মেটাতে ও তাদের আর্থিক সুরক্ষার যোগান দিতে ভারত সরকারের একটি কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ যোজনা, যার মাধ্যমে প্রতি বছর 3টি কিস্তিতে 6,000 টাকা সরাসরি সুবিধাভোগী যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। বিশদে জানতে নিকটবর্তী ব্লক অফিসে যোগাযোগ করতে পারেন।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটি সতর্কবার্তায় জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, যার পরিমাণ 7 থেকে 11 সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়া, যার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সাথে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার গতিবেগ ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। এরই সঙ্গে শেষ হল আজকের চাষবাস অনুষ্ঠানটি।
2: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
3: কার মাথায় উঠবে বিশ্বসেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
4: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
5: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
6: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
7: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
3: প্রতিটা ম্যাচের ইন ডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
4: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
7: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
8: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।
9: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন 3 পর্বের ধারাবাহিক কথিকার তৃতীয় তথা শেষ পর্ব, বিকিরণ চিকিৎসার নবদিগন্ত। বলছেন কল্যাণী এমসের রেডিয়েশন অঙ্কোলজিস্ট চিকিৎসক অরিন্দম চৌধুরী।
10: বর্তমানে ক্যান্সার রোগীর সংখ্যা বিশ্বজুড়ে এবং ভারতবর্ষেও ক্রমশ দ্রুত বৃদ্ধি পাচ্ছে, একই সঙ্গে চিকিৎসা প্রযুক্তিরও উন্নতি হচ্ছে। এই পরিস্থিতিতে রেডিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পূর্বের সময় থেকে আজ বর্তমান সময় দাঁড়িয়ে রেডিওথেরাপির গুরুত্ব অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আজকে রেডিওথেরাপি আগের তুলনায় অনেক বেশি নির্ভুল। IMRT, VMAT, IGRT, SRS এবং SBRT-র মতো প্রযুক্তির মাধ্যমে মিলিমিটার মাত্রার নির্ভুলতার সহিত চিকিৎসা দেওয়া সম্ভব হয়। আমরা জানি শরীরের মধ্যে কোনো টিউমার একই স্থানে স্ট্যাটিকভাবে থাকে না, আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সাথে টিউমারের পজিশন ক্রমাগত চেঞ্জ হতে থাকে। বর্তমান সময় দাঁড়িয়ে গেটিং এবং ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে টিউমারের রিয়েল টাইম পজিশন, সেই টিউমারটি কোন সময় কোন স্থানে থাকছে দেহের, সেটিকেও ম্যাপ করা সম্ভব এবং সেটিকেও নির্ভুলতার সহিত চিকিৎসা দেওয়া সম্ভব। এর ফলে 3টি বড় সুবিধা পাওয়া যায়। চিকিৎসার ভুল কম হয়, চিকিৎসায় ভালো ফল পাওয়া যায়, তার পার্শ্ব প্রতিক্রিয়া কমে এবং অনেক ক্ষেত্রে চিকিৎসার সময়ও কমে যায়। বর্তমান সময় দাঁড়িয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা

0: বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ও চিকিৎসা পরিকল্পনায় সহায়তা করছে। এর ফলে চিকিৎসা আরও দ্রুত দেওয়া সম্ভব হয় এবং তার গুণগত মানও বৃদ্ধি পায়। এবারে আসি খরচের প্রসঙ্গে। অনেকের ধারণা রেডিওথেরাপি মানেই অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা। বাস্তবে বিষয়টি সম্পূর্ণ নির্ভর করে চিকিৎসার ধরন এবং কোন প্রতিষ্ঠান থেকে চিকিৎসা নেওয়া হচ্ছে তার উপরে। ভারতের সরকারি হাসপাতালগুলি, মেডিকেল কলেজ এবং এইমসগুলিতে অত্যাধুনিক রেডিওথেরাপি তুলনামূলকভাবে খুব কম খরচে অথবা অনেক ক্ষেত্রে প্রায় বিনামূল্যে প্রদান করা হয়। অন্যদিকে বেসরকারি হাসপাতালে প্রযুক্তি, যন্ত্রপাতি এবং চিকিৎসার জটিলতার উপর নির্ভর করে খরচ কয়েক হাজার টাকা থেকে কয়েক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। কিন্তু সেক্ষেত্রেও বর্তমানে বিভিন্ন সরকারি স্বাস্থ্যবীমা প্রকল্প যেমন আয়ুষ্মান ভারত এবং বিভিন্ন রাজ্য সরকারের স্বাস্থ্যবীমা প্রকল্পের মাধ্যমে বহু রোগী আর্থিকভাবে সহায়তা পাচ্ছেন। সেক্ষেত্রে তাদের চিকিৎসার খরচও কমে যায় এবং চিকিৎসাজনিত কারণে তাদের যে ফাইন্যান্সিয়াল লসের ভয় বা ভীতি সেটিও অনেক ক্ষেত্রে উপশম হয়। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ক্যান্সার যত তাড়াতাড়ি ধরা পড়বে চিকিৎসা তত সহজ এবং কম ব্যয়বহুল হয়। তাই উপসর্গকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। আমরা জানি বর্তমান সময় দাঁড়িয়ে ভারত সরকার টিনেজ মহিলাদের ক্ষেত্রে বিনামূল্যে HPV ভ্যাকসিনেশন ড্রাইভ লঞ্চ করেছে। আমাদের সকলের উচিত এই HPV ভ্যাকসিনেশন ড্রাইভে পার্টিসিপেট করা এবং আমাদের টিনেজ মহিলাদের এই HPV ভ্যাকসিন দেওয়ানো। এর ফলে ভবিষ্যতে সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ু মুখের কর্কট রোগের পরিসংখ্যান অনেক কমবে এবং হয়তো এক সময় দাঁড়িয়ে এটিকে সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হবে। পরিশেষে বলা যায়, আধুনিক রেডিওথেরাপি আজ অনেক বেশি নিরাপদ, কার্যকর এবং আগের তুলনায় অনেক বেশি সহজলভ্য। সঠিক তথ্য, সময়মতো রোগ নির্ণয় এবং উপযুক্ত চিকিৎসাই ক্যান্সারের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় শক্তি।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বিকিরণ চিকিৎসার নবদিগন্ত তিন পর্বের ধারাবাহিক কথিকার তৃতীয় তথা শেষ পর্ব। বললেন কল্যাণী এমসের রেডিয়েশন অঙ্কোলজিস্ট চিকিৎসক অরিন্দম চৌধুরী।
2: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

একটা নতুন সকাল, আর নতুন সকাল মানে কেবল নতুন সূর্যোদয় নয়, সকাল মানে ভেতরের অন্ধকার কাটিয়ে নতুন ইচ্ছা শক্তি নিয়ে জেগে ওঠা। অন্ধকার যতই গাঢ় হোক না কেন, আলো ফুটবেই। জীবনের প্রতিটি কঠিন সময় আমাদের শেখায় হাল ছেড়ে নয়, আলো জ্বালিয়ে এগিয়ে যেতে হয়। সকলকে সুপ্রভাত জানিয়ে শুরু করি আজকের প্রাত্যহিকী।

আর এই হাল না ছাড়া মনোভাবই দৃষ্টান্ত তৈরি করে বহু ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, বিজ্ঞান ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে বা খেলাধুলো যাই বলি না কেন, তারাই হয়ে যান প্রণম্য, স্মরণীয়। তাঁদেরই স্মরণ করে প্রাত্যহিকীর স্মরণ পর্ব। আজ 25শে জুন, বলব ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের কথা। মহিন্দর অমরনাথের বলটা মাইকেল হোল্ডিংয়ের পায়ে আঘাত করতেই LBW এর জোরালো আবেদন করে উঠলেন 11 জন ভারতীয় খেলোয়াড়। আবেদনে আম্পায়ার সাড়া দিতেই মাঠে নেমে পড়ল হাজার হাজার প্রবাসী ভারতীয়। মুহূর্তের মধ্যে ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে জনারণ্যে হারিয়ে গেলেন ক্রিকেটাররা। কপিল দেব নিখাঞ্জের নেতৃত্বে বিশ্বকাপ ফাইনালে 43 রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারতীয় ক্রিকেটের ইতিহাস নবরূপে রঞ্জিত হল। অথচ বিশ্বকাপের শুরুতে ভারতকে কেউ গুরুত্বই দেয়নি, তার কারণ আগের দুটি বিশ্বকাপে তাদের শোচনীয় ফলাফল। কিন্তু এবারে কপিল দেব তার জয়ের অদম্য বাসনা যেন মহিরুহের মতো ছড়িয়ে দিয়েছিলেন প্রতিটি ভারতীয় খেলোয়াড়ের রক্তে। তারই ফলশ্রুতি সেমিফাইনালে দুর্ধর্ষ ইংল্যান্ড এবং ফাইনালে অপ্রতিরোধ্য ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে প্রথমবার একদিনের বিশ্বকাপ জয়ের নজির সৃষ্টি করা, আর সেই সঙ্গে সূচনা করা এক নব ভারতীয় ইতিহাসের। 1983 সালের আজকের দিন অর্থাৎ 25শে জুন ঘটেছিল সেই ঐতিহাসিক ঘটনা।

আজ জগদানন্দ রায়ের প্রয়াণ দিবস। ছাত্র অবস্থাতেই সহজাত বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা, সাহিত্যক্ষেত্রে তাঁকে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধকার হিসেবে পরিচিত করে। সাধনায় প্রকাশিত এই রকম এক প্রবন্ধের সূত্রে সম্পাদক রবীন্দ্রনাথের সঙ্গে পরিচয় হয় জগদানন্দ রায়ের। কবি প্রথমে তাকে শিলাইদহ জমিদারির কর্মচারী করেন, পরে নিজের পুত্র কন্যা রথি ও বেলার বিজ্ঞান ও গণিতের গৃহশিক্ষক এবং শেষে ব্রহ্মচর্যাশ্রমের শিক্ষক নিযুক্ত করেন। ব্রহ্ম বিদ্যালয় ও বিশ্বভারতীর গ্রন্থন বিভাগে বিপুল উৎসাহে কাজ করে প্রতিষ্ঠা অর্জন করেন তিনি। জগদানন্দ রায়ের জন্ম নদিয়ার কৃষ্ণনগরে 1869 সালের 18 সেপ্টেম্বর। রবীন্দ্রসুন্দর ত্রিবেদীর আদর্শে সরল বাংলায় বিজ্ঞানের সত্য প্রচার তাঁর জীবনের অন্যতম লক্ষ্য ছিল। তাঁর রচিত গ্রন্থগুলির মধ্যে গ্রহ নক্ষত্র, বৈজ্ঞানিকী, পোকামাকড়, জগদীশচন্দ্রের আবিষ্কার, বাংলার পাখি প্রভৃতি উল্লেখযোগ্য। শান্তিনিকেতন বিদ্যালয়ের তিনিই ছিলেন প্রথম সর্বাধ্যক্ষ। এখানেই জগদানন্দ রায়ের মৃত্যু হয় 1933 সালের আজকের দিন, অর্থাৎ 25 জুন, 64 বছর বয়সে।

রবীন্দ্রনাথ তাকে ভূষিত করেছিলেন ছন্দের জাদুকর হিসেবে। তার প্রয়াণের পর লিখেছিলেন, বর্ষার নবীন মেঘ এলো ধরণীর পূর্বর দ্বারে, বাজাইল বজ্র ভেরি, হে কবি দিবে না সারা তারে তোমার নবীন ছন্দে। বাংলা ছন্দ নিয়ে নবনব নিরীক্ষার জন্য যারা পূজিত হন, কবি সত্যেন্দ্রনাথ দত্ত তাঁদের অন্যতম। জন্ম 1882 সালের 11ই ফেব্রুয়ারি বর্ধমানের চুপি গ্রামে। সাহিত্যিক অক্ষয় কুমার দত্তর পৌত্র সত্যেন্দ্রনাথ বিএ পড়তে পড়তে মাতুলের আগ্রহে কিছুদিন ব্যবসার কাজে লিপ্ত হন, পরে ব্যবসা ছেড়ে সাহিত্য সেবায় ব্রতী হন। নানাবিধ ছন্দ রচনায় ও ছন্দ উদ্ভাবনে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি। বাংলাদেশের নিজস্ব বাগধারা ও এই ভাষার ধ্বনি নিয়ে নতুন ছন্দবিজ্ঞান সৃষ্টি তার কবি প্রতিভার মৌলিক কীর্তি। স্বদেশের প্রতি অসীম অনুরাগ তার বহু কবিতায় পরিস্ফুট। তার রচিত গ্রন্থগুলির মধ্যে কুহু ও কেকা, সবিতা, বেনু ও বীণা, তীর্থরেণু উল্লেখযোগ্য। তাছাড়া দুটি উপন্যাস এবং বহু অনুবাদ গ্রন্থও রচনা করেন তিনি। ছন্দ সরস্বতীর বরপুত্র সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যু হয় 1922 সালের আজকের দিনেই।

সাংবাদিক হিসেবে খ্যাত কবি সুধীন্দ্রনাথ দত্তের প্রয়াণের সঙ্গেও আজকের দিনটি জড়িয়ে আছে। দীর্ঘ ১২ বছর পরিচয় পত্রিকার সম্পাদনা ও তাকে প্রতিষ্ঠা দান তাঁর অন্যতম কীর্তি। বহু বিদ্যালয়ে অধ্যাপনা করেন, তাছাড়া ফরওয়ার্ড ও সবুজপত্র পত্রিকার সঙ্গেও তাঁর ছিল ঘনিষ্ঠ যোগাযোগ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগের শুরু থেকেই অধ্যাপনা করেন তিনি। তার কাব্যগ্রন্থগুলির মধ্যে তন্নী, ক্রন্দসী, সংবর্ত প্রভৃতি উল্লেখযোগ্য। ১৯৬০ সালের ২৫শে জুন আজকের দিনে কবি সুধীন্দ্রনাথ দত্ত প্রয়াত হন।

স্মরণ পর্বে আজ যেমন ছিল ভারতের বিশ্বকাপ জয়ের কথা, তেমনি আজ স্মরণ করলাম সত্যেন্দ্রনাথ দত্ত, সুধীন্দ্রনাথ দত্ত এবং জগদানন্দ রায়কেও।

খেলা দেখা, আর পরদিন পথে ঘাটে, অফিসে, বাজারে সে নিয়ে আলোচনা, তর্ক, বিতর্ক। হাজার হাজার কিলোমিটার দূরের কোনো দেশের পতাকায় সজ্জিত হয়ে আমাদের চেনা গলি ঘুঁজি কেমন যেন অচেনা ঠেকে। আর কটা দিন বিদেশি খেলোয়াড়েরা যেন হয়ে ওঠেন নিতান্তই ঘরের ছেলে, আপনজন। বিশ্বকাপের এমনই মহিমা। ঐতিহাসিকভাবে বাঙালি ফুটবল প্রেমী ও সমর্থকদের মধ্যে আড়াআড়ি বিভাজন থাকলেও বৃহত্তর ভাবনায় ফুটবল কিন্তু মানুষকে মিলিয়েও দেয়। লিখুন না এই বিষয়ে আপনার অনুভূতির কথা। ইতিমধ্যে লিখেছেন কেউ কেউ, লিখেছেন আমাদের ইমেল আইডিতে chithirjhapi.air@gmail.com এই ঠিকানায়, chithirjhanpi chithirjhapi.air@gmail.com। আর চিঠি কেউ কেউ পাঠিয়েছেন এই ঠিকানাতেও, প্রাত্যহিকী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। আপনিও লিখে ফেলুন, আর দেরি করবেন না। জুন মাসের দ্বিতীয় পক্ষের বিষয়, জ্বরের নাম বিশ্বকাপ।

চার বছর পর পর মাসখানিকের জন্য তার আগমন। ফুটবল প্রেমীরা তো মুখিয়ে থাকেনি, এমনিতে ততটা আগ্রহ যাদের নেই তারাও আক্রান্ত হন ফুটবল জ্বরে। রাতে জেগে

0: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: খুলব চিঠির চাবি। আপনারা জানেন যে জুন মাসে প্রাত্যহিকীর দ্বিতীয় পক্ষের বিষয় জ্বরের নাম বিশ্বকাপ। আসলে ফুটবল এক অদ্ভুত খেলা। প্রখর যুক্তিবাদী মানুষও এই খেলার পাকে চক্রে দ্বিচারি হয়ে পড়েন। কে জেতে, কে হারে, কে কটা গোল দিতে পারে, এ নিয়ে উৎকণ্ঠা যেমন থাকে, তেমন থাকে নানান তর্ক বিতর্ক। পছন্দের দলের ক্ষেত্রে যুক্তি, বিজ্ঞান কিংবা বাস্তবতা নয়, কথা বলে আমাদের মন। আমাদের তখন সব যুক্তিও বিবেচনার ঊর্ধ্বে। মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটছে বল, অন্যদিকে উত্তেজনায় একদিকে যেমন কাঁপছে মাঠের বুক, অন্যদিকে বিশ্বকাপের জ্বরে কাঁপছি আমরা।
3: বিশ্বকাপের জ্বরে কে কতটা কাঁপছি সে কথাই তো লিখেছি আমরা, লিখেছেন আপনারা প্রাত্যহিকীর এই পর্বে। সর্জিনা বিশ্বাসের লেখা এই মুহূর্তে আমার হাতে, ঠিকানা হরিহরপাড়া, মুর্শিদাবাদ। প্রভাত সাথী প্রাত্যহিকী। আমার ছেলে খুব মেসি ভক্ত, তার আদর্শ খেলোয়াড় মেসি। ওর বাবা সর্বক্ষণ ছেলেকে তাতাচ্ছে, তুই পারবি ভারতকে একটা বিশ্বকাপ এনে দিতে। তাতে ছেলেও খুব খুশি, বুক বাজিয়ে বলে আলবাত পারবো। অনুভব করি এ জ্বর আমাকেও ছুঁয়ে যায়। মা মা মা, মেসি হ্যাট্রিক করেছে। আমি খুনতি উঁচিয়ে তাড়া দিই। একে রান্নাঘরের উত্তাপ, তারপরে বিশ্বকাপের জ্বর। না বাবু, অত জ্বর আমি নিতে পারি না, টেম্পারেচার বাড়লেই মাথা ভার ভার লাগে। ওদের চিৎকারে রাতে ঘুম পর্যন্ত হয় না, তাই সকালে রান্নাঘরে ঢুকতে দেরি হয়ে যায়। ছেলের বাবা বলে সকাল সকাল উঠলেই হয়। এ উত্তাপ কাহা তক সহ্য হয় বলো তো? আমিও ফিরিয়ে দিই দ্বিগুণ হারে। আমিও মাঝে মধ্যে টিভির সামনে খেলা দেখতে বসে বলি, এই চুপচাপ খেলা দেখবি, চেঁচালেই পিঠে পড়বে। কিন্তু খেলা দেখতে দেখতে সমস্বরে চেঁচিয়ে ওঠে গোল, তখন আমিও বুঝতে পারি এ জ্বর বড্ড ছোঁয়াচ্ছে। তবে একটা জিনিস দেখে মনে খুব শান্তি পাই, দেশে দেশে এত কাঁটাতার, এত বিভেদ। বিশ্বকাপের আসরে সব বিভেদ কর্পূরের মতো উধাও। 8 থেকে 80 সকলে বিশ্বকাপ জ্বরে আক্রান্ত। আমার দেশ অংশগ্রহণই করল না, অথচ উত্তেজনায় ছটফট করি। আমরা প্রত্যেকে বিশ্বকাপে কোনো না কোনো দেশের সমর্থক। তাই বলছি, একমাত্র এই বিশ্বকাপের জ্বর সকল মানুষকে এক সুতোয় বেঁধে দেয়। তখন আর আমার দেশ তোমার দেশ নিয়ে কোনো বিরোধ থাকে না। রাজনীতির অঙ্গনটা যদি ফুটবল মাঠ হতো তাহলে এত কাঁদা ছোঁড়াছুড়ি হতো না। আমরা কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা, কেউ ফ্রান্স কিংবা স্পেনের সমর্থক। তবুও কত বন্ধুত্ব! সেখানে উত্তেজনা রয়েছে কিন্তু কোনো হিংসা নেই, দেশ নেই। তাই তো জ্বরের নাম বিশ্বকাপ। লিখেছেন সর্জিনা বিশ্বাস হরিহরপাড়া মুর্শিদাবাদ থেকে।

পরের চিঠিটি আমাদের লিখেছেন প্রদীপ বাগচি, কলেজ স্ট্রিট, কৃষ্ণনগর, নদিয়া থেকে। সকাল সখা প্রাত্যহিকি, জুলে রিমে ট্রফি। 1970 সালে সেই ট্রফি স্থায়ীভাবে বিজয়ী ব্রাজিল দলকে দিয়ে দেওয়া হয়। পশ্চিম জার্মানিতে অনুষ্ঠিত 1974 সালের বিশ্বকাপ খেলার সংবাদপত্রে প্রকাশিত খবরে মশগুল থাকতাম। বর্তমানে ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফির শুরু সে বছর। ট্রফিটির ডিজাইন করেছিলেন ইতালীয় ভাস্কর সিলভিও গাজানিগা। 1982 সাল থেকে বিশ্বকাপ ফুটবলের দূরদর্শন দর্শকামী। ম্যারাডোনা, সক্রেটিস, প্লাতিনি, জিদান, বুরুচাগা এবং বর্তমানের মেসি আর CR7 বহু কিংবদন্তি খেলোয়াড়ের পায়ের জাদুতে মুগ্ধ হয়েছি এবং হচ্ছি। আমার ক্ষেত্রে বিশ্বকাপ ফুটবল সত্যিকারের জ্বর। আমার পরিবার জানে যে বিশ্বকাপের সময় আমি কোনো নিমন্ত্রণে যাব না, কাউকে বাড়িতে আমন্ত্রণ জানাব না। 1986 থেকে 2020 সাল পর্যন্ত এক রাত্রে 3টি খেলা পর্যন্ত দেখেছি, অর্থাৎ সারা রাত জেগে বিশ্বকাপ ফুটবল খেলা দেখেছি। এবারে বাড়িতে মাত্র দুজন প্রাণী, দুটি ঘরে রাত্রি যাপন করছি, কারণ সহজবোধ্য। কিন্তু বিশ্বকাপ যে পৃথিবীর গায়ে জ্বরের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। 48টি দেশ এবারের বিশ্বকাপে খেলছে, আমেরিকা, কানাডা, মেক্সিকো এই বিশ্বকাপের আয়োজক। 16টি স্টেডিয়ামে 104টি ম্যাচ অনুষ্ঠিত হবে 11ই জুন থেকে 19শে জুলাই পর্যন্ত। একটি রিপোর্ট জানাচ্ছে এই মাসাধিককালে বাতাসে যুক্ত হবে 7.8 মিলিয়ন মেট্রিক টন কার্বন ডাইঅক্সাইড, যা প্রায় 17 লক্ষ গাড়ির এক বছরের দূষণের সমান। ডিজিটাল ফুটপ্রিন্ট, সম্প্রচার, স্ট্রিমিং, ডেটা ফিড, বেটিং প্ল্যাটফর্ম, ডেটা সেন্টার, স্যাটেলাইট, কোটি কোটি দর্শকের বৈদ্যুতিন যন্ত্রপাতি সব মিলিয়ে এক বিপুল শক্তির প্রয়োজন। পরিবেশের উপর এর বিশাল কুপ্রভাব। এবারের বিশ্বকাপের একটি ইতিবাচক উল্লেখযোগ্য ঘটনা হল একটি ম্যাচ পরিচালনা করলেন 3 জন নারী, টরি পেনসো, ব্রুক মায়ো এবং ক্যাথরিন নেসবিট। ইতিহাস রচিত হল। এই ইতিহাসের জ্বর সভ্যতার গা থেকে মুছে ফেলা যাবে না। ভালো থেকো বন্ধু প্রাত্যহিকী, একথা জানিয়ে চিঠি শেষ করেছেন প্রদীপ বাগচি, কলেজ স্ট্রিট, কৃষ্ণনগর, নদিয়া থেকে।

0: পদ্মা দিয়ে আপনার লেখা আমাদের কাছে এসেছে মিঠাপুকুর বর্ধমান থেকে। হ্যাঁ রে দাদু ভাই, বিশ্বকাপ কবে থেকে শুরু হবে রে?
1: বিশ্বকাপ?
0: ও হ্যাঁ, ফুটবল বিশ্বকাপ এই তো আর দুদিন পর শুরু হবে। কেন, তুমি কি করবে?
1: আমি দেখব।
0: তুমি ফুটবল খেলা দেখবে?
1: হুম, দেখবই তো।
0: তুমি সিরিয়াল ছেড়ে বিশ্বকাপ দেখবে?
1: 4 বছর পর পর বিশ্বকাপ হয়, দেখব তো বটেই।
0: এবারে খেলা হচ্ছে মেক্সিকো, আমেরিকা আর কানাডাতে, জানিস?
1: বাবা, ঠাকুমা, তুমি যে আমার থেকে বেশি খবর রাখো গো।
0: অবশ্য দেখেছি তোমার খেলার উপর একটা বেশ আগ্রহ আছে, সে ক্রিকেট হোক বা ফুটবল।
1: কথাটা সত্যি,
0: বাড়িতে কাগজ এলেই রান্না করতে করতে ঠাকুমা নাতির হাতে থাকা কাগজের খেলার পাতাটা দেখার চেষ্টা করেন। খুন্তি নাড়তে নাড়তেই নাতিকে জিজ্ঞেস করেন, আজ কাদের কাদের খেলা হচ্ছে, কাল কারা জিতল?
1: শোনো না, তুমি রান্না সেরে কাগজটা নিজেই ভালো করে পড়ে নিও, বলে নাতি।
0: রান্না, নিজের চান খাওয়া, বাড়ির সবাইকে খেতে দিয়ে -12 পাওয়ারের চশমা পরা ঠাকুমা কাগজের ওপর হুমড়ি খেয়ে পড়েন। কারা কারা খেলছে, কে কত গোল করলো, কে চোট পেল, স্কটল্যান্ড না মরক্কো, কারা ভালো খেলল, সবটা জেনে নিতে চান কাগজ পড়ে আর খেলা দেখে। ঘরের দর্শক আর টিভির খেলোয়াড়দের উচ্ছ্বাসের শব্দে মাঝে মাঝে তো খুন্তি হাতে দৌড়ে যান টিভির ঘরে। ছেলেমেয়েরা কখনো কখনো রাগ দেখিয়ে ফেলে তাদের মায়ের এই উন্মাদনা দেখে,
1: মা তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো।
0: তা একটু বাড়াবাড়ি করেন বই কি, 17 বছরের নাতি আর 75 বছরের ঠাকুমা টিভিতে খেলা দেখেন একসঙ্গে বসে। মেসির পায়ে বল নিয়ে দৌড়ে যাওয়া দেখে ভাঙা কোমরটাও সোজা হয়ে ওঠে, গোল করলে হাঁ মুখটা একটু চওড়া হয়ে যায় ঠাকুমার, ফোকলা মুখের হাসিটা আর চোখে ছেলেমেয়েরা দেখে মনে মনে ভাবে, বিশ্বকাপের জ্বর আমাদের ঘরেই বা কম কি, মাসখানেকের এই জ্বর সবার ঘরেই একটু আধটু থাকুক না হয়। লিখেছেন পদ্মা দে, মিঠাপুকুর বর্ধমান থেকে।

এবারে চিঠি লিখেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পাঠক বাগান হুগলি থেকে। প্রিয় প্রাত্যহিকী, বিশ্বকাপ 1998 ফ্রান্স, ফাইনালে ফ্রান্স ও ব্রাজিল। অফিসের দুর্দণ্ড প্রতাপ বসের হঠাৎ হুকুম এলো বিশ্বকাপ ফাইনাল দেখা হবে তাঁর কোয়ার্টারে, সব অফিসারদের থাকতে হবে। চিন্তায় পড়ল সবাই, খেলা নিয়ে কোনো মন্তব্য বসের পছন্দ না হলেই ধমক খেতে হবে, কারণ তিনি ইউনিভার্সিটির ব্লু খেলোয়াড় ছিলেন, সব খেলাই তিনি ভালো বোঝেন। তাছাড়াও বসের অফিস দিনাজপুরের দুটো জেলার বিদ্যুৎ পরিষেবার দায়িত্বে, সেখানে কোনো বিঘ্ন হলে খেলা দেখাতেও বিঘ্ন। ভাবছে সবাই স্যারকে না চটিয়ে কি করে প্রোগ্রামটা ক্যান্সেল করা যায়। বড় সাহেব কিছুটা আন্দাজ করে আরও একটা ঘোষণা করলেন, ডিনারের ব্যবস্থাও থাকবে এবং রান্নাটাও উনি নিজেই করবেন, চাইনিজ আইটেম, চাউমিন আর চিলি চিকেন, কেননা রান্নাটাও যে তিনি দারুণ পারেন এবার সেটাও প্রমাণিত হবে। বিশ্বকাপ ফাইনাল, বসের রান্নার সঙ্গে সরকারি কর্তব্য, সবারই তাপমান ঊর্ধ্বমুখী। খেলা জমে উঠল, ফ্রান্সের আধিপত্য, বঙ্গীয় ব্রাজিলীয়রা হতাশ। বসের রান্না আর মন্তব্য চলছে, চলছে বিভিন্ন নির্দেশও পরিষেবা ঠিক রাখতে। হঠাৎ দরজায় করাঘাত, এসপি সাহেবের অফিস থেকে এসেছেন, বিদ্যুৎ বিভ্রাট হয়েছে কোন ব্লকে, জনগণের উত্তাপ বাড়ছে, আমাদের বসের তাপমাত্রা কিন্তু নর্মাল। গম্ভীরভাবে জানিয়ে দিলেন যে কাজ চলছে, একটু সময় লাগবে, আপনাদের এসপি সাহেব একটি জেলার দায়িত্বে, আমাকে দুটো জেলা সামলাতে হচ্ছে, ইঞ্জিনিয়াররা স্পটে আছে, আমি মনিটর করছি আমার এই কন্ট্রোল রুম থেকে। পুলিশ অফিসার আশ্বস্ত হয়ে বিদায় নিলেন, ঘাম দিয়ে জ্বর নামল সবার। খেলা শেষ হলো, খাওয়াও দারুণ হলো, বসের জয় জয়াকার। প্রাত্যহিকীর এবারের জ্বরের নাম বিশ্বকাপ জাগিয়ে দিল সেই সুখস্মৃতি। তবে খারাপ লাগে আমাদের অসাধারণ সেই বড় সাহেবের অকাল প্রয়াণের কথা মনে পড়লে। বিশ্বকাপ নিয়ে জনগণের জ্বরের ওঠা নামা যেমন থাকবে, তেমনই থাকবে অনেক অমলিন জীবনগাথাও। লিখেছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পাঠক বাগান হুগলি থেকে।

0: জয়শ্রী সরকারের লেখা এসেছে খড়গপুর ৬ পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় প্রাত্যহিকী, জ্বরের নাম বিশ্বকাপ। সত্যিই তাই, বিশ্বকাপ যেন আমাদের গলদঘর্ম একঘেয়ে জীবনে বিশল্যকরণী। বিশ্বকাপ বলতে আমবাঙালি ফুটবলকেই বোঝে। প্রতি চার বছর অন্তর প্রায় এক মাস ধরে বিশ্বকাপ চলে। ফুটবল প্রেমীরা মুখিয়ে থাকে টান টান উত্তেজনা। ভালোবাসার আর এক নাম বিশ্বকাপ। বিশ্বকাপ মানে শুধু দুটো দলের ২২ জনের খেলা নয়, কোটি কোটি বিশ্ববাসীর আনন্দ উৎকণ্ঠা আর উত্তেজনার মিলন মেলা। বিশ্বকাপ এলেই পৃথিবী যেন এক অদৃশ্য জ্বরে ভোগে। রাত জেগে খেলা দেখে পরের দিন ঢুলুঢুলু চোখে কর্মস্থলে যাওয়া, ট্রেনে বাসে আড্ডায় কর্মস্থলে তর্ক বিতর্ক। তবু এই দিনগুলিতে সমস্ত তিক্ততা ভুলে কোটি কোটি প্রাণ এক সূত্রে গাঁথা হয়ে যায়। বিশ্বকাপের উন্মাদনা সব দূরত্ব মুছে দেয়, থেকে যায় বন্ধুত্বের সুর। সবুজ ঘাসের গালিচায় নীল সাদা আর হলুদ জার্সিতে দ্রুত পাস আর ড্রিবলিংয়ের জাদুকরী ছন্দে মেতে ওঠে সুন্দরী মাঠ, এক অবর্ণনীয় শিল্পকলা। সব দেশই পেতে চায় শ্রেষ্ঠত্বের শিরোপা। অবশেষে রেফারির শেষ বাঁশি বাজে, হাসিকান্নায় ঘটে পরিসমাপ্তি। শেষ হলেও রেশটা থেকেই যায় বহুদিন। বিশ্বকাপ নতুন প্রজন্মকে স্বপ্ন দেখতে শেখায়। শেখায় দলবদ্ধ হয়ে কিভাবে লড়াই করতে হয়, পরাজয় মেনেও স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। সুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে আসে ঐক্য আর আনন্দ, আর এখানেই বিশ্বকাপের প্রকৃত সৌন্দর্য। প্রাত্যহিক কি বুকে বড় বেশি বাজে, ব্রাজিল, ইতালি, আর্জেন্টিনা, জার্মানি, ইরান, জাপান, মেক্সিকো, সার্বিয়া, ক্রোয়েশিয়া, ঘানা বিশ্বকাপের সামিল। মন বলে ভারত খেলবে কবে প্রিয় ফুটবল, কবে খুঁজে পাবে সেই মনোবল। ভারত গড়বে কবে বিশ্বের দল, কবে হবে ভারতের স্বপ্ন সফল। অসীম প্রত্যাশায় জয়শ্রী সরকার, খড়গপুর ৬ পশ্চিম মেদিনীপুরের। আপনার এই প্রত্যাশায় কণ্ঠ মিলিয়েছেন আরও অনেকেরই আপামর ভারতবাসীর এই একই প্রত্যাশা।
1: এবারে চিঠি লিখছেন রমাপ্রসাদ চক্রবর্তী, নিউ টাউন, কলকাতা থেকে। প্রিয় প্রাত্যহিকী, ছোটবেলায় দেখতাম ফুটবল পাগল পাড়ার রবি কাকা জমির আলে রেডিও রেখে খেলার ধারাভাষ্য শুনতে শুনতে চাষের কাজ করত। সীমানা নিয়ে শরিকি বিবাদে লিপ্ত শ্যাম কাকা গোল গোল আওয়াজে নিজের কাজ ছেড়ে ওই বিতর্কিত আলে দাঁড়ালে আর চোখে মুচকি হাসত রবি কাকা। ভাবতাম সাময়িক হলেও ফুটবল বিভেদ ভুলিয়েছে, ঠিক যেমন এ বিশ্বকাপে আমেরিকা মেক্সিকো সীমান্ত সহ নানা বিরোধ সত্ত্বেও নিজেরা শুধু খেলছে নয়, কানাডার সঙ্গেও তারাও আয়োজক দেশ, এমনকি মধ্যপ্রাচ্যের সঙ্গে আমেরিকার ভূ রাজনৈতিক দ্বন্দ্ব সত্ত্বেও নানা বিপত্তির মধ্যে সে মাটিতে খেলছে ইরান। পাড়ার কাকার মতো এক্ষেত্রে কেউ মুচকি হাসছে কিনা জানি না, তবে এসব ঘটনা তোমার এপক্ষের বিষয়কেই মান্যতা দেয়। বিশ্ব ফুটবল জ্বরে আক্রান্ত আমার দেশ তথা এবঙ্গের কথায় আসি। পরাধীন ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে মোহনবাগান শিল্ড জয় যে প্রতিরোধের প্রতীকসহ অস্মিতার জন্ম দিয়েছিল, তা থেকেই এ দূর সম্পর্কিত ফুটবলের প্রতি আমাদের আবেগ কি না জানি না। তৃতীয় বিশ্বের মানুষ হিসেবে সাধারণভাবে গরিব দেশগুলোর সমর্থক হলেও ফর্মের দিক থেকে ব্রাজিল আর্জেন্টিনা দ্বৈরথে দ্বিতীয়টির পাল্লা।

এখন ভারী। আর প্রথম ম্যাচেই লিওনেল মেসির হ্যাট্রিককেই বাঙালির বিশ্বকাপ জ্বর ছাড়িয়েছে ঊর্ধ্বসীমা। পাড়ার মোড়ে, হাটে বাজারে, চায়ের দোকানে, জাতি ধর্ম গোষ্ঠী নির্বিশেষে মানুষ, এমনকি বিপরীত মতাবলম্বী রাজনৈতিক কর্মীকুলো একসঙ্গে গলা ফাটাচ্ছে মেসির হয়ে। নোবেলজয়ী এক অর্থনীতিবিদ এক্ষেত্রে একটি তাত্ত্বিক আলোচনায় মানুষের একাধিক পরিচিত সত্তার উল্লেখ করেছিলেন। প্রাত্যহিক মাসাধিককালের জ্বরের নাম বিশ্বকাপ সঞ্জাত সত্তাটি সতত সর্বত্র জাগরুক রাখলে এ বিশ্বে আমরা মরি আর মারির অবসান হবে। ধন্যবাদান্তে রমাপ্রসাদ চক্রবর্তী লিখেছেন, নিউ টাউন, কলকাতা থেকে।

জয়ন্ত কুমার সরকারের লেখা বিষ্ণুপুর জেলা বাঁকুড়া থেকে আমাদের কাছে এসেছে। প্রাতঃসখা প্রাত্যহিকী, হঠাৎ গোল গোল, তারপরেই হুড়মুড় করে কিছু ভেঙে পড়ার শব্দ। ধর পড়িয়ে ছেলের ঘরে এসে দেখি মশারি জড়িয়ে জল উল্টে পাজামা ভিজে কোনুই ছড়ে একেবারে একাকার। ও ঘর সামলে এ ঘরে এসে দেখি কর্তা চেঁচাচ্ছে, সেমিফাইনালে উঠে গেল ব্রাজিল, হুররে! খেলা দিতেই ফ্যাল ফ্যাল করে তাকালেন কর্তা, খেলা খেলা করে বাপ বেটা কি পাগল হলে? ধমকে জবাব তার, চুপ, এখন বিশ্বকাপ চলছে। মায়ের মুখে পরদিন শুনেছিলাম আমার আর বাবার ফুটবল জ্বরের রঙ্গ, এখন জ্বরে কাঁপছে পুরো শহর, সারা দেশ, গোটা বিশ্ব। ক্রিকেট এলিট শ্রেণীর হলেও ফুটবল কিন্তু আমজনতার, বাঙালির প্রাণের ফুটবল। শুধুমাত্র একটা ফুটবলেই মাত করে দেওয়া যায় একটা বড় মাঠ, একটা গোটা গ্রাম, একটা বড় শহর। এত কম আয়োজনে এত বড় মাপের খেলা আর নেই বললেই হয়। ভাবি বিশ্বকাপের 48টা দেশের মধ্যে আমার দেশ নেই, তবুও উন্মাদনা কিছু কম নেই ফুটবল প্রেমী বাঙালির। দোকানে, রেস্তোরাঁয়, কলে, কারখানায়, কাজের ফাঁকে মোবাইলটা সেট করা, গভীর রাতে খেলা দেখতে না পাওয়ায় দুধের স্বাদ ঘোলে মেটান ওরা। কিশোর বয়সের উন্মাদনা তখন তুঙ্গে, একসঙ্গে খেলা দেখার মজাটাই তো আলাদা। তখন পাড়ার ক্লাব ঘরে সাদা কালো টিভির সামনে শতরঞ্চি চাটাই পেতে বিশ্বকাপ ফুটবলের রাতের খেলা দেখার আড্ডা চলত। বেশিরভাগই ব্রাজিল আর আর্জেন্টিনায় ভাগ হয়ে যেতাম, তবে ইটালি, ফ্রান্স, স্পেনের পক্ষে থাকতো না তা নয়, প্রিয় ফুটবলারের দিকে থাকতো কেউ কেউ। আমি ইটালির সালভাতোর স্কিলাচির ফ্যান ছিলাম, দারুণ লাগতো ও স্কিল, স্ট্রাইকার হিসেবে দুরন্ত গোল ক্ষুধা। 1990 সালে ইতালি বিশ্বকাপের সেরা গোলদাতা স্কিলাচি গোল্ডেন বুট আর গোল্ডেন বল পেয়েছিলেন। এখন কিশোর বয়সের উন্মাদনা না থাকলেও ওই সময়ের আড্ডা, খেলায় মেতে থাকার সেই পাগলামি বুঝতে পারি, বিশ্বকাপ ফুটবলের জ্বরের উত্তাপ অনুভব করি। বিশ্ব ফুটবলের শুভেচ্ছা সহ জয়ন্ত কুমার সরকার, বিষ্ণুপুর, বাঁকুড়ার।

0: জানিয়ে দিয়ে আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ প্রধানত মেঘলা থাকবে, হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গতকাল দিনের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 30.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 28.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 78%। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান, তাদের উদ্দেশ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক সতর্কবার্তায় জানানো হয়েছে, 25 জুন অর্থাৎ আজ পর্যন্ত ঝোড়ো আবহাওয়ার কারণে পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূলে বাতাসের গতিবেগ ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার, কখনো কখনো সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে। মৎস্যজীবীদের তাই 25 জুন পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূলে যেতে নিষেধ করা হয়েছে।
1: প্রতিদিনের মতোই আজও আপনাদের জানিয়ে দেব, যারা প্রাত্যহিকীতে চিঠি লিখছেন বা লিখতে চান তাদের জন্য কিছু জরুরি কথা।
0: চেষ্টা করুন শব্দ সংখ্যা 250-এর মধ্যে সীমিত রাখতে। ইমেলে PDF বা JPEG ফরম্যাটে অ্যাটাচমেন্ট হিসেবে লেখা পাঠাবেন না, চিঠির ছবিও তুলে পাঠাবেন না, সরাসরি মেল বডিতে লিখুন। একই ইমেল একাধিকবার পাঠাবেন না, হয় চিঠি না হয় ইমেল পাঠান, দুটি কখনোই একসঙ্গে নয়। কোনো ঐতিহাসিক তথ্য বা যে কোনো উদ্ধৃতি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকুন এবং যাচাই করে সম্পূর্ণ নিশ্চিত হলে তবেই ব্যবহার করুন। কোনো বিশেষ বাণিজ্যিক পণ্যের ব্র্যান্ড নেম ব্যবহার না করাই শ্রেয়। তাহলে
1: আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়,
0: শুভদীপ দে।
1: প্রাত্যহিকী আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা, এখন সংবাদ।
2: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল প্রগতির 52তম বৈঠকে সভাপতিত্ব করেন। রাস্তা, বিদ্যুৎ, শিল্প করিডোর ও মেট্রো রেল ক্ষেত্রে 30,000 কোটি টাকার বিনিয়োগ প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন তিনি। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ 3 দিনের ব্রিটেন সফরে লন্ডন যাচ্ছেন। ভারত ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে ব্রিটেনের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি। পশ্চিমবঙ্গের কলকাতায় তারাতলায় নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় সিট গঠন করে তদন্ত শুরু করেছে পুলিশ, গ্রেপ্তার 2। 26 জন ভারতীয় ব্যবসায়ীদের প্রথম দল আগামীকাল উত্তরাখণ্ডের পিথরাগড়ের লিপুলেক পাস দিয়ে চীনে প্রবেশ করতে চলেছে। এর মাধ্যমে দীর্ঘ 6 বছর পর ভারত ও চীনের মধ্যে সীমান্তবর্তী বাণিজ্য পথ পুনরুজ্জীবিত হবে। দেশজুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে ভারত আজ বাংলাদেশের মুখোমুখি হবে। ওল্ড ট্র্যাফোর্ডে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7টায়। বিশ্বকাপ ফুটবলে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে ব্রাজিল, মরক্কো, সুইজারল্যান্ড ও কানাডা। গতকাল ব্রাজিল 3-0 গোলে স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল প্রগতির 52তম বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে তিনি রাস্তা, বিদ্যুৎ, শিল্প করিডোর ও মেট্রো রেল ক্ষেত্রে 30,000 কোটি টাকার বিনিয়োগ প্রকল্প নিয়ে পর্যালোচনা করেন। আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি এই প্রকল্পগুলির লক্ষ্য শিল্প পরিকাঠাময় উন্নয়ন, জনকল্যাণ ও সর্বোপরি অর্থনৈতিক অগ্রগতি। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, প্রকল্প বাস্তবায়নে দেরি হলে ব্যয় বৃদ্ধি পায় এবং সাধারণ মানুষ সময়মতো এর সুফল থেকে বঞ্চিত হয়। এ প্রসঙ্গে তিনি সংশ্লিষ্ট মন্ত্রক ও রাজ্য সরকারগুলিকে অমীমাংসিত বিষয়গুলি দ্রুত সমাধানের এবং প্রকল্পগুলির নিয়মিত তদারকি নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি বৈঠকে যক্ষ্মামুক্ত ভারত অভিযানের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী যক্ষ্মার নির্মূলে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের উপর জোর দেন। জনসচেতনতামূলক প্রচারে NCC ক্যাডেট ও মাই ভারত স্বেচ্ছাসেবকদের যুক্ত করার কথা বলেছেন শ্রী মোদী। এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী সাইবার অপরাধ ও ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত অভিযোগগুলিও পর্যালোচনা করেন। সাইবার জালিয়াতি প্রতিরোধে অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং বিভিন্ন সংস্থার মধ্যে উন্নত সমন্বয়ের উপর উপর গুরুত্বারোপ করেন তিনি। রাজ্যগুলোকে ই-জিরো এফআইআর ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান শ্রী মোদী। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ তিন দিনের ব্রিটেন সফরে লন্ডন যাচ্ছেন। আগামী মাসের 15 তারিখ ভারত ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সেটা ও দ্বৈত অবদান বিষয়ক চুক্তি ডিসিসি কার্যকর হবে। এর আগে মন্ত্রীর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই সফরে শ্রী গোয়েল ব্রিটেনের বাণিজ্যমন্ত্রী পিটার কাইলের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বাণিজ্য মন্ত্রক জানিয়েছে বৈঠকে উভয় পক্ষ চুক্তির বাস্তবায়ন ও পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। দুই দেশের মধ্যে বিনিয়োগ সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে পদক্ষেপ নিয়ে কথা হবে তাদের মধ্যে। পাশাপাশি শ্রী গোয়েল লন্ডনে আয়োজিত ইন্ডিয়া গ্লোবাল ফোরামের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমস হেন গ্রিয়ার এবং তাঁর প্রতিনিধি দলের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, বৈঠকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা কতদূর এগিয়েছে তা পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। তিনি বাণিজ্যদূত গ্রিয়ারের নেতৃত্বের প্রশংসা করেন এবং গঠনমূলক ও ভবিষ্যৎমুখী আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে উভয় পক্ষের ধারাবাহিক প্রচেষ্টারও প্রশংসা করেন। কেন্দ্রীয় শিল্প বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল নতুন দিল্লিতে রপ্তানি উন্নয়ন পরিষদ ও শিল্প সংস্থাগুলির সঙ্গেও এক বৈঠক করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল বলেন, ভারতে রপ্তানির পরিকাঠামো আরও এগিয়ে নিয়ে যাওয়ার পন্থা পদ্ধতি খতিয়ে দেখা ও বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ভারতের কী কী পদক্ষেপ নেওয়া দরকার তা খতিয়ে দেখা হয় বৈঠকে। ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থা এমএসএমইকে আরও সহায়তা করা, মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে সুযোগ আরও সম্প্রসারিত করা, রপ্তানি ও সুযোগ বৃদ্ধি এবং ব্র্যান্ড ইন্ডিয়াকে আরও শক্তিশালী করে তোলার জন্য বিশ্বব্যাপী শৃঙ্খলে ভারতের ভূমিকা আরও সম্প্রসারিত করার বিষয়েও আলোচনা হয় বৈঠকে। গ্রামীণ উন্নয়ন বিভাগ নতুন দিল্লিতে আজ গ্রামীণ উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ক একটি জাতীয় কর্মশালার আয়োজন করছে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, একদিনের এই অনুষ্ঠানটি অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে গ্রামীণ ভারতের প্রাথমিক স্তরের বিভিন্ন বিষয় উন্নয়নের লক্ষ্যে একটি মঞ্চ হিসেবে কাজ করবে। মন্ত্রক আরও জানিয়েছে, এই কর্মশালার লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তার এমন সব ব্যবহারের ক্ষেত্র চিহ্নিত করা যা বড় পরিসরে প্রয়োগ করা যাবে। অন্যদিকে এর মাধ্যমে দেশজুড়ে প্রযুক্তি গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুতির পাশাপাশি ডেটা ইকোসিস্টেমের প্রস্তুতির বিষয়টিরও মূল্যায়ন করা হবে। এই কর্মশালায় নীতি আয়োগ, ইন্ডিয়া এআই মিশন, শীর্ষস্থানীয় প্রধান অংশীদার, প্রযুক্তি স্টার্টআপ, শিক্ষাবিদ সহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। ভারত আজও আগামীকাল হরিয়ানার গুরুগ্রামে একাদশ ব্রিক্স জ্বালানি শক্তি মন্ত্রীদের বৈঠকের আয়োজন করছে। এই বৈঠকে জ্বালানি নিরাপত্তা, স্থায়িত্ব, জ্বালানি সহজলভ্যতা এবং প্রযুক্তি ও উদ্ভাবনের প্রয়োগ নিয়ে আলোচনা হবে। 26 জন ভারতীয় ব্যবসায়ীদের প্রথম দল আগামীকাল উত্তরাখণ্ডের পিথরাগড়ের লিপুলেক পাস দিয়ে চীনে প্রবেশ করতে চলেছে। এর মাধ্যমে দীর্ঘ 6 বছর পর ভারত ও চীনের মধ্যে সীমান্তবর্তী বাণিজ্য পুনরুজ্জীবিত হবে। পিথরাগড়ের ধারচুলায় বাণিজ্য আধিকারিক আশিস যোশী জানান, 26 জনের জন্য বাণিজ্য অনুমতি বা ট্রেড পাস ইস্যু করা হয়েছে। এর মধ্যে 17 জন ব্যবসায়ী ও 9 জন সাহায্যকারী। দুই দেশের বাণিজ্য সংক্রান্ত কাজের অগ্রগতি নিয়ে ধারচুলার গুঞ্জিতে একটি শুল্ক দপ্তরের অফিসও খোলা হয়েছে। দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় কর্মসূচি বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের আওতায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলতি মাসের 30 তারিখ থেকে শুরু হবে। এই উপলক্ষে গতকাল নতুন দিল্লিতে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করেন দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক। মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে ভারতীয় জনতা পার্টি, আম আদমি পার্টি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশ জুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। 1975 সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ সংবিধানের 352 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। কারণ হিসেবে অভ্যন্তরীণ অশান্তির কারণে দেশে সংকটজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ভারতের সংবিধানকে অবজ্ঞা করে যেভাবে জরুরি অবস্থার সময় দেশের জনগণের উপর সীমাহীন দমনপীড়ন করা হয়েছিল তাকে স্মরণ করতে এবং সেই সব নিপীড়িত মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে এদিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হয়। জরুরি অবস্থা জারির 50 বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী যে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির পরিকল্পনা করা হয়েছিল নতুন দিল্লিতে আজ তার সমাপ্তি অনুষ্ঠান। এই উপলক্ষে সংবিধান হত্যা দিবস ও গণতন্ত্র দীর্ঘজীবী হোক শীর্ষক প্রদর্শনীর পাশাপাশি সংবিধান হত্যা দিবস নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। পশ্চিমবঙ্গের কলকাতার তালাতড়ার ব্রেসব্রিজের কাছে নির্মীয়মান একটি গুদামের শেড ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5। দুর্ঘটনাস্থল থেকে মোট 23 জনকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাদের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে, বাকি 18 জন চিকিৎসাধীন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খবর পেয়ে ঘটনাস্থলে যান। তিনি জানিয়েছেন সেনাবাহিনী, NDRF, অসামরিক প্রতিরক্ষা, দমকল ও কলকাতা পুলিশ সমন্বয় করে উদ্ধার কাজ চালাচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নির্মাণ নকশায় ত্রুটি থাকার ইঙ্গিত মিলেছে। অন্যদিকে তারাতলা কাণ্ডে সিট গঠন করেছে কলকাতা পুলিশ, এখন থেকে এই ঘটনায় সিট তদন্ত করে রাজ্য সরকারকে রিপোর্ট দেবে। অতিরিক্ত পুলিশ কমিশনার অপরাধ দমন কুণাল আগরওয়াল এর নেতৃত্বে কাজ করবে সিট। ইতিমধ্যে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ, ধৃতদের নাম সৈয়দ মোহাম্মদ গুলজার এবং কমল সামন্ত। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ

কাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত আজ বাংলাদেশের মুখোমুখি হবে। ওল্ড ট্র্যাফোর্ডে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7টায়। ভারত পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে জয়ের পর গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয়েছে। তিন ম্যাচে 4 পয়েন্ট সংগ্রহ করে ভারত গ্রুপ এতে দ্বিতীয় স্থানে রয়েছে। আজকের ম্যাচ জিতলে ভারতের সেমিফাইনালের পথ অনেকটাই প্রশস্ত হবে। অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেলে সমসংখ্যক পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থাকায় বাংলাদেশ চতুর্থ স্থানে রয়েছে। ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপের ম্যাচে গুয়াদালুপে স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে এবং মেক্সিকো সিটি স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্র খেলবে মেক্সিকোর বিরুদ্ধে। দুটি খেলায় ভারতীয় সময় সকাল 6:30 শুরু হবে। অন্যদিকে গতরাতে গ্রুপ সি থেকে ব্রাজিল মরক্কো এবং গ্রুপ বি থেকে সুইজারল্যান্ড কানাডা পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। মিয়ামি স্টেডিয়ামে ব্রাজিল 3-0 গোলে স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছে। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন ভিনিসিয়াস জুনিয়র ও একটি গোল করেন ম্যাথিউস কুনহা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল প্রগতির 52তম বৈঠকে সভাপতিত্ব করেন। রাস্তা বিদ্যুৎ শিল্প করিডোর ও মেট্রো রেল ক্ষেত্রে 30,000 কোটি টাকার বিনিয়োগ প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন তিনি। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ 3 দিনের ব্রিটেন সফরে লন্ডন যাচ্ছেন। ভারত ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে ব্রিটেনের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। তারাতলায় একটি নির্মীয়মান গুদামে সেট ভেঙে পড়ায় ঘট পাঁচজনের মৃত্যু, গ্রেপ্তার দুই, সিট গঠন কলকাতা পুলিশের। চলতি বিধানসভা অধিবেশনের ষষ্ঠ দিনে আজও রাজ্য বাজেটের উপর আলোচনা হবে। মিড ডে মিলে কী খাবার দেওয়া হবে তা এখনও স্থির হয়নি বলে জানিয়েছে ইসকন। নদিয়ার কালীগঞ্জের উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমার আঘাতে তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় পুলিশ আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে। সক্রিয় মৌসুমী বায়ু এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। কলকাতার তারাতলার রেসব্রিজের কাছে গতকাল নির্মীয়মান একটি গুদামে সেট ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনাস্থল থেকে মোট 23 জনকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে, বাকি 18 জন চিকিৎসাধীন। তার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মৃতদের মধ্যে রয়েছে রোহিত চৌধুরী, কৃষ্ণ চৌধুরী, রাহুল চৌধুরী, চন্দ্রমা চৌধুরী ও পাপ্পু রজক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন। সেখান থেকে তিনি SSKM গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন। দ্রুত উদ্ধার কাজ পরিচালনার জন্য তিনি সেনাবাহিনী, NDRF এবং অন্যান্য পুলিশ আধিকারিকদের ধন্যবাদ জানান।
1: আমাদের চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি ওরা থাকছেন, রেসকিউ কমপ্লিট করবেন, UDMA মিনিস্টার থাকছেন, আর এখানে হেলথ মিনিস্টার এবং হেলথ সেক্রেটারি থাকছেন, আর পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশন করে আমাদের কাজ হবে। আমি থ্যাঙ্কস জানাবো ইনিশিয়ালি আর্মি, NDRF, সিভিল ডিফেন্স, কলকাতা পুলিশ, AMC, ফায়ার ব্রিগেড, ওরা যেভাবে কাজ করেছে, লস অফ লাইফ অনেক বেশি হতো, আটকানো গেছে।
0: তারাতলার ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকার কলকাতা পুর এলাকায় বাণিজ্যিক ও নির্মাণাধীন প্রকল্পগুলির ক্ষেত্রে 31 জুলাই পর্যন্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তারাতলাকাণ্ডে সিট গঠন করেছে কলকাতা পুলিশ। এখন থেকে এই ঘটনায় সিট তদন্ত করে রাজ্য সরকারকে রিপোর্ট দেবে। অতিরিক্ত পুলিশ কমিশনার অপরাধ দমন কুনাল আগরওয়ালের নেতৃত্বে কাজ করবে সিট। অন্যদিকে তারাতলা থানায় 5 জন ব্যক্তি ও অন্যান্যদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত FIR দায়ের করা হয়েছে এবং এখনও পর্যন্ত FIR-এ নাম থাকা 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম কমল সামন্ত, যিনি ওই নির্মাণের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ছিলেন, এবং আরও 1 জন ব্যক্তি হলেন সৈয়দ মোহাম্মদ গুলজার। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আরও 4 জনকে আটক করা হয়েছে। কলকাতা পুলিশের DMG, KMC কর্মীরা, দমকল বাহিনী, সিভিল ডিফেন্স এবং NDRF-এর যৌথ প্রচেষ্টায় উদ্ধার কাজ এখনও চলছে। গতকাল মাঝরাতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাঁ। বাজেট অধিবেশনের ষষ্ঠ দিনে আজও বিধানসভা রাজ্য বাজেটের উপর আলোচনা হবে। গতকাল ও আজ 2 দিন ধরে মোট 10 ঘন্টা এই আলোচনা হবে। গতকাল প্রথম দিনের আলোচনায় শাসক ও বিরোধী শিবিরের মোট 32 জন সদস্য অংশ নেন। গতকাল আলোচনার সূচনা করেন তৃণমূল কংগ্রেসের সমীর কুমার জানা, এরপর বিজেপির ডক্টর হিরণময় চট্টোপাধ্যায় বক্তব্য রাখেন।

জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে হুমায়ুন কবির এবং কংগ্রেসের পক্ষে মহতাব শেখ আলোচনায় অংশ নেন। প্রায় ছ মাস বন্ধ থাকার পর ব্যারাকপুরের কাকিনাড়া জুট মিল আগামী পয়লা জুলাই থেকে ফের খুলতে চলেছে। কলকাতার নিউ সেক্রেটারিয়েটে গতকাল রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং, শ্রম প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্যের উপস্থিতিতে শ্রম সচিব রচনা ভকত, বিশেষ শ্রম কমিশনার আশিস সরকার, মালিকপক্ষ ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছর 26শে ডিসেম্বর ওই জুট মিলটি বন্ধ হয়ে যায়। এর ফলে অন্তত 3,000 শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। কলকাতা সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে পড়ুয়াদের মিড ডে মিলে কী খাওয়ানো হবে তা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে গতকাল ইসকন জানিয়েছে। সংগঠনের কলকাতা সহসভাপতি রাধারমণ দাস সমাজ মাধ্যমে জানিয়েছেন, মেনু ঠিক হওয়ার পরে ইসকনের তরফে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ভুল তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার আবেদন জানিয়েছেন তিনি। উল্লেখ্য, চলতি অর্থবর্ষে 8 মাসের বাজেট প্রস্তাবে কলকাতা পুরসভার আওতাধীন বিদ্যালয়গুলিতে মিড ডে মিলের দায়িত্ব ইসকনকে দেওয়ার কথা ঘোষণার পরেই পড়ুয়াদের কী খাওয়ানো হবে তা নিয়ে সমাজ মাধ্যমে বিতর্ক তৈরি হয়। সুকান্তনগরের কাছে নিউগড়িয়া এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের চিংড়িঘাটা উড়ালপুল দুদফায় বন্ধ থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম দফায় আগামীকাল রাত 8টা থেকে 29 তারিখ সকাল 8টা এবং দ্বিতীয় দফায় 3রা জুলাই রাত 8টা থেকে 6ই জুলাই সকাল 8টা পর্যন্ত এই সেতু সম্পূর্ণ বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নদিয়ার কালীগঞ্জের উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমার আঘাতে 6 বছরের তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় পুলিশ মঙ্গলবার রাত থেকে মোট 5 জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে জিয়ারুল শেখ ও সাবির শেখকে গতকাল কৃষ্ণনগর আদালতে তোলা হলে তাদেরকে ইতিমধ্যেই 10 দিনের পুলিশি হেফাজতে দেওয়া হয়েছে। অন্য দুজন হাফিজুল শেখ ও ফকর শেখকে আজ কৃষ্ণনগর আদালতে তোলা হবে। অন্যদিকে অপর একজন অভিযুক্ত মিনারুল শেখকে ট্রানজিট রিমান্ডের আবেদন জানিয়ে গুড়গাঁও আদালতে পেশ করা হবে বলে জেলা পুলিশ সুপার অতুলজি জানিয়েছেন। উল্লেখ্য, এর আগে এই ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই বীরভূমে 2022 সালের বকটুই গণহত্যা মামলায় অন্যতম অভিযুক্ত লালন শেখের ছেলে রোহন শেখ ওরফে কিসমত শেখকে গ্রেপ্তার করেছে। সিবিআই এর চার্জশিটের নাম ছিল তার। এই নিয়ে ওই কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হল 23। এখনও 2 অভিযুক্ত অধরা। লালন শেখ সহ আর এক অভিযুক্তের মৃত্যু হয়েছে। গতকাল কলকাতার মির্জাকালিব রোড এলাকা থেকে রোহনকে গ্রেপ্তার করে বর্ধমানের 4র্থ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের আদালতে পেশ করা হলে বিচারক রাজেশ তামাং ধৃতকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে আগামী 30শে জুন ফের আদালতে পেশের নির্দেশ দিয়েছেন। রাজ্য সরকার কলকাতা ও রাজ্য পুলিশে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের যোগ্যতা পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক সক্ষমতা সহ নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক সুপারিশ ছিল কি না তাও 90 দিনের মধ্যে যাচাই করে দেখার কাজ শেষ করতে হবে, এমনটা জানিয়ে স্বরাষ্ট্র দপ্তরের তরফে জেলা পুলিশ, পুলিশ কমিশনারেট ও কলকাতা পুলিশের নির্দেশিকা পাঠানো হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি গত 2 বছরে তাদের কাজের খতিয়ান পরীক্ষা করে দেখার কথাও বলা হয়েছে। পূর্ব বর্ধমানের কালনা থানার সাতগাছিয়া পঞ্চায়েতের তাঁতিপাড়া মল্লিকবাগান এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গতকাল 3 বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। ধৃতরা হল রফিক শেখ ওরফে সিরাজ ও তার স্ত্রী জরিনা শেখ এবং হানিফ শেখ। যদিও হানিফের স্ত্রী আকলিমা বিবির দাবি তাদের বাড়ি উত্তর 24 পরগনার বনগাঁর পাঁচপোতা এলাকায়। অন্যদিকে রফিক শেখ এবং তার স্ত্রী জরিনা শেখ দুজনেই স্বীকার করেছে যে তারা বাংলাদেশ থেকে এসে অর্থের বিনিময়ে এদেশে বেআইনিভাবে ভোটার কার্ড বানিয়েছিল। বর্ধমান 1 নম্বর পঞ্চায়েত সমিতির 2 বারের প্রাক্তন কর্মাধ্যক্ষ ও ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য স্বরূপ রানার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি, স্থানীয় বিজেপি কর্মীদের হুমকির জেরে মানসিক চাপে এবং আতঙ্কে তিনি মঙ্গলবার দেওয়ানদিঘি থানার জগাদাবাদ নিজের বাড়িতে বিষপান করেন। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল সকালে তার মৃত্যু হয়। মোহরম উপলক্ষে আগামীকাল মেট্রো রেল

0: তিনজন প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। কেন্দা থানার দামদা গ্রামে গতকাল বিকেলে কীর্তন মাহাতো নামে এক ব্যক্তির বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালীন প্রবল বজ্রপাতে পরিবারের একাধিক সদস্য আহত হন। গুরুতর আহত পোস্তুবালা শহীদ ও অমর শহীদ সহ সবাইকে নিকটবর্তী চাকলতোর হাসপাতালে নিয়ে যাওয়া হলে পোস্তুবালা শহীদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে কোটশিলার টাটুয়ারা গ্রামে পুকুরে বাসন ধুতে গিয়ে 36 দুর্গামণি কুমারের বজ্রাঘাতে মৃত্যু হয়েছে। অন্যদিকে বড়াবাজার থানার অযোধ্যাডিহি গ্রামে মাঠে ছাগল চড়াতে গিয়ে আকস্মিক বজ্রপাতে গীতা মাহাতো নামে এক মহিলা প্রাণ হারিয়েছেন। সক্রিয় মৌসুমি বায়ু এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। জলপাইগুড়ি, আলিপুর দুয়ার এবং কোচবিহার জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর ফলে দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভূমিধস এবং তিস্তা, তোর্সা, জলঢাকা ও রায়ডাক নদীতে জলস্তর বৃদ্ধির সতর্কতা জারি করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 28.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্রায় 1.5 ডিগ্রি বেশি। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল সিএবি পশ্চিমবঙ্গের ক্রিকেটারদের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে গৃহীত প্রকল্প ভিশন 2028-এর প্রধান এবং ফাস্ট বোলিং কোচ হিসেবে ভারতের প্রাক্তন ফাস্ট বোলার অশোক দিন্দাকে নিযুক্ত করেছে। আগামী মাস থেকে শুরু হতে যাওয়া এই ভিশন 2028 কর্মসূচির জন্য স্পিন বোলিং কোচ হিসেবে উৎপল চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেছে সিএবি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। তারাতলায় একটি নির্মীয়মান গুদামের সেট ভেঙে পড়ায় 5 জনের মৃত্যু, গ্রেপ্তার 2 সিট গঠন করল কলকাতা পুলিশ। চলতি বিধানসভা অধিবেশনের 6ষ্ঠ দিনে আজও রাজ্য বাজেটের উপর আলোচনা হবে। খবর এখনকার মতো এ পর্যন্তই, এর পরবর্তী সংবাদ শুনুন সকাল 9:15।
1: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী তৃষা পাড়ুই।

ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: পাখির উড়ান আশ্চর্য বিজ্ঞান শুরু হচ্ছে ধারাবাহিক কথিকা। আজ প্রথম পর্ব, জানা অজানায় বলছেন অধ্যাপক প্রদীপ্ত পঞ্চাধ্যায়।
1: এখনো মনে আছে ছোটবেলার এক বিকেলের কথা, বসন্তকালের আকাশ। আকাশের দিকে তাকিয়ে মনে হল নীল আকাশের বুকে হঠাৎ যেন কালো কালি ছড়িয়ে পড়েছে। অদ্ভুতভাবে সেই ছড়ানো কালি মুহূর্তের মধ্যেই বদলে যায় এক চলমান নকশায়, কখনো বিশাল মেঘের মতো, কখনো ঢেউয়ের মতো, আবার কখনো এক অদ্ভুত জীবন্ত আকৃতির মতো। দূর থেকে মনে হয় হাজার হাজার পাখি নয়, বরং একটিমাত্র প্রাণী আকাশে নড়াচড়া করছে। অথচ সেখানে নেই কোনো নেতা, নেই কোনো নির্দেশদাতা, তবু সব পাখি যেন একই সিদ্ধান্ত মেনে চলেছে। মানুষ বহু যুগ ধরে এই দৃশ্য দেখে মুগ্ধ হয়েছে। কবি, শিল্পী, দার্শনিক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই প্রশ্ন করেছে, কিভাবে এতগুলো স্বাধীন প্রাণী একসঙ্গে এমন নিখুঁত সমন্বয় বজায় রাখে, কে বলে দেয় কখন বাঁক নিতে হবে, কখন গতি বাড়াতে হবে বা কখন দিক পরিবর্তন করতে হবে। এই প্রশ্ন থেকেই জন্ম নিয়েছে ফ্লকিং বা পাখির ঝাঁকের বিজ্ঞান। এখানে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, গণিত এবং কম্পিউটার বিজ্ঞান একসঙ্গে এসে মিলিত হয়েছে। কারণ প্রশ্নটি শুধু পাখি নিয়ে নয়, এটি আসলে জানতে চায় প্রকৃতিতে কিভাবে শৃঙ্খলা তৈরি হয় এবং কিভাবে বহু স্বাধীন সত্তা মিলিত হয়ে বৃহত্তর এক সমষ্টিগত আচরণের জন্ম দেয়। প্রথম দিকে বিজ্ঞানীরা মনে করতেন পাখিরা নিরাপত্তা, খাদ্য অনুসন্ধান কিংবা শক্তি সাশ্রয়ের জন্য দলবদ্ধ হয়, কিন্তু এতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। এই সমন্বয় বাস্তবে ঘটে কিভাবে? এই রহস্য বোঝার জন্য 1986 সালে কম্পিউটার বিজ্ঞানী ক্রেক রেনাল্ডস তৈরি করেন বিখ্যাত বয়েডস মডেল। এটি ছিল কৃত্রিম জীবনের একটি সিমুলেশন। বয়েডসের মূল সৌন্দর্য এখানেই, এতে কোনো নেতা নেই, তবু খুব সাধারণ কয়েকটি স্থানীয় নিয়ম মেনে চললেই পর্দায় বাস্তবের মতো ঝাঁক তৈরি হয়ে যায়। প্রতিটি বয়েড বা কৃত্রিম প্রাণী শুধু তিনটি সহজ নীতি অনুসরণ করে। খুব কাছে এলে আলাদা হও, নিকট প্রতিবেশীদের গতির সঙ্গে তাল মেলাও, আর দলের সঙ্গে নিবিড়ভাবে থাকো। আশ্চর্যের বিষয়, এত সহজ নিয়মগুলোর যোগফল থেকেই বাস্তবের মতো ঝাঁকবদ্ধ উড়ান তৈরি হয়। এই মডেল পরে সোয়ার্ম ইন্টেলিজেন্স, রোবোটিক্স এবং কম্পিউটার গ্রাফিক্স গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে বয়েডস মডেলের একটি সীমাবদ্ধতা ছিল,

0: এটি বাস্তব পর্যবেক্ষণের উপরে নয়, মানুষের ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। তাই বিজ্ঞানীরা বাস্তব পাখির ঝাঁকের দিকে আরও গভীরভাবে নজর দেন। ভিডিও ক্যামেরা, ত্রিমাত্রিক পুনর্গঠন এবং উন্নত কম্পিউটার বিশ্লেষণের মাধ্যমে তারা ঝাঁকের ভেতরের প্রকৃত নিয়ম খুঁজে বের করার প্রচেষ্টা শুরু করেন। এই গবেষণায় বিশেষ গুরুত্ব পায় ইউরোপীয় স্টার্লিং পাখির বিখ্যাত মারমারিসন। এটি ফ্লকিংয়ের এক নাটকীয় রূপ, যেখানে হাজার হাজার পাখি তরলের মতো একসঙ্গে আকার পরিবর্তন করে। এখানেই বিজ্ঞানীরা একটি গুরুত্বপূর্ণ সত্য খুঁজে পান। পাখিরা মূলত দূরত্ব মেপে নয়, বরং প্রতিবেশীর অনুসরণ করে এগোয়। অর্থাৎ কে কত মিটার দূরে আছে তার চেয়ে গুরুত্বপূর্ণ হল কটি পাখি তার সবচেয়ে কাছের সঙ্গী। গবেষণায় দেখা গেছে একটি স্টার্লিং সাধারণত তার সাতটি নিকটতম প্রতিবেশীর দিকে নজর রাখে। একে বলা হয় রুল অফ সেভেন। ঝাঁক বড় হোক বা ছোট, ঘন হোক বা ছড়ানো, এই সংখ্যাটি প্রায় অপরিবর্তিত থাকে। ফলে একটি পাখির সামান্য নড়াচড়ার সংবেদনও মুহূর্তের মধ্যে গোটা ঝাঁকে ছড়িয়ে পড়তে পারে। মজার বিষয় হল এই মারমারেশন ধারণা শুধু জীববিজ্ঞানেই সীমাবদ্ধ নেই। সম্প্রতি সংখ্যাতত্ত্বেও মারমারেশন কনজেকচার নামে একটি নতুন গবেষণাক্ষেত্র তৈরি হয়েছে। উপবৃত্তীয় বক্র, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিংয়ের সাহায্যে গণিতবিদেরা সমষ্টিগত প্যাটার্নের নতুন ব্যাখ্যা খুঁজছেন। অর্থাৎ পাখির ঝাঁকের এই বিষয় এখন জীববিজ্ঞান ছাড়িয়ে গণিতের জগতেও নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে। হিতোপদেশের গল্পে এক ঝাঁক পায়রার জালবদ্ধ অবস্থায় সম্মিলিত উড়ান ও শেষে সকলের মুক্তি পাওয়ার শিশুসুলভ উপাখ্যান এই কালেকটিভ ইন্টেলিজেন্সের এক প্রকৃষ্ট উদাহরণ। মেঘদূত গীতিকাব্যেও কালিদাসের দৃষ্টিতে বর্ষার আকাশে বলাকার ওড়া, কিংবা রবীন্দ্রনাথের বলাকা কাব্যে বলাকার ছন্দবদ্ধ গতিময়তার মধ্যেও তাহলে নিহিত ছিল এই বৈজ্ঞানিক বিশ্লেষণ।
1: পাখির উড়ান আশ্চর্য বিজ্ঞান ধারাবাহিক কথিকার প্রথম পর্ব শুনলেন, বললেন অধ্যাপক প্রদীপ্ত পঞ্চাধ্যায়।
2: আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন শুনুন নজরুলগীতি, শিল্পী পল্টু বিশ্বাস।

0: নজরুলগীতি শুনলেন পল্টু বিশ্বাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি শুরু হচ্ছে উত্তরণ। আজ আমরা আবার ফিরে এসেছি ঝাড়গ্রামের সুশান্ত কুমার শীতের জীবন সংগ্রামের গল্প নিয়ে। দৃষ্টিহীনতা সহ আরও অনেক রকম সমস্যার সঙ্গে লড়াই করে আজ তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। গত পর্বে এই হার না মানা কাহিনীর কিছুটা শুনিয়েছিলাম, আজকের উত্তরণ অনুষ্ঠানে শোনাব বাকিটা।
2: 1998 সালে তখন আমার বিএ পাটওয়ান পরীক্ষা চলছিল, সেই সময় বাবা মারা গিয়েছেন। চাকরিটা বাবা দেখে যেতে পারেনি, মা দেখেছেন। মা অনেকদিন ছিলেন, মা 2022 সালে মারা গেছেন। মা আমার কাছেই থাকতেন, আমি যতটুকু পেরেছি মায়ের সেবা করেছি। বিয়েটা 2004 সালেই করেছিলাম ভয়েস অফ ওয়ার্ল্ডের সহযোগিতায়। ওখানে আমি যখন চাকরি পাইনি তখন আমি চলে গিয়েছিলাম। গার্গীদি আমাকে খুব ভালোবাসতেন, আমি এরকম বাথরুম পরিষ্কার করতে পারতাম, আবার বাচ্চাও পড়াতে পারতাম, বাচ্চাকে স্নান করাতেও পারতাম, জামা কাপড় ধুয়ে দিতেও পারতাম, সবই করতাম। তারপরে ওখান থেকে চাকরিটা পেয়ে যাই, রিটিনে পাস করি, তারপরে ভাই ভাই পাস করি, তারপরে যখন জয়নিং হবে তখন আমি ওখান থেকে চলে আসি। আর ওখানে একটি ব্লাইন্ড মেয়ে ছিল, তার নাম তনুশ্রী মাইতি বলে। তো গার্গীদি বলছে তুই তো এবার চাকরি পেয়ে গেলি, তাহলে তোকে তো বিয়ে করতে হবে। আমি হ্যাঁ করতে হবে বলে, তাহলে তুই তনুশ্রীকে বিয়ে কর। ও একটু তো আইসাইট আছে, এখন ক্রমশ বয়সের জন্য কমে যাচ্ছে, চোখে ছানি এসে গেছে, মিসেসের কথা বলছি। ওর চোখের মনিটা সবসময় ঘোরে। ডাক্তারবাবুরা বলছেন যে আমরা অপারেশন করবো ঠিকই, কিন্তু কোনো গ্যারেন্টি দিতে পারবো না যে সাকসেস হবে না। সেই বলি যতদিন দেখতে টুকু পাচ্ছে পাক, এখন ওর তো একটু দেখা হবে। আমরা ছোটোবেলার থেকে টোটালি ব্লাইন্ড, আমাদের কোনো সমস্যা নেই, আমি সব কাজ করি বাড়ি। কোনো গরিব ছেলে যদি আমাকে বলে যে স্যার এটা বুঝতে পারি না, আমি তাদেরকে বলি করায় সন্ধ্যাবেলাটা আমি ফ্রি থাকি, যাবি, আমাকে কোনো পয়সা দিতে হবে না, আমি সেরকম কাজটাও ভলেন্টিয়ার সার্ভিসও আমি করি। অন্যান্য মাস্টারমশাইয়ের টাকা নেই, কিন্তু আমি অনগড বলছি আমি কোনোদিন কারো কাছ থেকে দু পয়সা নিইনি। বরঞ্চ গরিব ছেলে যারা চুল কাটতে পারছে না, পয়সা নেই, কেন চুল কাটিস নি, হেড স্যার বকাবকি করেন, আমি তাকে পার্সোনালভাবে গিয়ে জিজ্ঞাসা করি কেন চুলটা কাটিস নি বাবা, এত চুল কেন রেখেছি। বলে স্যার মা তো লোকের বাড়িতে কাজ করে, মা সবসময় পয়সাও দিতে পারে না, তার জন্য চুলটা কাটা হয়। আমি কত টাকা লাগে চুল কাটতে বলে 40 টাকা। আমি বলে আচ্ছা যে 40 টাকা তোকে দিলাম, তুই চুলটা কেটে আসবি, বেকার হেড স্যার বকাবকি করছি, চুলটা কেটে আয় বাবা, ছোট্ট করে কেটে নিবি। এছাড়া কোনো ব্লাইন্ড ছেলে মেয়ে যদি খুব অসুবিধায় পড়ে, আমার কাছে খবর আছে, আমি তাদেরকে নানানভাবে সাহায্য, কোনো সময় জামা কাপড়, কোনো সময় হয়তো টাকা পয়সা, এরকম দিয়ে অনেক ব্লাইন্ড ছেলে মেয়েকে আমি হেল্প করি। যেমন ভয়েস অফ ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত ছিলাম, ইদানিং ভয়েস অফ ওয়ার্ল্ডের সঙ্গে আর ডিটাচ প্রায়, বিপিএর সঙ্গে একটু

0: অল্প স্বল্প যুক্ত আছি। স্কুলের চাপ, আমরা ব্লাইন্ড স্কুলে পড়াতে গেলে যতটা স্মুথলি কাজ করতে পারি, সাইটেড স্কুলে সত্যি সত্যি বলছি এখনকার যে ধুরন্ধর ছেলে মেয়ে ভীষণ দুষ্টু, আমি কখনো চেয়ারে বসে পড়াই না, দু সাইডে বেঞ্চ মাঝখানে ঘুরে ঘুরে পড়াই, তাহলে অনেকখানি ছেলেদেরকে কন্ট্রোল রাখতে পারি, পরিশ্রমটা অনেক বেশি হয়। মনের জোরটা অসম্ভব রকমের থাকা দরকার, নাহলে এই সংগ্রামে জয়ী হওয়া সম্ভব নয়। প্রথম থেকেই চেষ্টা করতে হবে যে আমি করতে পারবো, আমাকে করতে হবে, আমাকে জেনারেল পার্সনদের সঙ্গে লড়াই করেই, ফাইট করে আমাকে এইটা আদায় করে নিতে হবে। আমি যেটা আমার ছোটবেলার থেকে এই মানসিকতাটা তৈরি হয়েছে, আমি কেন, যারা প্রতিবন্ধীরা প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে এই মানসিকতা তাদের এসেছিল, না আসলে কখনোই পারবে না। মানে কথায় কথায় প্রতিটা মুহূর্তে সাইটের জগতে আমাদেরকে অবহেলা উপেক্ষা এরকম করে গেছে, যখন দেখছে ওদের থেকে আমি ভালো রেসপন্স করতে পারছি তখন সবারই হিংসা হতো ছেলে মেয়েদের আমার উপরে। এগুলো হতো, আমি কলেজ লাইফে দেখেছি, তবে ইউনিভার্সিটি লাইফে অনেক ভালো বন্ধু পেয়েছি। প্রতিবন্ধী মানে ভিক্ষে করে খাবে, এটাই স্বাভাবিক জীবন। ওদের সব থেকে নিকৃষ্ট মানের কাজ ওই হাত পেতে খাওয়াটা, দৃষ্টিহীনদের বিশেষ করে বলি, দেখো তার চেয়ে হকারি করো। এরকম অনেক ছেলে মেয়েকে আমি কিছু পয়সা দিয়ে দিয়ে তাদেরকে নানা রকম জিনিস হকারি করাই, কোনদিন 150 টাকা, কোনদিন 200 টাকা, কোনদিন 250 টাকা, এরকম তাদের প্রফিট হয়, অন্তত 150 টাকা হয়। মনের জোরটা অত্যন্ত বেশি রকমের না থাকলে এই সমাজে ফাইট করে বাঁচাটা খুব কঠিন আছে। প্রথম কথা, বাড়ির লোকেরাই তো অবহেলা, এই তোর দ্বারা হবে না, এই তুই পারবি না। আমি নিজে যদি বলি, আমার বাবার কথা বলি, না না ওকে কোথায় দিয়ে আসবো, ও কোথায় কি করবে, ওকে কোথায় দেবো, ও দেখতে পায় না, ও কি পড়াশোনা করবে। বাবার সঙ্গে অনেক ফাইট করতে হয়েছিল আমাকে ওই ছোটবেলায়, কোথাও একটা যাবো দেখতে পায় না, ও কোথায় যাবে। এবং ম্যাক্সিমাম খোঁজ করে দেখবেন প্রতিবন্ধীদেরকে তার বাড়ির লোক উপেক্ষা করেই চলে, উপেক্ষা অবহেলা এগুলো করেই। শুধু আমি আমার কথা বলছি না, আমি তো আমার এরকম হাজার হাজার বন্ধু বান্ধবের সঙ্গে, ব্লাইন্ড ছেলে মেয়ের সঙ্গে মিশেছি, কথা বলেছি, তো সেখানে দেখেছি যে সবাই কম বেশি আমার বাবার মতোই ব্যবহার, আমার মায়ের মতোই ব্যবহার। যখন আমি পড়াশোনা করি তখন ভালো রেজাল্ট করতাম, মা খুশি হতেন, তারপরে চাকরি যখন পেলাম সংসারটাকে নতুন করে বুঝাতে পেরেছিলাম। গান শুনতে খুব ভালো লাগে, আবৃত্তি শুনতেও খুব ভালো লাগে। আমি অবসর সময়গুলো স্ক্রিন টাচ ফোনে, এখন আগে জানতাম না, তারপরে আমি স্ক্রিন টাচ ফোনটা শিখে ফেললাম, দিয়ে তো ইউটিউব থেকে সার্চ করে, গুগল থেকে সার্চ করে গল্প, উপন্যাস, গান যখন যা খুব শুনি আমি, এগুলো আমার খুব ভালো লাগে অবসর সময়গুলো। তারপরে তো সাবজেক্ট গুলো পড়তে হয়, সেগুলো এখন আমি পড়ে নিই, আর যেন আমার রিডার লাগে না, মানে মোবাইলটা আমার খুব আমাকে হেল্প করছে এখন, তখন এসব ছিল না। তখন আমরা পড়াশোনা করতাম, ধরুন ওগুলা ব্ল্যাঙ্ক ক্যাসেট কিনতাম, আর টেপ রেকর্ডার, ধরুন আপনি পড়ে দিলেন, রিডার রেখেছি সে পড়ে দিত, ক্যাসেট করে নিতাম নোটস গুলো, টেক্সট গুলো, এইভাবে পড়াশোনা করতাম। এখন তো সব মোবাইলেই হয়ে যাচ্ছে, আমার এখন খুব আফসোস হয়। সে সময় আমি যখন, তখন তো আমি জানি না SSC দিতে পারবো, তখন আমার টার্গেট ছিল যে আমি কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষায় বসবো, কিন্তু সেইভাবে কখনোই প্রিপারেশন নিতে পারলাম না, দু তিনবার বসেছিলাম, সেইভাবে প্রিপারেশন নেওয়া হলো না। তারপরে চাকরিটা পেয়ে যাওয়ার পরে পড়াশোনার থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম, এটা আমার খুব দুঃখ হয়। মানে চাকরি পেলাম, চাকরি পাওয়ার সাথে সাথে সংসার জীবনে ঢুকে গেলাম, ফলে তখন আর কলেজ সার্ভিস কমিশনের দিকে আমার আর ঝোঁকটা আসলো না। এটা যখন মনে পড়ে আমার তখন খারাপ লাগে আর কি, ভীষণ রকমের অবহেলা হয়ে গেল আমার তরফ থেকে। বাকি আর কোথাও কোনো আফসোস নেই আমার, যা পেয়েছি যথেষ্ট, এবং আমি যতটুকু পারি মানুষের জন্য করি, বিশেষ করে প্রতিবন্ধীদের জন্য, যে অসুখে বেসুখে পড়েছে, ডাক্তার দেখাতে পারছে না, তার ওষুধ কিনতে হবে, সেগুলোও আমি হেল্প করি, আমার কাছে খবর আসলে আমি করি, বেশ ভালো লাগে এইসব টুকটাক কাজ নিয়ে থাকি।
1: দুটি পর্বে শুনলেন ঝাড়গ্রামের সুশান্ত কুমার শীতের জীবনের গল্প। আগামী দিনে আমরা এরকম বহু সংগ্রামী মানুষের কাহিনী নিয়ে হাজির হব। তাহলে আজকের উত্তরণ অনুষ্ঠানের এখানেই ইতি টানছি। গ্রন্থনা সুচিস্মিতা গুপ্ত, শব্দগ্রহণ ও সম্পাদনা অরুশ্রী চট্টোপাধ্যায়, প্রযোজনা বাংলা কথিকা বিভাগ।

0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: নমস্কার, আমি ডক্টর পার্থসারথী ভট্টাচার্য, একজন ফুসফুস রোগ বিশেষজ্ঞ। আপনারা সকলেই জানেন তামাকের বিরূপ প্রতিক্রিয়া, বিশেষত ধূমপানের। শুধু যারা ধূমপান করেন তাদের নয়, যারা ধূমপান করেন না অথচ পরোক্ষভাবে ধূমপান করেন, অর্থাৎ এটাকে আমরা বলি সেকেন্ড হ্যান্ড স্মোকিং, তাদেরও অনেক কুফল হতে পারে। ধূমপানের জন্য গর্ভস্থ শিশুর অসুস্থতা হতে পারে, ধূমপানের জন্য আমাদের ফুসফুসের গ্রোথ বা বড় হওয়া নষ্ট হতে পারে, এবং ধূমপানের জন্য মানুষ চিরতরে দুর্বল হয়ে থাকতে পারেন। ধূমপান একটি সামাজিকভাবে প্রতিরোধযোগ্য ইস্যু, এবং আমাদের আজকের এই দিনে সকলের এই প্রতিজ্ঞাই করা উচিত যে আমরা আমাদের দেশ ও পৃথিবীকে তামাকের বিরূপ প্রতিক্রিয়া থেকে মুক্ত করব, সেটা যত তাড়াতাড়ি সম্ভব।
0: আকাশবাণী কলকাতা শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনুন খেয়াল, শিল্পী অনিন্দিতা দেব, রাগ টোরি, তবলা সহযোগিতায় শিবনাথ ভট্টাচার্য, হারমোনিয়ামে পিন্টু রায়।

0: হল আকাশবাণী কলকাতা। শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: কম সুদে লোন চাও, তাও অ্যাপ থেকে? বা
2: অচেনা অজানা অ্যাপ থেকে দূরে থাকুন।
3: আরবিআই এ কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। প্রথম পর্বে শুনুন জীবন যেরকম ছবির গান, শিল্পী সবিতা চৌধুরী।

শুনলেন টুরির আগে খেয়াল অনিন্দিতা দেবের কণ্ঠে। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন শিবনাথ ভট্টাচার্য, হারমোনিয়ামে পিন্টু রায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ।

0: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে প্রথম পর্ব এ পর্যন্তই। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। ভারতের সার্ভাইকাল
1: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।
0: আকাশবাণী কলকাতা। এখন সংবাদ।
2: আকাশবাণী কলকাতা খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। কলকাতার তাড়াতলায় একটি নির্মীয়মান গুদামে সেট ভেঙে 5 জনের মৃত্যু। গ্রেপ্তার 2, সিট গঠন কলকাতা পুলিশের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে প্রগতির 52তম বৈঠকে 30,000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেছেন। দেশে যক্ষ্মা নির্মূলে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়েও জোর দেন প্রধানমন্ত্রী। দেশজুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। দেশে জরুরি অবস্থার ফলে নিপীড়িত মানুষের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। উত্তরাখণ্ডের লিপুলেক পাশের মধ্য দিয়ে 6 বছর পর ভারত ও চীনের মধ্যে বাণিজ্য পুনরুজ্জীবিত হতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিকে ঐতিহাসিক বলে অভিহিত করে বলেন, এর ফলে পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হবে। ভেনিজুয়েলা ও জাপানে তীব্র ভূমিকম্প। কারাকাশে কয়েক হাজার মৃত্যুর আশঙ্কা। জারি হয়েছে জরুরি অবস্থা। বিশ্বকাপ ফুটবলে আজ সকালে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ কোরিয়াকে এবং মেক্সিকো চেক প্রজাতন্ত্রকে হারিয়ে পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। আসছি বিস্তারিত খবরে। কলকাতার তাড়াতলার ব্রিজবিজের কাছে গতকাল নির্বীয়মান একটি গুদামের সেট ভেঙে এখনও পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনাস্থল থেকে মোট 23 জনকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে, বাকি 18 জন চিকিৎসাধীন। তার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মৃতদের মধ্যে রয়েছে রোহিত চৌধুরী, কৃষ্ণ চৌধুরী, রাহুল চৌধুরী, চন্দ্রমা চৌধুরী ও পাপ্পু রজক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন। সেখান থেকে তিনি SSKM এ গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন। দ্রুত উদ্ধার কাজ পরিচালনার জন্য তিনি সেনাবাহিনী, NDRF এবং অন্যান্য পুলিশ আধিকারিকদের ধন্যবাদ জানান।
3: আমাদের চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি ওরা থাকছেন, রেসকিউ কমপ্লিট করবেন, UDMA মিনিস্টার থাকছেন, আর এখানে হেলথ মিনিস্টার এবং হেলথ সেক্রেটারি থাকছেন, আর পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশন করে আমাদের কাজ হবে। তো আমি থ্যাঙ্কস জানাবো ইনিশিয়ালি আর্মি, NDRF, সিভিল ডিফেন্স, কলকাতা পুলিশ, KMC, ফায়ার ব্রিগেড, ওরা যেভাবে কাজ করেছে। লস অফ লাইফ অনেক বেশি হতো, আটকানো গেছে।
2: তাড়াতলার ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকার কলকাতা পুর এলাকার বাণিজ্যিক ও নির্মাণাধীন প্রকল্পগুলির ক্ষেত্রে 31 জুলাই পর্যন্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাড়াতলা কাণ্ডে সিট গঠন করেছে কলকাতা পুলিশ। এখন থেকে এই ঘটনায় সিট তদন্ত করে রাজ্য সরকারকে রিপোর্ট দেবে। অতিরিক্ত পুলিশ কমিশনার অপরাধ দমন কুনার আগলওয়ার এর নেতৃত্বে কাজ করবে সিট। অন্যদিকে তাড়াতলা থানায় 5 জন ব্যক্তি ও অন্যান্যদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত FIR দায়ের করা হয়েছে এবং এখনও পর্যন্ত FIR নাম থাকা 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম কমল সামন্ত, যিনি ওই নির্মাণের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ছিলেন, এবং আরও এক ব্যক্তি হলেন সৈয়দ মোহাম্মদ গুলজার। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আরও 4 জনকে আটক করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল প্রগতির 52তম বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে তিনি রাস্তা, বিদ্যুৎ, শিল্প করিডোর ও মেট্রো রেল ক্ষেত্রে 30,000 কোটি টাকার বিনিয়োগ প্রকল্প নিয়ে পর্যালোচনা করেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে প্রকল্প বাস্তবায়নে দেরি হলে ব্যয় বৃদ্ধি পায় এবং সাধারণ মানুষ সময় মতো এর সুফল থেকে বঞ্চিত হয়। এ প্রসঙ্গে তিনি সংশ্লিষ্ট মন্ত্রক ও রাজ্য সরকারগুলিকে অমীমাংসিত বিষয়গুলো দ্রুত সমাধানের এবং প্রকল্পগুলোর নিয়মিত তদারকি নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি এই বৈঠকে প্রধানমন্ত্রী যক্ষ্মামুক্ত ভারত অভিযানের অগ্রগতিও মূল্যায়ন করেন। সাইবার অপরাধ ও ডিজিটাল আইরিস জালিয়াতির অভিযোগও শোনেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী যক্ষ্মা নির্মূলে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ওপর জোর দেন। দেশজুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। 1975 সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ সংবিধানের 352 নম্বর অনুচ্ছেদের অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। কারণ হিসেবে অভ্যন্তরীণ অশান্তির কারণে দেশে সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ভারতের সংবিধানকে অবজ্ঞা করে যেভাবে জরুরি অবস্থার সময় দেশের জনগণের ওপর সীমাহীন দমনপীড়ন করা হয়েছিল, তাকে স্মরণ করতে এবং সেই সব নিপীড়িত মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হয়। জরুরি অবস্থা জারির 50 বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী যে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির পরিকল্পনা করা হয়েছিল, নতুন দিল্লিতে আজ তার সমাপ্তি অনুষ্ঠান। এই উপলক্ষে সংবিধান হত্যা দিবস ও গণতন্ত্র দীর্ঘজীবী হোক শীর্ষক প্রদর্শনীর পাশাপাশি সংবিধান হত্যা দিবস নামের একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন। 26 জন ভারতীয় ব্যবসায়ীদের প্রথম দল আগামীকাল উত্তরাখণ্ডের পিথরাগড়ের লিপুলেক পাস দিয়ে চীনে প্রবেশ করতে চলেছে। এর মাধ্যমে দীর্ঘ 6 বছর পর ভারত ও চীনের মধ্যে সীমান্তবর্তী বাণিজ্য পথ পুনর্জীবিত হবে। দলটি আগামীকাল তিব্বতের তালাকোটের জন্য রওনা দেবে। পিথরাগড়ের ধারচুলায় বাণিজ্য আধিকারিক আশিস যোশী জানান, 26 জনের জন্য বাণিজ্য অনুমতি বা ট্রেড পাস ইস্যু করা হয়েছে। এর মধ্যে 17 জন ব্যবসায়ী ও 9 জন সাহায্যকারী। এই দুই দেশের মধ্যে সুষ্ঠু বাণিজ্যের জন্য ধারচুলার গুঞ্জিতে একটি শুল্ক দপ্তরের অফিসও খোলা হয়েছে। লিপুলেকের কাছে একটি গুদামে ইতোমধ্যেই ব্যবসায়ীরা পণ্যদ্রব্য পরিবহন করেছে। উল্লেখ্য, 2020 কোভিড-19 সময়ে দুই দেশের মধ্যে পারস্পরিক বাণিজ্য স্থগিত রাখা হয়েছিল। দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় কর্মসূচি বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন SIR এর আওতায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলতি মাসের 30 তারিখ থেকে শুরু হবে। এই উপলক্ষে গতকাল নতুন দিল্লিতে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করেন দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক। পাঞ্জাবে আজ থেকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন SIR প্রক্রিয়া শুরু হচ্ছে, চলবে 24 জুলাই পর্যন্ত। গ্রামীণ উন্নয়ন বিভাগ নতুন দিল্লিতে আজ গ্রামীণ উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ক একটি জাতীয় কর্মশালার আয়োজন করেছে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, একদিনের এই অনুষ্ঠানটি অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে গ্রামীণ ভারতের প্রাথমিক স্তরের বিভিন্ন উন্নয়নের লক্ষ্যে একটি মঞ্চ হিসেবে কাজ করবে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ 3 দিনের ব্রিটেন সফরে লন্ডন যাচ্ছেন। আগামী মাসের 15 তারিখ ভারত ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সেটা ও দ্বৈত অবদান বিষয়ক চুক্তি DCC কার্যকর হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সচ্যান্ডেল AIN নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন ইরান কখনোই কোনো পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। ওয়াশিংটন DC ন্যাশনাল মলে আয়োজিত এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় ইরানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিকে ঐতিহাসিক বলে অভিহিত করে তিনি দাবি করেন এর ফলে পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হবে। তিনি ইরানের কঠোর সমালোচনা করে বলেন মার্কিন বাহিনীর শক্তি ও দক্ষতার কারণে তেহরানের এখন আর কোনো নৌবাহিনী, বিমানবাহিনী, বিমান বিধ্বংসী ক্ষমতা, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা অবশিষ্ট নেই। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF হামাসের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান অব্যাহত রেখেছে। IDF জানিয়েছে চলতি সপ্তাহের শুরুর দিকে দক্ষিণ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমানবাহিনী একটি হামলা চালায়। এই হামলায় হামাসের সামরিক শাখার সদস্য আকরাম মোহাম্মদ মাহমুদ আবু মাজি নিহত হয়েছেন। IDF এর দাবি আবু মাজি হামাসের সামরিক সক্ষমতা পুনর্গঠন এবং IDF সেনা ও ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে হামলা চালানোর জন্য কাজ করছিলেন। ভেনিজুয়েলার কারাকাস এবং আশেপাশের এলাকায় ভূমিকম্পের ফলে বেশ কয়েকটি ভবন ধসে পড়ার পর সেদেশের উপরাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। আজ সকালে রিক্টার স্কেলে 7.2 এবং 7.5 মাত্রায় পরপর দুটি ভূমিকম্প হয় ওই অঞ্চলে, কয়েক হাজার মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে জাপানের উত্তরাঞ্চলেও আজ সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। জাপানের আবহাওয়া দপ্তর JMA জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইওয়াতে প্রিফেকচারের উপকূল থেকে দূরে মাটির 50 কিলোমিটার গভীরে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ উপকূলীয় কর্ণাটক, ঝাড়খণ্ড, কোঙ্কন ও গোয়া, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বিহার, ঝাড়খণ্ড, মধ্য মহারাষ্ট্র, মাথাওয়াড়া, পশ্চিম মধ্যপ্রদেশ এবং পশ্চিম রাজস্থানে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস রয়েছে। এছাড়া আবহাওয়া দপ্তর আগামী 2-3 দিন দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা, জম্মু, লাদাখ, পাঞ্জাব, উত্তরাখণ্ড ও উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশে বজ্রপাত ও দমকা হাওয়া সহ বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান, ওড়িশা, ছত্তিশগড়, বিদর্ভ, তামিলনাড়ু, পুদুচেরি, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ এবং সিকিমেও এইরকম আবহাওয়া থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপের ম্যাচে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ কোরিয়াকে 1-0 গোলে এবং মেক্সিকো চেক প্রজাতন্ত্রকে 3-0 গোলে পরাজিত করে পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। এদিকে আজ ফিলাডেলফিয়া স্টেডিয়ামে গুরাসাও আইভরি কোস্টের বিরুদ্ধে ও ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে জার্মানি ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। গ্রুপ ইর দুটি খেলাই শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত আজ বাংলাদেশের মুখোমুখি হবে। ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7:00। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কলকাতার তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামের সেট ভেঙে পড়ায় 5 জনের মৃত্যু, গ্রেপ্তার 2, সিট গঠন করল কলকাতা পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে প্রগতির 52তম বৈঠকে 30,000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেছেন। দেশের যক্ষ্মা নির্মূলে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়েও জোর দেন প্রধানমন্ত্রী। বিশ্বকাপ ফুটবলে আজ সকালে দক্ষিণ আফ্রিকা দক্ষিণ কোরিয়াকে এবং মেক্সিকো চেক প্রজাতন্ত্রকে হারিয়ে পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। খবর এখনকার মতো এ পর্যন্তই। এর পরের সংবাদ শুনুন সকাল 10:10।
4: আকাশবাণী কলকাতা জেলার চিঠি। বাঁকুড়া থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌরিক। বাঁকুড়া জেলা জুড়ে যোগ দিবস পালিত হয়েছে আড়ম্বর ও মর্যাদার সঙ্গে। কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রকের অধীন ভারতীয় পুরাতত্ত্ব সর্বক্ষণের আয়োজনে বিষ্ণুপুর রাসমঞ্চে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন স্কুল কলেজ পড়ুয়া, সরকারি আধিকারিক কর্মীসহ এনসিসি ও বিভিন্ন বিভাগের প্রায় 500 অংশগ্রহণকারী। অনুষ্ঠানে বিশেষ অতিথিরূপে হাজির ছিলেন সূচি শিল্পে পদ্মশ্রী সম্মানে ভূষিত তৃপ্তি মুখার্জি, হাজির ছিলেন ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের ডেপুটি সুপারিনটেন্ডিং প্রতাপ কুমার নায়ক প্রমুখ। জেলার প্রতিটি স্কুল ছাড়াও সরকারি বেসরকারি নানান সংস্থার আয়োজনে দিনটি পালিত হয়েছে। যোগ দিবস পালিত হয়েছে মুকুটমণিপুর পর্যটন কেন্দ্রে, কাঁসাই নদীর তীরে ও শুশুনিয়া পাহাড়ের পাদদেশে। যোগ ঘিরে এবার উৎসাহ ছিল নজরকাড়া। ঐতিহ্য ও পরম্পরা মেনে পালিত হল জেলার প্রাচীনতম উৎসব দশহরা বা দশর পরব। জেলাজুড়ে এদিন থেকেই বিভিন্ন মনসা মন্দিরে মনসা পুজো শুরু হয়। খুব ভোরে গ্রাম বাংলার ঘরে ঘরে ঘরের দেয়াল ও চৌহদ্দিতে গোবরের গণ্ডি দেয়া হয়। গোবরের এই গণ্ডি দেওয়ার রীতিকে বলা হয় গোবর বেড়ি। জেলার প্রধান দশহরা উৎসবটি পালিত হয় বিষ্ণুপুর মহকুমার অযোধ্যা গ্রামে। এই গ্রামের মা মনসা জগৎগৌরী নামে পূজিতা হন। এই জাগ্রত মনসার থানে ঘট আনার সময় ও পরে প্রচুর পরিমাণে বাজি পোড়ানো স্বাভাবিক রীতি। রীতি ও ঐতিহ্য মেনে দশহরার এক পক্ষকাল আগে দশহরা গ্রামে পালিত হয় সাবেক গিন্নি পালন উৎসব। এই উৎসবটি হয় গ্রাম সংলগ্ন দ্বারকেশ্বর নদের তীরবর্তী গাছপালায় ঘেরা নির্জন জায়গায়। এই উৎসবটি একান্তই গিন্নি ও মেয়েদের। এই উৎসবে পুরুষদের প্রবেশাধিকার থাকে না। গিন্নি পালন উৎসবে যাদের মানত থাকে তা তারা শোধ করেন এবং রাম সীতার বিবাহ দেন। দুই মহিলার একজন সাজেন রাম ও অপরজন সীতা। বিবাহের যাবতীয় অনুষ্ঠানের সঙ্গে চলতে থাকে গান, যার মধ্যে একটি বিখ্যাত গান ফুল চিরুনি আশি হাতে বসো মা লাল চৌকিতে মাথা দাও মা সীতা লক্ষ্মী তোমারই রাম এসেছে। নীল নবক্ষণে আষাঢ় গগনে দেখা নেই বৃষ্টির। জেলাজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি ছাড়া তেমন ভারী বৃষ্টিপাত হয়নি। উঁকি দিচ্ছে খরার পূর্বাভাস। চাষিরা বৃষ্টির আশায় প্রহর গুনলেও বৃষ্টি অধরা। কখনো সকনো কালো মেঘ ঘনিয়ে কোনো একটি অঞ্চলের জুড়ে হালকা বৃষ্টিপাত হলেও ভারী বৃষ্টিপাত একদমই হয়নি। তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। শুকনো আবহাওয়াতে শুকিয়ে যাচ্ছে জমি, ধানের বীজতলা নিয়ে কপালের ভাঁজ কৃষকদের। সারা রাজ্যের পাশাপাশি ঐতিহ্য ও পরম্পরা মেনে বাঁকুড়া জেলাতেও সাড়ম্বরে অনুষ্ঠিত হল অম্বুবাচী উৎসব। বাঁকুড়া জেলার নির্দিষ্ট 7ই আষাঢ় অম্বুবাচীর দিনটির বিশেষত্ব অনুযায়ী হলকর্ষণ বা চাষের কাজ বন্ধ রাখা হয়। বিধবা মহিলারা 3 দিন অরন্ধন পালন করে বাসি খাবার খান। বাঁকুড়া জেলায় বেশ কয়েকটি শ্রেণীর মানুষজন এখনও এই বিশেষ দিনটিতে প্রথা মেনে শিকারে নামেন। জেলার বিভিন্ন গ্রামে অম্বুবাচী পরব উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাঁকুড়া জেলা জুড়ে ঐতিহ্য ও পরম্পরা মেনে পালিত হয়েছে জামাই ষষ্ঠী। শ্বশুর বাড়িতে জামাইয়ের কপালে চন্দনের ফোঁটা পরিয়ে পাখার বাতাস দিয়ে নতুন পোশাক উপহার দিয়ে চব্য চস্য লেজ্জ ভোজন করান শাশুড়ি মাতারা। পাতে দেয়া হয় নানান স্বাদের মিষ্টি ও ফলমূল। তবে এবার বাঁকুড়াবাসীদের কাছে ফলমূলের অগ্নিমূল্য সত্ত্বেও জামাই ষষ্ঠীর ঐতিহ্যে অল্পমাত্র ভাটা পড়েনি। ওই দিন জেলা জুড়ে ঐতিহ্য ও পরম্পরা মেনে অরণ্য ষষ্ঠীও পালিত হয়েছে। গ্রাম বাংলা থেকে শহরের এওতিরা বট অশ্বত্থ গাছে ফলমূল ছোলা ভেজা দিয়ে পুজো দেন। ঘরের সকলের হাতে তাগা ও কপালে দইয়ের ফোঁটা পরানো হয়। চলতি বছরে বাঁকুড়া থেকে সুস্বাদু আম্রপালি সহ নানান প্রজাতির আম দিল্লি আম উৎসবে নজর কেড়েছে। বিগত বছরগুলিতেও দিল্লি আম উৎসবে নজর কাড়ে বাঁকুড়ার এই আম। তবে চলতি মরশুমে আমের ফলন জেলার চাহিদা মতো না হলেও কয়েক মেট্রিক টন আম এই উৎসবে পাঠানো হয়েছে বলে জানা গেছে। জেলার চিঠি শেষ হল। বাঁকুড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক।
0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি

0: সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত ৮টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে ২৮ জুন রবিবার ঠিক সকাল ১১টায়।
1: आया खुशियों का पैगाम पीएम किसान।
2: माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी 20 जून को हुगली पश्चिम बंगाल से प्रधानमंत्री किसान सम्मान निधि की 23वीं किश्त जारी करेंगे। इसके तहत 9 करोड़ 44 लाख से अधिक किसानों के खातों में 18,880 करोड़ रुपए से अधिक की सम्मान राशि सीधे हस्तांतरित की जाएगी। पीएम किसान की इस किश्त के साथ ही किसानों को हस्तांतरित कुल राशि 4,46,000 करोड़ रुपए से अधिक हो जाएगी, जो करोड़ों किसान परिवारों को आर्थिक संबल प्रदान कर रही है।
1: अन्नदाता का बढ़ता मान पीएम किसान।
3: इबरी एंटनी फिरिंगी छवि गान, प्रथम गान सन्ध्या मुखोपाध्याय कंठे।

0: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
5: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইন ডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
6: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
7: জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশ্রম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
8: আকাশবাণী কলকাতা, শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। অ্যান্টনি ফিরিঙ্গি ছবির গান শুনছেন এখন দ্বৈত কণ্ঠে মান্না দে এবং রুমা গুহ ঠাকুরতা।

0: রাখো সর্বজনে, আমার দোষ দিও না শেষে। ফিরিঙ্গিটা বেজায় ঘেটা আমার জ্ঞান দিচ্ছে এসে।
1: আরে অন্য কথা বলিস কেন, অন্য কথা বলিস।

0: তরুণ বন্দ্যোপাধ্যায় এবং সহশিল্পীদের কণ্ঠে এবারের গান।
1: করে বললি জগা, যারা গোলক বৃন্দাবন, এখানে বামুন রাজা, চাষা প্রজা, চৌদকে তিব্বাস বন।
2: কেমন করে বললি জগা, যারা গোলক বৃন্দাবন,

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন গানের ভেলা।

কুঞ্জ সাজিয়ে রাধার, শ্রীরাধার অপেক্ষা প্রাণনাথ আসিতে পারে আজ, তাজন্য সেজন্য সাজো সাজো রব, সেজন্য শ্রীরাধিকার অভিসার, তার বিরহ, তার অপেক্ষা সবটাই কাব্যিক রূপ পেয়েছে কতবার কতভাবে। আর এই যে অভিসারের পথ, তাও তো নেহাত সুগম নয়, সে পথ বেশ কঠিন। তাই সে পথ পেরিয়ে সবসময় যে শ্রীকৃষ্ণ এসে পৌঁছতে পারতেন কুঞ্জবনে, তাও তো না। কিন্তু তার আশার অপেক্ষায় শ্রীরাধার এই যে এমন অপেক্ষা, উৎকণ্ঠা, আগ্রহ, না আসলে বিরহ, এই সবটা মানতে হবে, অভিমান তো হবেই। আর সেই মান, সেই অভিমান শ্রীরাধার, তার ভঞ্জনের দায়িত্ব ভগবান শ্রীকৃষ্ণের উপরেই বর্তায়। আর তাই নিয়েই তৈরি হয় পরিপূর্ণ শ্রীরাধার মানভঞ্জন। স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের গানের ভেলায়। বৃহস্পতিবারের গানের ভেলা আজ, অবশ্যই লোকগীতি শোনার দিন, কিন্তু বাংলা গানের নিজস্ব যে ধারা, তার মধ্যে লোকগীতি নাট্য হিসেবে আমরা কত কিছু না পেয়েছি, কখনো কীর্তনের রূপে, কখনো ময়মনসিংহ গীতিকার রূপে, কখনো বা নেহাতে কোনো উপন্যাসকে সেখান থেকে গীতিনাট্যের রূপ দিয়ে, অসাধারণ সব। আপনাদেরকে কথাও দিয়েছি মাঝে মাঝে বৃহস্পতিবার শোনাব, আপনারা চাইছেন ও শুনতে, চিঠি লিখে জানাচ্ছেন কী কী শুনতে চাইছেন। আমাদের এক শ্রোতা বন্ধু রামী চণ্ডীদাস এবং শ্রীরাধার মানভঞ্জন শুনতে চেয়েছেন। আমিও ভাবছিলাম অনেকদিন শোনানো হয়নি, এমন সুন্দর একখানি আমাদের কাছে উপহার রয়েছে, যখন যে উপহার আজ নয় বহু বছর আগে আমাদের জন্য সাজিয়ে দিয়েছিলেন রবীন চট্টোপাধ্যায়। হ্যাঁ, শ্রীরাধার মানভঞ্জনের এই যে সম্পূর্ণ গীতি নাট্যখানি, তার পরিচালনা, সঙ্গীত পরিচালনায় রবীন চট্টোপাধ্যায়। আর কারা রয়েছেন কণ্ঠে? মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, শিপ্রা বসু, নির্মলা মিশ্র, তরুণ বন্দ্যোপাধ্যায়, সুবোধ রায়, এমন আরও কত নাম, যে নাম শুধু নাম নয়, প্রথিত যশা নাম বলা যায়। আপনাদের খুবই ভালো লাগার এ গীতিনাট্য আমি জানি, শ্রীরাধার মানভঞ্জন। চলুন শোনা যাক আজ।

0: ওই সোনরা ধারানি
1: শুধু বাঁশি বাজলো সই আমার বংশীধারে কই
0: ওই যে আসছেন
2: সখা হে কি রূপ দেখিনু ঘাটে চম্পক।

0: সখি, ওই না রাধা বলে কি ডাকলো? ওই না বাঁশি বাজলো? দেখ না সখি, সে কি এলো?
1: আসবে গো, আসবে সে।

0: করেছে। একে শোনালে বৃন্দে, আমার হৃদয় সর্বস্ব শ্যাম চন্দ্রাবলীর কন্ঠে ছিল, যার তরে আমি ঘর কইনু বাহির, বাহির কইনু ঘর, পর কইনু আপন, আপন কইনু পর। সে কিনা আমারই পর হলো? নানা বৃন্দে বলে মিথ্যে।
1: রাধারানী, সত্যি কি মিথ্যে নিজের চোখে যাচাই করে নাও না। ওই তো ঠাকুর আসছেন।
2: জয় রাধে, শ্রী রাধে।
0: তাই তো, শ্যামচাঁদের একই রূপ।

0: দুতি, চন্দ্রাবলি যে এক মনে আমাকে চেয়েছিল, ভক্তি আর প্রেম দিয়ে যে আমারে চায় সেই আমারে পায়।
1: জানি তুমি পুরুষোত্তম, তুমি প্রেমময়, তাই বলে কি শ্রীমতীকে ভুলে যেতে হয়?

0: ঠাকুর, রাধা স্বামীর যুগল মিলন দেখবো বলেই তো গোপিনী জন্ম নিয়েছি, কিন্তু যে দুর্জয় মান্ডাতে রানীর দেখি বলে কয়ে।
1: রায় কমলিনী আর কতকাল মান করে থাকবে।

0: জয় গোবিন্দ।
1: এসো প্রিন্তি, শ্রীমতীর কুশল এনেছ?
0: কুশল? মধুসূদন, তুমি তো অন্তর্যামী, সবই জানো। বড়

0: গোবিন্দ, তোমার চোখে জল দেখে ত্রিভুবন যে কাঁদছে, কিন্তু মানিনীর মান তুমি ছাড়া তো কেউ ভাঙাতে পারবে না।
1: তবে চলো প্রিন্তি, রায়গুঞ্জে চাই চলো।
0: কিন্তু তুমি এই রাখাল রূপ ধরে গেলে মানময়ীর মান তো ভাঙবে না।
1: তবে কোন রূপ ধরে যাব দুটি?
0: ঠাকুর, তোমার অনন্ত রূপ, কোন রূপে রায়কে দেখা দেবে তুমিই ভাবো। আমরা সন্ধ্যাকালে রায়গুঞ্জে প্রতীক্ষা করবো।

0: রাই, রাই কিশোরী,
1: রাধারানী, রাই বুঝি মূর্ছা গেল। হায় হায়, কি হবে কি হবে!
0: থাম গো বৃন্দে, থাম। হায়, রাই কিশোরীর কানে কানে শোনাই প্রিয় নাম।

0: কে বাসনাইলো শ্যামনা।
1: শ্রীমতী, এক ভিখারি যোগী কুঞ্জদার এসেছে, ভিক্ষা চায়।
0: আমি তো আজ নিজেই কাঙালিনী, আমি কি ভিক্ষা দেব দূতি?
1: তুমি রাজনন্দিনী ব্রজেশ্বরী, তোমার ভাণ্ডারে অমূল্য নিধি আছে গো। এসো যোগীবর, যা চাও আমাদের রানীর কাছে প্রার্থনা করো।

রাধানাথ, রাজ রাজেশ্বর হয়ে তুমি আজ দুঃখিনী রাধার পদতলে ওঠো, ওঠো প্রভু, মার্জনা করো। তোমাকে আমার অদেও কি আছে নাথ? আমার মন প্রাণ মান অভিমান সবচেয়ে তোমাতেই নিবেদিত।

শ্রীরাধার মানভঞ্জন, রবীন চট্টোপাধ্যায়ের সামগ্রিক পরিচালনা অর্থাৎ সঙ্গীত এবং সঙ্গীতায়োজন সব সামগ্রিক পরিচালনায় রবীন চট্টোপাধ্যায়, আর কণ্ঠে যাদের শুনলাম মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, শিপ্রা বসু, নির্মলা মিশ্র, তরুণ বন্দ্যোপাধ্যায়, সুবোধ রায় সহ আরও অনেক গুণীজন সকলে মিলে তৈরি করেছেন এই শ্রীরাধার মানভঞ্জন, যা বারে বারে ফিরে ফিরে শুনতে মন চায় এমনই এক প্রোডাকশন। শোনালাম, সময় খানিকটা বাকি এখনো গানের ভেলার, শোনা যাক স্বপন বসুর কণ্ঠে এই গানটি।

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uw.in.mo

0: hfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আরে আস্তে, তুমি তুমি তো ধাক্কা টাক্কা দিয়ে মেঘবালিকা, বুঝতে পারছি তুমি খুব এক্সাইটেড আজকের বিষয়টা নিয়ে।
2: হ্যাঁ মানে বুঝে পেরেছি, কিন্তু মানে সরি সরি, ঠিক আছে, লাগেনি তো
1: না?
2: ঠিক আছে, এবার বলো।

0: মেঘবালিকা, বেশ দারুণ একটা আজরাক প্রিন্টের কুর্তি পরে এসেছো। হ্যাঁ, আজকে বেশ ঐতিহ্য বলে খুব এক্সাইটেড, তাই তো?
1: কথাগুলো তুমি বলছো না, আসলে নিজে যে জামাটা পরে এসেছো কলঙ্কারী।
0: হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু খুব প্ল্যান প্ল্যান করেই পরেছি।
1: হ্যাঁ, মানে যে ধাক্কা লেগে গেল বলে যে কি সমস্যা হলো
0: সেটা তো বুঝতে পারছি। নতুন জামা ধাক্কা ধাক্কি বিষয় নয়, বরং এই যে আমরা খুব এক্সাইটেড আজকের বিষয়টা নিয়ে, সেটাই কিন্তু বোঝা যাচ্ছে।
1: হ্যাঁ,
0: যাই হোক, এই এই যে মানে কলমকারী শার্ট নিয়েই হোক বা তোমার আজরাক প্রিন্ট কুর্তি নিয়েই হোক, একটা খুব মজার ঘটনা বলি। আমি দু তিন দিন আগে একটা কুর্তা কিনতে গিয়েছিলাম, বুঝলে, হাতিবাগানে। তো সেখানে কুর্তা কিনতে গিয়ে একটা দারুণ সুন্দর কুর্তা, মানে প্রিন্টটা ভীষণ সুন্দর, মানে অদ্ভুত নকশায় আঁকা, খুব সিম্পল, কিন্তু মানে খুব যে বিরাট কঠিন জটিল পেইন্টিং করা তা নয়, খুব সিম্পল, কয়েকটা জাস্ট রেখা এবং ওই জ্যামিতিক নকশা দেওয়া, কিছুতেই চোখ সরানো যাচ্ছিল না। যথারীতি আমি কুর্তাটা কিনেছি, তারপর বাড়ি ফিরে যথারীতি কৌতূহলবশত গুগল করলাম লেন্সে ফেলে, তো তখন জানলাম যে এটা কোনো ফ্যাশন ডিজাইনের ট্রেন্ড নয়, মানে ভারতের খুব প্রাচীন একটা আর্ট ফর্ম এটা, সেটা হচ্ছে ওয়ার্ল্ডলি আর্ট।
1: ও আচ্ছা, দেখো মানে এই যে সুন্দর একটা কুর্তার নকশা, সেটাই তোমাকে পরিচয় করে দিল কত বছরের চলে আসা একটা ঐতিহ্য, সেই শিল্পটাকে ধারণ করে আসা একটা ঐতিহ্যের সঙ্গে, তাই না?
0: একদম। আর তখন আমি একটা বিষয়ই ভাবছিলাম, বা সেদিন থেকে ভাবছি বলা যায়, যে আমাদের চারপাশে এমন কত আর্ট ফর্ম রয়েছে যেগুলো ধরো এই জামা কাপড়ে, দেওয়ালে, বইয়ের মলাটে, এমনকি প্যান্ডেলেও দেখা যায় অনেক সময়, যেগুলো আমরা দেখি, ব্যবহার করি, কিন্তু তাদের গল্পটা জানি না।
1: হ্যাঁ, মানে দেখো সে অর্থে একটা নকশা যখন আমরা পড়ি, একদমই কিন্তু সেই কথাটা ভাবি না যে এটার সঙ্গে একটা সম্প্রদায়, একটা গোটা জনজাতি, তাদের ইতিহাস রয়েছে, এইগুলো আমরা ভুলেই যাই, তাই না? শুধু ডিজাইনটা তো বেশ ভালো, এইটা ভেবেই খুশি হয়ে যায়, তাই না? অনেক সময় ভাবি না, সত্যি ঠিকই বলে।
0: আর সেই গল্পগুলোকেই আজ আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করবো, তাই না?
1: হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। তাহলে চলো খুঁজে দেখি ভারতের লোকশিল্পের রঙিন ক্যানভাসে লুকিয়ে থাকা ইতিহাস, সংস্কৃতি, মানুষ তোমরাও চলে আসতে পারো আমাদের ফোনে সরাসরি। আমাদের ফোন নম্বর আরেকবার বলে দিচ্ছি, 0332231342 এই নম্বরে,
0: অথবা কমেন্ট করে জানাতে পারো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, অর্থাৎ যুববাণী কলকাতার যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে, সেখানে আজকের প্রোগ্রামের যে পোস্টার রয়েছে ঠিক তার নিচে কমেন্ট করে জানাতে পারো তোমার মতামত, প্রশ্ন বা যা কিছু তুমি শেয়ার করতে চাও আমাদের এই অনুষ্ঠান নিয়ে, আমরা নিশ্চয়ই চোখ রাখবো। তবে হ্যাঁ, এই যে আমরা এত জমিয়ে আড্ডা দেবো আড্ডা দেবো বলছি, আড্ডা কিন্তু গান ছাড়া হতে পারে না কোনোভাবেই, তাই তো মেঘবালিকা? একদম, গান তো শুনবই, কিন্তু এই যে লোকশিল্প বা ফোক আর্ট এই বিষয়টা নিয়ে আমরা ডিসকাস করছিলাম, তাহলে একটা খুব সুন্দর ফোক গান হোক শিল্পী ইমন চক্রবর্তীর কণ্ঠে, তোমাদের জন্য থাকলো আমাদের খুব পছন্দের এই গানটা। ফিরে আসছি এক্ষুনি, সঙ্গে থাকো।

0: ফিরে এলাম গানের পর, আর তোমাদের সঙ্গে আছি আমি মেঘবালিকা, আর আমার সঙ্গে আছে
1: আমি শুভাশিস।
0: আর যেহেতু ঐতিহ্যের অনুষ্ঠান চলছে, আর ঐতিহ্য মানে কি সেটা একটু সহজ করে বলি নিজেদের মতো করে।
1: নিশ্চয়ই, ধরো তোমার ঠাকুমা তোমায় একটা গল্প বললেন, তোমার মা আবার সেটা তোমাকে বললো, তো এই যে তুমি সেটা পরের প্রজন্মকে আবার বললে, এই যে প্রজন্মের পর প্রজন্ম ধরে কিছু একটা বয়ে চলা, সেটাই ঐতিহ্য।
0: আমার একটা, আমার দিদা আমার মাকে বলেছে, মা আমাকে বলেছে, এরকম পরপর চলছে যেটা।
1: হ্যাঁ হ্যাঁ, একদম প্রজন্মের পর প্রজন্ম ধরে কিছু বয়ে চলছে, সেটাই হচ্ছে ঐতিহ্য। অর্থাৎ যেটা শুধু পুরনো নয়, মানে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের জীবনের একটা পার্ট হয়ে গেছে।
0: একেবারেই, হ্যাঁ। তাই এইগুলো মানে সত্যি কথা বলতে এগুলো শুধু শিল্পও তো নয় না, মানে
1: আর মানে ধরো এগুলো শুধু আমরা ধরে রেখেছি তা নয়, শত শত বছর ধরে এগুলোও আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, তাই না?
0: হ্যাঁ, মানে সত্যি তো আমরা এগুলো নিয়ে তো চলছি, না হলে আমরা মানে আমাদের অস্তিত্বের সঙ্গেও তো জুড়ে রয়েছে কোথাও গিয়ে। আর এইসব নিয়ে কথা বলছি যখন, তাহলে এবার ঢুকি বলো আড্ডায় আমাদের।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো।
0: বিহারের মিথিলা অঞ্চল পরিচিত হই ভারতের অন্যতম জনপ্রিয় লোকশিল্প মধুবনী বা মিথিলা পেইন্টিং এর সঙ্গে, তাই তো?
1: আর এই নামটা তো আমরা অনেকবার শুনেছি অনেকেই, আর এর পিছনে কিন্তু হ্যাঁ গল্প আছে একটা, আর গল্প আছে বলেই এই আর্ট ফর্মটা এত আকর্ষণীয়। মানে লোককথা অনুযায়ী রাজা জনক তার কন্যা সীতার বিয়ে উপলক্ষে সমগ্র রাজ্যকে মানে সুন্দরভাবে সাজানোর নির্দেশ দেন, তো সেই সময় থেকেই নাকি এই চিত্রকলার সূচনা, মানে এমনটা মনে করা হয়।
0: মানে রাম সীতার কাহিনীর সঙ্গেও শিল্পের যোগ রয়েছে বলো?
1: একদম। আর এই শিল্পের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে উজ্জ্বল রং আর ওই সূক্ষ্ম রেখা কাজগুলো, জ্যামিতিক নকশা তো থাকেই এবং সূক্ষ্ম রেখার যে কাজ তার জন্য এটা খুব পপুলার আর কি।
0: আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি লক্ষ্য করেছি মধুবনী শিল্পের যে শিল্পীরা ক্যানভাসে প্রায় প্রতিটি অংশই নানা নকশার মোটিভ দিয়ে ভরে তোলেন,
1: মানে একদমই ঠিক ধরেছো,
0: বাদ যায় না আর কি।
1: মানে ফুল পাখি মাছ গাছপালা দেবদেবী সবটাই মানে বিভিন্ন ওই প্রতীকী নকশা দিয়ে দিয়ে পুরো ছবিটাই ভরিয়ে তোলা হয়।
0: হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। আর আগে কি তাহলে এটা মানে তখন কিভাবে করা হতো, প্রথম থেকে যখন শুরু হয়েছে তখন তো সে অর্থে কাগজ ছিল না, তাই না?
1: মানে তখন প্রথম দিকে না ওই বাড়ির দেওয়া আর মাটির মেঝেতে এই ছবিগুলো আঁকা হতো, পরে এটা ওই কাগজ কাপড় আর ক্যানভাসে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে, কিন্তু সেই সময় শুধুমাত্র মাটির মেঝেতে এবং বাড়ির দেওয়ালেই এগুলো আঁকা হতো।
0: আমি তো ভাবছি মানে সেই সময় মানুষজন কিভাবে এটার সাথে,
1: আর শুধুমাত্র ওই ক্যানভাস নয় রঙের ব্যবহারও তো আলাদা ছিল, মানে তখন ধরো তোমার ওই ঐতিহ্যগতভাবে গাছপালা ফুল হলুদ চালের গুঁড়ো এই সব উপাদান দিয়ে রং ব্যবহার করা হতো,
0: মানে একদম মানে সেই কারণে মধুবনী আজও ভারতের অন্যতম জনপ্রিয় লোকশিল্প বলতে পারি, মানে এতটা সমাদৃত। আর এর পরে আমরা একটু অন্যদিকে যাই।
1: হ্যাঁ, অন্যদিকে আমরা যাবই, কিন্তু এই কথা বলতে বলতে ফোন লাইনে বন্ধু এসে হাজির, শুনে নেওয়া যাক বন্ধু কি বলছে। না যাই হোক, আমরা যেটা বলছিলাম মধুবনীর পরে আমরা আমরা তো এখনো আজকে অনেক আর্ট ফর্ম নিয়ে কথা বলবো এক এক করে, তবে এই যে মধুবনী মেঘবালিকা বললো যে শুধুমাত্র আমাদের একটা ওই আর্ট ফর্ম আর মানে হয়ে রয়ে নেই আর কি, ইতিহাস এবং এই যে সংস্কৃতি মানুষের জীবনযাপনের গল্প সবটাই তো মিশে রয়েছে এবং যে কারণে সেটা এত সমাদৃত। এরপরে আমরা একটু উত্তরাখণ্ডের দিকে চলে যাই, সেখানের একটা খুব খুব খুব জনপ্রিয় লোকশিল্প হচ্ছে আইপন আর্ট।
0: আইপন নামটা কিন্তু অনেকের কাছেই মানে শোনা নাম, পরিচিত নাম, তাই না?
1: হ্যাঁ, আবার অনেকের কাছে নয়ও আইপন, তার কারণ হচ্ছে এই শিল্পের জন্ম হচ্ছে উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে।
0: হ্যাঁ,
1: বিশেষ করে আলমোড়া এলাকায় এর প্রচলন সব থেকে বেশি, এবং বলা হয় যে এই শিল্প দ্বারা বহু শতাব্দী ধরে সেখানকার মানুষের এই যে সংস্কৃতি বা বিশ্বাস তার সঙ্গে জড়িয়ে রয়েছে। এবং এই শিল্পের বিশেষত্ব যদি বলতে হয় সেটা হচ্ছে লালচে রঙের একটা পটভূমির ওপর চালের গুঁড়ো দিয়ে সাদা নকশা হয়। তুমি ভাবো লালের ওপর সাদা এমনি কি অদ্ভুত সুন্দর লাগে, এবং সেটা তারা সাধারণত বাড়ির ওই প্রবেশদ্বার মানে দরজার সামনে পূজোর ঘরে বা বিভিন্ন শুভ অনুষ্ঠানে নকশাগুলো আঁকতো।
0: তার মানে কোথাও গিয়ে একটা ধর্মীয় বিশ্বাসের জায়গাও রয়েছে বলতে পারো, সাংস্কৃতিক গুরুত্ব বাড়িয়ে দিচ্ছে, তাই না? এবং মানে আমাদেরও যেমন অনেকেরই এই মানে পশ্চিমবঙ্গেও তো দেখতে পাই না, লাল মেঝেতে সাদা
1: আলপনা,
0: মানে কোথাও গিয়ে সেটার সাথে কানেক্ট করলাম আর কি। এই যে শুভ শক্তিকে আহ্বান করা, সৌভাগ্য বয়ে আনে, এইগুলোর মধ্যেও তো একটা জড়িয়ে রয়েছে।
1: একদম একদম, মানে শুধু আর শিল্প রীতি হয়ে নেই।
0: হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে তুমি আইপন বলছো, এটা কিন্তু মূলত স্থানীয় মহিলারাই প্রজন্মের পর প্রজন্ম ধরে রেখেছেন, তাই না?
1: মানে ভাবো মানে দরজার সামনে আঁকা ছোট্ট একটা নকশার মধ্যে যে এত ইতিহাস আর সংস্কৃতির গল্প লুকিয়ে থাকতে পারে, আইপান আর্টে কিন্তু তার প্রমাণ।
0: একদম তাই না? আর এবারে যদি একটু অন্যদিকে যাই, মানে আসামে।
1: বলো কোথায় যাব? আচ্ছা চলো
0: ঘুরে আসি আসামে।
1: ঘুরে আসি চলো।
0: দারুণ শিল্পধারা তাই না, মিনিয়েচার পেইন্টিং।
1: হ্যাঁ
0: শুনেছো নিশ্চয়ই, মানে আমরা এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকেই পরিচিত
1: এবং খুব অবাক হই আমি দেখে যে কি করে করা সম্ভব হয় এত ছোট ছোট।
0: একটা জিনিস মনে হয় জানো তো সুভাষী, অসীম ধৈর্য।
1: হ্যাঁ মানে এবং কি পারফেকশন, মানে ওইটুকু স্পেসে মানে আমি অবাক হয়ে যাই,
0: মানে ওই সূক্ষ্ম কারুকার্যতা, মানে এটা যে, এবং সব থেকে বড় কথা এটা কত পুরনো বলো তো।
1: হ্যাঁ মানে এর বিকাশ, মানে আমরা যেটার কথা বলছি মানে অসমীয়া মিনিয়েচার পেইন্টিং, সেটা হচ্ছে মূলত ষোড়শ শতকে, ভাবো মানে সেই সময় মনে করা হয় যে শঙ্করদেবের ভক্তি আন্দোলনের প্রভাবে আসামে হচ্ছে ওই সাহিত্য সংস্কৃতি এবং শিল্পকলার একটা ব্যাপক চর্চা শুরু হয়েছিল, আর তার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই ক্ষুদ্র চিত্রকলা।
0: আচ্ছা তখন তাহলে মানে এখানে তাহলে শুরুটা কি দিয়ে হয়েছিল? তখন তো ক্যানভাস ছিল না,
1: তাহলে রেডিমেড রঙও ছিল না। সেটাই হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার, মানে সেই সময় রং কিভাবে ব্যবহার করা হতো বা কিভাবে সবটা আঁকা হতো,
0: মানে প্রাকৃতিক রং কি?
1: হ্যাঁ সে তো বটেই, এবং শিল্পীরা আগর গাছের

0: শাল থেকে তৈরি সাঁচিপাত নামে একটা বিশেষ লেখার উপকরণ দিয়ে ছবি আঁকতো। আর রং, কালি, তুলি সবই যেমনটা তুমি বললে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হতো।
1: মানে ছবি আঁকার আগে রং তুলিও নিজে বানাতো বলো?
0: হ্যাঁ, মানে বাঁশের কলম, হাতে তৈরি তুলি, তারপর গাছের তৈরি নির্যাস থেকে কালি, মানে সব মিলিয়ে পুরো প্রসেসটাই একটা শিল্প ছিল আর কি।
1: সত্যি তাই। আর সত্যি যদি আমরা দেখি তার পিছনে কতটা পরিশ্রম দক্ষতা ছিল সেটাও তো বলতেই হয় না?
0: একদম। আর সেই কারণেই তো এই মিনিয়েচার সাইজ হলো পেন্টিংগুলো, এগুলো কিন্তু শুধু এই ক্ষুদ্র ক্ষুদ্র পেন্টিং হয়েই রয়ে নেই, এই ফর্মটা মানে আসামের যে ঐতিহ্য বা শিল্প তার একটা অমূল্য সম্পদ হয়ে রয়ে গেছে।
1: হ্যাঁ, আর এবার আড্ডা তো হচ্ছে, এবার একটু কি গান শুনবো শুভাশিস?
0: কি গান শোনা যায় বলো, চলো।
1: হ্যাঁ,
0: একটা গান তো হতেই হবে, কিন্তু এই যে আমরা লোকশিল্প নিয়ে কথা বলছি, তাহলে শোনা যাক একটা একটু লাল মাটির জায়গার গান।
1: হ্যাঁ, সেটা হতেই পারে।
0: চলো তাহলে শিল্পী শিলাজিতের কণ্ঠে একটা গান শুনে ফিরে আসছি এক্ষুনি।
2: Hey!

জাম্বনে দোলনা খানা ঝুলছে ফাঁকা, কষা জাম বেগুনি জীবনের মোড়, কিশোরীর গেও দু চোখে হিংসে।

0: ফিরে এলাম গানের পর। আজকের ঐতিহ্যের অনুষ্ঠানে আমি তোমাদের বন্ধু মেঘবালিকা রয়েছি, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি শুভাশিষ। আর আমরা কথা বলছি রং রীতি নিয়ে, মানে এই যে ইন্ডিয়ান ফোক আর্ট ফর্মসগুলো রয়েছে আমাদের সারা ভারত জুড়ে, সেসব নিয়ে কথা বলছি আজ।
0: হ্যাঁ, আর কথা বলতে বলতে দেখছি ফোন লাইনে বন্ধু রয়েছে, চলো একটু কথা বলে নিই। বন্ধু কি বলতে চাইছে?
1: না
0: না, পাওয়া গেল না বন্ধুকে।
1: কিন্তু যাই হোক, আমরা কিন্তু এই গানে যাওয়ার আগে আর কি আমরা কি নিয়ে কথা বলছিলাম?
0: মিনিয়েচার পেইন্টিং আসলে।
1: একদম, এবার আমরা একটু যাব মধ্যপ্রদেশ।
0: হ্যাঁ, তুমি তো বলে দিচ্ছ, তাহলে বলো কোনটা গেস করো দেখি কোনটা বলছি।
1: ভিল পেইন্টিং।
0: ঠিকই বলেছো মোটামুটি। হ্যাঁ, এই এই যে ভিল পেইন্টিং, আচ্ছা এইটা তো মানে ভিল আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে যুক্ত, তাই না?
1: একদম একদম, মানে ভিল সম্প্রদায় হচ্ছে মূলত মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট এবং মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে যারা বসবাস করেন, এবং তাদের ইতিহাসেও মানে বেশ প্রাচীন, এবং শিল্প কিন্তু তাদের দৈনন্দিন জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল।
0: আর এই যে ভিল পেইন্টিং, এটার একটা বিশেষত্ব যদি দেখি তাহলে প্রথমেই চোখে পড়বে কিন্তু অসংখ্য রঙিন বিন্দু বা ডট। আসলে এই ডটগুলো ভিল শিল্পের সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য, তাই না? মানে আমি যখন ভিল পেইন্টিংয়ের কথা বলছি আমার ওই ছবিটার কথা মনে হচ্ছে, যেটা আমি দেখেছিলাম অবভিয়াসলি গুগল করে। তুমি কি বুঝতে পারছো?
1: না, আমি তুমি গুগল করে কি দেখেছিলে সেটা আমি কি করে বুঝবো বলো।
0: আমি সেটা বলতে চাইনি, আমি বলতে চাইছি ওই যে ডট ডট দিয়ে যে ব্যাপারটা, তুমি সেটা
1: যে ব্যাপারটা কারণ প্রতিটি ডটের মধ্যেই একটা গল্প আছে, এবং বল মানে মনে করা হয় যে কখনো কখনো পূর্বপুরুষদের স্মরণ করতেও এই ডটগুলোর ব্যবহার হয়, এবং ভুট্টার দানার আকৃতি থেকেই নাকি এই ডট ব্যবহারের অনুপ্রেরণা এসেছিল, কারণ ভুট্টা তাদের অন্যতম প্রধান ফসল।
0: আচ্ছা, বেশ মজার তো। আচ্ছা, এই যে বিষয় আঁকা হয়, মানে ছবিগুলোতে প্রকৃতি সবচেয়ে বড় অনুপ্রেরণা, ধরো সূর্য, চাঁদ, গাছ, পাখি, পশু পাখি, সমস্ত কিছু, দেব দেবীর লোককথা সবটাই তো উঠে আসছে, এবং সবটাই ছোট ছোট ডট দিয়ে ভুট্টা দানার আকারে।
1: হ্যাঁ হ্যাঁ, মানে এবং খুব সুন্দর তুমি বললে যে প্রকৃতি যেহেতু অনুপ্রেরণা, তাই তাদের জীবন আর প্রকৃতি যেন কোথাও একটা কি একসঙ্গে না মিলেমিশে গেছে। মানে একটা বিষয় আমরা বুঝতে পারছি যে ভিল শিল্পে কিন্তু শুধু ছবি আঁকা হয় না, ওই সম্প্রদায়ের জীবন কথাও বলা হয় কোথাও গিয়ে, তাই না?
0: বেশ ভালো বলেছো তো। আর সেই কারণেই বোধহয় 2000 বছরেরও বেশি পুরনো এই শিল্পধারা, তাই না? আজও ভারতীয় লোকশিল্পের একেবারে উজ্জ্বল উদাহরণ ভিল শিল্প।
1: হ্যাঁ, এবার একটু আমরা বলি অন্য ধরনের পেইন্টিং এর কথা, সেটা হচ্ছে ভোজপুরি পেইন্টিং।
0: আচ্ছা,
1: যেটা হচ্ছে বিহার আর ওই পূর্ব উত্তরপ্রদেশের লোকসংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ।
0: আচ্ছা, উত্তরপ্রদেশেও? আচ্ছা। আচ্ছা, এই শিল্পের তাহলে বৈশিষ্ট্য বা বিশেষত্ব কি?
1: সেটা হচ্ছে এই ভোজপুরি পেইন্টিং মূলত মানুষের জীবন, বিশ্বাস, উৎসব, যেমনটা আমরা বলছি, এর সঙ্গে সঙ্গে সামাজিক যে রীতিনীতি সেটাকেও রিফ্লেক্ট করে, মানে তার প্রতিফলন কোথাও একটা। এবং এর কিন্তু দুটো প্রধান ধারা রয়েছে, তার একটা নাম হচ্ছে কোহবর আর একটা হচ্ছে পিড়িয়া।
0: আচ্ছা, মানে কোহবর চিত্র মানে সেটাই সাধারণত ওই বিবাহের সঙ্গে যুক্ত কি, মানে আমি ঠিকঠাক গেস করছি?
1: একদম একদম একদম, কোহবরটা বিবাহের সঙ্গেই যুক্ত, ঠিকই বলেছো। মানে ভালোবাসা, দাম্পত্য জীবন, তারপর ধরো এই আমাদের বিভিন্ন যে শুভ কামনা থাকে সেইগুলোর প্রতীকগুলোই দেখা যায় এই আঁকাতে।
0: পিড়িয়াতে
1: দেবদেবী, পশু পাখি, গাছপালা, ফুল, লোকজ জীবন এসবই থাকে। তবে একটা বিষয়, এই যে আমরা বিয়ের কথা বলছি আর লোক গাথা, লোক জীবন, লোক সংস্কৃতি, এর সঙ্গে তো বিয়ের গান একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, তাই একটা বিয়ের গান শুনতেই হবে। চলো আমরা তাহলে মাদল লোকগানের যে দল, তাদের একটা গান শোনা যাক, কি বলো?
0: নিশ্চয়ই।
1: ফিরে আসছি গানের পর, সঙ্গে থেকো।

0: ফিরে এলাম গানের পর। খুব সুন্দর একটা বিয়ের গান মাদল লোকগানের দলের। আর তোমাদের সঙ্গে আজকে ঐতিহ্য অনুষ্ঠান নিয়ে আড্ডায় রয়েছি আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। আমার সঙ্গে রয়েছে মেঘবালিকা, আর কথা বলছি ঐতিহ্য অনুষ্ঠানের রং রীতি নিয়ে। আর এই যে শুরু থেকেই আমরা বলছিলাম, শুধুমাত্র আমরা দুজন নেই, ওপার থেকে তোমরাও যারা শুনছো তারা চলে আসতে পারো ফোন লাইনে ফোন করে। আমাদের ফোন নম্বর 0332213 1342 এই নম্বরে। আর ফেসবুকে কিন্তু বেশ কিছু বন্ধু কমেন্ট করেছে, যেমন বন্ধু অনুপম ঘোষ বেশ কিছু আর্ট ফর্মের নাম লিখেছেন, মধুবনী আইপান, অসমিয়া মিনিয়েচার পেন্টিং, এগুলো সবই কিন্তু আমরা অলরেডি বলে ফেলেছি, তাই তো মেঘবালিকা?
1: কিন্তু তাহলে আমরা তো বলে ফেলেছি, আরো যদি আইডিয়া দিতে পারে তো মন্দ না।
0: হ্যাঁ, আর আরো যদি জানতেও চায় তাহলে শুনতে হবে এখন আমাদের অনুষ্ঠানটা, কারণ এর পরেই আমরা বলবো তেলেঙ্গানার একটা অসাধারণ লোকশিল্পের কথা, সেটা হচ্ছে চেরিয়াল স্ক্রোল পেইন্টিং। স্ক্রোল পেইন্টিং মানে বোঝাই যাচ্ছে,
1: মানে ওই স্ক্রোল করে ছবির মাধ্যমে গল্প বলা, যেরকম কমিক্সে পড়ি, গ্রাফিক নভেলে দেখি, সেই রকম।
0: একদম একদম। আর মানে সেই সময় চেরিয়াল স্ক্রোল ছিল সেই যুগের গল্প বলার মাধ্যম আর কি।
1: আচ্ছা হ্যাঁ, বেশ মজার কিন্তু, হ্যাঁ তাই কি থাকতো বলতো বিষয়বস্তুগুলো? মানে
0: রামায়ণ, মহাভারত, শ্রীকৃষ্ণের লীলা, বিভিন্ন লোককাহিনী, মানে সবই ছবি এঁকে ওই ধারাবাহিকভাবে তুলে ধরা হতো। মানে একটা স্ক্রোল ধরো 40-45 ফুট পর্যন্ত দীর্ঘ হতো এবং তাতে গল্প থাকতো।
1: তাহলে তো একটা স্ক্রোল খুললেই যেন একটা গল্পের বই, তাই না?
0: একদম, মানে ছবিগুলো আলাদা আলাদা প্যানেলে আঁকা থাকতো, আর গল্পকারলা এক একটি প্যানেল দেখিয়ে দেখিয়ে গল্প শোনাতেন। তো একে অনেকেই ভারতের প্রাচীন কমিক স্ট্রিপ বলে থাকেন।
1: আচ্ছা, আর মানে এই যে ছবিগুলোর কথা বলছো, এটার কিন্তু একটা মানে বেশ ব্যাপার আছে বলো, লাল রঙের পটভূমি হয়, প্রাণবন্ত চরিত্র,
0: বিশেষত্ব আছে। চিত্তারা মূলত কর্ণাটকের পশ্চিমঘাট অঞ্চলে বসবাসকারী যে দিভারু সম্প্রদায় রয়েছে তাদের ঐতিহ্যবাহী শিল্প, এবং বিশেষ করে এই শিল্প চর্চার প্রধান ধারক এবং বাহক যারা ধরে রেখেছেন তারা হচ্ছেন সেই সম্প্রদায়ের মহিলারা।
1: আচ্ছা দেখো, একটা কথা বলি যে মানে এর আগেও কিন্তু আমরা পাচ্ছি মানে শিল্পে ধারা ধরে রাখার বহন করার ক্ষেত্রে মহিলাদের ভূমিকাটা কিন্তু দেখতে পাচ্ছি।
0: একদম একদম।
1: আচ্ছা কি ধরনের ছবি আঁকা হয় সেটা যদি বলি এবার, তাহলে ওই মানে এখানেও জ্যামিতিক নকশা প্রতীক, তাই না?
0: শিল্পের মাধ্যমে তুলে ধরা আর কি। আর এর থেকে এই বিষয়টা তো পরিষ্কার যে শুধুমাত্র ওই একটা আর্ট ফর্ম হয়েই থাকেনি, তাদের জীবন সংস্কৃতির সঙ্গেও তো জুড়ে গিয়েছিল, তাই না? আর ওই উপাদানগুলো প্রাকৃতিক ব্যবহার করা হতো শিল্পের, যেমন সাদা রঙের জন্য চালের গুঁড়ো, লাল রঙের জন্য লাল মাটি, কালোর জন্য পোড়া চাল, সবই কিন্তু প্রকৃতি থেকে সংগ্রহ করা।
1: হ্যাঁ, আর মনে হচ্ছে যে ওই প্রকৃতি আর শিল্প যেন মানে একেবারে হাত ধরাধরি করে এগিয়ে যাচ্ছে, তাই না?
0: আর আমরাও একটু হাত ধরাধরি করে চলে এবার একটু মহারাষ্ট্রে চলে যাই, এবং সেখানের একটা শিল্পধারার কথা বলা যাক, চিত্রকথি পেইন্টিং। নামটা বেশ মজার।
1: হ্যাঁ, চিত্রকথি শব্দটা এসছে চিত্র অর্থাৎ ছবি, আর কথা অর্থাৎ গল্প থেকে, অর্থাৎ ছবির সাহায্যে গল্প বলার যে একটা ঐতিহ্যবাহী শিল্প।
0: আচ্ছা কি ধরনের গল্প সেটাও একটু বলো।
1: হ্যাঁ, মানে এই যে ধরো রামায়ণ, মহাভারত, বিভিন্ন পৌরাণিক কাহিনী অধিকাংশ ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাচ্ছি, যেমন ধরো এই যে একাধিক ছবি একে সেগুলোকে দেখিয়ে দেখিয়ে গল্প শোনানো,
0: মানে সেই ঘুরে ফিরে একরকম প্রাচীন কমিক্স বা ভিজুয়াল স্টোরি টেলিং বলাই যায়, তাই না?
1: একদম একদম। এবার এটার সঙ্গে না আমার একটা কথা মনে পড়ছে, মানে বাংলার, বুঝতে পারছো কিসের কথা বলছি
0: বলো?
1: পটের, মানে সেখানেও তো এরকম ছবি দেখিয়ে দেখিয়ে বলে, তাই না?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম।
1: আর মহারাষ্ট্রের যে ঠাকুর সম্প্রদায়ের মধ্যে এই শিল্পটাও কিন্তু চর্চা ছিল, আর ওই যে গল্প সংস্কৃতির প্রজন্মে প্রজন্ম ধরে বলে যাওয়া এই ব্যাপারটা ছিল, মানে ওই সম্প্রদায়ের মধ্যে আরো বেশি করে পরিচিত ছিল।
0: মানে চিত্রকথি কোথাও একটা গিয়ে আমাদের এটাই বোঝাচ্ছে যে ছবি কিন্তু কখনো কখনো হাজার শব্দের থেকেও বেশি কথা বলতে পারে, তাই না? সহজেই।
1: হ্যাঁ,
0: আর যেহেতু তুমি পশ্চিমবঙ্গের কথা তুললেই একটু আগে, পশ্চিমবঙ্গের একটা কারুশিল্পের কথা বলাই যায় এখানে খুব ইউনিক, সেটা হচ্ছে ডোকরা।
1: হ্যাঁ,
0: ডোকরা নামটা কোথা থেকে এসেছে? এই শিল্পের নাম এসেছে ডোকরা বা ধোকরা সম্প্রদায় থেকে।
1: আচ্ছা, ধোকরা সম্প্রদায় থেকে।
0: হ্যাঁ, তারা ছিলেন ঐতিহ্যবাহী ধাতু শিল্পী।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
0: আর যাদের হাত ধরে এই শিল্পের সূচনা বা বিকাশ সবটুকুই।
1: তবে ডোকরা শিল্পে লস্ট ওয়ার্কস যে কাস্টিংটা, সেইটার একটা প্রাচীন পদ্ধতিতে ধাতুর মূর্তি শিল্পকর্ম তৈরি করা হয়। আর সবথেকে অবাক করার বিষয় কোনটা বলতো, এই যে প্রযুক্তি ভারতে প্রায় 4000 বছরেরও বেশি সময় ধরে ব্যবহৃত হয়ে আসছে কিন্তু, তাই না?
0: হ্যাঁ, এটা একদমই ঠিক যে এটি ভারতের অন্যতম প্রাচীন শিল্পধারাগুলোর মধ্যে একটি। ধরো প্রথমে মাটির একটি মডেল তৈরি করা হয়, তারপর মোমের ওই সূক্ষ্ম নকশা দিয়ে সেটাকে সাজানো হয়, পরে বিশেষ প্রক্রিয়ায় মোম গলে বেরিয়ে যায় এবং তার জায়গায় গলিত ধাতু ঢেলে তৈরি হয় একদম ওই আল্টিমেট যে ফর্মটা আমরা দেখি।
1: হ্যাঁ মানে বিশাল পদ্ধতি, তাই না?
0: হ্যাঁ মানে ধরো এই মানুষের মূর্তি, পশু পাখি, লোকজ জীবন বা পৌরাণিক চরিত্রের কথা আমরা যখন বললাম, সবটাই কিন্তু ডোকরা শিল্পে খুব সুন্দরভাবে ফুটে ওঠে।
1: হ্যাঁ, এইবার যদি একটু অন্যদিকে যাই সুভাষিস।
0: হ্যাঁ অন্যদিকে যাবো আমরা, তবে পশ্চিমবঙ্গের কথা হচ্ছে, মাটির কথা হচ্ছে, শিল্পের কথা হচ্ছে, তাহলে একটু গানও এই সময় হতেই হয়।
1: গান হলে মন্দ হয় না।
0: হ্যাঁ চলো তাহলে একটু শুনে নেওয়া যাক একটা লোকগান, খুব পছন্দের গান আমাদের, দোহারের।

0: ফিরে এলাম গানের পর। আর আজ ঐতিহ্য অনুষ্ঠানে আমরা কথা বলছি রংরীতি নিয়ে, আর আমরা আড্ডা দিতে দিতে ফোন লাইনে কিন্তু বন্ধু এসেও হাজির। শুনে নেওয়া যাক বন্ধু কি বলছে।
1: হ্যাঁ, কি বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার।
1: নমস্কার।
2: বহরমপুর কাসিমবাজার পালপাড়া থেকে মনারাজ বলছি।
0: হ্যাঁ বলুন।
2: কৃষ্ণ লীলা এগুলো ইতিহাস বলাই চলে, বলে না আমি ইতিহাসই, যা নিয়ে পৃথিবীর সবাই লোক, আমরা সনাতন ধর্ম লোক যারা আছি সবাই আমরা এই নামেই জীবিত, এই নামেই যাওয়ার সময় স্মরণ করি। এটুকুই বলা ছিল,
1: ধন্যবাদ।
0: বেশ, আর আজ আমরা কথা বলছি কিন্তু মূলত একটু আর্ট ফর্ম গুলো নিয়ে, তাই না মেঘবালিকা?
1: একদমই তাই।
0: তো সেদিকে আমরা চলে আসি এবার একটু।
1: হ্যাঁ, আর তার আগে তো কথা বলছিলাম ডোকরা নিয়ে, মানে আমাদের পশ্চিমবঙ্গের কথা। এবার যদি একদম দক্ষিণ ভারতের দিকে যাই, তাহলে অন্যতম পরিচিত শিল্প কি কোলাম, বুঝতে পারছো কোথাকার কথা বলছি?
0: হ্যাঁ হ্যাঁ বল, একটু শুনি কোলামের গল্প।
1: হ্যাঁ, কোলাম মানে বাড়ির সামনে আকাশে সুন্দর সাদা নকশাগুলো। তামিলনাড়ুর বাড়ির উঠোনগুলোতে প্রবেশ পথে ওই যে বিন্দু রেখা বক্ররেখা দিয়ে নকশাগুলো করা হয়, এটাও কিন্তু সেই শুভ সৌভাগ্যের প্রতীক হিসেবেই ধরা হয়। আর আঁকা হয় কিন্তু ঐতিহ্যগতভাবে চালের গুঁড়ো দিয়ে।
0: আচ্ছা, আর এর পিছনে কিন্তু সুন্দর ভাবনাও আছে, সেটা আমি একটা এতে তথ্যটা জেনেছিলাম পড়তে গিয়ে। সেটা হচ্ছে এই যে নকশাগুলো তৈরির কথা তুমি বলছো চালের গুঁড়ো দিয়ে, চালের গুঁড়ো শুধু নকশা তৈরির জন্য নয়, পিঁপড়ে পাখি এবং ছোট প্রাণীদের খাদ্য হিসেবেও নাকি ব্যবহৃত হতো। মানে কোলাম এই মানুষ এবং প্রকৃতির যে সহাবস্থান সেটা একটা সুন্দর বার্তা বহন করে।
1: আচ্ছা, মানে এটা একটা সাধারণ নকশার মধ্যেও কতটা চিন্তাভাবনা লুকিয়ে আছে, তাই না বলো? আর এবার যদি একটু অন্যরকম শিল্পের কথা বলি শুভাশিস, গোদনা আর্ট যেটা, অন্যরকম কেন বলি দাঁড়াও, কারণ এটার এখানে ক্যানভাস হলো মানুষের শরীর। ছত্তিশগড়ের বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মধ্যে প্রচলিত এই শিল্পটা ঐতিহ্যবাহী উল্কি বা ট্যাটুর রূপ, জানো তো।
0: মানে শুধু বলছো যে সৌন্দর্যের জন্য নয়, সংস্কৃতি আর বিশ্বাসের সঙ্গেও এটা জড়িয়ে রয়েছে।
1: একদম একদম, মানে অনেক আদিবাসী সম্প্রদায়ের বিশ্বাস যে গয়না বা অলংকার একদিনে হারিয়ে যেতে পারে, তো কিন্তু শরীরের এই চিহ্নগুলো সেগুলো তো আজীবন থেকে যায়।
0: মানে কি ধরনের নকশা মূলত দেখা যায়?
1: মানে ধরো এই যে ফুল, চাঁদ, তারা, ময়ূর, হরিণ, মানে কিছুটা প্রাকৃতিক আর জ্যামিতিক নকশাও থাকে, নানান মোটিভ দেখা যায় আর কি।
0: বাহ, খুব ইন্টারেস্টিং। তাহলে এবার একটু আমরা মধ্যপ্রদেশে যাই আবার, এবং সেখানকার গন্ড পেইন্টিং সম্পর্কে আমরা জানি। এবং এই শিল্পের বিশেষত্ব হলো মানে প্রকৃতি আর জীবজগৎ যেন একে অপরের সঙ্গে মিশে গেছে, মানে পাখি পশু গাছপালা সব কিছুকেই অসংখ্য ডট রেখা আর ওই সূক্ষ্ম নকশার মাধ্যমেই ফুটিয়ে তোলা হয়।
1: আচ্ছা, মানে শুনেই মনে হচ্ছে বেশ প্রাণবন্ত, রঙিন, তাই না?
0: হ্যাঁ, আগে মূলত বাড়ির দেয়াল আর মেঝেতেই আঁকা হতো, পরে গোল্ড শিল্পী এই যে গন্ড শিল্পী জঙ্গর সিং শ্যাম এই শিল্পকে ক্যানভাস ও কাগজে নিয়ে আসেন এবং আন্তর্জাতিক স্তরে পরিচিত করে তোলেন।
1: আচ্ছা, মানে আজ যে গোল্ড আর্ট বিশ্ব জুড়ে পরিচিত, তার পিছনে তার অবদান বড় রয়েছে বলো?
0: একদম একদম, তার অবদান তো রয়েছে। আর এই কথা বলতে বলতে ফোন লাইনে বন্ধু এসে হাজির, শুনে নেওয়া যাক বন্ধু কি বলছে।
1: নমস্কার, কে বলছেন, কোথেকে বলছেন?
0: নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? না, বন্ধুর কথা কোনো কারণে ইকো হয়ে আসছে, কারণ রেডিও থেকে একটু দূরে গিয়ে ফোন করলে।

0: হয়তো আমাদেরও আপনাদের কথা খুব পরিষ্কারভাবে শুনতে একটু সুবিধা হয়। যাই হোক, আমরা এবার একটু ঝাড়খণ্ডের একটা ফর্ম নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে যাদুপেটিয়া পেইন্টিং। আর এর বিশেষত্ব হচ্ছে এটা মূলত স্ক্রোল বা পটের মাধ্যমে গল্প বলার শিল্প।
1: আচ্ছা, মানে একটু আগে যে বলছিলে স্ক্রোল, সেটা কিন্তু ঝাড়খণ্ডেও রয়েছে, তাই না? আঁকা হতো, মানে ওই যে প্রাকৃতিক রং হাতে তৈরি তুলি দিয়ে। আচ্ছা, তার মানে তো এক্ষেত্রেও সেই রকমই না, যে কাপড়ে তারপরে কাগজে আঁকা শুরু হয়।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ছবি দেখিয়ে গল্প বলা হতো।
1: হ্যাঁ, আর সেই কারণেই যাদুপিটিয়া শুধু চিত্রকলা নয়, বলো, গল্প বলা, লোকঐতিহ্য,
0: স্টোরি টেলিংটা থাকতোই আর কি।
1: হ্যাঁ, আর এবার যদি একটু কেরালার দিকে যাই, মানে একদম লোকশিল্প কালামেজ থ্রু, এইটা নামটা বেশ অদ্ভুত বলো, আমাদের কাছে একটু খটোমটো যদিও। তবে এর বিশেষত্ব কিন্তু ওই রকমই তামিলনাড়ুর মতো, চালের গুঁড়ো, তবে এর সঙ্গে থাকে হলুদ, কাঠকয়লা, পাতার রং, সব দিয়ে দেবদেবীর ছবি আঁকা হয়। সব রঙই কিন্তু প্রাকৃতিক, তাই না?
0: হ্যাঁ, এবং এর সঙ্গে ধর্মীয় আচারেরও একটা যোগ রয়েছে, মানে মন্দিরে উৎসবের সঙ্গে এই শিল্প গভীরভাবে আর কি জড়িত।
1: আচ্ছা, হ্যাঁ, সে তো বটেই।
0: আর শুরুর দিকে তুমি আমার শার্ট নিয়ে যেটা বললে, কলমকারি, এবার একটু পরিচিত হই তাহলে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার সেই বিখ্যাত কলমকারি শিল্পের সঙ্গে।
1: আনন্দ পেয়ে গেছে, নাও শুভাশিস, তুমিই বলো কলমকারি।
0: শুধু আনন্দ পাইনি, উত্তেজিত হয়ে গেছি, মনে হচ্ছে আমি সেই আর্ট ফর্মের সঙ্গে যুক্ত, শুধু শার্ট পরে ভাবো।
1: তুমি একে তৈরি করে বানিয়ে পরে নিয়েছো।
0: না না, কলমকারি, কলম মানে হচ্ছে কলম, আর কারি মানে হচ্ছে কারিগরি, অর্থাৎ কলম দিয়ে আঁকা যে শিল্প, এবং এখান থেকে এসেছে কলমকারি শিল্প। এবার এই শিল্পের একটা বিশেষত্ব রয়েছে, সেটা তুমি বলো।
1: আচ্ছা বলছি, যদিও তোমার জামাটা, তবুও আমি বলছি, হ্যাঁ, মূলত প্রাকৃতিক রং ব্যবহার করে আঁকা হতো, আর ব্লক প্রিন্টের মাধ্যমে তৈরি করা হয় জামাকাপড়গুলো। আর মজার বিষয় হলো কি বলতো, এই কলমকারি তৈরিতে 20টিরও বেশি ধাপ অনুসরণ করতে হয়, মানে কতটা লেন্দি প্রসেস, বুঝতে পারছো?
0: হ্যাঁ, এবং সেখানে রামায়ণ, মহাভারত, দেবদেবীদের কথা, প্রকৃতির কথা, লোককাহিনী, সমস্ত দৃশ্য ফুটিয়ে তোলেন তারা।
1: হ্যাঁ, সত্যি তাই।
0: এবং যে সূক্ষ্ম রেখার কাজ, মানে অবাক হতে হয়। আর এবার একটু আমরা হিমাচল প্রদেশে যাই, চলো, সেখানকার বিখ্যাত কাংড়া পেইন্টিং।
1: হ্যাঁ, কাংড়া মানে এর যে লেখা রেখা, উজ্জ্বল রং, সূক্ষ্ম সৌন্দর্য, এইসবের জন্যই বিখ্যাত আর কি। আর বিকাশটা মূলত অষ্টাদশ শতকের কাংড়া উপত্যকায়।
0: আর এই কথা বলতে বলতে আমার মনে পড়ছে রাজস্থানের একটা অভিনব লোকশিল্প, যেটা হচ্ছে কাভার্ড পেইন্টিং। কাভার্ড মানে ছোট কাঠের বাক্স, যারা একের পর কি দরজা খুললেই বেরিয়ে আসে একটা করে গল্প। কাভার্ডের বিশেষত্ব কেন বলছি, মানে এটা একটা চলমান গল্পের বইয়ের মতো। কাঠের তৈরি এই রঙিন কাঠামোর বিভিন্ন প্যানেলে রামায়ণ, মহাভারত, দেবদেবী, লোককাহিনী ছবি আঁকা থাকে, এবং গল্পকাররা ওই এক একটি দরজা খুলে খুলে গল্প শোনাতেন।
1: আচ্ছা, মানে কাভার্ড, তার মানে কিভার্ড শব্দ, দরজা শব্দটা থেকে এসেছে, তাই না?
0: একদম একদম একদম,
1: মানে এই শিল্প যেন ওই দরজার আড়ালে এক একটা লুকিয়ে থাকা গল্প। না,
0: কি সুন্দর বললে, মানে দরজা খুললেই একটা করে গল্প বেরিয়ে আসে।
1: আর এবার কেরালার ম্যুরাল পেইন্টিং এর কথা বলি।
0: একদম, ম্যুরাল মানে সেই দেওয়ালে আঁকা বড় বড় ছবিগুলো।
1: হ্যাঁ,
0: কেরালার মন্দির, ঐতিহাসিক স্থাপনার দেওয়ালে এইগুলো আঁকা আছে, এবং এগুলোর ইতিহাস প্রায় 2000 বছরেরও বেশি পুরনো।
1: ভাবা যায়, সেই সময় থেকে চলছে, মূলত পুরাণ, দেবদেবীর ধর্মীয় কাহিনী ইত্যাদি সবই তো ছাপ দেখা যায়, তাই না?
0: হ্যাঁ, আর ছবিগুলোর রং খুব মানে আলাদা,
1: মানে খুব উজ্জ্বল,
0: মানে লাল, হলুদ, সবুজ, কালো, সাদা, এই পাঁচটা প্রাকৃতিক রং ব্যবহার করা হতো,
1: আর ভীষণ উজ্জ্বল হয়, তাই না? মানে দেখলেই একটা বিশেষত্ব আছে, তাই না?
0: হ্যাঁ হ্যাঁ, একদম। আর ওদিকের কথা যেহেতু বলছি, তামিলনাড়ু নীলগিরি পাহাড়ের একটা সুন্দর উপজাতীয় শিল্পের কথাও বলি, কুরুম্বা।
1: হ্যাঁ,
0: কুরুম্বা সম্প্রদায়ের এই শিল্পের যে নকশা বা রঙের ব্যবহার, সেখানে কিন্তু তাদের দৈনন্দিন জীবনের যে দৃশ্য সেগুলো ফুটে ওঠে, এবং ছবির মানুষগুলোকে দেখলে মনে হয় তারা যেন নাচছে।
1: আর এই যে মানে ঐতিহ্যগুলো, মানে আমরা না এগুলোকে ফেলে আসতে পারি না আমাদের, আর সেই যে মনে হওয়া, সেই থেকেই বোধ হয় এত বেশি, মানে এই মুহূর্তে সত্যি কথা বলতে ট্রেন্ড, ফ্যাশনেট কিন্তু ইন এই ধরনের আর্ট ফর্মগুলো, তাই না? কি বলো শুভাশিস?
0: একদম। আর এই যে এত সময় ধরে আমরা এত আর্ট ফর্ম নিয়ে কথা বলছি,
1: তোমার জামাটা,
0: এবং সেই সঙ্গে কিন্তু আরও চমক রয়েছে, যেটা রোজ যুববাণী করছে, ফিফা নিয়ে তোমাদের একটা বিশেষ প্রতিবেদন। এবার আমাদের যুববাণীর বন্ধু ঋত্বিক একটা প্রতিবেদন তৈরি করেছে আজকের, সেটা শুনে নেওয়া যাক। মেঘবালিকা, ফিরে আসছি তারপরে।
2: World ওয়ার্ল্ড কাপের উত্তেজনা কিন্তু এখন জাস্ট নেক্সট লেভেলে পৌঁছে গেছে।

আর আজকের ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে আমি ঋত্বিক চলে এসেছি তোমার সঙ্গে। গতকাল রাত থেকে মাঠে যে সমস্ত অনবদ্য খেলা ঘটে গেছে তা ছিল এক কথায় অবিশ্বাস্য। রুদ্ধশ্বাস জয় থেকে শুরু করে গোল বন্যা, ফুটবলের ম্যাচে যেই সমস্ত থ্রিলার আমরা এক্সপেক্ট করে থাকি সেই সমস্ত কিছুই কিন্তু আমরা পেয়েছি। আর সব থেকে বড় কথা, কাল রাতে ফুটবল বিশ্ব কিন্তু সাক্ষী ছিল এমন এক ঐতিহাসিক মুহূর্তের, যেই মুহূর্তের জন্য আমরা সবাই কিন্তু বেশ কয়েক বছর ধরে অপেক্ষা করছিলাম। সেই সমস্ত কথা নিয়েই থাকবো তোমার সঙ্গে আজকের রাউন্ড আপে। তবে চলো শুরু করা যাক আজকের রাউন্ড আপ। শুরুতেই কথা বলা যাক, গত রাত 12:30টায় শুরু হয়েছিল গ্রুপ বির, যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল সুইজারল্যান্ড বনাম কানাডা। সুইজারল্যান্ড তাদের দুর্দান্ত ট্যাকটিক্যাল গেমের জোরে 2-1 ব্যবধানে ম্যাচটা তাদের পকেটে করে নেয়। ম্যাচের সেকেন্ড হাফের শুরুতেই 46 মিনিটে রুবেন ভার্গাসের গোলে লিড নেয় সুইজারল্যান্ড। এরপরে আবারও 57 মিনিটে মানজাম্বির চমৎকার ফিনিশে স্কোর লাইন হয় 2-0 এবং সুইজারল্যান্ড এগিয়ে যায়। 76 মিনিটের কানাডার একমাত্র প্রাইম স্ট্রাইকার এবং তাদের অধিনায়ক জোনাথন ডেভিড গোল শোধ করেন ঠিকই, তবে সেই ডিফেন্স লক কিন্তু তারা আর ভাঙতে পারেননি, সেই কারণে সুইজারল্যান্ড কিন্তু 3 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল। ঠিক এই সময় কিন্তু রাতে অন্যদিকেও কিন্তু ম্যাচ হচ্ছিল বসনিয়ার সঙ্গে কাতারের। কাতার যেখানে এশিয়ান চ্যাম্পিয়ন, সেই কাতারকে গতকাল রাতে 3-1 ব্যবধানে হারতে হয়েছে বসনিয়ার কাছে। ম্যাচের 29 মিনিটে এলাস বেগভিচের গোলে শুরুতেই এগিয়ে যায় বসনিয়া। এর ঠিক পরেই অর্থাৎ 34 মিনিটে কাতারের অ্যাল ব্রেক একটি ওন গোল করে বসনিয়াকে 2-0 এগিয়ে দেন। তবে 42 মিনিটে অ্যাল হাইদিস কাতারের হয়ে একটি গোল শোধ করলে ফার্স্ট হাফে স্কোর লাইন হয় 2-1। সেকেন্ড হাফে কাতার ম্যাচে ফেরার চেষ্টা করলেও ম্যাচের একদম শেষ দিকে অর্থাৎ 80 মিনিটে মেহবেক দুর্দান্ত এক গোল করে বসনিয়াকে 3-1 ব্যবধানে জয় নিশ্চিত করে দেন। এরপর ভোর রাতে কিন্তু আমাদের চোখ ছিল গ্রুপ সির দুটো বিগ ম্যাচের দিকে। প্রথম ম্যাচেই খেলতে নেমেছিল হেক্সা জয়ের লক্ষ্যে আসা আমাদের সবার প্রিয় ব্রাজিল, সামনে ছিল স্কটল্যান্ড। আর এই ম্যাচে স্কটল্যান্ডকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। ম্যাচের শুরুতেই জাস্ট 7th মিনিটে দুর্দান্ত এক গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। এরপর ফার্স্ট হাফের ইনজুরি টাইমে নিজের এবং টিমের সেকেন্ড গোলটি করে স্কোর লাইন 2-0 করে দেন সেই ভিনিসিয়াসই। এই জোড়া গোল করার পর এই ওয়ার্ল্ড কাপে কিন্তু ভিনিসিয়াসের গোল সংখ্যা কিন্তু এখন 3 হয়ে গেছে, আর গোল্ডেন বুটে দৌড়ে কিন্তু সেও এখন রয়েছে। আর সেকেন্ড হাফে অর্থাৎ 60 মিনিটে ম্যাথিউস কুনহার পা থেকে আসে আরও একটা অসাধারণ গোল এই ওয়ার্ল্ড কাপের সিজনে, যার সাহায্যে ব্রাজিল কিন্তু 3-0 ব্যবধানে জয় নিশ্চিত করে ফেলে। তবে ম্যাচের আসল হাইলাইট অপেক্ষা করছিল ঠিক 74 মিনিটের মাথায়, যখন পুরো স্টেডিয়ামের গ্যালারি আবেগ প্রবণ হয়ে গর্জে উঠেছিল। দীর্ঘ বেশ কয়েক বছর পর সব চোট আঘাত আর কঠিন সময় পেরিয়ে আবারও ব্রাজিলের সেই চেনা হলুদ জার্সিতে মাঠে নামলেন আমাদের সবার প্রিয় তারকা নেইমার দস সান্তোস জুনিয়র। নেইমার যখন মাঠে ঢুকেছিলেন তখন গ্যালারির ফ্যানদের মুখে যা ইমোশন ছিল তা সত্যি দেখার মতো। তোমরা যদি এটা লাইভ না দেখে থাকো এইটা কিন্তু তোমাদের কাছে অনেক বড় মিস। তবে হ্যাঁ, দীর্ঘদিনের চোট কাটিয়ে আবার নেইমার আন্তর্জাতিক মঞ্চে এতদিন পর যে ফিরল, স্বাভাবিকভাবেই কিন্তু চেনা রিদিম বা ড্রিবলিংয়ের ধার কিন্তু আমরা দেখতে পারলাম না মাঠে। তার মাঠে নামাটাই কিন্তু ফুটবল দুনিয়ার সব থেকে বড় খবর। আর এই 3-0 গোল জয়ের সঙ্গেই ব্রাজিল কিন্তু গ্রুপ স্টেজে এক রেকর্ড তৈরি করলো। টানা 14টা ফিফা ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজে ব্রাজিল এখনো পর্যন্ত একটা ম্যাচও হারেনি। এই অবিশ্বাস্য ওয়ার্ল্ড রেকর্ড ধরে রেখেই তারা রাজকীয়ভাবে নকআউট স্টেজে টিকিট কনফার্ম করে নিল। ব্রাজিলের এই দাপটের মাঝেই গ্রুপ সির আরেকটা ম্যাচে মুখোমুখি হয়েছিল মরক্কো এবং হাইতি, আর এই ম্যাচটা জাস্ট গোল বন্যা উপহার দিল আমাদের মতো ফুটবল ফ্যানদের। ম্যাচের শুরুতেই 10 মিনিটে মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনোর ওন গোলে 1-0 আচমকা লিড পেয়ে যায় হাইতি। তবে 39 মিনিটে আশরাফ হাকিমি মরক্কোকে 1-1 সমতায় ফেরান। ঠিক এর পরেই 43 মিনিটে হাইতির ইসিদার গোল করে তাদের আবার 2-1 ব্যবধানে এগিয়ে দেন। কিন্তু ফার্স্ট হাফে ইনজুরি টাইমে সাইবারির গোলে মরক্কো আবার 2-2 সমতায়।

পরিস্থিতি দেখি সুইজারল্যান্ড এবং বসনিয়া কিন্তু সরাসরি

0: সেকেন্ড পজিশনে শেষ করলো মরক্কো। স্কটল্যান্ড কিন্তু টেবিলের 3 নম্বরে শেষ করায় তাদের এখন তাকিয়ে থাকতে হবে অন্যান্য গ্রুপের ফলাফলের ওপরে। হাইতিকে কোনো পয়েন্ট না পেয়েই এবছরের মতো ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিতে হচ্ছে। আজকের মতো ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ এখানেই শেষ করছি আমি ঋত্বিক। তোমার কি মনে হয় নেইমার ফেরায় ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন কি এইবার সত্যি হবে, আর সুইজারল্যান্ড কি পারবে তাদের নকআউটে এই উইনিং মোমেন্টাম ধরে রাখতে? তোমার মতামত কিন্তু আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। টিল দেন কিপ লাভিং ফুটবল।
1: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
2: একদম, আর ঋত্বিক যেমনটা বললো কিপ লাভিং ফুটবল, সেটা জানি তোমরা সবাই ভালোবাসছো, আপডেট রাখছো। আর সাউথ আফ্রিকা সাউথ কোরিয়া স্কোরটা চট করে বলে দিই, সাউথ আফ্রিকা 1-0 জিতে গেছে গ্রুপ এতে। গ্রুপের আরেকটা ম্যাচ ছিল সকালে, যেটা হচ্ছে মেক্সিকো বনাম চেকোস্লোভাকিয়া, যেখানে মেক্সিকো 3-0 জিতে গেছে। আর মেঘবালিকা বাকি আপডেটগুলো একটু দাও।
3: হ্যাঁ, মানে পজিশনটা তাহলে কি হচ্ছে গ্রুপ এতে, মেক্সিকো 6 পয়েন্টের শীর্ষে রয়েছে, সাউথ আফ্রিকা 3 পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে, সাউথ কোরিয়া তৃতীয় স্থানে রয়েছে, চেকোস্লোভাকিয়া চতুর্থ স্থানে রয়েছে। আর আজ রাতে 1:30 ইকুয়েডর বনাম জার্মানি খেলা রয়েছে। বুঝতেই পারছো হাড্ডাহাড্ডির লড়াই, তোমরা দেখছো নিশ্চয়ই, দেখতে থাকো। এই ছিল আজকের ফুটবল আপডেট। তাহলে
2: একদম, আর এই যে আজকে আমরা ঐতিহ্য অনুষ্ঠানে কথা বলছিলাম রং রীতি নিয়ে, মানে ভারতবর্ষের এই যে বিভিন্ন ফোক আর্ট ফর্মগুলো, সেটা নিয়ে আমরা কথা বললাম। আর এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু, আমার সঙ্গে ছিল মেঘবালিকা। আর তোমরা, তোমাদের অনুষ্ঠান কেমন লাগছে সেটা জানাতে গেলে কিন্তু আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আজকে যে পোস্টার রয়েছে সেখানে তোমাদের মতামত জানিয়ে রাখতে পারো। আজ কিন্তু আর খুব বেশি সময় আমাদের হাতে নেই, আমাদের বিদায় জানাতেই হবে, কারণ ঘড়ির কাঁটা যথারীতি চোখ রাঙাচ্ছে। কাল ঠিক এই সময়ে, মানে 11:00 থেকে 12:00, যুববাণীর আরও দুজন বন্ধু তোমাদের সঙ্গে থাকবে আড্ডা দিতে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আর কানে রেখো যুববাণী। ফলো করতে ভুলো না আমাদের যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজ।
3: হ্যাঁ, একদমই তাই। আর তাহলে সময় তো একেবারে শেষ হয়ে এসছে, বেশি কথা বলতে পারবো না মনে হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই।
2: একদম।

0: শুনলেন যুববাণীর অনুষ্ঠান আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন ভজন উৎস ঘোষের কণ্ঠে। প্রথমেই মীরার ভজন।

0: উৎস ঘোষের কণ্ঠে শুনলেন ভজন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ দেশের ছোট ও প্রান্তিক কৃষকদের চাষের খরচ মেটাতে ও তাদের আর্থিক সুরক্ষা যোগান দিতে ভারত সরকারের একটি কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, যার মাধ্যমে প্রতি বছর তিনটি কিস্তিতে 6,000 টাকা সরাসরি সুবিধাভোগী যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি এখন লোকগীতি শুনবেন অনিতা পালের কণ্ঠে।

0: অনিতা পালের কণ্ঠে শুনলেন লোকগীতি। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ দেশের ছোট ও প্রান্তিক কৃষকদের চাষের খরচ মেটাতে ও তাদের আর্থিক সুরক্ষার যোগান দিতে ভারত সরকারের একটি কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, যার মাধ্যমে প্রতি বছর তিনটি কিস্তিতে 6,000 টাকা সরাসরি সুবিধাভোগী যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।
0: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন গ্রামীণ সংবাদ।
2: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি রক্তিম ভট্টাচার্য। কেন্দ্রের গ্রামোন্নয়ন দপ্তর নতুন দিল্লিতে আজ গ্রামীণ উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সংক্রান্ত একদিনের জাতীয় কর্মশালার আয়োজন করছে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে গ্রামীণ ভারতের প্রাথমিক স্তরের বিভিন্ন বিষয়ে উন্নয়ন নিয়ে এই কর্মশালায় আলোচনা হবে। এর মাধ্যমে দেশজুড়ে কৃষিক্ষেত্রে এবং গ্রামীণ উন্নয়নে প্রযুক্তি গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুতির পাশাপাশি ডেটা ইকোসিস্টেমের প্রস্তুতির বিষয়টিরও মূল্যায়ন করা হবে। গ্রামোন্নয়ন দপ্তরের সচিব রোহিত কনসাল গতকাল নতুন দিল্লিতে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025-এর অধীনে একটি উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রক আলোচনা সভার পৌরোহিত্য করেন। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, আগামী 1 জুলাই থেকে ভিবিজি রামজি আইন কার্যকর হওয়ার আগে প্রস্তুতিমূলক কার্যক্রম খতিয়ে দেখার উদ্দেশ্যেই এই বৈঠক। বিকেন্দ্রীকৃত ও পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠান চালিত পরিকল্পনা এবং বিভিন্ন কর্মসূচির মধ্যে সমন্বয়ের মাধ্যমে গ্রামীণ উন্নয়নে সরকারের সর্বস্তরের সম্মিলিত দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের উপর এই সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মন্ত্রক জানিয়েছে, সভায় এই আইনের অধীনে বিষয়ভিত্তিক অগ্রাধিকার এবং অনুমোদিত কাজের কাঠামো নিয়েও পর্যালোচনা করা হয়েছে। এছাড়া আইনটি কার্যকর করার সুবিধার্থে দপ্তর 318টি অনুমোদিত কাজের একটি অন্তর্বর্তীকালীন তালিকা প্রকাশ করেছে। এই কাজের তালিকায় প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, সেচ ব্যবস্থা, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা, সামাজিক পরিকাঠামো, জীবিকা সহায়ক সম্পদ সৃষ্টি, জলবায়ু সহনশীলতা এবং দুর্যোগ মোকাবিলার প্রস্তুতির মতো বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে। সক্রিয়

0: মৌসুমী বায়ু এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 40-50 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। এর ফলে দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভূমিধস এবং তিস্তা, তোর্ষা, জলঢাকা ও রায়ডাক নদীতে জলস্তর বৃদ্ধির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সিকিম ও কালিম্পংগামী গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক NH10 বাকপুল সংলগ্ন কালীমন্দির এলাকার পথে আজ সকালে ফের ধস নামায় যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। ধসের ফলে রাস্তার উপর বিপুল পরিমাণ মাটি ও পাথর এসে পড়ায় জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পুরুলিয়ায় গতকাল তিনটি পৃথক এলাকায় আকস্মিক বজ্রাঘাতে 3 জন প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরও 3 জন হাসপাতালে চিকিৎসাধীন। পুরুলিয়ার মফস্বল থানা এলাকায় 2টি পৃথক ঘটনায় 2 শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। মামার বাড়িতে বেড়াতে এসে ডাবর বলরামপুর গ্রামের কাছাকাছি গতকাল পুকুরে ডুবে 9 বছরের এক শিশু প্রাণ হারায় মৃত আকাশকৈরির বাড়ি বিহারে বলে জানা গেছে। এদিকে ওই থানা এলাকার শীতপুর গ্রামে গতকাল সর্পাঘাতে 4.5 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো। এর পরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়ার সতর্কতায় জানানো হয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোথাও কোথাও। ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে জলপাইগুড়ি, কোচবিহারের কিছু এলাকায়। ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই, একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেরও প্রায় সব জেলায়। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর আকাশবাণী কলকাতা। শুরু হচ্ছে গ্রামের যুবা বন্ধুদের অনুষ্ঠান।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, গ্রাম বাংলার বুকে যে সমস্ত তরুণ বন্ধুরা রয়েছেন, সত্যি কথা বলতে বর্তমানে তারা অনেকেই দিকভ্রষ্ট। কিভাবে নিজের জীবনযাপন শুরু করবেন, নতুন কোনো দিশা সে অর্থে দেখতে পাচ্ছেন না। কিন্তু আবার সেই সমস্ত তরুণ বন্ধুদের মধ্যে এমন অনেক তরুণ বন্ধু রয়েছেন যারা আজকের আমাদের এই অনুষ্ঠান শুনবেন। আমাদের মধ্যে এমন একজন তরুণ বন্ধু এসে উপস্থিত হয়েছেন যিনি আপনাদের একজন পথপ্রদর্শক হতে পারেন। তার কর্মকাণ্ড এমনটাই। আর তেমনি আমি যদি একটু কথার মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করি, আমার সামনে একটি সুদৃশ্য টি টেবিল রয়েছে, তেমনি দুটো কাঠের টুকরো দিয়ে তৈরি করা, এবং এর পাশাপাশি আরও অনেক কিছু জিনিস রয়েছে সেগুলো যারা তৈরি করেন সেই সমস্ত মানুষদের দেখানো পথে আপনারাও হয়তো কখনো কখনো নিজেদের জীবনের দিশা দেখতে পাবেন। আর তেমনি একজন মানুষকে আজকের আমরা পেয়েছি, আমাদের যুব বন্ধুদের পথ দেখাতে এসেছেন নদিয়া জেলার কৃষ্ণনগর কালীপুর ভাতজংলা গ্রাম থেকে শিশির বসাক। শিশির বাবু, আপনাকে আকাশবাণীতে স্বাগত জানাই।
3: নমস্কার।
2: নমস্কার। আর সঙ্গে রয়েছে আপনাদের বন্ধু সুব্রত। এই যে আমি এত কিছু বললাম, একটা সুন্দর চকচকে ঝাঁচকচকে জিনিস আমরা দেখছি এবং আমার সামনেও রয়েছে, এবং এটার কারিগর হচ্ছে আপনি বা আপনি একজন কারুশিল্পী, আমি যদি একটু শুরু থেকে জানতে চাই এই এত সুন্দর জিনিস তৈরি করার পিছনের গল্পটা, কবে থেকে আপনার মনের মধ্যে দানা বাঁধল?
3: এটা 2021 সালের পরে, 22 সাল থেকে শুরু করেছি আমি।
2: আচ্ছা।
3: তো আমি টেক্সটাইল একজন টেকনিক্যাল পার্সন, সেই সুবাদে আমাকে দেশের বাইরে একবার যেতে হয়েছিল। তো সেখানে এই বিষয়টা আমি দেখতে পাই এবং তাদের কারুকার্য কাজকর্মগুলো দেখতে পাই। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বিষয়টা, বা সেখানে আমি ছিলাম যে সাইডটাই গেছিলাম, সেখানে কিছু মানুষকে এই কাজটা করতে দেখেছিলাম।
2: আচ্ছা। সেগুলো দেখে
3: সেখানে দেখে ভালো লেগেছে এবং সেখান থেকে দাঁড়িয়ে থেকে সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করে আমি 15-20 দিনের মধ্যে যখন দেশে ফিরে আসি, তারপরে আমার এর প্রতি একটা ভালোবাসা জন্মে যায়।
2: সেই থেকে
3: আমার পথ চলা শুরু।
2: বাহ। এখন ধরুন 4-5 বছর হয়ে গেল আপনি এই কাজটা করেই আসছেন, যদি একটু শুরুর দিকে বলেন যে আমরা যারা তরুণ প্রজন্ম হয়তো এখন সেভাবে কিছু করতে পারছেন না, আপনার আজকের অনুষ্ঠান শুনে হয়তো তারা কেউ আগ্রহী হলেন, একটা যেহেতু সুন্দর জিনিস এবং আপনি সুন্দর করে একটা অভিজ্ঞতার কথা আমাদের সঙ্গে ভাগ করবেন, তাহলে তারা হয়তো আগ্রহী হবে যে আমরা অন্তত তৈরি করার চেষ্টা করে দেখি। তাহলে এই জিনিস যদি কেউ তৈরি করতে চায় বা আমাদের কোনো তরুণ বন্ধু যদি আগ্রহী হয়, সেক্ষেত্রে তার কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে, কীভাবে শুরু করবে, যে একদম শুরুটা যদি

0: করতে চাই?
1: শুরুর দিকটা যদি বলতে হয় তাহলে সর্বপ্রথম তার ইচ্ছা শক্তি,
0: হ্যাঁ এটা তো সর্বোপরি থাকবেই,
1: আমার
0: ভালোবাসা থাকা,
1: ভালোবাসা দরকার বা ইচ্ছা শক্তি, তাছাড়া এর কোনো বাধ্যবাধকতা আমি দেখি না। এবং এই কাজটাতে এর চাহিদা প্রচুর পরিমাণে আছে আমিও জানি, কিন্তু সেই চাহিদা পূরণ করার মতো প্ল্যাটফর্ম, মানে সেই চাহিদাটাকে আমরা যে মার্কেটে এগিয়ে নিয়ে যাবো সেই জায়গাটা আমাদের নেই, মানে কমিউনিকেশন গ্যাপ যেটা বলা হয় আমাদের সেই জায়গাটা হয়ে গেছে। একটা ভালো যদি প্ল্যাটফর্ম আমরা পাই তাহলে এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো।
0: হ্যাঁ নিশ্চয়ই, আপনারা যারা তৈরি করছেন এবং বাজারে যখন চাহিদা রয়েছে, দেশ বিদেশের বাজারে যখন চাহিদা রয়েছে, নিশ্চয়ই একটা প্ল্যাটফর্ম পাবেন। আমি যেটা শুরুতে জানতে চাইছি, যদি একজন তৈরি করেন তাহলে সেক্ষেত্রে তার কি কি সামগ্রী লাগবে?
1: সামগ্রী বলতে যেমন রেজিন, হার্ডনার, রং এবং ছোটোখাটো যে ডাইস ফাইস যেগুলো সেগুলো নিজেকেই বানিয়ে নিতে হয় বা কাঠ সে যেটা বানাতে চাইবে। এর জুয়েলারি হয়, অনেকেই আছে আমাদের ওখানে জুয়েলারি কম বেশি তৈরি করছে, এবং আমার ইচ্ছা আছে ভবিষ্যতে এর একটা ট্রেনিং সেন্টারের যদি সরকারিভাবে কোনো সহযোগিতা পাই আমি এর একটা ট্রেনিং সেন্টার করব, সেই ইচ্ছাটাও আছে।
0: সেটা তো আপনার ইচ্ছা রয়েছে, কিন্তু আপনি তো সেভাবে কোনো ট্রেনিং পাননি?
1: না আমি কোথাও কোনো ট্রেনিং পাইনি,
0: মানে ব্যক্তিগত,
1: একদম ব্যক্তিগত উদ্যোগে আমি করেছি এটা।
0: বেশ, আপনি চাইছেন ব্যক্তিগত উদ্যোগে শিখে আজকের এই রকম জিনিসগুলো তৈরি করছেন, বিদেশের বাজারে বিক্রি করছেন বা স্থানীয়ভাবে বেচাকেনা করছেন, কিন্তু যারা নতুন প্রজন্ম যারা আছে তাদের জন্য আপনি ভাবছেন যে একটা প্রশিক্ষণ কেন্দ্র হোক?
1: অবশ্যই, এবং এটাকে সরকারিভাবে আমাকে সাহায্য করা হোক।
0: বেশ, সেটা দেখা যাক, নিশ্চয়ই আপনারা যারা
1: আশাবাদী, আশা আছি।
0: তাহলে আমাদের লাগছে রেজিন লাগবে, হার্ডনার লাগবে,
1: রং
0: লাগবে,
1: কাঠের টুকরো,
0: কাঠের টুকরো। আচ্ছা এইটা, এই যে কাঠের টুকরো বলছেন, কাঠের টুকরো ছাড়া কি অন্য কোনো কিছু দিয়ে তৈরি করা যায়?
1: অবশ্যই করা যায়।
0: সেগুলো কি?
1: কাঠ, বাঁশ বা নুড়ি পাথর, বা আপনি যেটার মানে যেটা দিয়ে তৈরি করতে যাবেন। রেজিনটা এমন একটা কেমিক্যাল যেটা কি বলবো আপনাকে, একটা তরল পদার্থ, কিন্তু সেটাকে অ্যালকিন নিজেকে কঠিন করে নিতে পারে
0: কিছুক্ষণের মধ্যে,
1: কিছুক্ষণের মধ্যে।
0: আচ্ছা এই যে জিনিসটা আপনি তৈরি করেছেন এখানে কোন ধরনের রেজিন? তো দু রকম রয়েছে, তা আপনি এখানে কোন ধরনের?
1: আমি এপক্সি রেজিন ব্যবহার করেছি,
0: কেমিক্যাল যেটা,
1: কেমিক্যাল, কিন্তু এপক্সি রেজিনের মধ্যে কিছু গুণগত মান ভাগ আছে। তো আমার এটা যেটা আছে একদম খুব ভালো কোয়ালিটির রেজিন আছে, এবং এটা আমার বাইরের থেকে আনা হয়েছে,
0: বাইরের দেশ থেকে এনেছেন, এবং সেখানে তাহলে তো আপনার একটা বেশ খরচ সাপেক্ষ।
1: অবশ্যই খরচ আছে।
0: আমি যদি এই ধরুন এটা 1 ফুট বাই 1.5 ফুট সম্ভবত হবে, 1 ফুট বাই 1.5 ফুটের একটা ছোট টি টেবিল যদি আমি করি, সেক্ষেত্রে আমার এই যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসের কথাগুলো বললেন, যে সামগ্রীর কথা বললেন, কি কি প্রয়োজন হবে, কত পরিমাণে প্রয়োজন হবে?
1: কি কি প্রয়োজন হবে বলতে, রেজিন, হার্ডনার, কাঠ, বা যে আমি যে ডিজাইন করব সেই ডিজাইন,
0: তার জন্য একটা ছাঁচ বা ফ্রেম থাকা দরকার।
1: হ্যাঁ ফ্রেম তো আমার মানে আমাদের বানানোই আছে ওটা।
0: আচ্ছা আচ্ছা,
1: তো এর সঙ্গে সবচেয়ে বড় বেশি দরকার যেটা মানে মেন যে বিষয়টা, রেজিন কতটা লাগবে এটা আমার নির্ধারণ হবে সেই ডিজাইনটার উপরে। এবার রেজিন যদি কম লাগে এর কস্টিংও কমে যাবে, রেজিন যদি বেশি লাগে তাহলে কস্টিং বেড়ে যাবে। এবার এর মধ্যে যদি আমি নিজে কিছু, যেমন সমুদ্রের সাইড, সেটা যদি করতে যাই, পরিশ্রম যেটা বেশি লাগবে সেখানে আরো খরচাও বেশি লাগবে। এইভাবে
0: সেগুলোর জন্য কি প্রয়োজন হয়? যদি একটা
1: সিনারি টোটালটাই নিজের কারুকার্য, নিজের হাতের বা কাজ,
0: বা আমরা নর্মাল যে ছবি যেগুলো হয় সিনারি ছবি, সেগুলো দিয়ে কি করা যেতে পারে?
1: না ছবি এর মধ্যে কোনো কিছুই অ্যালাউ নেই, ছবিতে হবে না, ছবি ওটা টোটালটাই আমরা হাতে তৈরি করি।
0: ও,
1: কিছু কিছু যন্ত্রাংশ আছে যেগুলো আমরা, যেমন আছে ধরুন যেগুলো দিয়ে চুল শুকাই, এয়ার ড্রায়ার, তো ওই দিয়ে আমরা সমুদ্রের যে ঢেউটা
0: আছে সেই
1: ঢেউটাকে তৈরি করি, এফেক্টটা নিয়ে আসি, এবং আমার অভিজ্ঞতার উপরেই সেটা করি, যেটা যে কোন টাইমটায় রেজিনটা কতটা জমেছে, কোন জায়গাটায় আমি ওই এয়ার ড্রায়ারটা মারলে একটা সমুদ্রের ঢেউয়ের সঙ্গে পুরোপুরি মিশে যাবে বা একটা সমুদ্রের ঢেউ মনে হবে, এটা সম্পূর্ণই নিজের।
0: হ্যাঁ এটা একটা অভিজ্ঞতা, দীর্ঘ অভিজ্ঞতার ফল। আপনি দীর্ঘদিন ধরে যেহেতু এত বছর ধরে কাজ করছেন সেটা একটা হয়েছে আপনার। তা এই ধরুন 1.5 ফুট বা 1 ফুটের একটা টি টেবিল করতে গেলে আমাদের এই সমস্ত জিনিসগুলো প্রয়োজন, এটা করতে কত সময় লাগবে?
1: করতে দেখুন, রেজিনের কাজ করতে গেলে কমসে কম আপনাকে 7 দিন সময় লাগবে। সে আপনি
0: এটাই করতে,
1: সে আপনি যদি 1 ফিট বাই 1.5 ফিটের টি টেবিল বানান, 1.5 ফিট বাই 3 ফিটের টি টেবিল বানান, বা ডাইনিং টেবিল বানান, যাই বানান, কারণ এই রেজিন টোটালটাই জমতে আপনার 30 থেকে 36 ঘন্টা সময় লাগবে। এইবার এই রেজিনটা তো সম্পূর্ণ একবারে তো কাজ হয় না, বিভিন্ন ধাপে ধাপে ধাপে ধাপে করতে হয়, তাতে মিনিমাম আপনার মানে কম করে 1 সপ্তাহ সময় লাগবে।
0: আচ্ছা এই যে ধাপে ধাপের কথাটা বললেন, তাহলে যদি আমরা একটু ধাপগুলো একটু বলেন পরপর। সাপোজ ধরুন আমি শুরু করলাম, এই কাঠের টুকরো নিলাম এবং রেজিন নিলাম বা আর যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস যেগুলো বললেন সেগুলো নিলাম, তারপরে যদি একটু স্টেপটা বলেন।
1: যেমন ধরুন আমি 1 ইঞ্চি পুরো যদি একটা টেবিল বানাতে চাই, 1 ইঞ্চি মোটা, তো আমি 1 ইঞ্চি পুরোটাই কেমিক্যাল একবারে ঢালতে পারবো না, 1 ইঞ্চিটাকে আমি 3 ভাগে বা 4 ভাগে ভাগ করবো।
0: মিক্সারটা কি একেবারেই করে নিতে হবে?
1: মিক্সারের প্রসেস তো সব এক, কিন্তু ওই

0: 1 ইঞ্চি যে পুরো জায়গাটা, ওটা পুরোটাই রেজিন দিয়ে ঢালতে আমার 4টে স্টেপ লাগবে। প্রথম স্টেপ দেখা গেল আর 3 ভাগে ভাগ করে নিয়ে 1 ভাগ ঢাললাম, 24 ঘন্টা রেখে দিলাম বা 30 ঘন্টা রেখে দিলাম, তারপরে 2য় স্টেপ আবার ঢাললাম, তারপরে 3য় স্টেপ ঢাললাম। তো এর মধ্যে কিছু কাজ আছে, যেমন বাবেল থাকে বা কোথাও কোনো পোকামাকড় পড়ে যায় বা ধুলোবালি পড়ে যায়, সেগুলোকে জল দিয়ে বা শিরিশ কাগজ দিয়ে পরিষ্কার করে এনে তারপরে ঢালতে হয়। এরকম প্রসেস আছে,
1: মোটামুটি 4 বার ঢালতে হবে,
0: 4 বার, 3 বার বা 4 বার,
1: 4 বার ঢালতে হবে। আচ্ছা বেশ, ঢালার হয়ে যাওয়ার পরে তারপর?
0: তারপরে এটাকে মোটামুটি যে জমে গেল ওটাকে ফ্রেম থেকে বের করে আমরা চার সাইডে কাটিং করে পলিশ করে তারপরে লাস্ট লেয়ার, টপ লেয়ার
1: যেটা হচ্ছে ফিনিশিং।
0: তো কেউ টপ লেয়ার দিতে বলে, কেউ বলে পলিশে তুলে দিতে হয়, কিন্তু পলিশে তুলতে গেলে কস্টিং বেড়ে যাবে এবং টপ লেয়ার দিয়ে দিলে কস্টিং কমে যাবে।
1: টপ লেয়ার বলতে মানে একেবারে যেটা আমরা এখন দেখছি আমার হাতে যেটা রয়েছে,
0: এটা এটা আপনার পলিশের উপরে আছে,
1: পলিশের উপরে। আর টপ লেয়ারটা থাকলে তখন কি হতো?
0: একটু হালকা গ্লেজটা কমে যায়,
1: ম্যাট মতো হতো, মানে খুব একটা চকচকে হতো না। আচ্ছা আমরা যদি এই যে আমার হাতে
0: এই সাইডটা যেটা আছে এইটা দেখুন,
1: হ্যাঁ আমাদের
0: এটা একদম গ্লেজি আছে,
1: ঠিক ঠিক,
0: এটা পলিশে আছে, কিন্তু এই সাইডটা দেখুন হালকা
1: হালকা একটু ম্যাট রয়েছে, খুব একটা গ্লেজি নেই,
0: গ্লেজি নেই,
1: ঠিক। আচ্ছা আচ্ছা, এটা টপ লেয়ার,
0: টপ লেয়ার।
1: এই রকম দুভাবে হতে পারে, আপনার ক্ষেত্রে ডিমান্ড কোনটার বেশি রয়েছে?
0: পলিশে,
1: পলিশের উপরে। আচ্ছা, 7 দিন সময় নিয়ে এই টেবিলটা, ছোট্ট একটা টেবিল তৈরি হলো, তাহলে আপনি এটা এইরকম কত প্রোডাক্ট তৈরি করতে পারবেন?
0: দেখুন আমার যে এই প্রোডাক্টগুলো যেটা বলছেন 7 দিন করে, তো 7 দিনে দেখা গেলো আমি 3টে টেবিল বা 4টে টেবিল নিয়েছি একসঙ্গে বা 5টা টেবিল নিয়েছি, তো 1টা টেবিলেও আমার যা লাগবে সেই 5টা টেবিলেও সেই সময়।
1: হ্যাঁ, যেহেতু একদিনেই সেগুলো করছেন, তারপর এইগুলো তৈরি হয়ে যাবার পর 7 দিন হোক বা যাই যে দিনটা আপনার সময় লাগছে, হয়ে যাবার পর এগুলোর কারুকার্য কী করার আছে বা এগুলো এরপরে কী করবেন?
0: এরপরে কিছুই না, এরপর মার্কেটিং।
1: এবার মার্কেটিং, মার্কেটিংটা তাহলে আপনারা কোথায় করছেন?
0: মার্কেটিং আমার ব্যক্তিগত যে জায়গা চেনা জানা হয়েছে বা যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে, আজকে আকাশবাণীর মাধ্যমেও আমি যখন রেডিও চ্যানেলে 2024 সালে এসেছিলাম, তো সেখান থেকে আমি কিছু কাস্টমার পেয়েছি,
1: বা
0: সেইভাবে চলছে।
1: এই চেনা জানা হয়েছে বলতে গেলে আপনি একটা উদাহরণ দিলেন যে আমাদের আকাশবাণীতে একটা প্রোগ্রাম করে আপনার কিছু চেনা জানা হয়েছে। একেবারে যদি এই আকাশবাণী আসার আগে হোক বা যখন আপনি শুরু করলেন 21-এর পরে, তখন এই জিনিসটা তৈরি করলেন, সেই সময় মানুষের মধ্যে কি ছিল, মন্তব্য ছিল যে এটা কারা নেবে, কি রকম কাজে লাগবে না লাগবে?
0: এর প্রতি আগ্রহ প্রত্যেকেরই ছিল এবং প্রত্যেকেই এর প্রতি একটা মানে ভালোবাসা, এর মধ্যে মানে
1: ভালো লাগছে সেটা না,
0: কিন্তু সেইভাবে তারা কেউ প্রথম দিকে যে ফেস মানে বিষয়গুলো ফেস করেছি আমি, এর লংজিভিটি কি আছে, এ টিকবে তো, এত কস্টলি জিনিস নিয়ে থাকবে তো বা নষ্ট হয়ে যাবে না তো, এই বিষয়গুলো আমি কিন্তু এই সমস্যাগুলো মানে
1: ফেস করেছি। আচ্ছা, এই যে লংজিভিটির কথা বললেন বা এর একটা কস্টলির কথা বললেন, কস্টলি বলতে এটা ঠিক কতটা কস্টলি?
0: এই যেমন ধরুন এই ছোট্ট 1 ফিট বাই 1.5 ফিট, এটা আপনি 1,500 থেকে আপ টু 5,000 টাকা হতে পারে।
1: এই যে দামটা, এত পার্থক্য হয় কেন?
0: পার্থক্য যেমন ধরুন এটা যদি আমার 3 লিটার লাগে রেজিন বা 3 কেজি লাগে, তো 3 কেজির রেজিন যেমন আমি যেটা ইউজ করি একটা 800 টাকা আছে কেজি, একটা 1,000 টাকা, একটা 1,200 টাকা। তো এইবার সেইখানে যদি 3 কেজি লাগে কোয়ালিটি, তাহলে 3 কেজি লাগলে 3,2400 টাকা, 800 টাকাটাও যদি ব্যবহার করি তাহলে এইটাই তখন 2,400 টাকা। কিন্তু এই যে রেজিনের এই যে গ্যাপটা আপনি দেখছেন, এখানে দেখা গেল আমার 1 লিটার লাগবে
1: শুধু এই যে গ্যাপটা, এটাই এখানে আপনার 1 লিটার লেগে যাচ্ছে।
0: এই যে গ্যাপটা আপনি দেখছেন, এখানে দেখা গেলো এই গ্যাপটা পূরণ করতে আমার 1 লিটার রেজিন লাগবে, তাহলে 1 লিটার রেজিন লাগলে এখানে 800 টাকা লেগে যাচ্ছে, বা যেটাই আমার 2 লিটার লাগবে
1: সেখানে তো 1,600 টাকা।
0: যেমন আপনাকে আর একটা বিষয় দেখাই, এই যে টেবিলটা আছে এটা দেখতে কিন্তু ওটার থেকে কম মনে হচ্ছে, কিন্তু ওর থেকে এটাই বেশি লেগেছে।
1: হ্যাঁ, যেহেতু এখানে কাঠের টুকরোটার গ্যাপটা অনেকটা বেশি রয়েছে, তাহলে আমাদের দামটা নির্ধারিত হয় তার কতটা পরিমাণ রেজিন বা যেগুলো ব্যবহার করছে সেই সামগ্রীগুলো কতটা লাগছে, তার উপরে দামটা ডিপেন্ড করে। বেশ, কিন্তু এই যে এত মূল্যবান ধরি যে এটা, হ্যাঁ বেশ কস্টলি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি বাজারটা কেমন পাবেন? সবাই তো এটা তো হয়তো পছন্দ হবে, বহু মানুষের পছন্দ হবে, কিন্তু সবাই তো পকেট পারমিট করবে না।
0: দেখুন বাজার যেটা আজকের ডেটে দাঁড়িয়ে বাজারটা খুব ভালো জায়গায় আছে,
1: মার্কেটের ডিমান্ডটা রয়েছে জিনিসটার, তো কিন্তু আমি যেটা বলতে চাইছি হয়তো ডিমান্ড রয়েছে, কিন্তু আপনাদের যদি একটা এত দামের হয়, এই সামান্য 1.5 ফুট বা 1 ফুটের একটা টি টেবিল যদি আপনি বলেন 1,500 কি 2,000 টাকা, সেটা তো সবার পছন্দ হবে কিন্তু সবাই তো কিনতে পারবেন না, সেক্ষেত্রে তো আপনাদের এত মাল তৈরি করা খুব একটা প্রফিটে আসবে না।
0: না সেটা তো অবশ্যই, সেটা খুব একটা প্রফিটে আসবে না, কিন্তু আমরা চেষ্টা করছি এটাকে আরো মানে কস্টিং কমানোর জন্য চিন্তা ভাবনা নিচ্ছি, কিন্তু কস্টিং কমাতে গেলে এর লংজিভিটি একটু কমে যাচ্ছে ঠিকই, কিন্তু আমি চেষ্টা

0: যাচ্ছি যে এর মধ্যে আরো কিছু কস্টিং কমিয়ে কিছু
1: হ্যাঁ,
0: করা যায়
1: কারণ
0: কিনা।
1: আপনি তো তৈরি করছেন, যাই করুন একটা হয়তো ভালো লাগা থেকে তৈরি করছেন বা ভালোবাসা থেকে তৈরি করছেন, কিন্তু যা সেগুলো তো তৈরি করলে তো ঘরের মজুত করার জন্য নয়,
0: না
1: বাজারজাত করবেন,
0: একদম,
1: কিন্তু বাজারে গেলেন সেখানে বিক্রি হলো না, আলটিমেটলি তো নাথিং বাট এ বিগ জিরো। সেই কারণে যদি একটু কস্টিংটা কমানোর
0: আমরা
1: কোনো
0: এটা
1: ব্যবস্থা
0: চেষ্টা
1: থাকে,
0: করছি, চেষ্টা করছি পুরো দমে এটার কস্টিংটা কমানোর জন্য।
1: তাহলে আপনি দীর্ঘ 4 থেকে 5 বছর ধরে যে চেষ্টা করে এত সুন্দর জিনিসগুলো তৈরি করছেন, আমাদের যারা নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম যারা তৈরি করতে আগ্রহী হবেন, তারা তো শুনছেন যে এটা বাজার মানে জিনিস ভালো রয়েছে, বাজার ভালো রয়েছে, কিন্তু দাম অনেক, খরচা অনেক বেড়ে যাচ্ছে, তাহলে তাদের ক্ষেত্রে এটাকে করে কি কখনো জীবন জীবিকা নির্ধারণ করা সম্ভব হবে?
0: আমি এখনো আশাবাদী একদম, যদি আমি সরকারিভাবে আমাদের সহযোগিতা করা হয়, মানে এটা বিক্রির জন্য যে জায়গাটা, আমাদের যদি একটা প্ল্যাটফর্ম দেয়া হয় বিক্রির জন্য, যেমন কৃষ্ণগড়ে একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে মৃত্তিকা হস্তশিল্পী, মাটির যে পুতুল টুতুল যারা তৈরি করে তাদের জন্য, তো ঠিক এর উপরে যদি আমাদেরও কোনো কিছু সরকারি কোনো সহযোগিতা যদি আমরা পেয়ে যাই বা আমি পাই, তাহলে এটাকে নিয়ে অবশ্যই আমি অনেক দূর পৌঁছাতে পারবো, আমি আশাবাদী।
1: তার মানে আমাদের যারা তরুণ প্রজন্ম স্বপ্ন দেখছে নতুন কিছু করে, তারাও যদি এই এই শিল্পে আসে, কারুশিল্পে নিজেদেরকে নিয়োজিত করে আপনাদের মতো, তারা হয়তো পথ দেখতে পারে।
0: অবশ্যই।
1: এবারে আপনারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, এখনো পর্যন্ত আপনার কথা যদি ধরি, তাহলে কি নতুন কোনো প্রজন্মকে আপনি তৈরি করতে পেরেছেন?
0: হ্যাঁ, আমার এলাকায় আমার দু একজন বন্ধু বান্ধব বা আমার পুরো ফ্যামিলি যে আছে, আমার বোন দাদা এরাই, তাছাড়া ওই বন্ধু দু একজন বন্ধু যা আছে তাদের নিয়ে আমি কাজটা করছি, কারণ অনেকেরই শেখার ইচ্ছা আছে, আমি জানতে পারি বা শুনতে পারি, কিন্তু
1: জিনিসটা খুবই আগ্রহের,
0: তারা আমার কাছ থেকে শিখতেও চায়, কিন্তু আমার সেই পরিকাঠামোটা নেই যে তাদের শেখানোর মতো,
1: যে কারণে আপনি শুরুতেই বললেন যে একটা প্রশিক্ষণ কেন্দ্রের প্রয়োজন।
0: একটা কাউকে যদি আমার শেখাতে হয়, তাকে সেই জায়গাটা তাকে তৈরি করে দিতে হবে। এখন শিখতে গেলে অনেক মেটেরিয়ালস নষ্ট করে ফেলতে পারে বা নষ্ট হবে, কিন্তু তার খরচ তো আমার পক্ষে
1: বিয়ার করা
0: সম্ভব নয়।
1: তারা নতুন প্রজন্মকে পাচ্ছেন, তারা আগ্রহী এই ব্যাপারে,
0: প্রচন্ড পরিমাণে আগ্রহী, এবং এর জুয়েলারি যেটা
1: বিশেষ করে
0: জুয়েলারিটা, এর জুয়েলারিটা মার্কেটে প্রচুর ডিমান্ড আছে, প্রচুর ডিমান্ড আছে, কিন্তু আমার ইচ্ছা থাকলেও আমি এর উপরে কোনো কিছু করে উঠতে পারছি না।
1: তার মানে সেই কারণেই আমাদের যারা তরুণ বন্ধুরা যারা শুনছেন, আপনারা যদি কারো সামর্থ্য থেকে থাকে বা আগ্রহী হয়ে ওঠেন, আপনারা চাইলে রেজিনের কাজ করতে পারেন, বিভিন্ন রকম হস্তশিল্পের জুয়েলারির কথা শিশিরবাবু তো বলছেন, এবং সত্যি জুয়েলারিগুলো খুবই একদম মনোগ্রাহী হয়, আকর্ষণীয় হয়ে ওঠে, আর এখানে যে টি টেবিলগুলো দেখছে এগুলো তো খুবই সুন্দর আপনারা দেখছেন, এবং সেই সঙ্গে আমাদের আকাশবাণী কলকাতা এগ্রিকালচার হাব নামক যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে কিছু কিছু রিলসও পেয়ে যাবেন শিশিরবাবুর কারুকার্য। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা যদি আগ্রহী হন, আপনারা করতেই পারেন, এবং এটাকে যদি গ্রহণ করেন যে পেশা হিসেবে, অদূর ভবিষ্যতে নিশ্চয়ই আশার আলো আছে, যেটা শিশিরবাবু বারবার বলছেন যে আমি অন্তত আশার আলো দেখছি, এবং আমরাও চাইবো আপনারা যারা এগিয়ে আসবেন আপনারাও নিশ্চয়ই আশার আলো দেখতে পাবেন, শিশিরবাবুর মতো মানুষজনদের পথ ধরে বা হাত ধরে তাদের দেখানো পথে এগিয়ে যেতে পারেন। এবারে যারা আমাদের অনুষ্ঠান শুনে, আপনার কথা শুনে অনেক শ্রোতা বন্ধু হয়তো আগ্রহী হয়েছেন যে আজ থেকেই লেগে পড়বেন, তাহলে আপনি তো বললেন একটা প্রশিক্ষণের প্রয়োজন, তারা যদি ভাবে যে আপনাকে প্রশিক্ষক হিসেবে পেতে, সেক্ষেত্রে কিভাবে পাবে?
0: অবশ্যই, আমার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি বা আমার অ্যাড্রেস, সেই সঙ্গে আমাকে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবে।
1: বেশ, তাহলে আপনার যোগাযোগ নম্বরটা একটু বলুন।
0: 6294535103।
1: বেশ, আরেকবার।
0: 6294535103।
1: এটা তো আমাদের সারা ভারতবর্ষে বা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা শুনবেন আমাদের অনুষ্ঠান, তারা হয়তো ফোন করে আপনাকে পাবেন, কিন্তু যারা হয়তো আপনার কাছাকাছি মানুষজন যারা রয়েছে আপনাকে সেইভাবে চেনেন না, এখনো পর্যন্ত ঠিকানাটা জানেন না, ঠিকানাটা যদি বলে দেন।
0: আমার ঠিকানা কৃষ্ণনগর, নদিয়া ডিস্ট্রিক্ট, কৃষ্ণনগর, ভাতজাংলা, কালীপুর।
1: ভাতজাংলা? আচ্ছা,
0: বসাকপাড়া বাস স্টপ।
1: বসাকপাড়া
0: বাস স্টপ কালীপুর সাইড।
1: হুম হুম, বেশ, তাহলে সেখানে গেলে সরাসরি আপনার সঙ্গে কথা। তাহলে যারা আমাদের তরুণ বন্ধুরা যদি কেউ ভেবে থাকো যে হ্যাঁ আমরা এইভাবে শুরু করতে চাই বা রেজিনের কাজ শিখতে চাই শিশিরবাবুর কাছ থেকে, সরাসরি ঠিকানা তো বললেন, সেই সঙ্গে মোবাইল নাম্বারও বলে দিলেন, তোমরা যারা শিখতে চাও তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো। বেশ, আপনার এই যে শিল্পকলা এবং আপনার ভালোবাসাটা এবং এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার যে তাগিদটা, সেটা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক এবং নিশ্চয়ই ভালো কিছু হবে। তরুণ প্রজন্ম যারা শুনছে আমাদের অনুষ্ঠান, তাদের উদ্দেশ্যে আপনি সংক্ষেপে কি বলবেন?
0: তাদের উদ্দেশ্যে সংক্ষেপে এটাই বলবো যে নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে অনেক কিছুই করা যায়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন।

0: হৃদয় আর মস্তিষ্ক দিয়ে সকল কার্য সম্পন্ন হইয়া থাকে।
1: বাহ,
0: তো হৃদয় আর মস্তিষ্ক দিয়ে আমি যখন এতদূর পৌঁছতে পেরেছি, আমি আশাবাদী যদি আমার মতো কেউ থাকেন সেরকম ভালোবাসার, এর প্রতি ভালোবাসা যদি কাউর থেকে থাকে,
1: শিল্পের প্রতি,
0: শিল্পের প্রতি কেউ ভালোবাসা থেকে থাকে, সেও নিশ্চয়ই পারবে, কিন্তু তাকে এগিয়ে আসতে হবে,
1: ইচ্ছা শক্তি মনের জোরটা এটা থাকতেই
0: হবে। এবং এখানে আরেকটা কথা আমি বলতে চাই, দশরথ মাঝি তীরকে সিনেমাটায় একটা লাস্ট ডায়লগ ছিল, তো উনি বলেছিলেন, হাম তো ঠেরে বাবাল হাম ক্যা জানে, তো হাম তো কহতে হ্যাঁ ভগবান কে ভরোসে মত বৈঠো, ক্যা পাতা ভগবান তুমারে ভরোসে বৈঠে হ্যাঁ।
1: বাবা ক্যা বাত,
0: সেইখানে দাঁড়িয়ে এটাই বলতে চাই, কিছু করতে গেলে নিজেকেই এগিয়ে আসতে হবে,
1: হাত মুঠো করে বসে না থেকে
0: এগিয়ে আসতে,
1: আগে এগিয়ে আসতে হবে ইচ্ছা শক্তি ভর করে। একদম, খুব শেষটা খুব বাস্তব কথা বলেছেন, ইচ্ছা শক্তি দিয়েই। আচ্ছা শিশিরবাবু, আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, আপনি এই যে জিনিসগুলো, টি টেবিলগুলো যেগুলো তৈরি করছেন, আপনি মাঝে বললেন যে একটা ডাইনিং টেবিলও তৈরি করেন।
0: হ্যাঁ, শুধু টি টেবিল নয়, টি টেবিল, ডাইনিং টেবিল,
1: ডাইনিং টেবিল যখন তৈরি করছেন, তার মানে তার উপরে পোর্শনটা, এই যে ফিনিশিং পার্টটা, এটা তৈরি করছেন নাকি?
0: না, পায়া সমস্ত কিছু।
1: আচ্ছা, পুরো টোটাল
0: একদম
1: ডাইনিং সেটটাই করে দিচ্ছেন?
0: দরজা।
1: ও আচ্ছা, আপনি তার মানে কাঠের কাজও জানেন তো নাকি?
0: একদম, অফিসের যে ডেস্ক হয় এ টোটালটাই।
1: বাহ,
0: এবং এর সঙ্গে আরো কিছু, যে ফ্লোরিং, আজকে 3D ফ্লোর যেটা তৈরি হয়েছে, এই 3D ফ্লোরটাও তৈরি করছি আমরা,
1: এবং এটাও ঠিক কিছুটা 3D ডিজাইন আর কি।
0: একদম, রেজিনের, ইপক্সি রেজিনের উপরে যা যা কাজ আছে
1: সব কাজই
0: আমরা কিছুই করছি।
1: তার মানে কি আপনার কোনো অফিস রয়েছে, অফিস করেছেন?
0: অফিস বলতে আমার বাড়িটাই আমার অফিস,
1: বাড়িটাই
0: আমার ওয়ার্কশপ।
1: তাহলে এত কিছু কাজ করছেন, তাও কিছু সংখ্যক কি আপনি কাউকে রেখেছেন সঙ্গে?
0: আছে আমার দু একজন বন্ধু বান্ধব, বললাম একটু আগে, তারা আমার সঙ্গে সহযোগিতা করে।
1: না, সেটা কি শুধু সহযোগিতা নাকি তাদের একটা অ্যাজ এ লেবার হিসেবে?
0: না, সহযোগিতা, কোনো লেবার আমাদের কাছে নেই, কারণ আমরা সেইভাবে এখনো মার্কেটে উঠতে পারিনি, বা আমরা মার্কেটে সেইভাবে পৌঁছাতে পারিনি, সেই প্ল্যাটফর্মটা আমরা পাইনি। আজকে আকাশবাণীর কাছে আশাবাদী যে যে সমস্ত শ্রোতা বন্ধুরা শুনছেন, বা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বা যারা এর প্রতি আগ্রহী আশাবাদী, তারা আমাদের সহযোগিতা করবেন।
1: একদমই তাই, সেটা তো আমরাও তো চাইছি। আমাদের অনেক শুভাকাঙ্ক্ষা রইল যে আপনারা এইভাবে এগিয়ে যান, এবং সবচাইতে এটা বলা ভালো যে আপনাকে যদি কেউ ধরে আর কি, আপনার কাছ থেকে এই প্রশিক্ষণটা তো পাচ্ছে, সেই সঙ্গে আপনার যাবতীয় ওই 3D ফ্লোরিংয়ের কথা বললেন, দরজা, অফিস সেট আপ যেগুলো, সেগুলোও করে নিতে পারবে বা সেগুলোও শিখতে পারবে।
0: একদম।
1: বাহ, ঠিক আছে, তাহলে আমরা কথা বলছিলাম একজন কারুশিল্পী, কারুশিল্পে রেজিনের ব্যবহার, এই বিষয় নিয়ে এতক্ষণ আমাদের মধ্যে উপস্থিত ছিলেন নদিয়া জেলার কৃষ্ণনগর কালীপুর ভাতজংলা থেকে শিশির বসাক। শিশিরবাবু, আপনার ব্যবসা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক,
0: ধন্যবাদ,
1: এই কামনা রইল। আজকের মতো আপনাকে নমস্কার জানাই।
0: নমস্কার।
1: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আমাদের অনুষ্ঠানগুলি আপনাদের কেমন লাগে তা আমাদের ফেসবুক পেজে, সেখানে কমেন্ট করে জানাতে পারেন, কিংবা আমাদেরকে মেল করুন বা চিঠি লিখুন। যে অনুষ্ঠানের জন্য লিখছেন তার নাম লিখুন, তারপরে প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, অথবা মেল করুন aircoalagri@gmail.com। আর আমাদের আকাশবাণী কলকাতা এগ্রিকালচার হাব ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আজকের মতো নমস্কার।
2: গ্রামের যুবাবন্ধুদের অনুষ্ঠান এখানেই শেষ হলো, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
4: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
5: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
7: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
8: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
4: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
5: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
3: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
9: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
10: মন কি বাত।

জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা।

0: টি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। যেদিন মন খুব খারাপ সেদিন চাই বৃষ্টি পড়ুক, অঝোরে ভেসে যাক সবকিছু। যেদিন মনে খুশির ঢেউ সেদিনের চাহিদা মাপা বরিশম। এক পশলা হোক, কেটে যাক গুমট ভাব, তারপর ঝিলিক দিক সূর্য। কিন্তু বর্ষা কি শোনে সেসব? যেদিন কলমে কবিত্ব সেদিন মন মাতাতে দেখা নেই তার। আবার সর্বজনীন উৎসবের দিনেই হয়তো সব পণ্ড করতে মেঘ বৃষ্টির দাপাদাপি। আপনার সঙ্গে বর্ষার চাওয়া পাওয়া সম্পর্কটি কেমন লিখে ফেলুন বুধ সকালের জন্য। জুলাই মাসে বুধ সকালের বিষয়, বর্ষার কাছে চাওয়া পাওয়া। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com, mairtwkathamaitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি এলে নেবার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে জুলাই মাসে বর্ষার কাছে চাওয়া পাওয়া।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, আজকের প্রথম শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায়।

0: সুবিনয় রায়ের কণ্ঠে। এই গানের সঙ্গেই শেষ হল নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পরই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত 32 জনের মৃত্যুর খবর মিলেছে, আহত 700 বেশি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয়াবহ এই বিপর্যয়ে গভীর শোক প্রকাশ করেছেন। 1975 সালের 25 জুন জাতীয় জরুরি অবস্থা ঘোষণার প্রেক্ষিতে আজ দেশজুড়ে সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু আজ উত্তরপ্রদেশে বারাণসীতে লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ইজি কানেক্ট উড়ানের সূচনা করেছেন। হরিয়ানার গুরুগ্রামে শুরু হয়েছে একাদশ ব্রিক্স জ্বালানি শক্তি মন্ত্রীদের বৈঠক। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়কে 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা সহায়তা দেওয়া হবে। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ এবং আহত প্রত্যেককে 1 লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা রাজ্য সরকারের। ফুটবল বিশ্বকাপে আজ কুরাসাওয়া আইভরি কোস্টের বিরুদ্ধে এবং জার্মানি ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। বিস্তারিত খবরে, ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ সেদেশে ভয়াবহ ভূমিকম্পের পরই জরুরি অবস্থা ঘোষণা করেছেন। 7.2 এবং 7.5 মাত্রার পরপর দুটি কম্পনে কারাকাস ও তার আশপাশের এলাকায় আজ সকালে বহু বাড়ি ভেঙে পড়ে। পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং জরুরি নয় সেরকম পরিষেবা বন্ধ থাকবে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে দ্রুত ত্রাণ, উদ্ধার ও চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ভয়াবহ এই ভূমিকম্পে বহু বড় কাঠামো ভেঙে পড়েছে। রাষ্ট্রপতি রড্রিগেজ জানিয়েছেন, শক্তিশালী পরপর দুটি ভূকম্পনে এ পর্যন্ত 32 জনের মৃত্যু হয়েছে, আহত 700 বেশি। ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় আপৎকালীন ভিত্তিতে ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ হলে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভেনেজুয়েলার এই ভয়াবহ বিপর্যয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী এই ঘটনায় নিহত

0: পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। ভারত সবরকমভাবে ভেনিজুয়েলার পাশে আছে বলেও আশ্বাস দেন মোদি। অন্যদিকে জাপানের উত্তরাঞ্চলেও আজ সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। জাপানের আবহাওয়া দপ্তর JMA জানিয়েছে, ভূকম্পটির উৎপত্তিস্থল ছিল ইওয়া প্রিফেকচারের উপকূল থেকে দূরে, মাটির 50 কিলোমিটার গভীরে। আওমরি প্রিফেকচার হাশিকামি শহরের এই ভূমিকম্পের তীব্রতা ছিল রিক্টার স্কেলে 7। দেশজুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। 1975 সালে এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ সংবিধানে 352 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। কারণ হিসেবে অভ্যন্তরীণ অশান্তির কারণে দেশে সংকটজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ভারতের সংবিধানকে অবজ্ঞা করে যেভাবে জরুরি অবস্থার সময় দেশের জনগণের ওপর সীমাহীন দমনপীড়ন করা হয়েছিল, তাকে স্মরণ করতে এবং সেই সব নিপীড়িত মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হয়। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন 1975 সালে জরুরি অবস্থার সময় যারা গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দৃঢ় অবস্থান নিয়েছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জরুরি অবস্থাকে ভারতীয় ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় বলে বর্ণনা করে সে সময় যারা এর বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানান। সে সময় অসংখ্য নাগরিক এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন এবং সংবিধানের মর্যাদা রক্ষায় একত্রে লড়াই করেছিলেন বলেও উল্লেখ করেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জরুরি অবস্থা চলাকালীন যারা তার বিরুদ্ধে লড়াই করেছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন, ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে 1975-এর 25শে জুন একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ক্ষমতার লোভ ও দম্ভ এবং কংগ্রেস দলের সংবিধান, সংবাদ মাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার ইতিহাস রূপে এই সময় চিহ্নিত হয়ে থাকবে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু উত্তরপ্রদেশের বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ প্রথম ইজি কানেক্ট উড়ানের সূচনা করেছেন। দিল্লি হয়ে বারাণসীকে বিশ্বের সঙ্গে সংযোগকারী এই হাব অ্যান্ড স্পোক উড়ানটির লক্ষ্য ভারতের প্রতিটি প্রান্তকে বিশ্বের সঙ্গে এবং বিশ্বকে ভারতের সঙ্গে যুক্ত করা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী কে রামমোহন নাইডু বলেন, নতুন হাব অ্যান্ড স্পোক মডেলটি ভ্রমণ পদ্ধতিতে এক যুগান্তকারী পরিবর্তনের পথ প্রশস্ত করেছে।
1: अगले 6 हफ्ते में हम 6 नए डेस्टिनेशन को मॉडल में ही कन्वर्ट करके बहुत सारे एयरपोर्ट को भी इसी तरह वो ताकत भी हम देने वाले हैं। और यही विश्वास हमारे प्रधानमंत्री मोदी जी की इस सेक्टर पर रखते हैं कि एक सिविल एविएशन सेक्टर में एक रिफॉर्म, एक कार्यक्रम अगर करते हैं तो इसका प्रभाव पूरे इकोनॉमी पे पड़ता है।
0: হরিয়ানার গুরুগ্রামে ব্রিক্সভুক্ত দেশগুলির বিদ্যুৎ মন্ত্রীদের 11তম বৈঠকের সূচনা করেছেন কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহর লাল। তিনি বলেন, ভারত জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ব্রিক্সের পারস্পরিক সহযোগিতা জোরদার করতে চায়। জ্বালানি ক্ষেত্রে ভ্যালু চেনে ভারতের বিনিয়োগের কথা তুলে ধরে তিনি জানান, ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম ডিজিটাল চালিত বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলার ভিত্তি স্থাপন করেছে।
2: Excellencies, recognizing that future energy systems must balance sustainability with reliability, India is making significant investments across the entire energy value chain. As part of this effort, India is laying the foundation for one of the world's largest digitally enabled electricity systems. More than 60 million smart meters have already been deployed and this transformation will continue at scale in the coming years, empowering consumers while strengthening utility.
0: আগামীকালও এই বৈঠক চলবে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টে আর্থিক অনিয়মের আদালত নিরীক্ষণে তদন্তের দাবিতে একটি জনস্বার্থ মামলা জরুরি ভিত্তিতে শুনানির আবেদন আজ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। তবে আদালত আবেদনকারীকে আশ্বস্ত করেছে যে বিষয়টি যথাসময় শুনানির জন্য তালিকাভুক্ত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 28শে জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কলকাতার তারাতলার নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9। আজ বিধানসভায় তারাতলার ঘটনা নিয়ে বিস্তৃত বিবৃতি দেওয়ার সময় সরকারি হিসেব তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, এখনও 20 জন হাসপাতালে চিকিৎসাধীন।
3: এখন অবধি মোট 29 জনকে উদ্ধার করা গেছে, যার মধ্যে 9 জনকে মৃত ঘোষণা করা হয়েছে। 5 জনের পোস্টমর্টম করে দেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

0: এই চারটি আন্ডার প্রসেস, 20 জন চিকিৎসাধীন রয়েছে, তার মধ্যে স্টেবল রয়েছেন 15, গুরুতর রয়েছেন 4, একটু আশঙ্কাজনক আছেন আরো 1। মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে আমরা আর্থিক সাহায্য, আহতদের সকলকে 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করছি।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারাতলার দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়দের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন শ্রী মোদী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সহায়তায় সরকার সর্বতোভাবে পাশে আছে বলেও তিনি জানান। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ উপকূলীয় কর্ণাটক, ঝাড়খণ্ড, কোঙ্কণ ও গোয়া, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বিহার, ঝাড়খণ্ড, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, পশ্চিম মধ্যপ্রদেশ এবং পশ্চিম রাজস্থানে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে সিকিম ও কালিম্পংগামী গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক NH10 এর বাগপুল সংলগ্ন কালীমন্দির এলাকার পথে আজ সকালে ফের ধস নামায় যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। ধসের ফলে রাস্তার উপর বিপুল পরিমাণ মাটি ও পাথর এসে পড়ায় জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। এবার ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ 2026 গ্রুপ পর্বের খেলায় আজ ফিলাডেলফিয়া স্টেডিয়ামে কুরাসাওয়া আইভরি কোস্টের বিরুদ্ধে এবং ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে জার্মানি ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। গ্রুপ ইর দুটি খেলাই শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। অন্যদিকে আগামীকাল ভোর 4:30 টিউনিশিয়া নেদারল্যান্ডসের বিরুদ্ধে এবং জাপান সুইডেনের মুখোমুখি হবে। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত আজ বাংলাদেশের মুখোমুখি হবে। ওল্ড ট্র্যাফোর্ডে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 7:00। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পের পরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত 32 জনের মৃত্যুর খবর মিলেছে, আহত 700-এরও বেশি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয়াবহ এই বিপর্যয়ে গভীর শোক প্রকাশ করেছেন। 1975 সালের 25 জুন জাতীয় জরুরি অবস্থা ঘোষণার প্রেক্ষিতে আজ দেশজুড়ে সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে তারাতলায় নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় মৃতদের নিকটাত্মীয়কে 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা সহায়তা দেওয়া হবে। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ এবং আহত প্রত্যেককে 1 লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা রাজ্য সরকারের। খবর পড়া এখনকার মতো শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি রক্তিম ভট্টাচার্য। কলকাতার তারাতলার নির্মীয়মান গুদামের শেড ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে নয়। আজ বিধানসভায় তারাতলার ঘটনা নিয়ে বিস্তৃত বিবৃতি দেওয়ার সময় সরকারি হিসেব তুলে ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 20 জন হাসপাতালে চিকিৎসাধীন, তাদের মধ্যে 15 জন স্থিতিশীল, 4 জনের অবস্থা গুরুতর, 1 জনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধার কাজ এখনও চলছে উল্লেখ করে তিনি মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা এবং আহত প্রত্যেককে 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করার পাশাপাশি মুখ্যমন্ত্রী ওই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলেন। তৃণমূল কংগ্রেস পরিচালিত কলকাতা পুরবোর্ডকে দায়ী করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, সংশ্লিষ্ট ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রে গুরুতর অনিয়ম হয়েছে। তার দাবি, কাঠামোগত ত্রুটি থাকা সত্ত্বেও নির্মাণ পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়েছিল। প্রাক্তন মেয়র ফিরাদ হাকিমের সইসহ বিভিন্ন নথির উল্লেখ করে তিনি বলেন, পুরো বিষয়টির ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট সরকারের হাতে এসেছে। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার এবং আধিকারিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আগের সরকার এরকম বিপর্যয়ের ক্ষেত্রে উদ্ধার কাজ ত্বরান্বিত করার জন্য কোনো অত্যাধুনিক ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
1: আপনাদের সরকার 15 বছরে অনেক কাণ্ড করেছেন, লোহা কাটার মেশিনটা পর্যন্ত কেনেননি, কেন এই ক্ষতিটা করে দিয়ে গেছেন বাংলায়? কোন আধুনিক যন্ত্রপাতি নেই, কোন পেশাদার টিম নেই, আর্মি 215 পার্সোনাল এসেছেন, তারা সমস্ত মডার্ন ইকুইপমেন্ট নিয়ে এসে হাত লাগিয়েছেন বলে 20টা লোককে জীবিত বের করতে পেরেছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, এরা তো ভগবানের দূত হিসেবে কাজ করেছে।
0: শ্রী অধিকারী জানান, ঘটনার জেরে আগামী 4 সপ্তাহ কলকাতা পুর এলাকা, রাজারহাট, নিউ টাউন, মহেশতলা, বজবজ, পূজালী, বিষ্ণুপুর, সোনারপুর, বারুইপুর সহ বিস্তীর্ণ এলাকায় জরুরি পরিষেবা ছাড়া সমস্ত নির্মীয়মান প্রকল্পের কাজ বন্ধ থাকবে। এই সময় সংশ্লিষ্ট সমস্ত অনুমোদিত নির্মাণ পরিকল্পনার অডিট হবে। এজন্য অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পাণ্ডের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হচ্ছে বলেও শ্রী অধিকারী জানিয়েছেন।

0: মিউনিসিপাল কর্পোরেশন, রাজারহাট, নিউ টাউন, মহেশতলা, বজবজ, পূজালি, বিষ্ণুপুর গ্রামীণ এলাকা সাউথ 24, সোনারপুর, বারুইপুর পুর এলাকায় সমস্ত নির্মীয়মান গাছ জরুরি পরিষেবা ছাড়া আমরা বন্ধ রাখলাম। সমস্ত স্যাংশন প্ল্যান অডিট হবে, এই অডিট করার জন্য কমিটি তৈরি করে দেওয়া হচ্ছে। কমিটি হেড করবেন রাজেশ পান্ডে, IAS, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারাতলার দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়দের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন শ্রী মোদী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সহায়তায় সরকার সর্বতোভাবে পাশে আছে বলেও তিনি জানিয়েছেন। তারাতলার নির্মীয়মান গুদাম ধসের ঘটনার দ্বিতীয় দিনেও যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার অভিযান। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড জানিয়েছে, অনেককে নিরাপদে উদ্ধার করা গেলেও ধ্বংসস্তূপের নিচে এখনও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা। সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনাস্থলে 7টি বিশেষজ্ঞ উদ্ধারকারী দল মোতায়েন রয়েছে। আহতদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য ঘটনাস্থলেই 10 সজ্জার একটি অস্থায়ী জরুরি চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। বিধানসভায় আজ রাজ্য বাজেটের উপর দ্বিতীয় দিনের আলোচনা শুরু হয়েছে। মোট 5 ঘণ্টার আলোচনায় শাসক বিরোধী মিলিয়ে 41 জন সদস্য অংশ নিচ্ছেন। শাসক বিরোধী উভয় পক্ষের অনেক সদস্যই রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবিতে সরব হয়েছেন। আলোচনা শেষে জবাবি ভাষণ দেবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। পশ্চিমবঙ্গের নতুন রাজ্য নির্বাচন কমিশনার হলেন ডক্টর কৃষ্ণ গুপ্ত। রাজ্য সরকারের স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তরের জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমানে সমবায় দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব পদে কর্মরত ডক্টর কৃষ্ণ গুপ্ত অবসর গ্রহণের পর আগামী 30 জুন থেকে রাজ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব গ্রহণ করবেন। সক্রিয় মৌসুমী বায়ু এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভূমিধ্বস এবং তিস্তা, তোর্সা, জলঢাকা, রায়ডাক নদীতে জলস্তর বৃদ্ধির সতর্কতা জারি করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস। সিকিম ও কালিম্পংগামী গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক NH10-এর বাঘপুল সংলগ্ন কালীমন্দির এলাকার পথে ধস সরিয়ে কিছুক্ষণ আগে থেকে যান চলাচল শুরু হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আজ সকালে ওই এলাকায় ধসের ফলে রাস্তার উপর বিপুল পরিমাণ মাটি ও পাথর এসে পড়ায় জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সেনাবাহিনীর সক্রিয় উদ্যোগে প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গের মিরিকে বালাসন নদীর জলে ভেসে যাওয়া ধুদিয়া সেতু স্বাভাবিক করা হয়েছে। 12 নম্বর রাজ্য সড়কের উপরে নির্মিত এই বেলি ব্রিজের ক্ষতিগ্রস্ত 34 মিটার অংশ সংস্কার করায় পর্যটক এবং সাধারণ মানুষ গত সন্ধ্যা থেকে নিরাপদে হেঁটে নদী পারাপার করতে পারছেন বলে নবান্নে বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর সূত্রে জানা গিয়েছে। উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবী এবং স্থানীয় বাসিন্দাদের সুরক্ষায় আজ মন্দারমণিতে ভারতীয় নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীর তরফে বিশেষ কমিউনিটি সংযোগ কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে নৌবাহিনীর তরফে দুর্যোগ, ঝড় বা খারাপ আবহাওয়ায় সমুদ্রে কীভাবে নিজেদের জীবন রক্ষা করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 5:10।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
4: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
5: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা
6: হল্লফাদে।
7: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। RBI কথা বলে,
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন মহিলা মহল, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত।

0: দুপুর সাথী মহিলা মহলের প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার প্রতিদিনের বন্ধুরা এতক্ষণে জেনে গিয়েছেন আজকের মহিলা মহলে কথা বলবো বেড়ানোর বিষয়ে, ভ্রমণের কথা। একটা সময় ছিল যখন মানুষেরা কেবল নিজেরাই বেড়াতে যেত, কিংবা খুব বড় জোর জনা কয়েক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এই আর কি। কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে সে চল একেবারেই বদলে গেছে। এখন বিভিন্ন জায়গা থেকে চেনা অচেনা একদল মানুষ একত্রিত হয়ে বেড়াতে যান, আর সেই বেড়ানোকে বা সেই ভ্রমণকে নিরুদ্বেগ মনে আরামদায়ক মেজাজে নিয়ে যেতে ট্রেন বা প্লেনের টিকিট বুকিং থেকে শুরু করে হোটেল বুকিং, খাওয়া দাওয়া, ঘোরা, বেড়ানো, সবটা দায়িত্ব নিয়ে সুসংগঠিতভাবে যারা সামলে দেন বা যারা আয়োজন করেন তারা হলেন ট্যুর অপারেটর বা ভ্রমণ আয়োজক। আমাদের আজকের ভ্রমণ কথা অনুষ্ঠানে আমরা কথা বলবো এমনই এক ট্যুর অপারেটর বা ভ্রমণ আয়োজক সৌরভ মিত্রর সঙ্গে। আকাশবাণী কলকাতার আজকের মহিলা মহলের ভ্রমণ কথা অনুষ্ঠানে সৌরভ আপনাকে স্বাগত।
1: অবশ্যই অসংখ্য ধন্যবাদ আকাশবাণীকেও যে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, ভ্রমণ কথা বলার জন্য।
0: সৌরভ, আজকের আড্ডার বা আজকের আলাপচারিতার একেবারে শুরুতে একটু জানতে চাইব যে আপনার এই ভ্রমণ আয়োজক বা ট্যুর প্ল্যানার হওয়ার যাত্রা কিভাবে শুরু হয়েছিল প্রথম?
1: আসলে আমি ছোট থেকেই ইস্টার্ন রেলওয়ে ভারত স্কাউটস অ্যান্ড গাইডে নিজেকে তৈরি করেছিলাম, তো সেখান থেকেই এখানে গ্রুপ তৈরি করা, সেখান থেকে বাচ্চা ছেলেমেয়েদেরকে নিয়ে একসাথে থেকে বড় হয়ে তারপরে তাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া, তো সেটা থেকেই মনে হয়েছিল একটা সময় যে নিজেরাও একটু ঘুরতে যেতে পারি। তো তখন এই পার্শ্ববর্তী যারা খুব ভালোবাসে কাকু দাদা তারা মিলে ঘুরতে গেলাম। তো ঘুরতে যাওয়ার পর, বিভিন্ন জায়গায় যাওয়ার পর, সৌরভ তো ভালোই হচ্ছে, এটাকে তুমি একটু প্রফেশনে নাও না। তো আজকের ডেটেও আমি আয়োজক হিসাবে রয়েছি ট্যুরের, কিন্তু প্রফেশনে ভাবি না, কিন্তু এটাকে আমি ঠিক ওই ফ্যামিলি ফ্রেন্ড হিসাবেই একটা সংস্থা বানিয়ে ফেলেছি সৌরভস, তো এভাবেই বেড়ে ওঠে আর কি। বাকিটা চলতে চলতে আপনাদের সহযোগিতা চেষ্টা করব আরো বড় কিছু প্রোগ্রাম করার।
0: ওই যে যারা প্রথমেই পরিকল্পনাটা মাথায় দিলেন, সেই জেঠু কাকুরা, তারা কি ওই সেই সময়টাতে আপনার সঙ্গে ভ্রমণের সাথী হতেন?
1: হ্যাঁ, অবশ্যই ভ্রমণের সাথী শুধু নন, তারা কেউ কেউ ফটোগ্রাফার ছিলেন। তারা বলতো এরকম জায়গাগুলো তোরা আমাকে একটু দিবি যে আমি এরকম আনকমন জায়গাতে একটু ভালো ভালো ছবি পাবো, কারণ যেখানে মানুষ পৌঁছে গেছে সেখানটা একটু এলোমেলো হয়ে যায়, আমরা মানুষ বড্ড এলোমেলো করে ফেলি, কিন্তু আমি পাহাড়ের এমন এমন কোনায় চলে যাই যেখানে মানুষের বাসস্থান খুব কম থাকে, সেখানে প্রকৃতিটাও খুব সাধারণ থাকে। এবং আরও কিছু ভ্রমণ পিপাসু যারা আছেন তারা ঠিক এইরকম জায়গাগুলোকে বেশি সিলেক্ট করতেন, যে সুন্দর ফুলের ছবি বা সুন্দর সিনারি, সুন্দর কিছু কিছু সিকোয়েন্স, এগুলো নিয়ে আর কি আমরা ভ্রমণ আড্ডাটা তৈরি করে ফেলি, তারপর থেকেই চলা আর কি।
0: আচ্ছা, আপনার কথার সূত্র ধরেই একটু জানতে চাই যে এমন কোনো বিশেষ ভ্রমণ বা এমন কোনো বিশেষ অভিজ্ঞতা যা আপনাকে ট্যুর আয়োজনে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছিল বা যেখান থেকে মনে হয়েছিল যে আমি এটাকে নিয়েই পথ চলতে পারি।
1: হ্যাঁ, এমন ট্যুর আমি অ্যারেঞ্জ করেছিলাম যেটা বাংলাদেশ থেকে একটা গ্রুপ এসেছিল, আমার যেহেতু বাংলাদেশের প্রচুর ট্যুরের ভালোবাসার মানুষ আছে তারা আসতেন, সেই সময় তাদের একটা গ্রুপ নিয়ে আমি যখন কাশ্মীরে ভ্রমণ করেছিলাম সেই পথে আমি খুব বিপদভাবে আটকে গেছিলাম, যেটা হয় পাহাড়ি ধস বিভিন্ন কারণে। তো তখন মনে হয়েছিল অনেক কষ্ট এবং আড়াই দিন ধরে একটা রাস্তায় বসে থাকা, সেই সময় দাঁড়িয়ে তাদেরকে সঙ্গে নিয়ে তারা একটা

0: আমাদের দেশকে অতটা চেনে না, জানে না, কিন্তু তাদের মধ্যে একাত্ম আমাকে রেখে আমি সামনে থেকে তাদেরকে যখন নেতৃত্ব দিচ্ছি বা তাদেরকে যা বলছি, তারা খুব অনুপ্রাণিত হচ্ছে, আমি ফলো করছি, যেন তারা মনে হচ্ছে আমি তাদেরকে যা বলবো তাই করবে। তখন মনে হলো তাহলে এই মুহূর্তে বস আমি, মানে এটা আমার মনে হয়েছিল, কিন্তু আমি বস নই, বন্ধুত্ব হিসাবেই তাদের সাথে মিশছি। এবং তাদেরকে দেখলাম বিভিন্ন রকম কালচারাল পারফর্ম করতে করতে কী করে আমরা আড়াই দিন ওই পথে কাটিয়ে দিলাম, এবং অবশ্যই ভয় ছিল সাথে, সমস্তটা নিয়েই সুন্দর জার্নি করে যখন ফিরলাম, অনেক কষ্টের হলেও শেষে এসে কলকাতায় যখন আমরা সবাই নামি, তারা বলেছিল আমরা কোনোদিন যদি ভ্রমণে যাই তো তোমাকে নিয়েই যাব। খুব ভালো লেগেছিল, এটাই একটা বড় পাওনা, এবং তারপর থেকে যেন আরও বেশি ভ্রমণটার মধ্যে আমি হচ্ছে মনোনিবেশ করেছি।
1: আপনার সাথে যারা নিয়মিত বেড়াতে যান অথবা আপনার সাথে যারা বেড়াতে যাবেন, পর্যটকেরা আপনার সঙ্গে বেড়াতে গেলে কি কি বিশেষ সুযোগ সুবিধা পান এবং ভবিষ্যতেও পাবেন?
0: সুযোগ সুবিধা বলতে এখন খুবই কম্পিটিশন, সবাই ট্যালি করে ওখানে এই এখানে সেই, আর আমি যাদের নিয়ে যাই তাদের আগে থেকেই বলে দিই ট্যালি করবেন না, ফ্যামিলি ফ্রেন্ড হিসাবে যাব, যেখানে আমি যেতে পারি, যেখানে না যেতে পারি সেক্ষেত্রেও আমার প্রতিনিয়ত তাদের খোঁজখবর রাখা। যেটা পেতে পারেন সেটা হচ্ছে আমার সাথে গেলে যেটা হয় গ্রুপে, যে আমি প্রথমত কালচারাল সাইডটাকে বেশি রাখি, যেরকম ঘুরতে যাওয়ার ক্ষেত্রে সেখানকার বর্ণনাটা দিই এবং সেখানকার যেগুলো খুব বিখ্যাত জিনিস হয় সেগুলোকে চেষ্টা করি তাদেরকে উপলব্ধিতে আনার এবং বোঝানোর, তার সাথে হচ্ছে সেই পরিবেশের সাথে মানিয়ে কিছু কালচারাল প্রোগ্রাম করি, বিশেষ করে গান আবৃত্তি নাচ এগুলোকে মিলিয়ে দিয়ে, তো তখন একটা আলাদা মাত্রা পায় আর তারাও বেশ আনন্দ পায়। এইগুলো আমার ক্ষেত্রে বেশি থাকে, এবং তার চেয়ে বড় কথা বিশ্বাস, কোথাও আপনি বিপদে পড়লে তার জন্য সাবস্টিটিউট ব্যবস্থা বা সেখানকার মানুষের সাথে আমার বন্ধুত্ব রাখা, মানে আমি যেখানেই ঘুরতে গেছি প্রতি অঞ্চলে আমার বিশেষ করে ফ্রেন্ড তৈরি হয়ে যায়, আর আমরা যেহেতু সমস্ত বন্ধুত্ব পাতাতে ভালোবাসি সেই জন্য আমি ট্যুরটাকে অনেকটাই বন্ধুদের সাথে মেলামেশার মতো করি।
1: আচ্ছা, এবারে একটু যে কথাটা জানতে চাইবো তা হলো, বর্তমান সময়ে দাঁড়িয়ে খরচ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, পর্যটকদের খরচের কথা মাথায় রেখে আপনি কিভাবে বাজেট পরিকল্পনা করেন?
0: এটা তো সবচেয়ে কঠিন সাবজেক্ট, কারণ সত্যি কথা বলতে এই টাকার অভাবেই অনেকে ঘুরতে যান না, আবার অনেকে টাকাটা বড় কথা না ঘুরতে চান। এবার ব্যাপার হচ্ছে বেশিটাই ব্যালেন্স করে আমাকে করতে হয়, কারণ যেরকম পয়সাওয়ালা লোক এবং কম পয়সার মানুষও থাকে, সমস্তটা মিলিয়েই একটা গ্রুপে, আবার এরম নজরে দেখা যায় না যে উনি কম পয়সার মানুষ বলে ওনাকে সেই সুবিধা দেওয়া যাবে না, আবার উনি বেশি পয়সার মানুষ বলে বেশি সুবিধা দিতে হবে, এটা করতে গেলেও আবার ভারসাম্য হারিয়ে যায়। তো সবটা বুঝেই আমাকে চিন্তা করতে হয় পার্শ্ববর্তী সমস্ত ট্যুরের কি বাজেট করছে, আর আমি সবসময় তাদের থেকে বেশি নিজের চিন্তাভাবনা এটা করি যে দৈনন্দিন জীবনে আমাদের একটা অঞ্চলে নিজের বাড়িতে থাকলেও কত টাকা খরচা হতে পারে, সেই প্ল্যানিংয়ের সাথে যদি আমরা একটা কোথাও ঘুরতে যাই তার একটা বাজেট, এই টোটালটা যোগ করে আমি তখন চিন্তা করি যে পাহাড়ে বা সমুদ্রে বা জঙ্গলে গেলে সেখানকার বাজেটের সাথে একটা ব্যালেন্স করি যে কত টাকা এক্সেস হলে যে তিনি পারবে পারমিট করতে পারবেন। তো এরকমভাবে অ্যাকোমোডেশন করে আমি চিন্তাভাবনা করি হচ্ছে বাজেটটা করি, যেন তারা অ্যাকসেপ্টেবল মানে অ্যাকসেপ্ট করতে পারে যে হ্যাঁ এটা ঠিক আছে, প্লাস পরবর্তী সময় যেন ঘোরার পরে এসেও তার কোনো বাজেটে আঘাত না পড়ে। এভাবেই আমি চেষ্টা করি যতটা যে বাজেটটাকে কাটেল করে হোক ম্যানেজ করে হোক একসাথে থোকা মানে গ্রুপ প্রোগ্রাম করি, মানে আমি ওই ইন্ডিভিজুয়াল প্রোগ্রামের থেকে বেশি বেশি ছোটো ছোটো গ্রুপে করি, বেশি বড়ও করি না আবার ছোটো ছোটো গ্রুপে করি, যাতে গাড়ির অ্যাকোমোডেশন এবং ওখানকার থাকার অ্যাকোমোডেশনটা যেন ম্যাচিং করে, এই ম্যাচিংগুলোর ক্ষেত্রেই হচ্ছে পয়সা কাটে হয়, তো সেইটা করেই আমি হচ্ছে টোটাল বাজেটটা করি।
1: সেটা যে কোনো ট্যুরের ক্ষেত্রে?
0: হ্যাঁ, যে কোনো ট্যুরের ক্ষেত্রে, সেটা দু রাত তিন দিনের হোক কি 15 দিন 20 দিনের হোক সেটা কোনো ব্যাপার না।
1: এই যে আমরা এতক্ষণ কথা বলতে গিয়ে শুনছিলাম পাহাড় অথবা সমুদ্র দুটো জায়গার আবহাওয়া দু রকম হয়, আবহাওয়া খারাপ হওয়া অথবা যাত্রাপথে কোনো জরুরি অবস্থার মতো অপ্রত্যাশিত পরিস্থিতি, সেগুলোকে একজন ভ্রমণ আয়োজক হিসেবে কিভাবে মোকাবিলা করেন?
0: খুবই কঠিন, কারণ মানুষ বেড়াতে যাওয়ার যে যারা ভ্রমণ পিপাসু তাদের ক্ষেত্রে একরকম হয়, আবার ইন জেনারেল ছুটি পেয়েছি বেড়াতে গেলাম সময় কাটাবো তার একটা ব্যাপার থাকে, সেক্ষেত্রে তাদের টাইম নষ্ট হয়, সেক্ষেত্রে তারা অনেক মানে থাকা বা রাত কাটানোর ক্ষেত্রে অনেক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, সমস্ত সুবিধা পাওয়া যায় না, এই সব প্রতিকূলতাকে নিয়েই আমরা চেষ্টা করি যে সেখানে সিদ্ধান্ত নিয়ে আগে থেকেই ওয়েদারটা বুঝে নিই। আমি যে ক্ষেত্রে অনেক অনেক জায়গা

পয়সার লোভ থাকলেও আমরা কি করি, আমি সেই সব ট্যুরগুলোকে সাজেস্ট করি না। সেক্ষেত্রে আমরা ক্যাটেল করেই প্রোগ্রামটা করাই, যাতে অন্য ওয়েতে নিয়ে যায়, যে যেদিকটা বিপদ নেই, যেদিকটা আবহাওয়া পূর্বাভাস দেখে নিই, পরিস্থিতিটা দেখে নিই, বা লোকাল পিপলের থেকে কনসাল্ট করে নিই, ওখানকার যারা আমার বন্ধু থাকে, গাইড থাকে, তাদের থেকে কনসাল্ট করে নিই, করে আমি প্ল্যানিংটা করি। আর তারপরেও যদি মানুষের বিপদ আসতেই পারে যে কোনো মুহূর্তে, পাহাড়ের ক্ষেত্রে বেশিটা হয়।

0: সে গাড়ি নিয়ে একটা জায়গায় পৌঁছে দিয়ে একটা অনেক টাকা ক্লেম করে পরবর্তী ভোরবেলা এমন একটা জোন যেখানে কোনো গাড়ি পাওয়া যায় না, সে সেই জোন থেকে চলে যায় আমার পর্যটকদের ফেলে দিয়ে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদেরকে পরবর্তী সময় রেস্কিউ করে পাঠানো, এটা আমার ক্ষেত্রে খুবই চিন্তার ছিল। কিন্তু ওই যে বললাম, আমার কিছু বন্ধু ওই অঞ্চলে তৈরি করা আছে, যারা আমাকে বিপদে সাথ দিয়েছিল, তারা ওখান থেকে গাড়ি ব্যবস্থা করে পরবর্তী সময় তাদেরকে একটু ডিস্টারবেন্স বুঝতে দেওয়া হয়নি, হয়তো সময় সামান্য বিরতি হয়েছিল। সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার পর তিনি যখন কলকাতায় ফিরেছিলেন বলেছিল, তোমার সাথেই আমি আবার যাব সৌরভ, তুমি আমাদের বিপদটা বুঝতে দাওনি এবং সুন্দরভাবে আমাদেরকে সমস্ত জায়গায় পৌঁছাতে পেরেছো, তোমার ডেস্টিনেশনে আমরা যা যা চেয়েছি সবটাই পেয়েছি, এটাই আমার কাছে প্রাপ্তি। তো আপনারাও নিশ্চিন্তে বেড়াতে বেড়াবেন, যে এরকম ভরসা নিয়ে যেন আমরা বিপদে পড়লে আমার সাথে সবসময় ট্যুর গাইড থাকে, ট্যুরের লোক আমার সাথে সবসময় থাকে।
1: আচ্ছা সৌরভ, এতক্ষণ ধরে কথা বলছি ভ্রমণ নিয়ে, কিন্তু যে কথাটা শোনাই হলো না তা হলো, এখন বর্তমানে পর্যটকদের মধ্যে কোন কোন জায়গায় বা কি ধরনের জায়গায় বেড়াতে যাওয়ার চাহিদা সবচেয়ে বেশি? আর একই সঙ্গে একটু জানতে চাইব যে এটা কি সিজন ওয়াইজ, মানে গ্রীষ্মকালে একরকম, শীতকালে একরকম, সিজন ওয়াইজে কি চাহিদাটা বাড়ি কমে? দুটো প্রশ্নের একসঙ্গে উত্তর নেব।
0: একদমই ঠিক কথা। প্রথমটা বলি যে ভ্রমণের জন্য আমরা, চলতি কথাই আছে যে সমুদ্র মানে পুরী বা দীঘা, আর পাহাড় মানে হয় কাশ্মীর নয় সিকিম বা নৈনিতাল, এইসব বলা হয়। কিন্তু যেহেতু রাজনৈতিক পরিস্থিতি দেশের এমন যে কাশ্মীর এবং কিছু বর্ডার অঞ্চলে সমস্যা হওয়ার পর মানুষের মধ্যে এখন প্রবণতা এসে গেছে, কিন্তু আমাদের মানে বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীদের ক্ষেত্রে নর্থ বেঙ্গল অথবা সিকিম, এটা হচ্ছে এখন ডেস্টিনেশন বেশি, তার চেয়েও বেশি ডেস্টিনেশন হচ্ছে অফবিট। এখন একটা খুব ফলো করা হচ্ছে যে মানুষ এত স্ট্রেস এত পাওয়ার জন্য, মানে এত জ্যাম জট, এত আমাদের কম্পিটিশনে দৌড়াদৌড়ির মধ্যে রয়েছি জীবনটা, সেখানে দাঁড়িয়ে প্রত্যেকেই চায় একটু নিরিবিলি, একটু শান্ত, একটু দুদিন পাহাড়ের কোলে বসে আসবো, প্রত্যেকেই একটু অফবিট, সেখানকার সুন্দর নিরবতার মধ্যে তারা তাদেরকে খুঁজে পাওয়ার জন্য বেশিরভাগ মানুষ এখন এটাকে চুজ করছে। তার সাথেও সমুদ্রেরও অফবিট খুঁজছে মানুষ, একটু একটু কোলাহল থেকে বেরাতে চাইছে যা দেখতে পাচ্ছি। আর তার পরবর্তী সময় যে প্রশ্নটা রইল সেটা হচ্ছে সিজন ওয়াইজ অবশ্যই চেষ্টা করে, প্রত্যেকের একটা ধারণা আছে যে প্রচুর শীত পড়লে শীতের দেশে কেন যাব, আবার প্রচুর গরম পড়লে কেন গরমের দেশে যাব, উল্টোটা করে। আমি আপনাদের বলছি এটা ভুল ধারণা। শীতের ক্ষেত্রে শীতের জায়গায় গেলে শীতের যে ন্যাচারালটা, ওখানকার যে বিউটিটা, সেটা শীতের সময় পাওয়া যায়, আবার ঠিক গরমের দেশে গরমের সময় গেলে গরমের যে বিউটিটা সেটা পাওয়া যায়। এবার কিছুটা মানসিক শান্তির জন্য আমরা হয়তো গরমটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি, তবুও বলবো আমি যে সিজন ওইভাবে তৈরি করলে কী হয়, সেই সময় ফেস্টিভগুলো পাওয়া যায়। আবার পরবর্তী ক্ষেত্রে এটাও ঠিক, যেহেতু আমাদের পুজোর ছুটি বা এই ব্যাপারগুলো থাকে, সেই সময়গুলো ট্যুর প্ল্যানিংয়ের ক্ষেত্রে সবাই তাদের মতো সময় মতো এবং দূরত্ব অনুযায়ী করে, সেটা আমি বলবো সিজন ওয়াইজ কিছু কিছু ক্ষেত্রে এটা আপনারা মানুন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই চেষ্টা করুন যে যেটা সিজনে যেখানে যেটা পাওয়া যায় সেখানকার সৌন্দর্য সেখানেই বেশি প্রকাশিত হয় বা মেলে ধরা হয়। তো সেটা আমি বলবো যে সিজন ওয়াইজ এভাবে ভাবুন যে শীতের দেশে শীতের সময় যেয়ে দেখুন, সেদিক থেকে একটা বেনিফিট হচ্ছে আপনার, আর্থিক দিক থেকেও অনেকটা সুবিধা, সেই সময় দেখবেন অনেক বাজেটটা কমের মধ্যে অনেক ভালো কিছু পাওয়া যায়। এটাই আমি সাজেশন করব যে সমস্ত শীত বা বর্ষাকালে বর্ষার জায়গায় যান, যেরকম আমরা বলতে পারি মেঘালয় যান বর্ষার সময়, কারণ বর্ষা তো ওখানে সারাক্ষণই, তার মধ্যেও একটা আলাদা মজা পাবেন। তো এইভাবে যদি আপনারা ঠিক করেন ট্যুরে, তাহলে আমি বলবো ভ্রমণের ক্ষেত্রে আপনার যেটা মানে মনের চাহিদা সেটা পূরণ হবে।
1: আচ্ছা সৌরভের সঙ্গে কেউ বেড়াতে গেলে পরে সেটা ট্রেন ভ্রমণ হয় না বাস ভ্রমণ হয় না কি প্রয়োজন অনুযায়ী যানবাহন নির্ধারিত হয়?
0: আমাদের ক্ষেত্রে এখন ট্যুরের যে পরিস্থিতি হয়েছে সময়ের কাটেল করার ক্ষেত্রে, ওটা আমরা সবসময় মানে যিনি ঘুরতে যাবেন তার উপর ছেড়ে দিই বেশিটাই, ছোট ছোট গ্রুপের ক্ষেত্রে, ছোট ছোট ট্যুরের ক্ষেত্রে, কম দিনের ক্ষেত্রে। কিন্তু লম্বা দিনের ট্যুরের ক্ষেত্রে আমরা অবশ্যই ট্রেনটাকে সাজেস্ট করি, বিশেষ করে যেহেতু কাশ্মীরের ক্ষেত্রে আমরা, কিন্তু এখন অনেক মানুষ কাশ্মীরের একটা ফ্লাইটে যান তাদের সময় বাঁচাতে। তো যাই হোক, সেটা সিদ্ধান্ত থাকে হচ্ছে যিনি বেড়াতে যাবেন তার উপরে,
1: সেটা না হয় তার উপরে, কিন্তু টিকিটের ব্যবস্থা এটা আপনারাই করেন?
0: হ্যাঁ, টিকিটের এখন এটা একটা সবচেয়ে মানে মূল্যবান কথা বললে, বললেন,
1: তারপরে হোটেল,
0: হ্যাঁ মূল্যবান কথা বললেন, আমাদের হোটেলটা এখন অতটা প্রায়োরিটি না থাকলেও টিকিট হচ্ছে প্রায়োরিটি, কারণ দু মাসের

0: বেশি টাইমে আমরা টিকিট করতে পারি না, আর যেটা হয় সেটা ওপেনিং ডেটেই হচ্ছে হাউসফুল হয়ে যায়। এটা একটা সবচেয়ে কষ্টের দিক আমাদের এই ট্যুরের ক্ষেত্রে, আমাদের এই ট্রাভেল ক্লাবগুলোর অবস্থা এই কারণে খুব আমরা মানে খুব বিপদে আছি। তো তা ক্ষেত্রেও আমরা চেষ্টা করি, যদি আমাদেরকে আগে থেকে বলে দেন, আগে থেকে যদি প্রস্তুতি রাখেন, আমরা সেক্ষেত্রে টিকিটের পুরো দায়িত্ব নিই এবং যেরকম ডেট সেরকমভাবেই আমরা সব করে দিই। কারণ টিকিট বুকিং হয়ে গেলে হোটেল তখন অটোমেটিক বুকিং হয়ে যায়, কারণ হোটেলওয়ালারাও এখন জানেন, মানে হোটেল যারা ব্যবসা করে তারাও জানেন যে টিকিট কনফার্ম হলে তাদেরকে টিকিটের শো করলেই তারা হোটেলগুলো ফাইনাল করে। তো একে অপরের পরিপূরক, এটা নিয়ে কোনো অসুবিধা হয় না।
1: আচ্ছা সৌরভ, এবারে একটু জানতে চাইবো যে একজন ভ্রমণ আয়োজক হিসেবে ভ্রমণ পিপাসুদের জন্য আপনার অভিজ্ঞতা থেকে পরামর্শ কি থাকবে, বিশেষ করে যারা নতুন নতুন জায়গায় বেড়াতে যেতে চান, সেটা শীত হোক বা গরম হোক।
0: প্রথমত ভ্রমণের ক্ষেত্রে প্রথম পরামর্শ হচ্ছে, আগে আমি মাথায় রাখতে হবে যে বাড়িতে থাকবো না, ওটা ঘুরতে যাচ্ছি। অতএব ঘুরতে যাওয়ার জন্য আমার মানসিকতাটা যেন ঘোরার মতোই হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেক কিছু চাওয়া পাওয়ার থেকে একটু এদিক ওদিক হলেও যেন ঘোরাটা আমার ঠিক থাকে, মানে ঘোরার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করব না। কিন্তু আমরা অনেকে কি করি, সেক্ষেত্রে থাকা খাওয়াটা নিয়ে আগে মাথায় রাখি। সেটার থেকে আমি বলবো, ঘুরতে গেলে কিন্তু কিছুটা এদিক ওদিক হবেই, সেক্ষেত্রে ভালো হতে পারে মন্দ হতে পারে, কিন্তু ঘোরাটা যেন ঠিক ঠিক হয়, এটা আমার কাছে প্রথম সাজেশন। আর দ্বিতীয়টা থাকবে যে আপনার এই ঘোরার ক্ষেত্রে যে নতুন নতুন জায়গায় যাব, কিন্তু সেখানকার আমি অবশ্যই, এখন অনেক আধুনিক সময়ে আমরা বিজ্ঞানের দৌলতে আমাদের সেই জায়গা সম্পর্কে আগে অভিজ্ঞতা করে নেব, আমরা কিছুটা ওয়াচ করে নেব যে ওখানে কি পরিস্থিতি তৈরি হয়, কি কি মোকাবিলা করতে হতে পারে, সেটা ওয়েদারের কারণে হোক বা রাস্তার ক্ষেত্রে হোক, সেখানকার পারিপার্শ্বিক পরিস্থিতি হোক। নতুন জায়গা হলে সেটা অবশ্যই জানতে হবে, কারণ একটা নতুন জায়গায় নিয়ে যাওয়া মানে সেখানকার পরিস্থিতি না জেনে অযথা বিপদে পড়লে, কারণ ঘুরতে যাওয়া মানে মনের আনন্দ করার জন্য, মনের বিকাশের জন্য, আর সেখানে যদি অসুবিধা তৈরি হয় তখন কিন্তু খুবই সমস্যা হবে। তাই সবাইকে বলবো, নতুন জায়গায় অবশ্যই যাবেন, নতুন জায়গায় যত বেশি দেখবেন, নতুনকে জানার ইচ্ছা সবার, কিন্তু সেখানকার সম্পর্কে অবশ্যই ওয়াচ করে মানে জেনে। আর যেখানে আপনি যে সমস্ত জায়গা মনে টানছে, যেগুলো কমন জায়গা, সেখানেও যাবেন, যে সময় সবাই যায় সেই সময় না যাওয়াটা আমার মতায় ভাল লাগে, কারণ সেখানে সব সময় লোকের বেশি বিচরণ হলে দেখবেন সেই জায়গাটা ভালো থাকে না, যেখানে লোকের বিচরণ একটু কম হয় সেখানে দেখবেন সেটা কমন জায়গাই হোক আর যদি নতুন জায়গাই হোক দেখবেন ঘোরার একটা আলাদা মজা পাবে, এটাই আমার বলা।
1: এই সঙ্গে আরো দুটো বিষয় একটু জানতে চাইবো, যে যারা বেড়াতে যাচ্ছেন তাদের সাথে যদি কোনো বয়স্ক মানুষেরা থাকেন অথবা কোনো বাচ্চারা থাকেন, তাদের নিয়ে যাওয়ার বা ঘোরার প্রস্তুতি হিসেবে কি পরামর্শ থাকবে?
0: অবশ্যই আমি সবার আগে সেটা তো জেনেই নিই, আমরা যখন কোনো বুকিং করি তখন আগে থেকেই জেনে নিই বয়স্ক কজন আছেন আর বাচ্চা কজন আছেন, এবং সেটারও বয়সের ডিফারেন্স বুঝে নিই যে একদম বাচ্চা কারা আছে, তার মিডিয়াম বাচ্চা কারা আছে। এইগুলো আমাদের ক্ষেত্রে সমস্তটা, কারণ যেহেতু খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, টাইমিং এদিক ওদিক হয় খাওয়া দাওয়ার, সেগুলোর ব্যাপার থাকে, তাদের ওষুধপত্র নেওয়ার ব্যাপার থাকে, সেগুলো আমরা আগে থেকে ওয়াকিবহল করে দিই, এবং তার পরবর্তী সময় আমরা তার কিছু প্রিপারেশান হিসেবে আমরা নিজস্বভাবে কিছু সাপোর্টের জন্য রেখে দিই। সেগুলো আমার ক্ষেত্রে অনেকেই জানে, আমার সাথে যারা ভ্রমণ করে, যে সবার হয়তো রাস্তায় বেরিয়েছি আমি কিছু টপি দিতে থাকি রাস্তায় যেতে যেতে গাড়িতে, আবার অনেক সময় কী করি, খাওয়া দাওয়া হয়ে গেলে বয়স্কদের ক্ষেত্রে আগে গিয়ে একটু আমলকি, এরকম আমি আমার কাছে ওগুলো নিজস্ব মতো করে রাখি। মানে এগুলোই হচ্ছে ব্যাপার যে সবাই যেন সুস্থ থাকে, ওই জন্য আমরা সবসময় খোঁজ রাখি বয়স্কদের এবং বাচ্চাদের ক্ষেত্রে একটু আগে থেকে ওয়াকিবহল করে নিই, তাহলে আর কোনো অসুবিধা হয় না।
1: বেশ বেশ, আজকের আড্ডার বা আজকের আলাপচারিতার একেবারে শেষ প্রশ্নে আসবো, যে আগামী দিনে ভ্রমণ আয়োজনে নতুন কি চমক বা নতুন কি পরিকল্পনা আপনার রয়েছে?
0: আমার একটু আমি ট্রায়াল দিয়েছি নতুন চমকের মধ্যে রেখেছি, যেটা হচ্ছে এখন যেতে যেতেই না আমরা একটু পারফরমেন্স শুরু করে দিচ্ছি, মানে ধরুন আমরা এক গাড়িতে যাচ্ছি বা এক ট্রেনে যাচ্ছি, ছোট ছোট সাউন্ড সেট আপ নিয়ে আমি চেষ্টা করছি ওইগুলোর মধ্যেই সবাইকে মাইক্রোফোন এগিয়ে দিচ্ছি, তাদের অভিজ্ঞতার কথা শুনছি, তাদের কিছু পারফর্ম দেখছি, এটার মধ্যে দেখছি সবার মধ্যে একটা খেতে খাওয়ার টাইম চলে যাচ্ছে, বলছে না একটু পরে খাবো, আগে একটু গান গেয়ে নি। তো এই ব্যাপারগুলো নতুনভাবে আমি তৈরি করতে চেষ্টা করছি এবং ভালোও লাগছে, সবার ক্ষেত্রে সাড়াও পাচ্ছি। এটা যেরকম আছে তার সাথে আমি চেষ্টা করছি কিছু নতুনভাবে যেটা করার, সেটা হচ্ছে প্রত্যেককে

0: যে অঞ্চলে যাব সেই অঞ্চলে ঘুরতে যাওয়ার কিছু ছবি অ্যাটাচমেন্ট করে তার নিজস্ব ছবিকে দেওয়া, এটা প্রত্যেকের হাতে তুলে দেবো উপহার হিসেবে, এটা এখন আস্তে আস্তে ভাবনায় আনছি। আর তার সাথে সংবর্ধিত করা, এটা নতুন আমার পরিকল্পনায় আছে আগামী ট্যুরগুলোর ক্ষেত্রে।
1: একেবারে সামনে কোথায় কোথায় যাওয়ার পরিকল্পনা?
0: এই মুহূর্তে আমাদের একটু অফবিটে একটা প্রোগ্রাম দুটো চলছে, একটা সিকিমে আছে, একটা অফবিটে আছে। সেখানে আমাদেরই কিছু নিজস্ব বন্ধু বান্ধবরা মিলে প্রোগ্রামিং চলছে, শিটংয়ের থেকে একটা অফবিট এবং রংবুল থেকে একটা অফবিট। এই জায়গাগুলোর মধ্যে আমাদের একটু নিজস্ব একটা হোমস্টে করার পরিকল্পনা নিয়ে যাচ্ছি এবং তার সাথে তাদেরকেও ঘোরানোর ব্যাপার আছে।
1: এতক্ষণ সময় দেওয়ার জন্য, এত ব্যস্ততার মধ্যেও আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
0: অবশ্যই আপনাকেও ধন্যবাদ। শ্রোতাদের উদ্দেশ্যে বলবো, বেশি বেশি করে ঘুরুন, মনের বিকাশ ঘটান, ঘোরা মনের শান্তি আনে, মনের সমৃদ্ধি হয়।
1: ভ্রমণ কথা অনুষ্ঠানে এতক্ষণ কথা বললাম ট্যুর অপারেটর বা ভ্রমণ আয়োজক সৌরভ মিত্রর সঙ্গে। একটা সময় ছিল যখন বাঙালির কাছে বেড়ানো মানেই ছিল দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং, আর দীঘার সমুদ্র সৈকত এবং দীঘার ঝাউবন কত যে স্বপ্নের, কত যে প্রেমের কাহিনীকে বাস্তবের মাটি ছুঁতে দেখেছে তারই সাক্ষী কেবল ওই ভারত মহাসাগরটি, থরি বঙ্গোপসাগরটি। এই রে, স্মৃতিকাতর হয়ে পড়লেন নাকি? তাহলে আপনাকে আরও খানিক স্মৃতি মেদুর করে শোনাই পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে ইতিহাস হয়ে যাওয়া এই গানটি।

আজকের ভ্রমণ কথা অনুষ্ঠানে যেমন বলা তেমন কাজ। এবারে বলবো জুলাই মাসের চিঠির বিষয়। আপনারা নিশ্চয়ই এতক্ষণে প্রস্তুত কাগজ কলম নিয়ে। আসলে চিঠির বিষয়টি না বললে সম্পূর্ণ অনুষ্ঠানটি অসম্পূর্ণ থেকে যায়, কারণ বন্ধু বিনে প্রাণ বাঁচি কই, আর আপনাদের সঙ্গে আমাদের বন্ধুত্বের রক্ষার সব থেকে বড় মাধ্যম যে এই আপনাদের মনের অনুভূতি জানা এই চিঠি। তাহলে বলে ফেলি জুলাই মাসের চিঠির বিষয়। জুলাই মাসের আমার কলমের বিষয় জীবনের সন্ধ্যা তারা। সূর্য ওঠার আগে পূর্ব আকাশে আর সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে যে একমাত্র নক্ষত্র দেখা যায় সেটা হলো সন্ধ্যা তারা। এরকমই সন্ধ্যা তারা আমাদের জীবনেও কেউ না কেউ আছে। আমাদের জীবনের সফলতার পূর্বে আর ব্যর্থতার পরেই যে সব সময় নক্ষত্রের মতো পথ দেখায়, সেই নক্ষত্রটি যদি অন্য কেউ নাও হয় তাতেই বা ক্ষতি কি? আপনি আমি আমরা নিজেরাও তো হতে পারি নিজেদের পথ দেখানোর সেই নক্ষত্রটি। হ্যাঁ বন্ধু, তোমার জীবনের সেই সন্ধ্যা তারার গল্প আমাদের জানাতে লিখে পাঠাও জীবনের সন্ধ্যা তারা শিরোনামে 150 শব্দের মধ্যে। কিভাবে আমাদের লিখে পাঠাবে? যদি মনে করো মেইল করবে, তাহলে আমাদের মেইল আইডি mohilamahul.aircolkata@gmail.com। আর যদি মনে করো আমাদের চিঠি লিখে পাঠাবে, তাহলে আমাদের চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলা মহল, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 1। চিঠি লেখো অথবা মেইলে পাঠাও, তা আমাদের কাছে এসে পৌঁছানোর শেষ তারিখ 23 জুলাই 2026। এবারে বলি জুলাই মাসের এক কলমে দুই নারীর বিষয়। মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংসা উপন্যাসের মাধবীলতা এবং রত্নাবতী চরিত্র। নারীর চরিত্রে অনেক বেশি আলোচিত বা সমালোচিত হয় আমাদের সমাজ ব্যবস্থা বা সাহিত্যে, সেরকমই এই উপন্যাসের মধ্যে দিয়ে আমরা তাঁদের জীবনযাপন, মানসিকতাকে, তথাকথিত নারীদের অনুভবে বুঝে নিতে চেষ্টা করব। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি আমাদের লিখে পাঠাও 150 শব্দের মধ্যে। যদি মনে করো মেইল করবে, তাহলে আমাদের মেইল আইডি mohilamahul.aircolkata@gmail.com। আর যদি মনে করো চিঠি পাঠাবে, তাহলে আমাদের চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 1। চিঠি অথবা মেইল পাঠানোর শেষ তারিখ দুটি ক্ষেত্রেই 23 জুলাই 2026। তোমাদের চিঠি অথবা মেইলের প্রতীক্ষায় থাকব আমরা, আকাশবাণী কলকাতার মহিলা বিভাগ। আজকের ভ্রমণ কথা অনুষ্ঠানে ভ্রমণ বিষয়ক আলোচনা শুনলাম, গান শুনলাম, জুলাই মাসের চিঠির বিষয় তাও জানলাম। আজকের অনুষ্ঠান শেষ করব যে উপসংহারটি দিয়ে, অন্তত আমার অনুভূতিতে, তা হলো সমুদ্র হোক অথবা পাহাড়, গ্রাম হোক অথবা সফর, কোথাওই বেড়াতে যেতে, কোথাওই হারিয়ে যেতে নেই মানা।

শেষ হলো মহিলা মহল। উপস্থাপনায় ছিলেন সঙ্গীতা দত্ত। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

সেন্টিমিটার, তিলপাড়া ব্যারেজ বীরভূম, বার্নপুর পশ্চিম বর্ধমান, আসানসোল পশ্চিম বর্ধমান 2 সেন্টিমিটার ইচ, টুসুমা পুরুলিয়া ঘেরোপাড়া বীরভূম, হেতমপুর বীরভূম 1 সেন্টিমিটার ইচ। ওয়েদার ফোরকাস্ট ফর দ্য নেক্সট 48 আওয়ার্স, লাইট টু মডারেট রেইন অর থান্ডার শাওয়ার ভেরি লাইকলি টু অকার অ্যাট মোস্ট প্লেসেস ওভার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুর, দোয়ার, কুচবিহার ডিস্ট্রিক্টস অফ সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস অ্যান্ড সিকিম। লাইট টু মডারেট রেইন অর থান্ডার শাওয়ার ভেরি লাইকলি টু অকার at many places over rest districts of Sub-Himalayan West Bengal, North 24 Parganas, South 24 Parganas, Kolkata, Howrah, and Nadia districts of Gangetic West Bengal. Light to moderate rain or thundershower likely to occur at a few places over the rest districts of Gangetic West Bengal and Orisha. Light rain or thundershower likely to occur at one or two places over Bihar and Jharkhand. Weather warning for the next 48 hours. Heavy to very heavy rainfall of 7 to 20 centimeters likely to occur at one or two places over Alipurduar district of Sub-Himalayan West Bengal. Heavy rainfall of 7 to 11 centimeters likely to occur at one or two places over Jalpaiguri and Kuchbihar districts of Sub-Himalayan West Bengal. Thunderstorm with gusty wind of 50 to 60 kilometers per hour and lightning very likely to occur at one or two places over Bihar. Thunderstorm with gusty wind of 40 to 50 kilometers per hour and lightning very likely to occur at one or two places over Jharkhand, Orisha, Andaman and Nicobar Islands, Malda and North and South Dinajpur districts of Sub-Himalayan West Bengal and North and South 24 Parganas, Howrah, Kolkata and Nadia districts of Gangetic West Bengal. Thunderstorm with gusty wind of 30 to 40 kilometers per hour and lightning very likely to occur at one or two places over the rest districts of Sub-Himalayan West Bengal and the rest districts of Gangetic West Bengal. Heat wave very likely to occur at one or two places over Bihar and Jharkhand. Forecast for Kolkata and neighborhood for the next 48 hours. In the first 24 hours, thunderstorm with rain, maximum and minimum temperature likely to be around 35 degrees Celsius and 27 degrees Celsius respectively. In the next 24 hours, generally cloudy sky with light rain, maximum and minimum temperature likely to be around 34 degrees Celsius and 28 degrees Celsius respectively. There is no weather warning for the fishermen of West Bengal coast for the next 48 hours commencing from the noon of 25th of June 2026. There is no weather warning for the fishermen of Andaman and Nicobar coast for the next 48 hours commencing from the noon of 25th of June 2026. This is the end of the midday weather bulletin for West Bengal, Sikkim, Orisha, Bihar, Jharkhand and the Andaman and Nicobar Islands.

আকাশবাণী কলকাতা, পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন, সকাল 8:30 পর্যন্ত পর্যবেক্ষণে বিহার, আন্দামান, নিকোবর দ্বীপপুঞ্জ এবং আঙ্গীয় পশ্চিমবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় ছিল। বিহারের দু একটি জায়গায় তাপপ্রবাহ দেখা গেছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে, কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েছে আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার কোনো কোনো এলাকায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনো কোনো অংশে, সিকিমের দু একটি জায়গায়, ওড়িশার দু একটি জায়গায়, ঝাড়খণ্ড এবং বিহারের কোথাও কোথাও, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গায় অতি হালকা থেকে হালকা বৃষ্টি হয়েছে। সকাল 8:30 পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের শ্রীনিকেতনে 3 সেন্টিমিটার, বীরভূমের তিলপাড়া ব্যারেজে 2 সেন্টিমিটার, বার্নপুর, আসানসোল, শিউড়ি 2 সেন্টিমিটার, সিকিমের আলিপুরদুয়ারে 12 সেন্টিমিটার, কোচবিহার 11 সেন্টিমিটার, দার্জিলিং 7 সেন্টিমিটার, ফালাকাটা 6 সেন্টিমিটার। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টিপাত হয়নি। বিহারের মধুবনী 5 সেন্টিমিটার, কাটিহার 3 সেন্টিমিটার, আমোয়ার, পূর্ণিয়া 2 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। ঝাড়খণ্ডের চাইবাসায় 5 সেন্টিমিটার, জামতাড়ায় 5 সেন্টিমিটার, লোহারডাঙ্গা 3 সেন্টিমিটার, ওড়িশার কান্ধামালে 6 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে, নয়াগড়ে 4 সেন্টিমিটার, গঞ্জাম জেলায় 3 সেন্টিমিটার। আগামী 48 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার

অধিকাংশ জায়গায়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গায়, সিকিমে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া ও নদিয়া জেলার কোথাও কোথাও। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বিহার ও ঝাড়খণ্ডের দু একটি জায়গায়, ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার এবং পশ্চিমবঙ্গের দিনের তাপমাত্রার বিশেষ কোনো রদবদল হবে না বলে জানানো হয়েছে। আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়, ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং কুচবিহার জেলার কোথাও কোথাও, 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিহারের দু একটি জায়গায়, 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং সেই সঙ্গে বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ড, ওড়িশা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, নদিয়া, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কোনো কোনো এলাকায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং সেই সঙ্গে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোনো কোনো এলাকায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও কোথাও। আগামী 24 ঘন্টায় কলকাতার আবহাওয়া সম্পর্কে জানানো হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সমুদ্র উপকূলবর্তী এলাকায় যারা মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। শুনলেন, পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। স্টুডিও ঘড়িতে এখন 2:30 হয়ে 20 সেকেন্ড। শুরু হচ্ছে বাংলা আধুনিক গান। এই আসরের শিল্পী শ্যামল মিত্র এবং সন্ধ্যা মুখোপাধ্যায়। প্রথমে শ্যামল মিত্র।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনছেন আধুনিক গান। আজকের আসরের শিল্পী শ্যামল মিত্র এবং সন্ধ্যা মুখোপাধ্যায়। পরের গান শ্যামল মিত্র।

আধুনিক গানের আসর আপাতত এই পর্যন্ত। আসরের আজকের শিল্পীরা ছিলেন শ্যামল মিত্র এবং সন্ধ্যা মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে।

আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি সঞ্চ

এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত ৮টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে ২৮ জুন রবিবার ঠিক সকাল ১১টায়।

আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 3টে বেজে 9 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:07। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়া ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় এবং নিউজ অন AIR অ্যাপে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় রক্তিম বরণ ময়রা।

0: নমস্কার বন্ধু, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আর আমাদের শহরে বর্ষা ঢুকে গেছে, কিন্তু ফুটবলের দুনিয়া একেবারে গরমাগরম, কারণ ফুটবল বিশ্বকাপ চলছে। আর সেই ফুটবল বিশ্বকাপ জুড়ে এতটাই উত্তেজনা যে আর খেলাগুলোর দিকে হয়তো নজর সরে যাচ্ছে। তবে আজকে ক্রীড়াঙ্গন এই সময়টা অবশ্যই জানেন, গীতাঞ্জলি সময় এখন স্টুডিওতে 5:03 হয়ে গেছে, শুরু হয়ে গেছে ক্রীড়াঙ্গন। আর সবার শুরুতেই খেলার যে খবর, সব রকম খেলার যে খবর, সেটা একটু এক নজরে শুনে নেব।
1: এক নজরে
0: ব্রাজিলের দাপুটে জয়ে শেষ হল খেলা, স্কটল্যান্ডের বিদায় ঘণ্টা বেজে গেল। ভিনিসিয়াস জুনিয়রের দুরন্ত পারফরমেন্সে ব্রাজিল 3-0 ব্যবধানে জিতে নকআউট পর্বে পৌঁছে গেছে। মরক্কোর ইতিহাস গড়া অভিযান অব্যাহত, বিশ্বকাপের নকআউট পর্বে শক্ত অবস্থান হাইতির বিরুদ্ধে কঠিন ম্যাচ জিতে মরক্কো শেষ হলো টিকিট নিশ্চিত করেছে। একই সঙ্গে মরক্কোর ইসমাইল সাইভারি টানা 3টি গ্রুপ ম্যাচেই গোল করে নতুন আফ্রিকান রেকর্ড গড়েছেন। আজ মাঠে নামছে জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও জাপান। নকআউটের সমীকরণে উত্তেজনা তুঙ্গে। বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিকের ম্যাচগুলোতে আজ বেশ কয়েকটি বড় দল নিজেদের ভাগ্য নির্ধারণের লড়াইয়ে নামবে। পাকিস্তানকে হারানোর পর আজ ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে ভারতীয় পুরুষ হকি দল। FIH প্রো লিগে ভারত ভালো ছন্দে রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়ের পর আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারতীয় সময় রাত 12:00। নিউজিল্যান্ডকে হারিয়ে FIH নেশন কাপ জয়ের পর আত্মবিশ্বাসে উজ্জ্বল ভারতীয় মহিলা হকি দল। ফাইনালে 2-0 গোলে জিতে ভারত আবারও প্রো লিগে ফেরার অধিকার অর্জন করেছে। নেদারল্যান্ডস মহিলা দল প্রো লিগ চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলস

অলিম্পিকের টিকিটও প্রায় নিশ্চিত করে ফেলল। ফলে বিশ্ব হকি ডাচ আধিপত্য আরও একবার স্পষ্ট হল। ইউএস ওপেন, যুক্তরাষ্ট্র ওপেনে ভারতীয় শাটলারদের অভিযান শুরু হচ্ছে। তরুণদের দিকে নজর ক্রীড়াপ্রেমীদের। VWF ইউএস ওপেনে ভারতের একাধিক খেলোয়াড় আজ কোর্টে নামছেন। ভুবনেশ্বরে আন্তঃরাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জাতীয় রেকর্ডের লক্ষ্যে ভারতীয় তারকারা। দেশের সেরা অ্যাথলেটদের অংশগ্রহণে প্রতিযোগিতা জমে উঠেছে।

0: অন্য জোরে
1: শুনে নিলাম এক নজরে। এবার আমরা চলে যাব সরাসরি আতশ কাঁচের তলায়। অর্থাৎ আজকের সেরা যে খেলাটা নিয়ে আলোচনা করলে না করলেই নয়, সেই খেলাটার দিকে আমরা এবার ফোকাস করব।
0: আতশ কাঁচের তলায়।
1: আতশ কাঁচের তলায় অবশ্যই বিশ্বকাপ। বিশ্বকাপের ছটা ম্যাচের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল গ্রুপ এ এবং গ্রুপ সি এর নিষ্পত্তি। মিয়ামিতে যেন সাম্বার রাত, ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোল, ম্যাথিউস কুনহার নিখুঁত সমাপ্তি আর নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন, সব মিলিয়ে স্কটল্যান্ডকে 3-0 গোলে উড়িয়ে দেওয়ার পর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিল কিন্তু নকআউটে চলে গেছে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্রুনো গিমেরায়েসের নিখুঁত ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করেন ভিনিসিয়াস, আর 2-0 ব্যবধানে বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে কার্লো আনচেলত্তির দল আরও আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে। 58 মিনিটে ব্রুনো গিমারাইসের আর একটা অ্যাসিস্ট থেকে ম্যাথিউস কুনহা তৃতীয় গোলটি করেন। ব্রাজিলের মিডফিল্ডের ওয়ান টাচ পাসিং এবং গতি স্কটল্যান্ডকে সম্পূর্ণ ছিন্ন ভিন্ন করে দেয়। ম্যাচের সবচেয়ে আবেগঘন মুহূর্ত আসে 76 মিনিটে। দীর্ঘ প্রায় 3 বছর পর ব্রাজিল জার্সিতে মাঠে নামেন নেইমার। গোল না পেলেও কয়েকটা সুযোগ তৈরি করেন এবং দর্শকদের উচ্ছ্বাসের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। তবে নেইমারকে ঘিরে যতই উত্তেজনা থাকুক না কেন, এবারের ব্রাজিলে তারকা কিন্তু ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়র এই ম্যাচে, এই পরপর যে ম্যাচগুলো হলো তা সেখানে যে খেলছে, গ্রুপ পর্বে 3টে ম্যাচে ব্রাজিলের হয়ে 7 গোলের মধ্যে 4টি করেছেন কিন্তু তিনি। স্কটল্যান্ডের বিরুদ্ধে এসেছে জোড়া গোল, 24 বছরের পুরনো রেকর্ড ছুঁয়েছেন ভিনিসিয়াস। তার খেলায় মুগ্ধ ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। শেষবার 2002 সালে ব্রাজিলের রোনাল্ডো গ্রুপের 3 ম্যাচেই গোল করেছিলেন, সেবার এই কীর্তি করেছিলেন রিভালডো। 24 বছর পর আবারও ব্রাজিলের কোনো ফুটবলার গ্রুপের 3টে ম্যাচেই গোল করলেন, রোনাল্ডোদের ছুঁলেন ভিনিসিয়াস। বিশ্বকাপের ইতিহাসে রোনাল্ডো, রিভালডো এবং ভিনিসিয়াস ছাড়া এই কীর্তি আরও দুজনের রয়েছে। 1974 সালে বিশ্বকাপে জাইরজিনহো আর 1994 সালের বিশ্বকাপে রোমারিও গ্রুপের সব ম্যাচে কিন্তু গোল করেছিলেন। আরও যদি তথ্য দেখি তাহলে 1994 এবং 2002 সালে বিশ্বকাপ কিন্তু ব্রাজিল পেয়েছিল। এবারও কি সেই কীর্তি করতে পারবে তারা? ব্রাজিল সমর্থকরা তো সেটাই চাইছেন। ভিনিসিয়াস নিজে অবশ্য কোনো রেকর্ড নিয়ে ভাবছেন না, তিনি শুধু দলের জয় দেখছেন। খেলা শেষে তিনি সাংবাদিক সম্মেলনে বলেছেন যে, আমি বারবার বলেছি পরিসংখ্যানের কথা আমি ভাবি না, আমি খুব একটা গোল করতে অভ্যস্ত নই, কিন্তু কোচ আমাকে যে জায়গায় খেলাচ্ছেন সেখানে গোল করার সুযোগ পাচ্ছি, গোল করে দলকে জেতাতে সাহায্য করছি, সেটাই আমার কাছে আসল। আর এই জয়ে ব্রাজিল 7 পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে, গ্রুপের সিতে শীর্ষে থেকে নকআউট পর্বে উঠেছে। ভিনিসিয়াস টানা 3টে ম্যাচে গোল করেছে এবং এই যে এর ফলে কিন্তু নকআউট পর্বে ব্রাজিল চলে গেল। অন্যদিকে আটলান্টায় কিন্তু রুদ্ধশ্বাস নাটক হয়ে গেল। দুইবার পিছিয়ে পড়েও মরক্কো কিন্তু হাল ছাড়েনি। হাকিমি, সাইবারি, রাহিমি এবং ইয়াসিন এদের প্রত্যেকের একটা করে গোল, অর্থাৎ 4 গোলে হাইতিকে 4-2 গোলে হাইতিকে হারিয়েছে এবং নকআউটের টিকিট নিশ্চিত করেছে আফ্রিকার এই দলটা। মরক্কো কিন্তু 7 পয়েন্ট নিয়ে ব্রাজিলের সমান পয়েন্ট পেয়েছে, কিন্তু সেক্ষেত্রে গোল ব্যবধানে পিছিয়ে থেকে গ্রুপের রানার্স আপ তারা হয়েছে মরক্কো।

0: অ্যাস্টেকোর গ্যালারিতে কিন্তু গতকাল সবুজ সাদা লালের ঢেউ, মানে দ্বিতীয়ার্ধে চাভেজ, কিনিওনেস এবং ফিদালগোর তিন গোলে চেকিয়াকে উড়িয়ে দিয়েছে মেক্সিকো। তিন ম্যাচে তিন জয়, গোল হজম একেবারে শূন্য, মানে ধীরে ধীরে এগোচ্ছে, বিশ্বকাপের বড় দাবিদারে পরিণত হচ্ছে তারা। আর আজ এটার রাত শেষ হলো কিন্তু কিংবদন্তি গিয়ের্মো ওচিয়ার আবেগঘন উপস্থিতিতে। এই পরিসংখ্যান নিয়ে মেক্সিকো এখন টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবে উঠে এসেছে, আর চেকিয়ার বিশ্বকাপ কিন্তু অভিযান অবশ্য এখানেই শেষ হয়ে গেছে। অন্যদিকে মন্টেরেতে থাপেলো মাসিকার একমাত্র গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। 28 বছর অপেক্ষার অবসান, আফ্রিকার এই দলের জন্য এ যেন এক নতুন সূর্যোদয়। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মাঠ জুড়ে উচ্ছ্বাস, গ্যালারিতে নাচ গান, দক্ষিণ আফ্রিকার ফুটবল ইতিহাসে একটা স্বর্ণালী অধ্যায় যোগ হয়েছে বলা যায়। কারণ 1998, 2002, 2010 আগে তিনটো বিশ্বকাপে যা করতে পারেননি তারা, 2026 সালে কিন্তু সেটাই সম্ভব হলো, নকআউট পর্বে তারা পৌঁছে গেল। আরেকটা খেলা ছিল সুইজারল্যান্ড কানাডা, সেখানে সুইজারল্যান্ড 2-1 গোলে কানাডাকে হারিয়েছে। দ্বিতীয়ার্ধে রুবেন ভার্গাস এবং জোহান মানজাম্বির গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। শেষ দিকে কানাডা একটা গোল শোধ করলেও ম্যাচে ফিরতে পারেনি। এই জয়ে সুইজারল্যান্ড গ্রুপ বি এর শীর্ষস্থান নিশ্চিত করে এবং নকআউট পর্বে এক ধাপ এগিয়ে যায় বসনিয়া এবং হার্জেগোভিনার যে খেলাটা হয়েছিল সেখানে 3-1 গোলে শেষ হয়, মানে বসনিয়া জেতে। আর একটা হচ্ছে প্রথমার্ধেই 2-0 গোলে হেরে যায়। মোটামুটি গতকাল এই খেলাগুলো ছিল, আর আজকে যে খেলাগুলো রয়েছে সেই খেলার খবরে তো অবশ্যই আসব। তবে একটা বিজ্ঞাপন, তারপরই আবার ফিরে আসছি।
1: বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: বিজ্ঞাপনের পর আবারও ফিরে এলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই আপনারা জানেন অ্যাডভেঞ্চার স্পোর্টস, অর্থাৎ বিভিন্ন অ্যাডভেঞ্চারাস গল্প নিয়ে আমাদের প্রতিনিধিরা আজ প্রতিবেদন নিয়ে হাজির থাকেন। আজকেও সেরকম শুনব। সঞ্জয় হাজরা আমাদের প্রতিনিধি, তিনি একটি সাক্ষাৎকার নিয়েছেন তাকে হয়তো আপনারা চেনেন, অ্যাডভেঞ্চার রনি, মাউন্টেনিয়ার রনি শুভম চট্টোপাধ্যায়। সে এভারেস্ট ক্লাইম করেছে খুব কম বয়স, 30-এর কোঠায় তার বয়স, একের পর এক মাইল ফলক সে অতিক্রম করছে। তো তারই সাক্ষাৎকার শুনে নিই।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই তো ক্রীড়াঙ্গনের অ্যাডভেঞ্চার স্পোর্টসে থাকে নানান ধরনের দুঃসাহসিক অভিযানে অভিজ্ঞ অভিযাত্রীদের অভিজ্ঞতার গল্প। তবে আজ আমাদের সঙ্গে রয়েছেন এমনই একজন মানুষ যার ঝোলাতে ইতিমধ্যেই একটি বিশ্ব রেকর্ড এবং 4টি এশিয়ান রেকর্ড। সম্প্রতি তিনি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট সফলতার সাথে আরোহণ করে এলেন। আমাদের সঙ্গে রয়েছেন তরুণ পর্বতারোহী শুভম চট্টোপাধ্যায়। শুভমবাবু, প্রথমে আকাশবাণী ক্রীড়াঙ্গনে আপনাকে স্বাগত জানাই।
3: অনেক অনেক ধন্যবাদ আমার এই আজকের এই অ্যাডভেঞ্চারের গল্পটা কভার করার জন্য। এভারেস্ট নিয়ে তো অনেকে অনেক কিছু বলার থাকে, এভারেস্ট নিয়ে অনেক গল্পও থাকে। আজকে আশা করছি সেই সব ডাউটসগুলো মেটাতে পারবো, যে ডাউটসগুলো আমি বাকিদের সোশ্যাল মিডিয়ায় মেটাতে পারছি না। আশা করছি আপনাদের মাধ্যমে সবার ডাউটস মেটাতে পারবো।
2: প্রথমেই চলে আসি, এই যে হাজার খেলার রাজার খেলা পর্বতারোহণ, এটা কীভাবে শুরু হয়েছিল এবং কখনই বা শুরু হয়েছিল?
3: প্রথমে আগে আমি একটা কথা বলি, এটাকে এখন স্পোর্টস হিসেবে আর কনসিডার করা হচ্ছে না, এটাকে লাইফস্টাইল হিসেবে কনসিডার করা হচ্ছে, যেহেতু এটা আপনার সাথে আপনার নিজের লড়াই, নিজের ক্যাপাবিলিটির সাথে নতুন রূপের যে নিজের আমি, সে তার সাথে তার লড়াই, তার জন্য এটাকে লাইফস্টাইল হিসেবে ধরা হচ্ছে, স্পোর্টস ধরা হচ্ছে না। বাট আমি এটাকে মনে করি যে কিং অফ অল স্পোর্টস আমি মনে করি। তো তো আমি শুরু করি ট্রেকিং যদি বলেন, শুরু করি 2012 সালে, বাট প্রপার ফুল ফ্লেজেড মাউন্টেনিয়ারিং ওই 2019-20 ওইরকম নাগাদ, মানে এই কোভিডের সময়টা শুরু করি, বাট কোভিডের জন্য স্টপ থাকে, তারপর আবার শুরু হয় ওই 21 নাগাদ এরকম।
2: 19-20 শুরু করেই ইতিমধ্যেই 5-5টি রেকর্ড আপনার কাছে, সেগুলো যদি আমাদের কাছে একটু ব্যাখ্যা দেন।
3: আমি শুরু করেছিলাম তখন সেই সময়, কিন্তু সেই সময় আমার সামিট ফেল হয় অনেক কারণে। অনেকের কাছে আমি শুনতে পাই যে বাঙালিদের সম্পর্কে একটা আলাদা মানে ধারণা আছে সবার, তো যখন আমি এগুলো জানতে পারি, যখন আমি শুনতে পাই, তখন আমার খুব গায়ে লাগে। তো তখন আমি 2023 সালে এই আইডিয়াটা নিয়েছিলাম যে 2024 থেকে আমি 2 বছরের মধ্যে পৃথিবীর 7টা মহাদেশে 7টা সর্বোচ্চ শৃঙ্গ এবং 7টা সর্বোচ্চ আগ্নেয়গিরি এটা ক্লাইম্ব করব, ক্লাইম করে একটা গিনেস রেকর্ড করব। তারপর থেকে নিজের ওপর প্রশিক্ষণ শুরু, তারপর সব কিছু ট্রেনিং বা সব কিছু ছেড়ে দিয়ে, বন্ধু বান্ধব আড্ডা সব কিছু ছেড়ে দিয়ে, জাস্ট নিজের ওপর টাইম, এই অফিস আর আমার প্র্যাকটিসের টাইম, এই দুটোই আমার ছিল জীবন। তো এই করতে করতে করতে করতে দেখছি হয়ে গেল এই কটা রেকর্ড, আশা করছি পরবর্তীকালে আরও করতে পারবো। বাট সত্যি কথা বলতে যে ইন্ডিয়ান রেকর্ড করার আমার তেমন কোনো প্ল্যান নেই বা পরিকল্পনা কিছু নেই, আমার ইচ্ছে আছে ওয়ার্ল্ড স্টেজে কিছু ওয়ার্ল্ড রেকর্ড করার, এটাই আমার প্ল্যান।
2: এখনও পর্যন্ত যে সমস্ত রেকর্ডগুলি আপনার ঝুলিতে রয়েছে সেগুলি কী কী?
3: ওয়ার্ল্ড রেকর্ডটাই আমি কনসিডার করি, ওয়ার্ল্ড রেকর্ডটা হচ্ছে ফাস্টেস্ট ক্লাইম্বার ওশিয়ানিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ এবং সর্বোচ্চ আগ্নেয়গিরি 49 আওয়ার্সের মধ্যে কমপ্লিট করার, এটা হচ্ছে আমার ওয়ার্ল্ড রেকর্ড ফাস্টেস্ট ক্লাইম্বার হিসেবে। ইন্ডিয়া রেকর্ডগুলো আমি যেমন প্রথম ভারতীয় যে এলব্রুস উত্তর দিক থেকে ক্লাইম্ব করে আবার উত্তর দিক থেকে ডিসেন্ড ব্যাক করেছিলাম, এটা আমি ফার্স্ট ইন্ডিয়ান। আমি ফার্স্ট ইন্ডিয়ান যে বিশ্বের সর্বোচ্চ আগ্নেয়গিরি ওহোজ দেল সালাদো মাথায় আমি ভারতের জাতীয় সঙ্গীত দিয়েছিলাম, তো এগুলোকে আমি আর ধরি না, আমি এখন ওয়ার্ল্ড স্টেজে কিছু রেকর্ড করার চেষ্টা করছি।
2: যে পর্বত দিয়ে আপনার শুরু হয়েছিল পর্বতারোহণের সেটা ছিল,
3: যদি আপনি বলেন যে আমার এই মিশনের ক্ষেত্রে আমার প্রথম পর্বত কী ছিল, সেটা হচ্ছে কিলিমাঞ্জারো 2024-এর ফেব্রুয়ারি। কিলিমাঞ্জারো ক্লাইম্ব করার পর আমি দেখলাম যে আমার হয়তো আরও প্রশিক্ষণ লাগবে, ওই জন্য আমি ভর্তি হলাম বেসিক মাউন্টেনিয়ারিং কোর্সে। তার আগেই যদি আমি আমার কলকাতার এক অন্যতম ক্লাব ক্লাইম্বার সার্কেল, যার আমি বর্তমানে মেম্বার, তো সেখান থেকে আমি রক ক্লাইম্বিংয়ে ট্রেনিং নিয়ে নিয়েছিলাম। বাট কিলিমাঞ্জারো ক্লাইম্ব করার পর যখন আমি এলব্রুসে ক্লাইম্ব করার কথা ভাবছিলাম, তার আগে ভাবলাম আমার ট্রেনিং দরকার, তখন আমি করি বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স নিমাস থেকে, দেন এলব্রুস করি, ওশিয়ানিয়া করি, তারপর আমার মনে হয় যে এবার সাউথ আমেরিকা করা দরকার। সাউথ আমেরিকার অ্যাকনকাগুয়া করার সময় আমার মনে হয় যে বেসিক তো ঠিক আছে, আমার মনে হয় এবার আমি 8000-এ মুভ করবো, কারণ অ্যাকনকাগুয়া অলমোস্ট 7000 মিটার্স, তো 7000 মিটার্সের পর 8000-এ মুভ করার আগে আমার একটু অ্যাডভান্স কোর্স করার দরকার, তখন আমি HMI থেকে অ্যাডভান্স কোর্স করি, সব প্রশিক্ষণ নিয়ে সব কিছু জেনে বুঝে জ্ঞান নিয়ে তারপর আমি করি মানাসলু, যেটা হচ্ছে 25-এর সেপ্টেম্বর।
2: মাউন্ট মানাসলু পৃথিবীর 8ম উচ্চতম শৃঙ্গ, এই মানাসলু অভিযানের সম্পর্কে সবচেয়ে রোমাঞ্চকর যে মুহূর্তটা সেটা যদি আমাদের কাছে শেয়ার করেন।
3: মানাসলু খুবই সুন্দর একটা মাউন্টেন ক্লাইম্ব করার জন্য একটা বিগিনার হিসাবে 8000 মিটারে, বাট মানাসলুর প্রবলেম হচ্ছে মানাসলুতে মিনিটে মিনিটে অ্যাভালাঞ্চ, প্রত্যেক 30 মিনিটে আমি একটা অ্যাভালাঞ্চ দেখতে পাচ্ছি, এরকম ব্যাপার মানাসলুতে। তো এরকমই হলো, যখন আমি সবে পৌঁছেছি ক্যাম্প টুয়ে, তো দেখছি যে রাস্তাটা এরকম হবে, কঠিন হবে, খুব চাপের হতে চলেছে, এই সময় হঠাৎ করে আওয়াজ, কী ব্যাপার, বাইরে বেরিয়ে দেখি একটা বিশাল বড় অ্যাভালাঞ্চ নামলো। তো প্রথম এত কাছ থেকে অ্যাভালাঞ্চ দেখা, এত কাছ থেকে অ্যাভালাঞ্চ আগে দেখিনি কখনো, দূর থেকে দেখেছি মানাসলুর শুরুর দিন থেকে, বেস ক্যাম্প থেকে দেখছি অ্যাভালাঞ্চ এখানে আসছে ওখানে আসছে, বাট এত কাছ থেকে অ্যাভালাঞ্চ, তখন মনেটা ভয় ঢোকে। আর সেকেন্ড টাইম যখন আমি ক্যাম্প 3 যাচ্ছি, তখন যখন আমি একটা ফিক্স লাইন থেকে একটা ফিক্স লাইনে নিজের সেফটি চেঞ্জ করছি, একটা বিশাল বড় পাথরের চাই আমার মাথার পিছন দিয়ে নেমে যায় ব্যাগের ওপর ধাক্কা খেয়ে, তখন বুঝলাম যে লাইফ আনপ্রেডিক্টেবল, পাহাড়ে এলে সেটা বেশি আরও বোঝা যায় মাউন্টেনিয়ারিংয়ের সময়। তো এই আর কি।
2: এরপর 2026-এর সম্প্রতি সফলতার সাথে মাউন্ট এভারেস্ট আরোহণ, মাউন্ট এভারেস্টের সবচেয়ে দুরূহতম যে জায়গাটা সেটা প্রথমেই যেটা বলা হয় খুম্বু আইসফল, তো এই খুম্বু আইসফলের বিপজ্জনক যে পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতে হয়েছিল সে গল্পটা একটু যদি আমাদের বলেন।
3: আচ্ছা, প্রথমেই খুম্বুতে যে প্রবলেমটা আমাদের হয়েছিল, খুম্বুতে একটা সেরাক অর্ধেক টিল্টেড অবস্থায় দাঁড়িয়ে রয়েছিল, না পড়ছিল না সোজা ছিল, তো ওটা নিয়ে আমরা একটু কনফিউজ ছিলাম যে ওটা কী করা যায়, কারণ ওইটাকে নেগোশিয়েট করে যেতে গেলে খুবই রিস্কি ব্যাপার, যে কোনো সময় ভেঙে পড়তে পারে, তো এর জন্য আমাদের অনেক দেরি হয়। তো আমরা ওয়েট করি যাতে স্যার একটা পড়ে যায় বাট স্যার একটা আলটিমেটলি পড়ে না, তো তখন শেরপাড়া মিটিং করে, সব হাই আর কি যারা ভালো ভালো শেরপা তারা মিটিং করেন। তো মিটিং করে তারা ডিসাইড করেন কি আমরা একটা অল্টারনেটিভ ওয়ে বের করবো, সেই অল্টারনেটিভ রুট দিয়ে আমরা ওই সেরেক্টটাকে পার্টিকুলারলি নেগোসিয়েট করবো। তো তারা এই রাস্তা বের করে, সেই রাস্তা আমরা যাই এবং সেখান দিয়ে আমরা খুম্বুটা ক্রস করি। বাট খুম্বুটা কেন এখনও আমার মনে দাগ কেটে রয়েছে, সেটা হচ্ছে একটা বিশাল বড় সেরাক ছিল, যেই সেরাকটা যে কোনো সময় ভেঙে পড়তে পারত। তো আমরা যখন যাচ্ছি রাত্রিবেলা ক্যাম্প ওয়ান, তো তখন অন্ধকারের মধ্যে অত বুঝতে পারিনি, আমি বলছিলাম আমাদের গাইডকে যে একটা জায়গায় একটু দাঁড়ালে হয়, কারণ আমরা সবাই একটু জল খাবো, ছবি তুলবো, কারণ পুমরির পিছন থেকে তখন সূর্যোদয় হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো গাইড বললো যে এই জায়গাটায় নয়, এই জায়গাটা ক্রস করে আমরা দাঁড়াবো। তো জায়গাটা ক্রস করতে আমাদের 10 মিনিট লাগে। 10 মিনিট পর যখন আমরা যখন এই পুমরির সানরাইজটা ছবি তুলছি, তখন ক্যামেরায় ধরা পড়ে পুরো সেরাকটা ভেঙে পড়ে যায়। আর সেরাকটা ভেঙে পড়ার ফলে একজন নেপালি একজন ইন্ডিয়ান খুব গুরুতর আহত হন, যাতে একটা ইমিডিয়েটলি রেস্কিউ করে কাঠমান্ডু নিয়ে যাওয়া হয়। আর দেন দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, পরে পাওয়া গেছে তারা আহত, বাট আমরা বেঁচে গেলাম আর কি খুব জোরে অল্পের জন্য।
2: মানে সেই সময় ছবি তোলার মুহূর্তে যদি দাঁড়িয়ে যেতেন, এখানেই বোধহয় একটা শেরপা বা একটা অভিজ্ঞ পথপ্রদর্শকের অভিজ্ঞতার দাম।
3: অবশ্যই, আমি তো একদম মানি যে আমি যাকে চুজ করেছি, যে এজেন্সিকে চুজ করেছি, ভীষণই ট্রাস্টওয়ার্দি। সো তাদের ডিসিশন মেকিং ক্ষমতা আমি অ্যাকচুয়ালি দেখেছি ফিল্ডে, আমি যথেষ্ট স্যাটিসফাইড, আমি ধন্য যে আমি পেয়েছি এরকম গাইড।
2: মাউন্ট এভারেস্ট আরোহণের সময় এই যে শেরপারা যারা প্রতিনিয়ত বেস ক্যাম্প থেকে একদম শীর্ষ দেশ পর্যন্ত যে রাস্তাটা তারা যারা মেনটেন করে তাদেরকে আইসফল ডক্টর বলা হয়, তো এই যে তারা প্রতিনিয়ত এই রাস্তাটা আরোহীদের যাওয়ার জন্য সুবন্দোবস্ত বা রক্ষণাবেক্ষণ করেন, তাদের সম্পর্কে কি বলবেন?
3: নিশ্চয়ই, SPCC মানে সাগরমাথা পলিউশন কন্ট্রোল সেন্টার, ওদের মেনটেন্যান্স টুয়ার্ডস এভারেস্ট ইজ ম্যাসিভ, মানে প্রশংসনীয়, সত্যি দেখে বুঝতে। কারণ আমরা যখন যাচ্ছি, এমন নয় যে তারা রাস্তা রুট বানিয়ে দিল, রুট বানিয়ে দেওয়ার পর তাদের কাজ শেষ, তাদের একটা এজেন্সিকে দায়িত্ব দেয় যে এজেন্সি রুট খোলে, যেমন এবারে সেভেন সামিটস তারা রুট খুলেছে, রুট ওপেন করেছে। তো রুট ওপেন করার পরে দায়িত্ব শেষ হয়ে যায় না, তারা কন্টিনিউ ড্রোনে দেখছে যে রাস্তা সব ঠিক আছে কিনা, সব ক্লাইম্বার্স ঠিকভাবে যাচ্ছে কিনা, কোনো সময় ক্রিভাস ওপেন হয়ে যাচ্ছে কিনা, সেই জায়গায় ল্যাডার দেওয়া, বা যদি কোনো ক্রিভাস ওপেন হয়ে গিয়ে থাকে সেই জায়গার বদলে অন্য অল্টারনেটিভ রুটে রুট ফিক্স করা, সব কিছু তারা 24/7 আর কি ওরা দেখভাল করে যাচ্ছে। আর সত্যি এভারেস্ট যে ক্লাইম্ব করছে এত লোক, যে 425 বা 427 এরকম লোক এবছর ক্লাইম্ব করেছে এভারেস্ট,
2: 492 জন ক্লাইম্ব করেছে এবছর,
3: সব থেকে বেশি। প্লাস এবছরে এটাও আছে যে এবছরে একদিনে সব থেকে বেশি এভারেস্ট সামিট হয়েছে, সেটা হচ্ছে 272, এবছরের হাইয়েস্ট এতদিন পর্যন্ত। সে তাদেরকে দেখভাল করা, তাদের সব কিছু ঠিকঠাক আছে কি না, তাদেরকে রেগুলার মনিটর করা, ইভেন যে আপনি পুপ ব্যাগ মানে হচ্ছে আপনি যখন 2 নম্বর কাজ করবেন, তো 2 নম্বর কাজ করার পর আপনাদের আর কি ব্যাগ দিয়ে দেওয়া হয়, সেই ব্যাগের মধ্যে ডিজিটাল কোড থাকে, ওই কোডের ব্যাগ ওরা ফেরত না পায় তাহলে আপনার সার্টিফিকেট আটকে যেতে পারে। সো খুবই সিরিয়াস তারা সাগরমাথা পলিউশন কন্ট্রোল বোর্ড। তো আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি স্যাটিসফাইড কি হ্যাঁ বিগ মাউন্টেন্সকে এভাবে দেখভাল করা হচ্ছে, উইচ ইজ রিয়েলি কমেন্ডেবল।
2: আবার চলে আসি সেই অভিযানের গল্পে। এভারেস্ট আরোহণের সময় সব থেকে ডিফিকাল্ট জোন যেটাকে বলা হয় হিলারি স্টেপস, যখন ক্রস করে যাচ্ছেন, তো আপনার ক্ষেত্রে আপনি এই যে টোটাল রুটটা কোন জায়গাটাকে সব থেকে দুর্গম বা দুরূহ বলে মানবেন?
3: দুর্গম বা দুরূহ যদি আপনি আমায় বলেন, তাহলে আমি বলবো যে সব থেকে দুর্গম তো বলবো না, আমি বলবো সব থেকে আমার ইন্টারেস্টিং লেগেছে হিলারি স্টেপ। কারণ দেখুন, ওখানে অনেক লোক এসেছিল এভারেস্টার হতে, অনেক লোক এসেছিল মাউন্টেনিয়ার হতে। তো যদি আপনি এভারেস্টার হিসেবে জিজ্ঞেস করেন, তো বলবো যে পুরো এভারেস্টই দুরূহ। বাট আরেকজন যদি মাউন্টেনিয়ারের পার্সপেক্টিভে জিজ্ঞেস করেন, তাহলে বলবো সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে হিলারি স্টেপ, যেখানটা ফুল এক্সপোজড, যেখানে আপনি দাঁড়াবেন যখন ওয়েট করতে হবে ট্রাফিকের জন্য, কন্টিনিউ ট্রিমেন্ডাস হাওয়া চলবে, সেই জায়গায় দাঁড়িয়ে নিজেকে মন বলবে যে ব্যাক করে যাও, বাট সেই মনের কথা না শুনে যে আগে এগিয়ে যাওয়া, এটা একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার, নিজের সাথে নিজের চ্যালেঞ্জের ব্যাপার। আর আমি মনে করি যে কোনো পর্বতই দুরূহ নয়, দুরূহ অ্যাকচুয়ালি সবথেকে যদি কমপ্লিকেটেড কিছু হয়ে থাকে সেটা মানুষ, ভুল ডিসিশান, আর হাতে আইস অ্যাক্স নেওয়া মানুষই সবথেকে ভুল ডিসিশান নেয় যে সবথেকে ওটাকে ভয়াবহ বানিয়ে তোলে। সব পাহাড়ই সুন্দর।
2: অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। শ্রোতা বন্ধুরা, আজ ক্রীড়াঙ্গনের অ্যাডভেঞ্চার স্পোর্টসে আমরা ছিলাম বিশিষ্ট পর্বতারোহী তথা এভারেস্টার শুভম চট্টোপাধ্যায়ের সঙ্গে। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় সঞ্জয় হাজরা।

0: ফিরে এলাম আবার অ্যাডভেঞ্চার স্পোর্টসের পরে। এবার আমরা খেলার শেষে, খেলাধুলার খবরের শেষে যেটা আমরা করে থাকছি কিছুদিন ধরে, সেটা হচ্ছে বিশ্বকাপ রঙ্গমঞ্চে নিয়ে একটা প্রতিবেদন আমরা রাখছি। আজকেও সেরকম একটা প্রতিবেদন
1: রঙ্গমঞ্চে।
0: আজকে যেটা নিয়ে কথা বলা যায় সেটা হচ্ছে ইতিহাসে দীর্ঘতম বিশ্বকাপ যাত্রা, মানে বিশ্বকাপ সবচেয়ে বেশি বার খেলেছেন যারা। আপনারা জানেন সবচেয়ে বেশি বার খেলেছেন দুজনই, সেটা হচ্ছে লিওনেল মেসি এবং অবশ্যই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপ ফুটবল এমন একটা মঞ্চ যেখানে একবার খেলার সুযোগ পাওয়াই একজন ফুটবলারের জন্য বিরাট সম্মানের। আর অনেক কিংবদন্তি ফুটবলার বিশ্বকাপে জিতেছেন, কেউ গোলের রেকর্ড গড়েছেন, কেউ বা অধিনায়ক হিসেবে দলকে সাফল্য এনে দিয়েছেন। কিন্তু ছয়টি ভিন্ন বিশ্বকাপে অংশগ্রহণ করা এক অন্যরকম কীর্তি। এর জন্য দরকার অসাধারণ প্রতিভা, দীর্ঘ সময় ধরে ফিটনেস বজায় রাখা এবং প্রায় দুই দশক ধরে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে টিকে থাকা। ছটা বিশ্বকাপের ক্লাবে বর্তমানে দুজন, লিওনেল মেসি এবং আর্জেন্টিনার লিওনেল মেসি এবং পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, দুজনেরই বিশ্বকাপ যাত্রা শুরু 2006 সালে জার্মানিতে। এরপর 2010, 2014, 2018, 2022 এবং এবার 2026 টানা ছটা বিশ্বকাপে তারা দেশের জার্সি গায়ে মাঠে নেমেছেন। এবং লিওনেল মেসি কিন্তু 2006 কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন তাদের দলকে নিয়ে, 2010 কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল, 2014 রানার্স আপ, সে খেলা হয়তো আপনাদের মনে আছে, আর 2018 কিন্তু সেরকম ভালো হয়নি, শেষ 16 থেকে বিদায় নিতে হয়েছিল, আর 2022 বিশ্ব চ্যাম্পিয়ন। আর এবারেও আর্জেন্টিনার ভক্তরা মুখিয়ে আছেন, এবারেও যেন মেসি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েই দেশে ফেরেন। আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কথা যদি বলা হয়, সেই 2006 সাল থেকে শুরু, পর্তুগাল দেশটা সেভাবে ভালো ফল না করতে পারলেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফ্যান, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত কিন্তু দেশ জুড়ে, গোটা বিশ্ব জুড়ে রয়েছে। 2006 চতুর্থ স্থান, 2010 শেষ 16, 2014 গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল, 2022 কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন তারা, আর এবার 2026 এটাই বোধহয় তাঁর শেষ বিশ্বকাপ। রোনাল্ডোর কথা বলতে গেলে সবচেয়ে তার কৃতিত্বটা না বললেই নয়, তিনি প্রত্যেকটা বিশ্বকাপে কিন্তু গোল করেছেন, এটা কিন্তু মেসির নেই। বিদায় নিতে হবে, তবে এই দুজন ছাড়াও কিন্তু আরেকজনের নাম না বললেই নয়, গুলেরমো ওচেওয়া, তিনিও কিন্তু ছটা বিশ্বকাপ খেলেছেন, যদিও তিনি সেভাবে পরিচিত নন এবং গতকাল তিনি অবসর ঘোষণা করেছেন। তিনি মেক্সিকোর গোলরক্ষক। বিদায় নিতে হবে, আপনাদের ক্রীড়াঙ্গন কেমন লাগছে জানিয়ে অবশ্যই চিঠি লিখুন এবং মেল করতে পারেন aircolkatasports@gmail.com।

শেষ হল ক্রীড়াঙ্গন। উপস্থাপনায় রক্তিম বরণ ময়রা। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন জানিয়ে দিই নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। শ্রী গোপাল ঠাকুর, ঠিকানা গ্রিন পার্ক, দক্ষিণ কুমড়োখালী, থানা নরেন্দ্রপুর, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন, শ্রী উজ্জ্বল ঠাকুর গড়ন রোগাটে, বয়স 14 বছর, উচ্চতা 4 ফুট 5 ইঞ্চি, গায়ের রং কালো, মাতৃভাষা বাংলা, গত 30 মে 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী লক্ষ্মীনারায়ণ সেন, ঠিকানা গ্রাম বোরাই, থানা মোহনপুর, জেলা পশ্চিম মেদিনীপুর।

0: পুর থেকে জানাচ্ছেন শ্রী ক্ষুদিরাম সেন, গড়ন রোগাটে, বয়স 38 বছর, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা। গত 3 জুন 2023 তারিখ থেকে বিধাননগর পূর্ব থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী বিজয় সাউ, ঠিকানা চড়কডাঙ্গা কালী মন্দির, থানা রবীন্দ্রনগর, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন। কুমারী ঈশিকা সাউ, গড়ন মাঝারি, বয়স 17 বছর, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা। গত 31 মে 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী কার্তিক গঞ্জন, ঠিকানা গ্রাম নরেন্দ্রপুর, ডাকঘর মধুসূদন চক, থানা রায়দিঘি, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন। কুমারী দেবযানী গঞ্জন, গড়ন রোগাটে, বয়স 14 বছর, উচ্চতা 4 ফুট 6 ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মাতৃভাষা বাংলা। গত 4 মার্চ 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। শ্রী বৃন্দাবন চন্দ্র সর্দার, ঠিকানা SA 143, সেক্টর 2, সল্টলেক, থানা বিধাননগর পূর্ব, জেলা উত্তর চব্বিশ পরগনা, কলকাতা 91 থেকে জানাচ্ছেন। শ্রী অমর্ত্য সর্দার, গড়ন রোগাটে, বয়স 57 বছর, উচ্চতা 6 ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা। গত 1 জুন 2026 তারিখ থেকে নিখোঁজ হয়েছেন। এদের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সন্স ব্যুরো, CID, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027, অথবা মিসিং পার্সন স্কোয়াড, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 700001। শুনলেন নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে বিদ্যার্থীদের জন্য।
1: আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনবেন নবম শ্রেণীর অঙ্ক বিষয়ে আলোচনা। সঙ্গে রয়েছেন শ্রী রামকৃষ্ণ আশ্রম ইনস্টিটিউট হাই স্কুল হরিনাভির শিক্ষক আব্দুল হালিম শেখ এবং 2 শিক্ষার্থী।
2: আমার সঙ্গে আছে নবম শ্রেণীর ছাত্র কথন দে এবং নবম শ্রেণীর ছাত্রী শুভাঙ্গী মুখার্জি। আজকের বিষয় গণিত অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি। আচ্ছা কথন, তুমি বলো তো সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি?
3: প্রক্সিমা সেন্টাউরি স্যার।
2: বাহ, তুমি ঠিকই উত্তর দিয়েছ। শুভাঙ্গী বলো তো, যদি কখনো সম্ভব হয় প্রক্সিমা সেন্টারির অধীনে কোনো গ্রহে যদি মানুষ বসবাস করে তাহলে সেখান থেকে কাউকে তুমি তোমার স্কুলে আসার ঠিকানা কি দেবে?
3: স্যার, তাকে বলবো সূর্য নামক নক্ষত্রের অধীনে পৃথিবী নামক গ্রহে এশিয়া মহাদেশের অন্তর্গত ভারত একটি দেশ। সেই দেশের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত হরিনাভি অঞ্চলের হরহরিতলায় আমাদের স্কুল শ্রীরামকৃষ্ণ আশ্রম ইনস্টিটিউট হাই স্কুল।
2: বাহ বাহ, খুব সুন্দর ঠিকানা দিয়েছ শুভাঙ্গী। এবার একটা গল্প বলি শোনো। এক সময় রাজায় রাজায় যুদ্ধ হতো। সে সময় এক যুদ্ধক্ষেত্রে এক রাজা আহত হয়েছেন। তখন তাকে সরিয়ে এনে চিকিৎসা করা শুরু হলো। রাজা বুঝতে পেরেছেন তিনি আর বাঁচবেন না। তিনি তার সন্তানদের ডেকে বললেন, গরুমারা অভয়ারণ্যে সবচেয়ে বড় যে ওক গাছ আছে সেই গাছ থেকে উত্তরে 10 পা যাবে, সেখান থেকে পশ্চিমে 7 পা গিয়েই মাটি খুঁড়লেই সোনার বিস্কুটে ভরা একটা কলসি পাবে, বলেই রাজা পরলোক গমন করেন। তখন সন্তানরা রাজার শেষ কৃত্য সম্পন্ন করে একদিন আলোচনা করলেন, ওই সম্পদ আমাদের, তা উদ্ধার করতে হবে। গরুমারা অভয়ারণ্যে কোথায় অবস্থিত তোমরা বলতে পারো?
3: জলপাইগুড়িতে স্যার।
2: হ্যাঁ, একদিন সেই রাজার সন্তানরা গরুমারা অভয়ারণ্যে গিয়ে ওক গাছের উচ্চতা মাপতে মাপতে সবচেয়ে বড় ওক গাছ চিহ্নিত করে ফেলল। সেখান থেকে উত্তরে 10 পা গিয়ে আবার সেখান থেকে পশ্চিমে 7 পা গিয়ে সামান্য মাটি খুঁড়তেই ঠক ঠক করে শব্দ হলো। তারপর সোনার বিস্কুটে ভরা সেই কলসিটা উদ্ধার হলো।
3: স্যার।

0: রাজা যদি বলতেন তার সোনার বিস্কুটে ভরা কলসিটা পশ্চিমবঙ্গে পোতা আছে, তাহলে তার সন্তানদের সারা পশ্চিমবঙ্গ ঘুরতে হতো।
1: ঠিক বলেছ, ওটা তাহলে কোনো ঠিকানা নয়। তাহলে ঠিকানা কি জিনিস তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো।
2: হ্যাঁ স্যার, এত বড় একটা পৃথিবী, সেখানে একটা কলসি রাখার ঠিকানা দেওয়া সম্ভব? বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো নক্ষত্রের অধীনে কোনো গ্রহ থেকে পৃথিবীর কোনো নির্দিষ্ট স্থানে ঠিকানা দেওয়া সম্ভব?
1: এবার ধরো তোমরা দুজনে সমতলের উপর দাঁড়িয়ে আছো, ওই সমতলে অবস্থিত একটা বিন্দু পি আছে। তোমরা যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে পি বিন্দুটা দেখা যাচ্ছে না। শুভাঙ্গী কথনকে বলল, তুই পি বিন্দুতে যা। কথন কি পি বিন্দুতে যেতে পারবে?
2: না স্যার।
1: কেন?
2: বিন্দুটা কোন দিকে এবং কোথায় আছে তা তো জানি না।
1: শুভাঙ্গী কথনকে কি পি বিন্দুর অবস্থানগত ঠিকানা দিতে পারবে?
0: না স্যার, ঠিকানা দেওয়া যাবে না।
1: কেন যাবে না? প্রক্সিমা সেন্টারির অধীনে কোনো গ্রহ থেকে পৃথিবীতে তোমার স্কুলের ঠিকানা দেওয়া গেল, এত বড় পৃথিবীতে একটা কলসি রাখার ঠিকানা দেওয়া গেল, তাহলে পি বিন্দুর ঠিকানা দেওয়া যাবে না কেন?
0: ওখানে বিভিন্ন জায়গার নাম, গ্রহ নক্ষত্রের নাম আগে থেকেই ছিল, তাই তার সাপেক্ষে ঠিকানা দেয়া গেছে। এখানে সমতলে তো আর কিছুই নেই যার মাধ্যমে ঠিকানা দেয়া যাবে, তাই কোনো ঠিকানা দেয়া যাচ্ছে না।
1: তাহলে এসো ওই সমতলে পরস্পর লম্বভাবে ছেদি দুটো সরল রেখা আছে কল্পনা করি, যাদের ছেদবিন্দুর নাম দিই ইংরেজি অক্ষরে ও, এবং সরলরেখা দুটোর নাম দিই এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ। এক্স ও এক্স ড্যাশকে এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশকে ওয়াই অক্ষ নাম দিই। লক্ষ্য করো, অক্ষ দুটো সমতলকে চারটে বিভাগে বিভক্ত করেছে। এই চারটে বিভাগের নাম দিতে চাইছি আমরা। নাম দেওয়া হলো কোন এক্স ও ওয়াই এর মধ্যবর্তী অঞ্চলকে, নাম দেওয়া হলো প্রথম পাদ। এক্স ড্যাশ ও ওয়াই এর মধ্যবর্তী অঞ্চলকে নাম দেওয়া হলো দ্বিতীয় পাদ। এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ এর মধ্যবর্তী অঞ্চলকে নাম দেওয়া হলো তৃতীয় পাদ। কোন এক্স ও এক্স ড্যাশ এর মধ্যবর্তী অঞ্চলের নাম দেওয়া হলো চতুর্থ পাদ। ওয়াই অক্ষ থেকে ও এক্স রশ্মি ও তার সমান্তরাল একই দিকে রশ্মিগুলিকে ধনাত্মক দিক এবং তার বিপরীত দিকে ও এক্স ড্যাশ রশ্মি ও তার সমান্তরাল রশ্মিগুলিকে ঋণাত্মক দিক ধরা হলো। আবার এক্স অক্ষ থেকে ও ওয়াই রশ্মি ও তার সমান্তরাল একই দিকের রশ্মিগুলিকে ধনাত্মক দিক এবং তার বিপরীত দিকের ও ওয়াই রশ্মি ও তার সমান্তরাল একই দিকের রশ্মিগুলিকে ঋণাত্মক দিক ধরা হলো। ধরো ওই সমতলে তোমরা দাঁড়িয়ে আছো ও বিন্দুতে, আর পি বিন্দুটা আছে প্রথম পাদে। মনে করো ও বিন্দুতে আছে সেই অজ্ঞাজ, আর পি বিন্দুতে আছে সেই সোনার বিস্কুটে ভরা কলসি। পি বিন্দু যদি ওয়াই অক্ষ থেকে 10 মিটার দূরে এবং এক্স অক্ষ থেকে 7 মিটার দূরে থাকে, তাহলে কি তোমরা পি বিন্দুতে পৌঁছাতে পারবে?
0: হ্যাঁ স্যার।
1: তাহলে পি বিন্দুর ঠিকানা একক বর্জিত সংখ্যায় সংক্ষেপে কি হবে?
2: আমি বলবো স্যার।
1: বলো
2: স্যার। +10, +7।
1: সমতলে পি বিন্দুর স্থান বোঝাতে আমরা কি ব্যবহার করলাম
0: স্যার? সংখ্যা বা অঙ্ক।
1: বিন্দুর স্থান বোঝাতে আমরা অঙ্ক ব্যবহার করলাম, তাই বিন্দুর এই ঠিকানার কি নাম দেওয়া যায়?
2: স্যার স্থানাঙ্ক।
1: বিন্দুর স্থান বোঝাতে অঙ্ক ব্যবহার করা হয়েছে, তাই এর নাম হলো স্থানাঙ্ক। কোনো সমতলে সমান দূরত্বে এক্স অক্ষ ও ওয়াই অক্ষের সমান্তরাল অসংখ্য সরলরেখা যদি টানা হয়, তাহলে গ্রাফ পেপারের মতো দেখতে হবে, তাই না?
0: হ্যাঁ স্যার।
1: এই ক্ষেত্রে ওই সমতলে ছোট ছোট বর্গক্ষেত্র তৈরি হবে। একটা বর্গক্ষেত্রের একটা কৌণিক বিন্দুর নাম তোমরা দিলে এ, আর সেই বর্গক্ষেত্র বা অন্য কোনো বর্গক্ষেত্রের আর একটা কৌণিক বিন্দুর নাম দিলে বি। এবার এ বি সরলরেখাংশ টানলে একটা জ্যামিতিক চিত্র তৈরি হলো। এরকম অসমরেখ তিনটি বিন্দু নিলে PQR, PQ, QR, PR, সরলরেখাংশ টানলে একটা ত্রিভুজের চিত্র তৈরি হলো।

0: স্যার, এভাবে তো নানান রকম জ্যামিতিক চিত্র তৈরি করা যায়।
1: ঠিক বলেছো, বিন্দুর স্থানাঙ্কের সাহায্যে এইসব জ্যামিতিক চিত্রের বাহুর দৈর্ঘ্য, ক্ষেত্রফল ইত্যাদি নির্ণয় করার পথ দেখালেন একজন। কি তার নাম জানো?
2: কি নাম স্যার?
1: তিনি হলেন ফরাসি গণিতবিদ রেনে দেকার্তে। জন্ম 31 মার্চ 1596 আর মৃত্যু 11 ফেব্রুয়ারি 1650। তিনি এই জ্যামিতির নাম দিলেন স্থানাঙ্ক জ্যামিতি। জন্ম হল গণিত শাস্ত্রের এক নূতন শাখার। বীজগণিত ও জ্যামিতির মেলবন্ধন ঘটিয়ে গণিত শাস্ত্রে এক বিপ্লব ঘটিয়ে দিলেন রেনে দেকার্তে। নিশ্চয়ই তিনি গণিত শাস্ত্রে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তোমাদের নবম শ্রেণীতে স্থানাঙ্ক জ্যামিতির প্রথম অধ্যায়ের নাম স্থানাঙ্ক জ্যামিতি, দুই বিন্দুর দূরত্ব নির্ণয়। কথন বলতো, দুটি বিন্দু এ ও বি যাদের স্থানাঙ্ক যথাক্রমে x1, y1, x2, y2 হলে বিন্দু দুটির দূরত্ব নির্ণয়ের সূত্র কি হবে?
0: স্যার, এ বি এর দৈর্ঘ্য হবে √x1 − x2² + y1 − y2² এর হোল স্কোয়ার একক।
1: শুভাঙ্গী, বলতো এই সূত্রটা তৈরি করার জন্য কোন উপপাদ্যের সাহায্য নেওয়া হয়েছে?
3: স্যার, পিথাগোরাসের উপপাদ্য।
1: কথন, পিথাগোরাসের উপপাদ্যটা কি বলতো?
0: সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজটির অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান।
1: বাহ, এই পিথাগোরাস, পিথাগোরাস কে জানো? তিনি একজন গ্রিক গণিতজ্ঞ। খ্রিস্টপূর্ব 570 খ্রিস্টাব্দে তার জন্ম বলে অনুমান করা হয়। তিনি এই উপপাদ্যের আবিষ্কার করেছেন। পিথাগোরাস একদিন একটা মন্দিরে গিয়েছিলেন। সেই মন্দিরের মেঝেতে পোড়ামাটির টাইলস বসানো ছিল। একটা সমকোণী ত্রিভুজাকার টাইলস ছিল, তার তিনটে বাহুর উপর তিনটে বর্গাকার টাইলস বসানো ছিল। তা দেখে ওই মন্দিরে যারা এসেছিলেন তারা অনেকে মারিয়ে চলে গেছেন, কিন্তু পিথাগোরাস গণিতজ্ঞ দার্শনিক, তিনি এটা পর্যবেক্ষণ করলেন এবং অনুমান করলেন যে মনে হয় এখানে যে অতিভুজের উপর যে বর্গাকার টাইলসটা আছে, অন্য দুটো বর্গাকার টাইলস আছে, এই দুটোর মধ্যে কোনো একটা যোগসূত্র উনি অনুমান করলেন। অতিভুজের উপর বর্গাকার যে টাইলসটা আছে সেটা অন্য দুটোর বর্গাকার টাইলসের তুলনায় বড়। তিনি অনুমান করলেন মনে হয় সমকোণী ত্রিভুজের এখানে যে টাইলসটা বসানো আছে, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর যে টাইলসটা আছে তার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অন্য দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। উনি একটা অনুমান করলেন মনে হয় সমান। মন্দিরের কাজকর্ম সেরে উনি সিঁড়ি দিয়ে নামছেন আর তিনি ভাবছেন মনে হয় ওখানে যে সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর উপর তিনটে বর্গাকার টাইলস আছে এ সত্যটা মনে হয় কেবল ওই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে নয়, মনে হয় সকল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই কথাটা সত্য। অর্থাৎ তিনি বিশেষ অনুমান থেকে সাধারণ অনুমানে পৌঁছে গেলেন। তিনি বাড়ি ফিরছেন, মেঠোপথ দিয়ে হাঁটছেন, তার আনন্দের এক শিহরণ জাগছে মনে। ঈশ্বর দর্শনে এসে ঈশ্বর আমাকে একই দেখালেন, ঈশ্বর কি আমাকে দিয়ে কোনো সত্য প্রতিষ্ঠা করতে চাইছেন? তা না হলে এই জঙ্গলের ডালে ডালে পাখিরা গাইছে কেন গান? পিথাগোরাস বাড়ি ফিরলেন, বড় বড় গাছের কিছু পাতা কাটলেন। পাতাগুলো একটা পাতা কাটলেন ত্রিভুজ আকার, সমকোণী ত্রিভুজ আকার, আর তার তিনটে বাহুর উপর তিনটে বর্গাকার পাতা বসালেন। তারপর অতিভুজের উপর যে বর্গাকার পাতাটা আছে সেটাকে রেখে অন্য দুটো বর্গাকার পাতা থেকে যে বর্গাকার ক্ষেত্র আকারের পাতা কেটে নেওয়া হয়েছে সেই দুটোর একটাকে বসালেন বড় বর্গাকার পাতার উপর। বসিয়ে অন্য বর্গাকার পাতাটা কেটে কেটে তার উপর মেলাবার চেষ্টা করলেন, দেখলেন পুরোপুরি মিলে গেছে। এই যে পরীক্ষা করলেন এটাকে কি বলা হয় জানো?
3: কি স্যার?
1: এটাকে বলা হয় ম্যাথামেটিক্যাল ল্যাব, পরীক্ষা নিরীক্ষা করা হলো, এটা কিন্তু কোনো প্রমাণ নয়। তারপর পিথাগোরাস এর একটা জ্যামিতিক প্রমাণ খোঁজার চেষ্টা করলেন। অবশেষে তিনি এই উপপাদ্য প্রতিষ্ঠা করলেন, অর্থাৎ যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করলেন, তার আর অনুমান নয়, ম্যাথামেটিক্যাল কনজেকচার নয়, এটা সত্য। জন্ম হল পিথাগোরাসের উপপাদ্য। এই পিথাগোরাসের উপপাদ্য তোমাদের এই নবম শ্রেণীতে স্থানাঙ্ক জ্যামিতি দুই

0: কিন্তু দূরত্ব নির্ণয় এই অধ্যায়ে পিথাগোরাসের উপপাদ্যের প্রয়োগ আছে এবং তার বিপরীত উপপাদ্যেরও প্রয়োগ আছে। এখন দেখো, একটা সমকোণী ত্রিভুজ তোমাকে প্রমাণ করতে হবে। দেওয়া আছে তিনটে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, ওই তিনটে বিন্দু ধরো পি কিউ আর। এখন এই যে পি কিউ আর, এটা একটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে তুমি কি করবে?
1: স্যার, প্রথমে পি কিউ, কিউ আর এবং পি আর এই তিনটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। তারপর পিথাগোরাসের বিপরীত উপপাদ্য প্রয়োগ করব।
0: পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য তোমরা জানো, তোমরা সপ্তম শ্রেণীর বইয়ে পড়েছিলে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। ওখানে পিথাগোরাসের উপপাদ্যটা আছে, উপপাদ্যের বিবৃতি আছে এবং পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যের বিবৃতি আছে। এই পিথাগোরাসের উপপাদ্য এবং পিথাগোরাসের বিপরীত উপপাদ্যের সত্যতা তোমরা দশম শ্রেণীতে গিয়ে পড়বে। এখন এই সূত্রগুলো ধরে, এই উপপাদ্যের সত্যগুলো ধরে এখানে গণিত চর্চা করবে। তো এখানে তিনটে যে বাহুর দৈর্ঘ্য তুমি বের করে নিলে কথন, পি কিউ, পি আর আর কিউ আর, এই তিনটে যে দৈর্ঘ্য নির্ণয় করে নিলে এখান থেকে দুটো বাহুর বর্গের সমষ্টি আর একটা বর্গের সমান হচ্ছে কিনা এখানে দেখালে। যদি দেখা যায় যে দুটি বাহুর বর্গের সমষ্টি আর একটা বাহুর বর্গের সমান হয়েছে, তাহলে ওই অপর বাহুর বিপরীত দিকের কোণটা সমকোণ হবে। এখান থেকে প্রমাণিত হবে যে এটা সমকোণী ত্রিভুজ এবং এর শীর্ষবিন্দুগুলি অর্থাৎ ওই স্থানাঙ্কগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। এই অধ্যায়ে তোমাদের প্রমাণ করতে হয় চারটে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে ওই বিন্দুগুলি একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। কোথাও আবার এমন প্রশ্ন আছে যে বর্গক্ষেত্রের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, আবার এমন আছে সামান্তরিকের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, আবার এমন আছে রম্বসের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। এখন যদি তোমাদের আয়তক্ষেত্রের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, চারটে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, প্রমাণ করতে হবে যে স্থানাঙ্কগুলি একটা আয়তক্ষেত্রের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। এক্ষেত্রে কি করতে হয় শুভাঙ্গী, বলো দেখি।
1: প্রথমে আয়তক্ষেত্রের শীর্ষবিন্দুগুলো দিয়ে
0: স্থানাঙ্কগুলো যেগুলো দেওয়া আছে
1: তার মাধ্যমে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে।
0: দৈর্ঘ্য বের করে নিলে আর
1: এবং একটি কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে।
0: ভেরি গুড।
1: এবার কর্ণ এবং দুটো সন্নিহিত বাহুর সাহায্যে যে ত্রিভুজটি তৈরি হচ্ছে তার মধ্যে যে কোনো দুটো বাহুর বর্গের সমষ্টি,
0: মানে কোনো দুটো বাহুর বর্গের সমষ্টি, কোনো দুটো সন্নিহিত বাহু দুটোর বর্গের সমষ্টি যদি ওই কর্ণের বর্গের
1: সমষ্টির সমান হয়ে থাকে,
0: কর্ণের বর্গের সমান হয়, তাহলে ওই কর্ণের বিপরীত দিকের কোণটা সমকোণ। তার আগে তুমি বের করেছো নিশ্চয়ই চারটে বাহু দৈর্ঘ্য বের করেছো।
1: হ্যাঁ স্যার।
0: তো বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য তুমি সমান দেখালে, তখন তুমি এটাকে কি বলবে?
1: যেটা একটি সামান্তরিক।
0: সামান্তরিক কেন? কথন কেন বলবে সামান্তরিক?
1: কারণ স্যার সামান্তরিকের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সর্বদা সমান
0: সমান হয়। কিন্তু কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে সেটা একটা সামান্তরিক হয়, এই উপপাদ্য প্রয়োগ করলে এখানে তোমরা।
1: হ্যাঁ।
0: আর আয়তক্ষেত্রের সংজ্ঞা কি?
1: কোন সামান্তরিকের যে কোনো একটি কোণ যদি 90 ডিগ্রি হয় বা এক সমকোণ হয় তখন সেই চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র হবে।
0: ভেরি গুড। তার মানে তুমি আগে সামান্তরিক প্রমাণ করে নিয়েছো, এবার ওই সামান্তরিকের একটি কোণ সমকোণ প্রমাণ করেছো, তাহলে এবার লিখে দিলে যে অতএব এটি একটি আয়তক্ষেত্র এবং এর শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্কগুলি, যে প্রদত্ত স্থানাঙ্কগুলি, একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। এখানে কেউ যদি এমন করে চারটে বাহুর দৈর্ঘ্য বের করল এবং কর্ণ দুটোর দৈর্ঘ্য বের করল, করে এখানে লিখল অতএব এটি একটি আয়তক্ষেত্র, এইটা তোমরা করবে না। কেন? কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান এবং কর্ণ দুটোর দৈর্ঘ্য সমান হলে সেটা একটা আয়তক্ষেত্র হবে, তার যুক্তি কোথায়? এরকম তো কোনো উপপাদ্য নেই, কোনো সংজ্ঞা নেই, শর্তসিদ্ধ নেই, সুতরাং এটা প্রয়োগ করবে না। এটা একটা প্রয়োগ, কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান এবং কর্ণ দুটোর দৈর্ঘ্য সমান হলে সেটা একটা আয়তক্ষেত্র হবে বা আয়ত হবে, এটা কোনো উপপাদ্য নেই, এটা একটা প্রয়োগ। সুতরাং এরকম গাণিতিক সমস্যার সমাধানে কখনো প্রয়োগের প্রয়োগ করবে না। তোমার হাতে কি আছে? তোমার শেখা উপপাদ্যগুলো আছে, তার সাহায্য নিতে পারবে, সংজ্ঞার সাহায্য নিতে পারবে, স্বতঃসিদ্ধ স্বীকার্যের সাহায্য নিতে পারবে, এর বাইরে কোনো প্রয়োগের সাহায্য নিতে পারবে না। এটা গণিত চর্চায় একটা গলদ বলা যায়, একটা ধাক্কা খায় এডুকেশন সিস্টেমে, একটা ধাক্কা খায়। না হলে কি হবে, কোনো ছাত্রকে কোনো একটা প্রমাণ করতে দেয়া হলো, কোনো সত্য প্রতিষ্ঠা করতে দেয়া হলো, তখন সেই ছাত্র দেখা গেল যে সে কোনো একটা প্রমাণ করতে গিয়ে আটকে গেছে, সে সেখান থেকে স্টেপ জাম্প করে লিখে দিল যে প্রামাণ্যটা লিখে দিল। ওকে জিজ্ঞাসা করা হলো কেন তুমি এটা লিখলে, বললো আমি কোথায় একটা প্রয়োগে এটা পড়েছিলাম, প্রয়োগে প্রয়োগ করা যায় না, সুতরাং এইভাবে গণিতের সমস্যার সমাধান তোমরা করবে না। গাণিতিক সমস্যার সমাধান করা মানে হলো পূর্বজ্ঞান ভিত্তিক যুক্তি নির্ভর সমাধান। সুতরাং এই বিষয়টা তোমরা মাথায় রাখবে। দেখো, স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়ে তোমাদের জ্যামিতির মতো তোমার পেন্সিল, কম্পাস, স্কেল, পেন্সিল এসব তোমাদের কিন্তু লাগছে না। এখানে তোমাদের জ্যামিতিক জ্ঞান দিয়ে বীজগাণিতিক হিসাব করতে হচ্ছে, তাই না? এখানে তোমাদের পরের দুটো অধ্যায় আছে, সেখানে একটা অধ্যায়ে আছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়। তোমাদের সিলেবাসে ওইটুকুই আছে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়। এখানে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো নিশ্চয়ই তোমরা কীভাবে তৈরি হয়েছে সেইগুলো কিন্তু আগে দেখবে। এটাই কিন্তু আসল কাজ, যে সূত্রগুলোর জন্ম হলো কীভাবে, দুই বিন্দুর দূরত্ব নির্ণয় সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্র, এইগুলো কীভাবে সূত্রগুলো তৈরি হচ্ছে এইগুলো কিন্তু ভালো করে পড়াশোনা করবে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে যে তোমাদের পূর্বজ্ঞানের উপর ভিত্তি করেই কিন্তু ওই সূত্রগুলোর জন্ম হয়েছে, সূত্রগুলো তৈরি হয়েছে। এই সূত্রগুলোর চর্চা করার পর তারপরে কিন্তু গণিতের এই অধ্যায়ে যেসব প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর অনুশীলন করবে। গণিতের অনুশীলন করা মানে কিন্তু এই নয় যে একই অঙ্ক বারবার করা, এরকম না। কোনো একটা অধ্যায়ের যে অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর সমাধান করলে তো সেগুলো শেষ হয়ে গেছে, সেগুলো আর নতুন করে করার প্রয়োজন নেই। বারবার করে ওই সমাধান করে নেওয়া করা অঙ্কগুলো বারবার যদি তোমরা করতে করো তাহলে কী হবে, মুখস্থ হয়ে যাচ্ছে। গণিত চর্চা এরকম নয়, তোমার ওই অধ্যায়ের অঙ্কগুলো সব সমাধান হয়ে গেলে তুমি অন্য বইয়ের ওই অধ্যায়ের আর কি নতুন নতুন অঙ্ক আছে সেইগুলোর সমাধান করো। প্র্যাকটিস করা মানে কিন্তু এই নয় যে তোমার সমাধান করা অঙ্কগুলো বারবার করা, তাহলে তো অঙ্ক তোমার মুখস্থ হয়ে যাচ্ছে। প্র্যাকটিস করা মানে হচ্ছে নতুন নতুন সমস্যা, নতুন নতুন প্রবলেম সেইগুলো নিয়ে চর্চা করা। একজন ডাক্তার, তিনি প্র্যাকটিস করছেন, তা তিনি একজন রোগীর চিকিৎসা করেছেন, তিনি সুস্থ হয়ে গেছেন, তাকে ধরে এনে কি আবার চিকিৎসা হবে?
1: না স্যার।
0: নতুন কোনো রোগী আসলে তাকে চিকিৎসা, তার চিকিৎসা হবে, অর্থাৎ এরকমটাকেই বলা হচ্ছে প্র্যাকটিস করা। একজন উকিল, তিনি তার মক্কেলের মামলা করেছেন, মামলা নিষ্পত্তি হয়ে গেছে, আবার কি সেই মক্কেলকে ধরে এনে আবার মামলা হবে?
1: না স্যার,
0: এটাকে কোনো প্র্যাকটিস বলে না। গণিতের ক্ষেত্রেও তাই, গণিতে তোমার একটা অঙ্ক, দশটা অঙ্ক, বইয়ে কুড়িটা অঙ্ক আছে, তুমি সমাধান করেছো, আবার ওই অঙ্কগুলো করবে কেন, এটাকে প্র্যাকটিস বলে না। এটা করতে গিয়ে তোমাদের কি হয়ে যায়, মুখস্থ হয়ে যায়। গণিত মুখস্থ করার বিষয় নয়, গণিতের প্র্যাকটিস মানে হলো নতুন নতুন সমস্যার সমাধান করা। নিশ্চয়ই তোমরা এই অধ্যায়ের যেসব সূত্রগুলো আছে সেই সূত্রগুলো কিভাবে জন্ম হয়েছে সেইগুলো কিন্তু আগে দেখবে। অনেক সময় অনেক শিক্ষার্থী ফর্মুলাগুলো খাতায় লিখে নেয়, লিখে নিয়ে অঙ্ক করা, অনুশীলনীতে অঙ্ক করা শুরু করে দেয়, এটা তোমরা করবে না। তোমরা ওই অধ্যায়ের শুরুতেই কি আলোচনা আছে, কিভাবে সূত্রগুলো তৈরি হয়েছে সেইগুলো কিন্তু আগে ভালো করে দেখতে হবে। এইটা দেখে নেওয়ার পর তারপর তোমরা অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেইগুলো প্র্যাকটিস করবে।
2: আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনলেন নবম শ্রেণীর অঙ্ক বিষয়ে আলোচনা। সঙ্গে ছিলেন শ্রী রামকৃষ্ণ আশ্রম ইনস্টিটিউট হাইস্কুলের শিক্ষক আব্দুল হালিম শেখ এবং দুই শিক্ষার্থী।
3: বিদ্যার্থীদের জন্য আজ এই পর্যন্ত। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।

মানুষকে বেশি বেশি আক্রমণ করছে? এর উত্তরটা এরকম, যে যে কারণে কিডনির অসুখ বাড়ে সেই সেই কারণগুলি বেড়ে গেছে। তার মধ্যে প্রধান হচ্ছে অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার, অনিয়ন্ত্রিত ব্লাড সুগার এবং যথেচ্ছ নিজের ইচ্ছে মতন ব্যথার ওষুধ খাওয়া। শুধু ব্যথার নয়, আরো অনেক ওষুধেই আজকাল জানা যাচ্ছে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য সুগার নিয়ন্ত্রণে রাখুন, প্রেশার নিয়ন্ত্রণে রাখুন এবং নিজের ইচ্ছে মতন ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাওয়ার প্রবণতা ত্যাগ করুন। তাহলে কিডনির অসুখ কম থাকবে, কিডনি খারাপ কম হবে, ডায়ালিসিস ট্রান্সপ্লান্টেশনকে ঠেকিয়ে রাখতে পারবেন।

হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.7 ডিগ্রি বেশি। সর্বনিম্ন 28.2 ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 100%, সর্বনিম্ন 71%। বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 84.6 মিলিমিটার। শুনলেন আবহাওয়ার খবর। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই সন্ধ্যে 6:05 সাঁওতালি লোকগীতি শুনবেন রবিলোচন মুর্মু ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। এরপর 6:15 সাঁওতালি অনুষ্ঠানে সাহিত্য পত্রিকার অনুষ্ঠান কিন্ডারি স্বরচিত সাঁওতালি কবিতা পরিবেশন করবেন মালতী হেমব্রম। এরপর লোকগীতি পার্বতী হেমব্রম ও সহশিল্পীবৃন্দ এবং বুলবুলি হাসদা ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়। 6:38 কৃষি কথার আসর, গ্রামীণ ক্ষেত্রে সংরক্ষণাগারের গুরুত্ব, এই বিষয়ে অরিন্দম সাহা সর্দারের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। সন্ধ্যে 7:10 রামায়ণ গান পরিবেশনায় কৃষ্ণা দাস ও সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা, 8:00 অনুরোধের আসর, 8:30 অন্বেষা বিজ্ঞানের খবর। এরপর IIACER-এর গবেষণা কর্ম, এ বিষয়ে অধ্যাপক অনিন্দিতা পাত্রের সাক্ষাৎকার। 8:50 বিধানসভা পর্যালোচনা, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন খেয়াল শিল্পী অনিন্দিতা দেব। 9:30 নজরুল গীতি শিল্পী পল্টু বিশ্বাস। 9:45 ভজন তৃষা পাড়ুই। 10:00 শ্রবণে স্বাস্থ্য, প্রথমে শুনবেন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের অনুষ্ঠান, এরপর বর্ষাকালের অসুখ বিসুখ সংকলন রূপময় করলে। 10:30 লোকগীতি শিল্পী অনিতা পাল। 10:40 অতুল প্রসাদের গান শিল্পী অসীম কুমার ঘোষ। 11:00 হাওয়াইয়ান গিটার বাজিয়েছেন চিরঞ্জীব চৌধুরী। 11:10 পরম্পরা, হৈমন্তী শুক্লার সাক্ষাৎকার নিয়েছেন রত্নাবলী সাহা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে একটু পরেই সন্ধ্যে 6:10 শুনবেন হিন্দি কথিকা উপস্থাপনায় প্রীতি মুরারকা। সন্ধ্যে 6:30 ICC মহিলা T20 বিশ্বকাপ ভারত বনাম বাংলাদেশ ম্যাচের হিন্দি এবং ইংরেজি ধারাবিবরণ শুনবেন, দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:10 ভজন শিল্পী উৎস ঘোষ। 7:30 দর্পণ উপস্থাপনায় প্রীতি মুরারকা। 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় দীপা চন্দ। 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আজ গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গে পরবর্তী কিছু অনুষ্ঠান প্রসঙ্গে।

আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি উচ্ছেন তালমা খন পনসাই মরেগেল তুরুই গেটুড তুরুই মিটারে এহবে না তেহেঞা সান্তাড়ি আখড়া। এত হবরে তো আজম দাবুন পে রবিলোচন মুর্মু আর সাঁওতেন কোয়া হুল সেরেন সেরেন রে দো রবিলোচন মুর্মু।

0: রবিলোচন মুর্মু আর সাঁওতেন কো হুল সেরেন পেয়াজম কেতাবনা সেরেন রে তাহে কানা রবিলোচন মুর্মু আর মিক ঘড়ি তাইনম খবর
1: আকাশবাণী কলকাতা খবর পড়াই তিন ধনঞ্জয় সরেন কলকাতার তারাতলার বেনাওকান গোদাম লন্দুর ঘটনার গ

রোজ ভিতরতে আর মিথ্যাবে জানামে না ইংরে নাকো লভ্য অযুত শেরম লাগে ইয়া দশার অনড়ে বেহিরল উন্দু জখে ইয়া ফুকড় বাবার হাড়ামতে রচদ আখারবার উন্দু উমুল গোমিড় এতাং চাবা উকু দানাং নিশ্চিন্ত ঝতম রাজা উন্দু অহায় ইনি সোনামিরু অকারিদুঞ উকু মেশুরু ঘুরু মিদিন মা লাফাং মারাং শেরমা একলা তেগে সাঙ্ঘার দোহয়ামা রাজ করেন সেতা বায়ার বায়ার উলুম মেলেজ আমা চারিধার দোকো আম টেকাও দারাম কেয়াম লড়াই কেয়াম ফারচা কাতে মায়াম আমদো মিরু আলোম চালা মাজা নাড়া শীত লাংড়ে আদো আলোম এনেজ আলোম হিল নিত সেন্দ্রা সেচেত সত গমে ইনি হুডিন ছানো সাদম পিটগৌ সড়কমে পানির পিয় পানো ইয়া তেসার অনড়হে দুলর তোয়াদারে ইন্দো দুলর তোয়াদারে ধারতি হনার হপন করেন দুলর তোয়াদারে মায়া জালাম তেন তেনতে দুলর কয় আটেদ কাতে ইক বাবার তিকিন এডাও কাতে ইন্দো দুলর তোয়াদারে ইন্দো হালি হড়িয়র বসমতা যুগে যুগে রাড়াঙা জিরড় দায়ারেতা চুইহুর ইসি চির ইদি হড়মু তিনে পাড়াগ আঘাড় এনহুঁ আগু আকো রেঙ্গের তেকোরাগ ঝোপোতড়ো ইন্দো হেসা হেমাল রহর ডাডি তালামালা শীতুম জারাল জারাল আকাল সাকাল সাঘাড়িয় সেন্দ্রা লাগা শিকরিয় হৃদয় পেরেজ আলা ইঞা হালি জিয়ড় উমুল ইন্দো দুলর তোয়াদারে ধারতি হনার হপন করেন দুলর তোয়াদারে বেকের বালে ইং রেনগে হপন দো কুতিনিং দানাং কুতিনিং জখেজ করা রধন উনকো মা অজ্ঞান মুরুক হড়ম তিনকো রাজা রাবড় বাণিজিনকো তুড়ুক ধারতি জখেজ আয়োয় এমায় মন উনিংকো রাপা গজিন ছুটিয় রিঞাকো ডন কলম কুয় যত ইঞাকো সং ইঞাকো কই সুনিতা আর আসাম দিশম ওকায় জামাথই এনহ ইন্দো দুলর তোয়াদারে আকো লাগি ইঞা গেত হৃদয় হাড়ে ফাড়ে আয়ো কুখি কড়াম তোয়া ইঞা আকো লাগি ইঞা কলে আকো আশ্রায় সুকের রেনা জাপিদ ইন্দো দুলর তোয়াদারে ধারতি হনার হপন করেন দুলর তোয়াদারে ইয়া ফোনা না অনড়ে আদ ইয়া অড়া রেনা হরদু উকুর আদেন তিনা হরদু উকুর ইয়া নডে গেতো তাহে কান তিন নোয়া হরতে আরা আরা সারজম হর হালি বুরু হুডিন নয়া সকড় বকড় দুখিন হয়ে গাপাতে আ গুহুড় গুহুড় গালমারাওয়ে হাসুড় বেড়া আতমুচ জাহের বুট দেব দেবালকো তাহেন হরহ বাড়ে হেমাল হরিয়র গায়ে পহড়দা আ আরা পড়রে আরশি ঝুনুক ঝাঝাল কা জানাম ভিট ওটি তো মাঝি মাপাজি আজার বিচর সামাং রে দো পেরেজ লোটা রাগি নেমোস নিদ্র আড়গুন পিঁড় পিঁড়তে তিরিয় আড়াং কাহানি কুদুম জিয়ড়ো আ কামি লাঙ্গারে রেহেত আরও কেটে যো আজ আজতে নিদ্য পালেন ওনা ডাহার পেরেজ উত্নেও শশ্ন আন শিলি কেঁদা ফটো পেরেজ রাজ ডাহারে রেলাও চালা আডি সাঙ্গিন আচমকে আয় হৃদয় রেনা ইঞা কাথা ইয়া মোড়ে আনা অনড়হে নেতেল চেদ হয়ে আয়ুরিয়া যদি আয়ুরগে বাম দাঁড়িয়াদিন যদি জাঙ্গাগে বাম পাউড়ি ওনা ডাহার রে যাহা ডাহার আমেম বেনাও মাগকে ইঁড়িচ ইঁড়িচ মেত্রে বাং জুললেন কুকমু চেদ লেখা মুনকে ছুলত মেনখান যাহা সঘুড় রাহাম সাবাদিন তাহে ধারতি রেনা ওনাই গালাংলে দাবানাম রে শিবিল হেড়েম অন্ডেখন সেতেঞক কান সাকোয়া আম সুতো ওরে তাহেতে ইঞা আলাং উল্টো

0: কান হানে তিসরে, নির্ধুন রড় দাঁড়ে গেয়া একলা গাড যাওয়াতে। মেদরে নিত জোলা কানা সেঙ্গেল, তিসরেম দহলে দা হেচো বারুদ মিত দিন হিড়িজ কাতে অনহেড়া। সুশরিয়া আমবিরুধুন হাবাক গেয়া নিত, যাহা হতিয়েরেম সাবাদিন তাহে মিত দিন বাইরি বিরুদ। ইয়া তুরুয়ানা অনড়হে উডুক মিরু, উনিমা উডুক মিরু, শেরমা লাফাং বীর পাকাড়ে হারাবুরু। আয়া জীবন আজ লেকাগে গাহির রঙিন, যাহারেনা অত হাসাদো বানু মুলিন। সোনারেনা খাঞ্চা তবে চা এম বেনাও, বুঁদি লাগিত দুলের চেরেত আজ সাঁও সাঁও। শেরমা অনে হহোয়ায় কান, ফুঁকড় আয়া ছাট পাটক কান। উডেও কায়মে এনখান গে তো আদাহে দুলের সাদেশ, জনম জনম মায়া সুতম। আমি সুমুং হয়ুক রেনা বেনাও কেয়াম রান মুরগন। খাঞ্চা দুয়ার ঝিক কাতায় মে, জিবি জিবি তপল কাতায় মে। শেরমা শালা আজ শালা এ হয়ুক লাগিত জোপুর জলে, দুলের তেগেম ছাঁদায়ে পালেন উনখান গে। সনের সনের ছিকড়ি ছাড়া উনিমা উডুক মিরু, শেরমা লাফাং বীর পাকাড়ে হারাবুরু। ইয়া মুচুদ অনড়ে মগন ঢিপ, হৃদয় পশা ভুন চেলতে রাতাং বুরু ধাসাও চোয়া। লে সাড়েরো কড়াম খোনা বিয়া কোটা, ছপলু আতে বাণে আগুই উরুন বুরুন বীর মাতালা। উনুম আদায় কাশি গেলে নিঝুম নিদ নহড় গাডা ত্রিয় সাডে। সাহাও কেয়াম নাসাও আমা সাত মহলা ধীরি দালান, জিড়িত জিড়িত তারাস তাকের বাহা বাঁধেলায়। সামুদ হরময় সাজাও হালে পোট পরায়নি ঢেউ মালাদো গস চাবা। আকুট কেয়াম দাগ কাহুয়াম কয়ক কাম মেশে করিয়ে, তিস দো রাকাব মগন ঢিপ দো দূরি পেরেজ। সিঁড়ির সতেম পুরমু পুরে আদা আনটাও, রেপে যাতে গঙ্গা কাটকম মুক্ত ঝুনুক। সাদম তাইয়ে কামসাও এয়া কিসকুরা পাজ, চৈ চাম্পা হামেট লাগি তাপাম তুপুদ। মগন ঢিপে লীলম চাবায় টেটি ঝরি, ছান আদো আ হির তনল দাহড়ি রাতাং। আর আদো আ আমা ওনা মোহনী কয়ো, টিড়িজ টাড়াং অক্ত পারম আমা ওনা অনহর পেরেজ রতন গালাং রাজ লৌক। বহেল আদো যাচুক লাগে যাজুক লাগে, মগন ঢিপে কয়ো কা খপ্রি বহ গজ হর্ম আমা নাখা। রুমুই চুমুল যাহা ঢিপ তো অমন কাতে চালাবেনায় রাতাং বুরু। মিত সামুদ দাঁতে আমে উনুম কাতে।
1: সামহেদ আখড়া কিন্দিরিরে অনড় হেপে আজম কেতাবনা, অনড় হেদয় অড় হেকে দেয় মালতী হেমব্রম।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি বর্ণালী সিংহ। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে আজ দুপুরের পর দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। কলকাতা 224 পরগনা হুগলি হাওড়া

পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলা থেকে প্রবল বৃষ্টির খবর মিলেছে। সঙ্গে ছিল মুহুর্মুহু বজ্রপাত। কলকাতা সহ দুই পরগনার বিস্তীর্ণ এলাকা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে। কলকাতায় বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টির পরিমাণ ছিল 84.6 মিলিমিটার। উত্তরবঙ্গে আগামীকাল থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়ার দপ্তর সতর্কতা জারি করেছে। এর ফলে সেখানকার বিভিন্ন নদীতে জলস্তর বৃদ্ধি পেতে পারে, থাকছে ভূমিধসের সতর্কতাও। হুগলি জেলায় আজ হালকা বৃষ্টি হয়েছে। কৃষকরা জানিয়েছেন এই বৃষ্টি সবজি চাষের ক্ষেত্রে উপযোগী। রাজ্য সরকার সাধারণের সুরক্ষায় উত্তরবঙ্গের তোর্ষা নদীর পাশে ক্ষতিগ্রস্ত বাঁধ তৈরি করতে প্রায় 14.5 কোটি টাকা বরাদ্দ করেছে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী বিশাল লামা জানিয়েছেন, 2.2 কিলোমিটার দীর্ঘ, 10 ফুট উচ্চতার এই বাঁধটি আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের সুভাষিনী চা বাগান এলাকায় লাগোয়া এলাকায় তৈরি করা হবে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের পালিশ গ্রামে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে গ্রামবাসীরা আজ সেই কাজ বন্ধ করে দেন। বিধানসভা নির্বাচনের আগে জেলা পরিষদের উদ্যোগে পালিশ গ্রাম থেকে মাঝিগ্রাম পর্যন্ত 5 কিলোমিটার ঢালাই রাস্তার কাজ শুরু হয়। আদর্শ আচরণবিধি বলবৎ হওয়ায় রাস্তা তৈরির কাজ বন্ধ রাখা হয়। ফের আজ রাস্তার কাজ শুরু করতে গেলে গ্রামবাসীরা তা বন্ধ করে দেন। পূর্ব মেদিনীপুরের দীঘার বিখ্যাত নায়েকালী মন্দিরের টাকা নয়ছয়ের অভিযোগে রামনগর 1 নম্বর ব্লকের পদিমা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান সুজিত করকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মন্দির কমিটির কোষাধ্যক্ষ সুবল সাউকে। উভয়কেই কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। আসন্ন জনগণনার কাজের জন্য আধিকারিক এবং কারিগরি কর্মকর্তাদের জন্য 3 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয় হাওড়ার নতুন কালেক্টরেট ভবনের পথের দাবি সভাকক্ষে। এই প্রশিক্ষণ কর্মসূচিতে হাওড়ার প্রিন্সিপাল সেন্সাস অফিসার ও জেলা ম্যাজিস্ট্রেট পি দীপা প্রিয়া, জেলা সেন্সাস অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পঞ্চায়েত, অতিরিক্ত জেলা সেন্সাস অফিসার ও ডিপি অ্যান্ড আরডিও সহ আধিকারিকরা উপস্থিত ছিলেন। কেন্দ্রের গ্রামোন্নয়ন দপ্তর নতুন দিল্লিতে আজ গ্রামীণ উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সংক্রান্ত একদিনের জাতীয় কর্মশালার আয়োজন করে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে গ্রামীণ ভারতের প্রাথমিক স্তরের বিভিন্ন বিষয়ে উন্নয়ন নিয়ে এই কর্মশালায় আলোচনা হয়। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের ছৌচিয়া এলাকার বেশ কয়েকটি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ দপ্তর। জানা গেছে, দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি বাড়ি বিদ্যুৎ বিল সময় মতো দিত না, ফলে লক্ষ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বকেয়া ছিল। এদিন প্রায় 30-35টি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ দপ্তর। মুর্শিদাবাদের পূর্ব দেবীদাসপুর থেকে বেআইনি আধার কার্ড তৈরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ। ধৃত শামীম আক্তার পূর্ব দেবীদাসপুরের গ্রামেরই বাসিন্দা। গতকাল তাঁকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে 5 দিনের পুলিশ হেফাজত হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল। এর পরের খবর 7:35।

0: আকাশবাণী কলকাতায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন জানিয়ে দিই কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টায়। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া এবং নদিয়া জেলার কোথাও কোথাও। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি অংশে। ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় জানানো হয়েছে, 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায়। ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি এবং কুচবিহার জেলার কোথাও কোথাও। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কোথাও কোথাও। সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া এবং নদিয়া জেলার কোনো কোনো এলাকায়। 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দু একটি জায়গায়। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষি কথার আসর।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি চলে এসেছি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। বন্ধুরা, আজকে এই অনুষ্ঠানে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, বিষয়টি মনে হতে পারে যে একটু অন্যরকম, কিন্তু যত আলোচনায় আমরা ঢুকবো ততই বুঝতে পারবেন যে এই বিষয় কিন্তু আমাদের জীবনের সঙ্গে একেবারেই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আজ আমরা কথা বলবো গ্রামীণ ক্ষেত্রে সংরক্ষণাগারের গুরুত্ব এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে আকাশবাণীর স্টুডিওতে আজকে যাকে আমরা পেয়েছি তার সঙ্গে একটু পরিচয়টা করিয়ে দিই। আমরা পেয়েছি জীবন স্মৃতি আর্কাইভের প্রতিষ্ঠাতা, প্রদর্শনী কিউরেটর এবং স্বাধীন সাক্ষ্যচিত্র পরিচালক অরিন্দম সাহা সর্দার।
2: নমস্কার,
1: আপনাকে আকাশবাণী স্টুডিওতে স্বাগত জানাই। আমরা তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে গ্রামীণ ক্ষেত্রে সংরক্ষণাগারের গুরুত্ব, তার কারণ দেখুন শহরাঞ্চলে কিন্তু এটা আমরা প্রায়শই পেয়ে থাকি, কিন্তু সেটা গ্রামীণ ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ চেষ্টা করব সেটাই আজকে বোঝবার। তার আগে যেটা খুব পরিষ্কার হওয়া দরকার শ্রোতা বন্ধুদের কাছেও, সেটা হলো যে এই যে সংরক্ষণাগার বা আর্কাইভ, এই ধারণাটা সকলের কাছে একটু পরিষ্কার হওয়া উচিত। তার কারণ আমরা লাইব্রেরির কথা শুনি, আমরা মিউজিয়ামের কথা শুনি, আবার আর্কাইভ, তো এই যে তিনটে জিনিস, এই তিনটে জিনিসের মধ্যে কি সত্যি করে কোনো পার্থক্য আছে, বা পার্থক্য থাকলে সেটা কিরকম, বা আর্কাইভ আমরা কাকে বলবো?
2: আমি একটু অন্যভাবে শুরু করছি কথাটা, সেটা হলো যে এই আর্কাইভ বা সংগ্রহশালা, এটা আসলে দুদিক থেকে দেখা যেতে পারে। একটা হচ্ছে আমাদের ভেতরে, আমাদের মনের মধ্যে একটা আর্কাইভ থাকে, যেখানে আমরা আমাদের যত ভালো স্মৃতি সেগুলোকে বয়ে নিয়ে যাই সারা জীবন ধরে। আরেকটা থাকে বস্তু সংরক্ষণের জায়গা, যেটা বাইরে, মানে আমাদের মনের বাইরে, যেটাকে আমরা আর্কাইভ বলি সে অর্থে, বা মিউজিয়াম বলি। এগুলো আসলে কোথাও গিয়ে মানে একে অপরের পরিপূরক। লাইব্রেরি যেখানে বই রাখা হয়, বই রাখা হয় এবং বইটাকে যখন বইয়ের মধ্যে কোনো রকম পোকামাকড় ধরে যায়, বইটা অসুস্থ হয়ে পড়ে, তখন আমরা সেই তাকে একটা লাইব্রেরির মধ্যেই একটা আলাদা ঘর থাকে, যে ঘরে সেই বইয়ের চিকিৎসা চলে। ওই চিকিৎসা যেখানটায় চলে সেটাকে আমরা বলতে পারি আর্কাইভ। আর্কাইভ সেটাকে সংরক্ষণ করে, আবার সেটাকে আগের জায়গায় নিয়ে যায়, সুস্থ করে তাকে, তারপর সেটা আবার লাইব্রেরিতে জায়গা পায়। এইভাবে মিউজিয়ামের ক্ষেত্রেও তাই। মিউজিয়ামে আমরা যখন কোনো একটা মিউজিয়ামে যাই, বিভিন্ন রকম বস্তু সেখানে সংরক্ষণ করা আছে, দেখতে পারি, সংগ্রহ করে রাখা আছে। আবার সেই বস্তুগুলোকে যখন ঠিকঠাক করা হয়, তার প্রয়োজন মতো তাকে সেটাকে গুছিয়ে রাখা, প্রিজার্ভ করা যাকে বলে, সেইটা একটা আর্কাইভের কাজ। এখন আমাদের প্রথম যেটা চর্চায় আসা উচিত সেটা হচ্ছে আমরা আমাদের মনের যে আর্কাইভ, সেই আর্কাইভটাকে অনেক বেশি করে সময় দেব এবং সংরক্ষণ করব, তবেই ওই মন চাইবে বাইরের জিনিসগুলো যেগুলো আমাদের স্মৃতি সঙ্গে জড়িয়ে, আমাদের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে, সেগুলোকে সংরক্ষণ করা।
1: বেশ সুন্দর কথা বললেন। মানে এই যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেখানে তো আমরা দেখি প্রতি মুহূর্তে প্রত্যেকটা জিনিসকে ছবি করে রাখার একটা প্রবণতা মানুষের আছে। সেই ছবি তুলতে গিয়ে অনেক সময় দেখা যায় যে চোখ বা মন দিয়ে যে নিংড়ে নেওয়ার আশ্বাদ, সেটাই আমরা নিতে ভুলে যাচ্ছি অনেক ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রে জীবন থেকে স্মৃতিটাও হয়তো ঝাপসা হয়ে যাচ্ছে। তো সেই স্মৃতিটাকে বাঁচিয়ে রাখার জন্য মনের আর্কাইভ সত্যি সত্যি ভীষণভাবে দরকার, এবং তার সঙ্গে যখন মনের আর্কাইভের যত্ন করতে শিখব, তখন হয়তো এই বাইরের আর্কাইভেরও যত্ন করতে আমরা একেবারেই সদর্থে শিখে যাব। বেশ সুন্দর কথা বললেন। এবার একটু আসি যে এই আর্কাইভ আমরা কী কী ধরনের দেখতে পাই বা কি কি ভাবে সেখানে সেই ধরন অনুযায়ী সংরক্ষিত হয়।
2: আর্কাইভে সেই অর্থে কোনো ধরন আছে, অবশ্যই আছে, কিন্তু আমার মতে সেরকম কোনো ধরন নিয়ে বেঁধে দেওয়া উচিত নয় কোনো আর্কাইভকে। আমার কাছে আমার দাদুর একটা ঘড়ি ছিল, আমার কাছে আমার বাবার একটা কলম ছিল, আমার কাছে আমার মায়ের বিয়ের একটা শাড়ি ছিল যেটা ওই আমাদের বাঙাল ভাষায় বলে পেজে গেছে, সেটা আর পড়ে না, কিন্তু সেগুলোর সঙ্গে আমার দাদুর, আমার বাবার, আমার মায়ের স্মৃতি জড়িয়ে আছে, সেটা তো আমি যত্ন করে রাখবো, সেটা আমার আর্কাইভ। সুতরাং যা কিছু আমার জীবনের অমূল্য সম্পদ, যা কিছু আমাকে এগিয়ে নিয়ে যাবে আগামী দিনে, যেখান থেকে আমি আমার দেশ, আমার মাটি, আমার জলবায়ু এগুলোকে উপলব্ধি করতে পারবো, যেখানে যেখানে আমার শিকড়ের টান আছে, তাই আমার আর্কাইভ এবং আমি তাকে যত্ন করবো।
1: আমার একটা কথা বলতে খুব ইচ্ছে করছে যে ওই বাড়িতে থাকে না একটা পুরনো টিনের ট্রাঙ্ক, খুললেই ঝপ করে ন্যাপথলিনের গন্ধ বেরোয়, ওটাই বোধহয় আর্কাইভ।
2: একদমই তাই, এবং তার জন্যে কোনোরকম ট্রেনিংয়ের দরকার পড়ে না মা ঠাকুমাদের। আমাদের যেরকম শুকনো লঙ্কা, দোক্তা পাতা, ন্যাপথলিন, এই যে এই জিনিসগুলো দিয়ে তারা কিন্তু বছরের পর বছর সেই জিনিসগুলো সংরক্ষণ করে রেখে গেছে। বিদেশে অনেক রকম অনেকভাবে মানুষ ভাবে, অনেক পয়সার অর্থলগ্নির জায়গা আছে, কিন্তু আমরা এইসবের তোয়াক্কা করিনি। আমরা রেখে দিয়েছি একটা সামান্য কুনকে ঝাঁপি, তার মধ্যে দিদা ঠাকুমারা কিভাবে দিনের পর দিন সংরক্ষণ করে গেছেন, ধান সংরক্ষণ করেছেন, কড়ি সংরক্ষণ করেছেন, পয়সা সংরক্ষণ করেছেন। তো এই এই যে যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন যে এই যে এখন যে কোনো কিছুই খুব তাড়াতাড়ি করে ধরে রাখার একটা প্রবণতা, আসলে সেটা ধরা থাকে না, কেন তার মধ্যে কোনো অপেক্ষাই থাকে না। এই স্মৃতি মানে ধরে রাখার পেছনে একটা অপেক্ষা থাকে, এই আর্কাইভ করার মানসিকতার মধ্যেও একটা অপেক্ষা থাকে যে এই জিনিসটা আমাদের পেতে হবে, ওইখানে পৌঁছতে হবে, তারপর যখন ওটা পাওয়া যায় তার যে সংরক্ষণের ইচ্ছেটা ভেতর থেকে থাকে, সেইটা কোথাও তো সেইটাই আমাদের জাগিয়ে তুলতে হবে,
1: মানে সেইটার মধ্যে একটা আত্মিক যোগ থাকে।
2: একদমই তাই।
1: এবার একটুখানি আসি যে ধরুন বিভিন্ন জায়গা ভেদে, ভৌগোলিক অবস্থান ভেদে, অঞ্চল ভেদে বিভিন্ন সামগ্রীর ব্যবহার অনেক সময় আলাদা আলাদা হয়, তো সেই রকম ভাবে কি আর্কাইভে সংরক্ষণ করা হয়?
2: অবশ্যই সংরক্ষণ করা দরকার। ধরুন মেদিনীপুরের যে মাটির কাজ হচ্ছে, আর বীরভূমের যে মাটির কাজ, বা পুরুলিয়ার যে মাটির কাজ, এই দু তিনটিকে যদি এক জায়গায় করা যায়, খুব ভালোবেসে যদি সেটাকে দেখা নয় লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাবে সেই মাটির কাজে সেই ভৌগোলিক তফাত রয়েছে। এবং প্রত্যেকটা জিনিসেই ব্যবহার্য, যা কিছু আমরা ওপার বাংলার যে মানে আগেকার দিনে যে কলসি ব্যবহার হতো আর এপার বাংলার কলসি, দুটো কলসির তফাত হতো। তো এখন এইভাবে যে দেখতে চাইবে মানে লক্ষ্য করতে চাইবে, তার কাছে তার গুরুত্ব থাকবে, এবং সেগুলো অবশ্যই অঞ্চল ভেদে যদি এক একটা করে এরকম একটা প্রশাসনিকভাবে বা ব্যক্তিগত উদ্যোগে যদি সংরক্ষণের একটা জায়গা করা যায়, তাহলে আমরা অবশ্যই সেই অঞ্চলে ঘুরতে গেলে আমরা সেখানকার যে অতীত ঐতিহ্য সেটাকে আমরা জানতে পারবো।
1: এবং ওই সূচি কাজ বা আলপনা এগুলোর মধ্যেও কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য থাকে,
2: অনেক অনেকটা পার্থক্য থাকে, অনেকটা পার্থক্য থাকে।
1: এবং মাটির কথা এলো, একটু মাটির কথাতেই আসি। গ্রাম তো আমাদের একেবারে সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, গ্রামকে বাদ দিয়ে ভাবতে চাইলে বোধ হয় আমরা পিছিয়ে পড়ব। সেক্ষেত্রে বাংলার বৃহত্তর গ্রামীণ আর্কাইভের কি অবস্থা, সেখানে কি কিছু কাজ হচ্ছে?
2: সেখানে কিছু কাজ হচ্ছে বলতে অনেকগুলো জায়গা আছে যেগুলো বিচ্ছিন্নভাবে হয়তো ব্যক্তিগত সংগ্রহ থেকে আর্কাইভ হয়েছে বা প্রশাসনিক কিছু। আপনি দেখুন না আজকে যে লাইব্রেরিগুলোর অবস্থা, শহর থেকে নগর থেকে একটু বেরিয়ে শহর, তারপরে মফস্বল, গ্রাম, কত লাইব্রেরি বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং আর্কাইভ বা মিউজিয়ামের অবস্থা মানে সেরকম তো ছিলই না, কিন্তু এগুলোর তো প্রয়োজন আছে। এবং একটা জিনিস আপনি চোখের সামনে থেকে দেখছেন, এই যে আজকে আমি আকাশবাণীতে বসে কথা বলছি, ঢুকতে গিয়ে ওখানে যে ডবল বাসটা ছিল বা চেলোটা ঝুলছে, একে যে প্রত্যক্ষ করা, এইটা কি ইন্টারনেটে হয়, এটা কি গুগলে হয়? ওই ডবল বাসটা হয়তো মহিষাসুর মর্দিনীতে বেজেছিল, রায়চাঁদ বড়াল হয়তো ডিরেকশন দিচ্ছিলেন তার। তো এই যে ফিলটা, এই যে উপলব্ধিটা, অনুভূতিটা, এইটা আমাদের গ্রাম বাংলার কত রকম রান্না বান্না যেগুলো হারিয়ে যাচ্ছে, যেগুলো হারিয়ে যাচ্ছে, আমরা নিজেদের যে খাদ্যখানা, পোশাক, এই জায়গাগুলো,
1: সেগুলোকে
2: সেগুলোকে সংরক্ষণ করা দরকার।
1: এবং আমি
2: বাঙালির তো আর কিছু মানে থাকছে কি, মানে আমরা

0: আমাদের কোনো পোশাক নেই, আমাদের কোনো খাবার নেই, আমাদের গৃহসজ্জা নেই। আমরা শান্তিনিকেতনে দেখতে পারি যে রবি ঠাকুর সারা পৃথিবী ঘুরেছেন, সকল জায়গা থেকে তার রসদ সংগ্রহ করেছেন, কিন্তু তার মধ্যে একটা কোথাও ওই মেঠো আমার গ্রাম বাংলার ছোঁয়া থাকছে।
1: ঠিক, প্রত্যেকটা একেবারেই তাই। এবার সেখান থেকেই বলছি যে শহর ছাড়া মানে সেইভাবে কি আমার আগামী প্রজন্ম গ্রামের দিকে উৎসাহিত হচ্ছে এই আর্কাইভগুলো আবার নতুন করে গড়ে তোলার জন্য? সেরকম যেহেতু আপনি এই কাজের সঙ্গে একেবারে নিবিড়ভাবে জড়িয়ে রয়েছেন,
0: এখন দেখুন এখনকার ছেলেমেয়েদের একটা যেটা প্রবণতা হচ্ছে যে তাদের মধ্যে ওই যেটা আপনি প্রথমেই বললেন সেলফির একটা ব্যাপার, যে তাদের মধ্যে সেই অপেক্ষাটাকে আমরা কম দেখতে পাচ্ছি, কিন্তু এটা তাদের কোনো সমস্যা নয়, এটা তাদের দুটো জেনারেশন চারটে জেনারেশন আগের মানুষজনদের সমস্যা। তাদের যদি দেখানো যায় এবং উপলব্ধি করানো যায় তারা কিন্তু গ্রামে যাবে, এবং আমরা বলি যে শহর থেকে যদি একটু গ্রামের দিকে যাওয়া যায়, আসলে গ্রাম থেকেই আমরা শহরের দিকে বারবার এই ফিরে ফিরে এসেছি এবং গ্রামই শহরকে সবসময়ের জন্য সমৃদ্ধ করেছে। আমরা যে চালটা খাই এটা কি শহরে উৎপাদন হয়? আমরা যা কিছু করি, এই যে পোশাকটা পরে আছি, এটা কি শহরে উৎপাদন হয়? এর বেশিরভাগটা তো গ্রাম ভিত্তিক বিষয় সব কিছু। সুতরাং আজকের জেনারেশন তাদেরকে এদিকে উৎসাহ দিতে হবে এবং বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে সরকারিভাবে বেসরকারিভাবে। গ্রাম বাংলা যেসব মেলা হয়, উৎসবগুলো হয়, এগুলোকে আরও বেশি করে প্রচারের আলোতে নিয়ে আসা, সেগুলোর মধ্যে অনেক বেশি, এখন যেরকম গ্রামের মেলাতে গেলে কমে গেছে এগুলো, যে গ্রামীণ সংস্কৃতির সাথে কিছুক্ষণ আগে বলছিলাম যে মাটির পুতুল, কাঠের পুতুল, গালার পুতুল, এই যেসব শিল্পীরা এখনো বেঁচে বর্তে আছেন তাদেরকে উৎসাহ দিতে হবে, তাদেরকে প্রমোট করতে হবে। আমাদের যাদের কাছে সামান্যতম রোজগারের জায়গাটা খুব স্থিতিশীল, সেখান থেকে দাঁড়িয়ে তাদেরকে যদি আমরা কিছু সাহায্য করতে পারি, সেখান থেকে তাদের দিয়ে সেই সব পুরনো ঐতিহ্যগুলোকে আবার নতুন করে তৈরি করা, সেগুলোকে শুধু শহরের বাবুদের বাড়িতে শোকেসে সাজানোর জন্য নয়, সেগুলো সাধারণ মানুষের মধ্যে কত রকম প্র্যাকটিস করা যায়। আপনি আগেকার দিনে আমরা যখন কোনো কারুর জন্মদিনে যেতাম, কোনো একটা শুভ অনুষ্ঠানে যেতাম, বিয়ে বাড়িতে যেতাম, তখন আমরা বই উপহার দিতাম, কোনো বিশেষ জায়গার কোনো নিদর্শন, কোনো একটা মাটির পুতুল বা একটা ছবি, এগুলো উপহার দিতাম। এগুলো এখন সেগুলো আমাদের অনেক ক্ষেত্রে শুনি যে এরা কোথাও সম্মানে বাঁধে, যে আমার আমার স্ট্যাটাস সিম্বল হয় না সেটা, কেন আমি কী দিচ্ছি তার উপর দাঁড়িয়ে আমার পরিবারের সেই স্ট্যাটাসটা বোঝায়, কিন্তু আসলে তা নয়।
1: উপহারের সঙ্গে মূল্যের একটা
0: সংযোগ ঘটে গেছে। তো সেইভাবে যদি আমরা এটা তৈরি করতে পারি যে আমরা গ্রামীণ জিনিসগুলোকে সেগুলোকে এনে, কত রকম ধান আছে, কত রকম, তো সেগুলোকে যদি আমরা প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত যা যা হয়েছে, এক একটা জায়গায় যেরকম যেরকম চাষ আবাদ হয় বিভিন্ন শস্যের, সেগুলোকে নিয়ে যদি সরকার থেকে উদ্যোগ নিয়ে একটা কোনো সংগ্রহশালার কথা ভাবেন, সেখানে যারা ছেলেমেয়েরা আছে তাদেরকে উৎসাহ দিয়ে লেখাপড়ার জায়গাটার উপর গুরুত্ব দেওয়া, যেমন আমাদের এখানে আর্কাইভ নিয়ে তো সেই অর্থে কোনো কোর্সও নেই, কোনো নেই, মিউজিওলজি নিয়ে আছে, মিউজিওলজি নিয়ে আছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে, কিন্তু সেখানে আর্কাইভের পোর্শন হয়তো খুবই সামান্য, সংরক্ষণের জায়গা খুবই সামান্য, বা এখন নতুন সিলেবাসে আদৌ আছে কি না আমার জানা নেই। তো এখন এইগুলো নিয়ে ভাবতে হবে, বিভিন্ন রকম সেমিনার করতে হবে, ওয়ার্কশপ অ্যারেঞ্জ করতে হবে, কিভাবে সংরক্ষণ করা যায়, কি কি বিভিন্ন বস্তু সংরক্ষণে বিভিন্ন রকম নিয়ম আছে সেগুলোকে জানাতে হবে, তার জন্য এক্সপার্টদের আনতে হবে। সরকারি উদ্যোগটা খুবই জরুরি এর জন্য।
1: একটা আর্কাইভ যদি কেউ করতে চায় তাহলে তার কি কি বিষয়ের উপরে নজর রাখা উচিত?
0: বিষয়ের উপর নজর বলতে প্রথমত সে যা ভালোবাসে সেটাই তার বিষয় হবে আর্কাইভ করতে। আর অবশ্যই একটা জায়গা দরকার সংরক্ষণের, সংরক্ষণ করার ওই যেটা বললাম শিক্ষাটার প্রয়োজন, যে কিভাবে সংরক্ষণ করতে হয় সেগুলো, এবং শুধু সেটাকে সংরক্ষণ করা সংগ্রহ করা নয়, তাকে প্রথম থেকেই ভাবতে হবে সেটাকে মানুষের মধ্যে আবার ছড়িয়ে দিতে হবে, তার ব্যবস্থা নেওয়া।
1: এই যে বলছেন আমাদের আগামী প্রজন্মের কাছ থেকে অনেক কিছু, আমাদের শিল্প সংস্কৃতি সত্যি সত্যি অনেকটা হারিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই যুব সমাজকে আমরা এই দিকে যদি টানতে চাই, অর্থাৎ সংস্কৃতিমুখী করে তুলতে চাই।

0: ক্ষেত্রে তো আর্কাইভে সত্যি একটা বড় ভূমিকা রয়েছে, সেটা কিভাবে করতে পারি?
1: সেটা এই উদ্যোগগুলো নিতে হবে, এই ওয়ার্কশপের মাধ্যমে বিভিন্ন রকম শিক্ষামূলক কোন উদ্যোগ।
0: ধরুন আপনি তো একটা আর্কাইভ আপনি নিজে চালাচ্ছেন, সেক্ষেত্রে ধরুন এরকম যারা আরো রয়েছেন তাদের সঙ্গে একসাথে মিলিতভাবে বিভিন্নভাবে আমরা যদি সেটাকে নিয়ে সকলের কাছে সচেতনতামূলক কিছু অনুষ্ঠান বিভিন্ন জায়গায় করতে পারি, সেখান থেকে কি কিছু হতে পারে?
1: হ্যাঁ, এই যেমন আপনারাই আজকে যে অনুষ্ঠানটা করছেন এটা অনেক মানুষের কাছে পৌঁছাবে, আর্কাইভের গুরুত্বকে সেখানে পৌঁছে দেবে। বিভিন্ন রকম এক্সিবিশনের আয়োজন করা যেতে পারে, সেমিনারের আয়োজন করা যেতে পারে। আমি বললাম আগেও যে ওয়ার্কশপ খুব ইম্পর্টেন্ট।
0: আপনাদের দিক থেকে কি সেরকম কিছু করা হচ্ছে?
1: হ্যাঁ, আমরা রেগুলার করি সেটা।
0: আচ্ছা,
1: মানে প্রত্যেক মাসে করি।
0: সেক্ষেত্রে যদি আপনাদের সঙ্গে কেউ যুক্ত হতে চান কিভাবে হবে?
1: আমাদের সঙ্গে আমাদের একটা ওয়েবসাইট আছে, jeevansritiarchive.com। এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের যোগাযোগ পেয়ে যেতে পারেন, তার মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করে যুক্ত হতে পারেন।
0: আর এবারে যে বিষয়টার মধ্যে আসবো, আপনি বলছিলেন যে আমাদের পশ্চিমবঙ্গে সত্যি কি একেবারে এই নিয়ে কোনো পড়াশুনো নেই?
1: সেগুলো খুব মানে তার প্র্যাকটিক্যাল জায়গা খুব কম। সেইটা এখনো পশ্চিমবাংলায় আমার খুব সন্দেহ আছে, আছে বলে মানে নেই, আমি আমি মনে করি নেই।
0: মানে ভারতবর্ষের প্রেক্ষিতে সেই পড়াশোনা করার জায়গা রয়েছে, কিন্তু আমার রাজ্যে সেই সুযোগটা বোধ হয় আজকের দিনে দাঁড়িয়ে একটুখানি কম।
1: এবং আমি প্রথমেই যেটা বললাম যে আমাদের মনটাকে তৈরি করতে হবে, এইটা ঘর থেকে হয় আসলে। এই সংরক্ষণের যে জায়গাটা, এই ভালোবাসা, এটা ঘর থেকে হয়
0: একেবারেই।
1: আমাদের তো এখন এই জায়গাটা প্রথমেই হয়ে গেছে যে আমরা আমরা জবে থেকে ওই ইউজান থ্রো পেন ব্যবহার করতে শিখেছি, তবে থেকেই ওই সংরক্ষণের জায়গাটা হালকা হয়ে গেছে। আগে একটা কলম আপনি ভাবুন না, আপনার ঠাকুরদাই ব্যবহার করেছে একটা ফাউন্টেন পেন, আপনি মাধ্যমিক দেওয়ার পরে আপনার বাবা বলেছিল যে তোমাকে ওই ফাউন্টেন পেনটা দেব, আপনার অপেক্ষা ছিল ক্লাস ফাইভ থেকে মাধ্যমিক পর্যন্ত।
0: আপনি পেজা শাড়ির কথা বলছিলেন, এই কথাতে যেটা স্মৃতিতে উঠে আসলো যে সত্যি করেই না আমরা ভীষণ অপেক্ষা করতাম যে কবে মা ওই ট্রাঙ্কটা খুলে বার করবেন, ঠাকুমার একটা শাড়ি বেরোবে, কে দিদিমার একটা শাড়ি বেরোবে। শাড়িটা হয়তো পরা যায় না, কিন্তু তবুও ইচ্ছে হতো যে ওই শাড়িটা একবার পরে কোথাও যাই। সত্যি এই অপেক্ষার বড় অভাব হয়ে উঠেছে এখন, একদমই তাই। এবং এই অপেক্ষাটা নতুন করে তৈরি হোক, এই যে কোথাও থেকে গিয়ে কারুর বাড়ি থেকে গিয়ে যেখানে হয়তো খুব সুন্দর সুন্দর নকশি কাঁথা আছে, বা কারুর বাড়িতে হয়তো খুব সুন্দর ফোঁড় তোলা আসন রয়েছে, যে আসন তো আমরা ভুলেই গেছি একেবারে, তো সেখান থেকে যদি আমাদের সেটা চোখে ভালো লাগে, সেটা শুধু ছবি তুলে পোস্ট করা ছাড়াও আমরা যদি নিজেদের উদ্যোগে কিছু একটা করতে পারি, একটা সংগ্রহশালা বানাতে পারি, সেটা হোক না খুব একেবারেই গ্রামের একেবারেই পাড়া ভিত্তিক হোক বা একেবারেই খুব গ্রাম ভিত্তিক হোক, কিন্তু চেষ্টাটা যদি আবার করা যেতে পারে, সেভাবে কি এগোনো যায়?
1: একদমই ঠিক, মানে এটাই দরকার যে প্রত্যেকটা বাড়ি, মানে মানে আপনার এই সচেতনতা আছে, আমার আছে, ও মানে আমাদের উল্টো দিকে আরও একজন মানুষের আছে, তারা তাদের ঘর দিয়েই কাজটা শুরু করতে পারে এবং ঘরের জিনিসপত্র নিয়েই শুরু করতে পারে এবং সেখানে তার পরিচিত দশজনকে ডেকে আনতে পারে, সেটা নিয়ে আলোচনা করতে পারে, তর্ক করতে পারে। আমি সেইভাবে শুরু করেছিলাম জীবনশ্রীতে, আমি দশটা বই, চারটে ডাক টিকিট এইভাবে জোগাড় করে আমি সেগুলো নিয়ে দশজন বন্ধুকে ডাকলাম, পাড়ার দুজন সিনিয়র লোককে ডাকলাম, আলোচনা হলো, চা বিস্কুট খাওয়া হলো, এই করতে করতে আজকে ২৪ বছরে জীবনস্মৃতি এসে দাঁড়িয়েছে। যখন আমাদের কলকাতাতে একটা জায়গা তৈরি হয়েছে এবং সেই জায়গা আমরা উপহার হিসেবে পেয়েছি, একটা ২০০০ স্কোয়ার ফিটের একটা স্পেস, আর আমাদের নিজস্ব যে জায়গা ছিল, আমারই আমার মায়ের দেড়খানা ফ্ল্যাট, মানে একটা প্রায় ৯৫০ স্কোয়ার ফিট, একটা ৩০০ স্কোয়ার ফিট, এটা আমরা পুরোপুরি আর্কাইভকেই আর্কাইভ করবো বলেই ভেবেছি।
0: উঠলই যখন এই কথা, তাহলে একটুখানি যদি একেবারে জন্মলগ্ন থেকে কোথা থেকে শুরু হলো, কিভাবে এই ২৫টা বছরের পথ চলা এবং আজকে আপনার সংগ্রহে কি কি আছে, কিভাবে কাজ করছে সেটাও যদি একটু বলেন।
1: আমার মনে আছে আমার ২০০২-২০০১ আমি একটা প্রদর্শনী করব, বিভিন্ন পত্রপত্রিকা থেকে ছবি কেটে কেটে কোলাজ বানিয়েছিলাম, সেই সময়কার যা যা ঘটনা আমাদের পশ্চিমবাংলায় ঘটছে এবং দেশ দুনিয়াতে ঘটছে। তো আমি গিয়েছিলাম

গগনেন্দ্র প্রদর্শনশালা ভাড়া করতে আমরা আমি গিয়েছিলাম যে এরকম একটা এক্সিবিশন করব। তখন ওরা আমাকে বলেছিল যে আপনি কোন আর্ট কলেজ থেকে আসছেন এবং আপনাকে আপনার কাছে কারোর কোনো চিঠি আছে রেকমেন্ডেশন, তাই বললাম না। তো এইটা থেকে আমার শুরু হয়েছিল যাত্রা। এবং আমি হিন্দমোটরে থাকতাম, হিন্দমোটর থেকে তারপরে চার

0: পরিচয় হয় এবং তারপরে আজকে এসে দাঁড়িয়ে আমার অনেক মাঝখানে অনেক রকম দিক দিয়ে জল বয়ে গেছে। এখন আমাদের যে সংগ্রহশালা সেইখানে মৃণাল সেনের গোটা সংগ্রহটা রয়েছে, বুদ্ধদেব দাশগুপ্তের সংগ্রহ রয়েছে, গৌতম ঘোষের সংগ্রহ রয়েছে, সৌমেন্দু রায়ের সংগ্রহ রয়েছে, সিনেমার বিভিন্ন ব্যক্তিত্ব যেমন সুব্রত মিত্র, বংশী চন্দ্রগুপ্ত, তরুণ মজুমদার, তপন সিংহ, এদের সব সংগ্রহ আমরা সংরক্ষণের কাজ করছি। এছাড়া আমাদের সংগ্রহে রয়েছে রবীন্দ্রনাথের গানের সংগ্রহ, গানের শিল্পীদের সংগ্রহ, নজরুলের গানের শিল্পীদের সংগ্রহ, এগুলো আমাদের বছর ধরে ধরে আছে। যেমন রবীন্দ্রনাথের গানের শিল্পীদের আমাদের কাছে রেকর্ডের সংগ্রহ আছে 1905 থেকে 1941, তারপরে হচ্ছে 1942 থেকে 2002, মানে কপিরাইট উঠে যাচ্ছে। নজরুলের গানের শিল্পীদের সংগ্রহ, গানের সংগ্রহ, নজরুলের গান আমরা যতদূর জেনেছি 1925 প্রথম রেকর্ডবদ্ধ হয়, 1925 থেকে 1942 আমাদের কাছে প্রায় 1600 নজরুলের গানের সংগ্রহ রয়েছে, যেগুলোকে আমরা আদি রেকর্ড বলছি। শুধু গানের সংগ্রহ নয়, সেই সময়কার এই যে সময়টা বলছি, সেই সময়টা গান বিষয়ক যেসব পত্র পত্রিকা, স্বরলিপি, বিভিন্ন রকম গান সম্পর্কিত গ্রন্থ, প্রাচীন গ্রন্থ, তাছাড়া ওই সময়কার অনুষ্ঠান যেসব হতো তাতে খুবই গুরুত্বপূর্ণ সব পুস্তিকা প্রকাশ পেত, বিভিন্ন লেখা তার সঙ্গে গান অনুষ্ঠান সূচি থাকত, এগুলোর সংগ্রহ, শিল্পীদের ছবি, তখনকার দিনে ছবি পাওয়া খুব মুশকিল, তো শিল্পীদের ছবি, তাদের শিল্পীদের সম্পর্কে তাদের একটা ছোট করে হলেও এক পৃষ্ঠার একটা জীবনী, যে বিষয় নিয়ে আমরা কাজ করছি। ধরুন রবীন্দ্রনাথের গানের শিল্পী, সে তিনি হয়তো সারা জীবন রবীন্দ্রনাথের গান গেয়েছেন, কিন্তু তার প্রথম রেকর্ডটা যখন উনি করেন তখন নজরুলের গান দিয়ে, এই রকম এই এই যে তথ্যগুলো, এইগুলোকে আমরা সংরক্ষণ করেছি। গান ছাড়া আমরা তো আগেই বললাম যে পুতুলের সংগ্রহ রয়েছে আমাদের কাছে, পত্রপত্রিকা এবং বই মিলিয়ে প্রায় আমাদের 24,000 সংগ্রহ রয়েছে, পত্রিকার সংগ্রহ আমাদের 1880 সাল থেকে রয়েছে, এই রকম।
1: বেশ, আসলে কি হয়, কথা যখন এইসব বিষয় নিয়ে ওঠে তখন ওই রকমই মানে শেষ করতে আর ইচ্ছে করে না, কোথাও যেন একটা মোহ আবিষ্ট হয়ে পড়ে যায়, কিন্তু সময় তো বলে শেষ করতেই হবে, তাই আমাদের শেষ করতেই হবে। বন্ধুরা, আমি জানি না আজকের অনুষ্ঠান আপনাদের কতটা ভালো লাগলো, তবে আমার মনে হয় যারা ওপার থেকে আমাদের গলা শুনছেন তাদেরও স্মৃতিতে কিন্তু অনেক ছবি ভেসে উঠলো, অনেক গন্ধ ছপ করে নাকে উঠে আসলো। আমরা আজকে কথা বলছিলাম গ্রামীণ ক্ষেত্রে সংরক্ষণাগারের গুরুত্ব এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে খুব সুন্দর করে আজকের আলোচনা যিনি সাজিয়ে দিলেন তিনি হলেন জীবন স্মৃতি আর্কাইভের প্রতিষ্ঠাতা, প্রদর্শনী কিউরেটর এবং স্বাধীন সাক্ষ্যচিত্র পরিচালক অরিন্দম সাহা সর্দার। অরিন্দমবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আকাশবাণী স্টুডিওতে এসে এত সুন্দর করে পুরো বিষয়টা তুলে ধরার জন্য।
0: নমস্কার।
1: আর বন্ধুরা, আমিও বিদায় নিচ্ছি, আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। নিশ্চয়ই কথা হবে আবারও অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।
2: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
3: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
4: আমি ডক্টর বারিন রায় বলছি, আপনারা দাঁতের অবহেলা করবেন না, দাঁতের যত্ন

0: নিন, আপনার শিশুর যত্ন নিন এবং শিশুর দাঁতের দিকে নজর দিন। আর এটা ভাববেন না দুধে দাঁত পড়ে যাবে, দুধে দাঁতকে অবহেলা করবেন না। আমরা বলি দুধে দাঁত তো পড়ে যাবে, অত ভেব না, এ কথা যে বলে বলুক, কানে নিও না। শিশুর দিকে নজর দেওয়া উচিত বাবা মার, দুধে দাঁতের অবহেলা কখনো নয়। আর দুধে দাঁতের যত্ন নেওয়া প্রত্যেক বাবা মার কর্তব্য। দাঁত দুবেলা মাজুন রাতে শুতে যাওয়ার আগে, সকালে ঘুম থেকে উঠে না পারেন অন্তত সকালে প্রাতরাশ করার পর নিশ্চয়ই দাঁত মাজবেন, কেননা তারপরে অনেকক্ষণ আপনি আর দাঁত মাজবেন না। প্রাতরাশ সেরে দাঁত মেজেই তারপর বাড়ি থেকে বেরোবেন, আবার রাত্রে শুতে যাওয়ার আগে দাঁত মাজবেন। এইটাই হচ্ছে প্রাথমিক কর্তব্য আপনার। দাঁত সুস্থ রাখতে গেলে এবং মুখের স্বাস্থ্য বজায় রাখতে গেলে আপনার দাঁত ঠিক রাখা প্রয়োজন।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
3: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়, খরচ কমান বৃক্ষ নয়, ময়লা সরান সবুজ নয়।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।
4: এখন শুনবেন রামায়ণ গান, পরিবেশনায় কৃষ্ণা দাস ও সহশিল্পী বৃন্দ। আজকের বিষয় শ্রীরামচন্দ্র ও গুহকের মিলন।

চৌদ্দ বৎসর পিতৃসত্ব পালন করে বনবাস হতে ফিরে চলেছেন এই অযোধ্যা হয়ে, সঙ্গে মহাবীর মারুতি আর অন্যান্য সকলে। সম্মুখে চণ্ডাল পল্লী, ওই চণ্ডাল চণ্ডালিনী গণের কণ্ঠে ধ্বনিত হয় সকরুণ সুর।

পাচ্ছ সমাজ কথিত চণ্ডাল জাতি, অস্পৃশ্য ঘৃণ্য জাতি, সমাজে যাদের ছায়া স্পর্শে স্নান ও অঙ্গ স্পর্শে প্রায়শ্চিত্তের বিধান, তাই তারা সমাজে স্থান না পেয়ে শিক্ষা ও সভ্যতা অর্জনে বঞ্চিত। কিন্তু তাদের অন্তর যে কতখানি নির্মল পবিত্র তা বুঝেছিলেন অন্তর্যামী শ্রীরামচন্দ্র। নিষাদ রাজ গুহক চণ্ডালের ভালোবাসায় মুগ্ধ হয়ে তাকে মিতা বলে দিয়েছিলেন আলিঙ্গন। আবার যখন বনবাসে গিয়েছিলেন চণ্ডালগণকে বলে গিয়েছিলেন, আমি 14 বৎসর পরে যখন অযোধ্যায় ফিরে যাব তখন তোমাদের দেখে যাব, দেখা দিয়ে যাব। 14 বৎসর পার হয়ে গেছে, আসতে একটু বিলম্ব হচ্ছে, তাই চণ্ডাল চণ্ডালিনীগণ অধৈর্য হয়ে কাতর স্বরে রামচন্দ্রকেই ডাক

নিষাদ রাজগুহক বৃক্ষের তলায় রামচন্দ্রের পথপানে চেয়ে বসে আছি অনাহারে, প্রেমে গদ গদ হয়ে ভক্তিভাবে মিশা।

রামা, রামা মিতা রে, তোর তো 14 বছর পিতৃসত্ব পালন করা হয়ে গেছে মিতা, তুই এখনো কেন আসছিস না রে? আমি যে তোর পথ চেয়ে বসে আছি, কখন আসবি, কত দিনে তোর দেখা পাব? ওরে রামা মিতা, ওরে মিতা নিশিতা, ওরে লক্ষাই ভাই, সমাজ আমাদের ঘৃণা করে রে, তোরা যেন ঘৃণা করে অন্য পথে অযোধ্যায় চলে যাস নে মিতা। তা যদি যাস তাহলে জানবি তোর এই গুহক মিতা গঙ্গায় ঝাঁপ দিয়ে মরে গেছে।

রামা অন্য পথে অযোধ্যায় চলে গেছে। সমাজ আমাদের ঘৃণা করে, রামাও আমাদের ঘৃণা করল। রামা রামা, তুইও আমাদের ঘৃণা করে অন্য পথে অযোধ্যায় চলে গেলি। ওরে রামা, তাই যদি যাবি তবে কেন তোর শান্ত শীতল বক্ষে টেনে নিয়ে আমাকে মিতা বলে আলিঙ্গন দিয়েছিলি? ওরে সর্বনাশা, কেন করেছিলি আমার এই সর্বনাশ? যা যা যা, তোকে আর আসতে হবে না, তোকেও তো সমাজ নিয়ে থাকতে হবে। কেন তুই আমাকে ভালোবেসে সমাজে ঘৃণার পাত্র হবি? না, তোকে আর আসতে হবে না, আর এলেও তুই আমার দেখা পাবি না। এমন সময় গুহকের মাতা বৃদ্ধা চলিতে না পারে, পুত্র পাশে মুড়ি লইয়া আসে ধীরে ধীরে। গুহক গুহক, বাবা তুই কি ঘরে যাবি না রে? কিছু খাবি না? কদিন তো গাছের তলায় বসে আছিস। বাবা এই নে, খা মুড়ি খা, আমি তোর জন্য মুড়ি এনেছি বাবা। আরো শোন, 14 বৎসর পার হয়ে গেছে রে, রামা এবার আসবে। মা মা, রামা মিতা আর আসবে না, মা আসবে না। রামা আসবে না? কেন রে, কেন আসবে না? কি হয়েছে তার? ভালো আছে তো? মা, রামা মিতা আমাদের ঘৃণা করে অন্য পথে চলে গেছে অযোধ্যায়। কি বললি? রামা অন্য পথে চলে গেছে অযোধ্যায়? ওরে, সে যে আমাকে বলে গেল 14 বৎসর পরে তোমার হাতে মুড়ি খেয়ে যাব। তাই তো আমি ভেটুকের মুড়ি উলিধানের খই ভেজে রেখেছি রামাকে খাওয়াবো বলে। সে আসবে না, খাবে না, আমাকে মা বলে ডাকবে না? সেই বৃদ্ধার বাৎসল্য প্রেমে লাগলো দুরন্ত আঘাত, শিরে হাত দিয়ে বসল ভূমিতে। ক্রমশ এই দুঃসংবাদ ছড়িয়ে পড়ল সমগ্র চণ্ডাল পল্লীতে। চণ্ডালগণ ছুটে ছুটে আসছে, হাহাকার করে অধৈর্য হয়ে বলে, রামা মিতা আমাদের ঘৃণা করে অন্য পথে চলে গেছে, গুহকের কাছেই আসছে। আর রামচন্দ্রকে দেওয়ার জন্য যে প্রীতির বস্তু রেখেছিল সেগুলি হাতে করে নিয়ে আসছে।

বুহক আর ধৈর্য রাখতে পারল না, ছুটে গেল গঙ্গার জলে ঝাঁপ দিয়ে মরবার জন্য। বলল, রামা রামা মিতা, তুই এলি না, তোকে আর আসতে হবে না, আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে মরে যাব। ওরে রামা।

শ্রীরামের উপর অভিমান করে সত্যই কি গুহক চণ্ডাল গঙ্গায় ঝাঁপ দেবে? না না, যাদৃশী ভাবনা আদর্শ সিদ্ধির ভবতি তাদৃশী, ওই তো তার অদূরে সুমধুর কণ্ঠস্বর শোনা যায়।

0: চণ্ডালিনীগণ আনন্দে মগন, চণ্ডাল পল্লীবাসীগণ সবাই মিলে ছুটে এলো হনুমানের কাছে। হনুমানকে ঘিরে দাঁড়ালো আর অনুরাগ ভরে বলতে লাগলো,
1: কে রে, কে কে তুই ভাগ্যবান রে, আমাদের রামামিতার নাম গাইছিস, কে কে তুই, আমাদের রামামিতা কোথায় আছে জানিস রে, কেমন আছে রে, কবে আসবে রে, যদি জানিস তবে বল না রে। হনুমান বুঝে নিল এরাই শ্রী রামচন্দ্রের প্রিয়জন, তাই বলল, বলবো বলবো, নিশ্চয় বলবো, তবে তার আগে তুমি আমায় আলিঙ্গন দাও। গুহকের বুকে নিয়ে আলিঙ্গন দিল, প্রেমাবেগে হনুমানের আঁখি ছল ছল। সীতারাম সীতারাম বলে সর্বজন, জঙ্গল পল্লীবাসীগণে আনন্দে মগন। শোনো গুহক, আমি বুঝেছি তোমাদের অন্তর রাম প্রেম বন্যায় থই থই, তোমরা রাম দর্শন আকাঙ্ক্ষিত। শোনো, এইখানেই থাকো, কিছুক্ষণ পরে রাম দর্শন পাবে, নয়ন ভরে দর্শন করবে, কেমন? আমাকে আবার অযোধ্যায় যেতে হবে, খুল্লতা তো ভরতকে সংবাদ দেওয়ার জন্য। ওই তো বাবা রামচন্দ্র এসে পড়েছে, রথের পতাকা দেখা যাচ্ছে, জয় রাম জয় রাম। সকলে ছুটে চলল রামচন্দ্রকে দর্শন করবার জন্য। আকুল হয়ে গুহক চণ্ডাল বলে,

ও চণ্ডাল পল্লীবাসীগণ প্রেমাপ্লুত হয়ে ছুটে চলল রামচন্দ্রের কাছে। শ্রীরাম আসছেন দেশে, পড়ে গেল সারা ঝাঁ গড় গড় বাদ্য বাজে নাচে চণ্ডাল পাড়া। তাদের বাঁশি ও মাদলের ধ্বনিতে স্বাগত অভ্যর্থনা জানাতে লাগলো। ছুটে গিয়ে গুহক চণ্ডাল রামের চরণে পড়িল, গুহকের বুকে নিয়ে রাম আলিঙ্গন দিল। গুহক কেমন আছো, কেমন আছো মিতা, কথা বলো। ও কি অমন করে চেয়ে আছো কেন, কেমন আছো বলো। হায় ভক্ত আর কি উত্তর দেবে, রামের ভালোবাসায় সে মুগ্ধ। বেশ কিছুক্ষণ পরে বললো,

0: শ্রী রামচন্দ্র শুধু কি গুহককেই ভালোবাসতেন?
1: না,
0: চণ্ডাল পল্লীবাসী সবাইকেই সমান ভালোবাসতেন, তাই অন্যান্য সকলে তাদের সেই প্রীতির বস্তু, সেই কাঁচা কলা পোড়ানো, পুঁথির মালা, ভেটুকের মুড়ি, এই সকল এনে রামচন্দ্রকে দিচ্ছে, আর রামচন্দ্র হাসি মুখে সেগুলি গ্রহণ করছেন। ঠিক সেই সময় দেখা গেল গুহকের মাতা বৃদ্ধা তার অঞ্জলি বোঝাই করে মুড়ি আনছে রামচন্দ্রকে দেওয়ার জন্য। এসে বলছে, বাবা রাম রাম, আমার হাতে দুটি মুড়ি খাও বাবা, নইলে আমার যে মরণ হবে না রে, দাও মা দাও। এই বলে গুহকের মায়ের হাত হতে মুড়ি নিচ্ছেন আর খাচ্ছেন। হাতের আঙুলের ফাঁকা দিয়ে যেগুলো মাটিতে পড়ে যাচ্ছে সেগুলো কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছেন। হায়, সে বড় অপূর্ব শোভা, দর্শনের সৌভাগ্য না হোক, এ শ্রবণ করেও প্রেমে ভরে ওঠে মন। তাই তার শ্রীবদনে উচ্চারিত বাণী, পত্রং পুষ্পং ফলং তোয়ং যৌমে ভক্ত্যা প্রযচ্ছতি তদহং ভক্ত পরিতমস্নামি প্রজতাত্মন। পত্র পুষ্প ফুল ফল যে যাই দিক না কেন, ছুটে যান ভগবান তাঁর প্রীতির বস্তু যেখানে পান সেইখানেই। হে ভগবান, তোমার এই লীলা বুঝবার শক্তি আছে কজনার, একমাত্র তোমার অন্তরঙ্গ ভক্ত ছাড়া। তাই ভক্তগণ বলে,

0: এতক্ষণ শুনলেন রামায়ণ গান, পরিবেশন করলেন কৃষ্ণা দাস ও সহশিল্পী বৃন্দ। আজকের বিষয় ছিল শ্রীরামচন্দ্র ও গুহকের মিলন।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

আকাশবাণী কলকাতা, সমীক্ষা। আজকের শিরোনাম, পালস পোলিও খাওয়ান। লিখেছেন রীনা সামন্ত। অঙ্গবৈকল্য কিশোরীকে দেখে জিজ্ঞাসা করে জানলাম প্রচণ্ড জ্বর, বমি। ডায়রিয়া থেকে ওঠার পর একদিন ডাক্তারবাবুই বললেন ও পোলিও রোগে আক্রান্ত। সে অনেক দিনের কথা, 1954 সালে বিশ্ববাসীর কাছে এলো পোলিও ভ্যাকসিন, আর 1988 সালে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি বিশ্বকে পোলিও মুক্ত করার সিদ্ধান্ত নিল। পোলিও নির্মূল করার বিশ্বব্যাপী এই উদ্যোগটি ছিল এযাবৎকালের বৃহত্তম আন্তর্জাতিক রোগ নিয়ন্ত্রণ প্রচেষ্টা। হাসপাতাল, হেলথ সেন্টার, ক্লাব, স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, রেল স্টেশন, বাজার, জনসমাগমের সংযোগ

ফলে বছরের নির্দিষ্ট দিনে পোলিও রবিবার উদযাপন হল। মায়েরা, অভিভাবকরা তাদের জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশুদের এনে দুফোঁটা পোলিও টিকা খাওয়ালেন। সেটাই ১৯৯৫ সাল। ভারত নিল পালস পোলিও কর্মসূচি। এই উৎসব সর্বভারতীয় উৎসব হয়ে উঠল। নব উদ্যোগের উদ্দীপনায় জনমানসে বিপুল সাড়া জাগিয়েছিল। প্রতিটি শিশুকে জন্মের পর থেকে ১৫ দিনের মধ্যে জিরো ডোজ পোলিও টিকা খাওয়ানোর সঙ্গে নিয়মিত টিকাকরণে অংশগ্রহণ বাধ্যতামূলক হল। ২০১১ সালে পশ্চিমবঙ্গের হাওড়ায় শেষবারের মতো পোলিও ভাইরাসের সংক্রমণ দেখা দেয়। তাই নিয়মিত টিকাকরণ, পালস পোলিও খাওয়ানো, সঙ্গে AFP কেসের উপর নজর পড়ল প্রবল। এই অ্যাকিউট ফ্ল্যাসিড প্যারালাইসিস বা AFP কেসের নজরদারিতে শরীরের কোনো একটি অঙ্গ হঠাৎ করে দুর্বল হয়ে যাওয়া বা পেশি দুর্বল হয়ে যাওয়ার লক্ষণ প্রকাশ পেলে তার স্টুল পরীক্ষার জন্য পাঠানো এই কর্মসূচির অন্তর্ভুক্ত। ২০১১ সাল, এরপর দেশে আর কোনো পোলিও সংক্রমণ পাওয়া যায়নি। পরপর তিন বছর কোনো সংক্রমণের ইতিহাস না থাকায় ২০১৪ সালের ২৭ মার্চ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কর্তৃক পোলিওমুক্ত দেশ হিসেবে স্বীকৃতি পায় ভারত। ২০১৫ সালে নভেম্বর মাসে IPV বা ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভাইরাস ভ্যাকসিন চালু হয় শিশুদের অতিরিক্ত সুরক্ষার ভাবনায়। আমাদের দেশে নতুন করে পোলিও রোগী না পাওয়া গেলেও ভয় এখনও পুরোপুরি কাটেনি। এই দুরন্ত পোলিও ভাইরাস অনায়াসেই আসতে পারে বিদেশ ভ্রমণের মাধ্যমে। পোলিও মুখে খাওয়ালে এই ঔষধ প্রথমে খাদ্যনালী, তারপর ক্ষুদ্রান্ত এবং আরও পরে রক্তে মিশে গিয়ে শরীরে ক্ষতিকর জীবাণু ধ্বংস করে, যা পোলিও ইঞ্জেকশনের দ্বারা সহজে সম্ভব নয়। এই ভাইরাস মুখ বা দূষিত খাবারের মাধ্যমে প্রবেশ করার পর গলা ও অন্ত্রে অবস্থান করে, বংশবৃদ্ধিও করে, বিশেষ করে মেরুদণ্ড এবং মস্তিষ্কের স্নায়ুগুলোকে আক্রমণ করায় ক্ষতিগ্রস্ত হয়। এর পরিণতিতে বিকলাঙ্গ হয়ে পড়ে শিশু। এবার আমরা ২৮ জুন ২০২৬ পোলিও রবিবার উদযাপন করব। জন্ম থেকে পাঁচ বছর পর্যন্ত সমস্ত শিশুকে দুফোঁটা টিকা অবশ্যই খাওয়াবো বাড়ির সবচেয়ে কাছের কেন্দ্রটিতে নিয়ে গিয়ে। গুরুতর অসুস্থ ছাড়া সমস্ত শিশু এই কর্মসূচিতে সামিল হবে। নারীর স্পন্দনের মতো একই দিনে সমস্ত শিশুকে পোলিও খাইয়ে আমরা ওদের অতিরিক্ত সুরক্ষা দেব। আমাদের ষড়ঋতুর এদেশ বৈচিত্র্য সমৃদ্ধ। শীত আর বর্ষা ঋতু পোলিও ভাইরাসকে বেঁচে থাকতে ও বংশবিস্তারের উপযোগী পরিবেশ দেয়। আজ আমাদের দুয়ারে বর্ষা, তাই পালস পোলিও খাওয়ানোর মতো বিশেষ উদ্যোগকে অবহেলা করার কোনো উপায় নেই, যতই নিয়মিত টিকাকরণ হোক না কেন। এই কর্মসূচিতে অংশগ্রহণ করব, এই হোক অঙ্গীকার। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন রীনা সামন্ত।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। হরিয়ানার গুরুগ্রামে ভারত আজ একাদশতম ব্রিক্স বৈঠকে কেন্দ্রীয় শক্তিমন্ত্রী মনোহরলাল খট্টার বলেছেন, মানব সভ্যতার বিকাশের পাশাপাশি অর্থনৈতিক বৃদ্ধি ও সামাজিক উন্নয়নের ভিত জ্বালানি ক্ষেত্রে নিহিত আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র

দেশে জরুরি অবস্থাকে ভারতীয় ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় বলে বর্ণনা করেছেন। দিনটি আজ সংবিধান হত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন পশ্চিমবঙ্গের কলকাতায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে পড়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11। এদিকে ব্যাপক বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা সহ সংশ্লিষ্ট এলাকা। সরকার পাসপোর্টের নতুন আবেদন বা পুনর্নবীকরণের জন্য অর্থমূল্যের পরিমাণ বাড়িয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে নেতৃবৃন্দ ভেনেজুয়েলা বিধ্বংসী ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় শোক ব্যক্ত করেছেন। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। আসি বিস্তারিত খবরে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। লন্ডনে আজ ব্রিটেন ভারত সপ্তাহের ভারত আন্তর্জাতিক মঞ্চ IGF এর ভাষণে শ্রী গোয়েল বলেন, এই চুক্তি থেকে প্রাপ্ত অর্থনৈতিক সুবিধার পরিমাণ হবে আকাশ ছোঁয়া। উল্লেখ্য, আগামী 15 জুলাই স্বাক্ষরিত হতে চলা ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার অগ্রগতি খতিয়ে দেখতে 3 দিনের সফরে মন্ত্রী ব্রিটেন পৌঁছন। সেটার অধীনে বার্ষিক প্রায় 48 বিলিয়ন পাউন্ডের দ্বিপাক্ষিক বাণিজ্য অংশীদারিত্বকে আরও বাড়াতে এই সুযোগকে কাজে লাগানোর জন্য দুই দেশের ব্যবসায়ীদের প্রতি শ্রী গোয়েল আহ্বান জানান। তিনি বলেন, একাধিক ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা ক্রমশ বেড়ে চলেছে।

0: ব্রিক সভাপতিত্বের অধীনে হরিয়ানার গুরুগ্রামে ভারত আজ একাদশতম ব্রিক শক্তিমন্ত্রীদের বৈঠক আয়োজন করে। মন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শক্তি ও জ্বালানি বিষয়ক মন্ত্রী, উপমন্ত্রী এবং বরিষ্ঠ আধিকারিকরা আন্তর্জাতিক জ্বালানি ক্ষেত্রে উদ্ভূত চ্যালেঞ্জের মূল দিকগুলি নিয়ে আলোচনা করেছেন। এ বিষয়ে সহযোগিতা বাড়িয়ে তোলার ক্ষেত্রেও তাদের মধ্যে কথা হয়েছে। বৈঠকে কেন্দ্রীয় শক্তিমন্ত্রী মনোহরলাল খাট্টার বলেন, মানব সভ্যতার বিকাশের পাশাপাশি অর্থনৈতিক বৃদ্ধি ও সামাজিক উন্নয়নের ভিত জ্বালানি ক্ষেত্রে নিহিত রয়েছে।
1: Excellencies, energy remains fundamental to economic growth, social progress and human development. Affordable, reliable and sustainable energy is indispensable for achieving our developmental aspirations and the sustainable development goals. India assumes the BRICS chairship at a time when the global energy landscape is undergoing a profound transformation.
0: পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী আজ হরিয়ানার গুরুগ্রামে ব্রিক্স শক্তিমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ইরানের পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী পুরী জানান, বৈঠকে দুই নেতা শক্তি ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়িয়ে তোলার বিষয়ে কথা বলেছেন। আলোচনা, অংশীদারিত্ব এবং পারস্পরিক লাভজনক আদান প্রদান বাড়িয়ে তুলতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেছেন তিনি। রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ সংসদ ভবনে 10 জন নবনির্বাচিত ও পুনর্নির্বাচিত সদস্যকে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে রয়েছেন তেলুগু দেশম পার্টির সানা সতীশবাবু, বিজয় চিন্তাকালায়া, বাসাম রামকৃষ্ণা এবং জনসেনা পার্টির লিঙ্গামানিনী রমেশ। এরা সকলেই অন্ধ্রপ্রদেশ থেকে নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে আজ অরুণাচল প্রদেশের বিজেপি সদস্য তাই তাগাগ ও ওড়িশার বিজেপি সদস্য দেবাশিস সামন্ত রায় শপথ বাক্য পাঠ করেন। আজ সংবিধান হত্যা দিবস। 1975 সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ সংবিধানে 352 নম্বর অনুচ্ছেদকে কাজে লাগিয়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবিধান হত্যা দিবসের ওপর লেখা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একটি কবিতার লাইন পাঠ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেছেন, ভারতের জরুরি অবস্থার সময় গণতন্ত্রের ওপর যে বাধানিষেধ আরোপ ও দমবন্ধ করার মতো অবস্থা সৃষ্টি হয়েছিল তারই বহিঃপ্রকাশ এই কবিতা।
2: जब आपातकाल को एक वर्ष हो गया तो अटल जी ने एक कविता लिखी और उन्होंने उस समय की मनस्थिति का वर्णन अपनी कविता में किया है। झुलसाता जेठ मास शरद चांदनी उदार, झुलसाता जेठ मास शरद चांदनी उदार, सिसकी भरते सावन का अंतर्गत रीत गया, एक बरस बीत गया।
3: सीख चो में सिमटा जद किंतु विकल प्राण विहग, धरती से अंबर तक बुझा मुक्ति गीत गया, एक बरस बीत गया, एक बरस।
0: প্রধানমন্ত্রী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামী 27 থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর 2টি জাহাজ অংশ নেবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভারতীয় রেলকে বিভিন্ন ধরনের পণ্য পরিবহনের পছন্দের মাধ্যম হিসেবে গড়ে তুলতে দপ্তরের বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন। সিমেন্ট এবং লবণের মতো পণ্য পরিবহনে সাম্প্রতিক সময়ে বিশেষভাবে তৈরি ওয়াগনের কার্যকারিতা নিয়ে বৈঠকে আলোচনা হয়। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে পড়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় রাষ্ট্রপতি এই মর্মান্তিক ঘটনায় শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানান। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছিলেন। উল্লেখ্য, কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11। গতকাল দুপুরের পর থেকে একটানা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চললেও আজ বিকেলে ঝড় বৃষ্টিতে তা ব্যাহত হচ্ছে। মুহুর্মুহু বজ্রপাত এবং প্রবল বৃষ্টির মধ্যে সর্বোত চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে উদ্ধার কাজ চালু রাখার। এখনও বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা। এদিকে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে আজ দুপুরের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। 2/24 পরগনা এবং কলকাতার বিস্তীর্ণ এলাকা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে। ভেনেজুয়েলার শক্তিশালী জোড়া ভূমিকম্পে সরকারি হিসাব অনুযায়ী এখনও পর্যন্ত 164 জনের মৃত্যু হয়েছে, আহত প্রায় 1,000। যদিও বেসরকারি মতে প্রাণহানির সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে গেছে। সেদেশে কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডলসি রড্রিগেজ বলেছেন, গত রাতে 7.2 এবং 7.5 মাত্রার জোড়া ভূমিকম্পে একাধিক আবাসন ও বহুতল মুহূর্তে ভেঙে পড়েছে। রড্রিগেজ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জাতির উদ্দেশ্যের এক ভাষণে তিনি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পঠন পাঠন এবং জরুরি নয় এমন কার্যকলাপ বন্ধ রাখার কথা জানান। বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্প, ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় শোক ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের এক বার্তায় ভেনেজুয়েলার সরকার ও সেদেশের বাসিন্দাদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। শোক ব্যক্ত করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যান্তেজ, মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লডিয়া শেইনবাম সহ অন্যরা। সরকার 36 পাতার নতুন পাসপোর্ট বা পুনর্নবীকরণের জন্য অর্থমূল্যের পরিমাণ বাড়িয়ে 2,500 টাকা করেছে। আগামী 1 জুন থেকে সংবিধান সংশোধন নীতি কার্যকর হতে চলেছে। আবার পড়ছি, আগামী 1 জুলাই থেকে পাসপোর্ট সংশোধন নীতি কার্যকর হতে চলেছে। এক বিবৃতিতে বিদেশমন্ত্রক জানিয়েছে, নতুন ফি কাঠামোর অধীনে তৎকাল পরিষেবায় নতুন পাসপোর্ট করা বা রিইস্যু করার জন্য 5,000 টাকা মূল্য ধার্য করা হবে। 60 পাতার সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে দিতে হবে 3,500 টাকা। এ ধরনের পাসপোর্ট তৎকাল পরিষেবায় পেতে হলে 6,000 টাকা লাগবে। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 9 ওভার 1 বলে 2 উইকেটে 60 রান করেছে। ফুটবল বিশ্বকাপে আজ ফিলাডেলফিয়া স্টেডিয়ামে কুরাসাও আইভরি কোস্টের বিরুদ্ধে ও ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে জার্মানি ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। গ্রুপ ই-র 2টি খেলাই শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন কলকাতায় নির্মীয়মাণ গুদামের শেড ভেঙে পড়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরে রাত 8:00 অনুরোধের আসর, 8:30 অন্বেষা বিজ্ঞানের খবর, এরপর IISER-এ গবেষণা কর্ম, এ বিষয়ে অধ্যাপক অনিন্দিতা ভদ্রের সাক্ষাৎকার, 8:50 বিধানসভা পর্যালোচনা, 9:00

0: শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অনিন্দিতা দেব। 9:30 নজরুলগীতি শিল্পী পল্টু বিশ্বাস। 9:45 ভজন তৃষা পাড়ুই। 10:00 শ্রবণের স্বাস্থ্য, প্রথমে শুনবেন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে অনুষ্ঠান, এরপর বর্ষাকালের অসুখ বিসুখ, সংকলন রূপময় কোলে। 10:30 লোকগীতির শিল্পী অনিতা পাল। 10:40 অতুল প্রসাদের গান, শিল্পী অসীম কুমার ঘোষ। 11:00 হাওয়াইয়ান গিটার, শিল্পী চিরঞ্জীব চৌধুরী। 11:10 পরম্পরা, শিল্পী হৈমন্তী শুক্লার সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন রত্নাবলী সাহা। সঞ্চয়িত প্রচার তরঙ্গের 8:00 হিন্দি ছায়াছবি গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় দীপা চন্দ, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান প্রসঙ্গে।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11:00। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8:00 আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11:00।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11, আহত আরও 19 জনের SSKM হাসপাতালে চিকিৎসা চলেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকার উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে, গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। এই ঘটনায় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ। রাজ্য সরকার ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে হতাহতদের আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। পূর্ববর্তী সরকারের আমলে বিভিন্ন দপ্তরে হওয়া অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার খতিয়ান প্রকাশ্যে আনতে প্রতিটি দপ্তরের শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আজ বিধানসভায় জানিয়েছেন। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে কলকাতা সহ বিস্তীর্ণ এলাকায় দুপুরের পর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত। পশ্চিমবঙ্গ সরকার জরুরি অবস্থার সময়কালে সত্যাগ্রহীদের রাজ্য সচিবালয়ে যথাযথ সম্বর্ধনা প্রদান করবে। আসছে বিস্তারিত খবরে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11। মৃতরা হলেন জগদ্দলের কৃষ্ণ চৌধুরী ও পাপ্পু কুমার রজক, গাজীপুরের রোহিত চৌধুরী, নদিয়ার কোতোয়ালির চন্দ্রমা চৌধুরী ও রাহুল চৌধুরী, কলকাতার ইকবালপুরের আসগর হোসেন ও গার্ডেন রিচের হাসান ইমাম, দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর সাহিল সরকার ও রানীগঞ্জের নবীন সিং, এছাড়া ঝাড়খণ্ডের ধানবাদের গণেশ কালান্দি ও বিহারের মুঙ্গেরের ঘি কুমারও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা 19, SSKM হাসপাতালে তাদের চিকিৎসা চলেছে। গতকাল দুপুরে এই দুর্ঘটনার পর যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চললেও আজ দুপুরের ঝড় বৃষ্টিতে তা ব্যাহত হয়। বজ্রপাতের জন্য দীর্ঘক্ষণ হাইড্রোলিক ক্রেন ব্যবহার করা সম্ভব হয়নি। ওই গুদামে কতজন কাজ করছিলেন পুলিশ তার কোনো সঠিক হিসেব এখনো পায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকার উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পাণ্ডে কমিটির নেতৃত্ব দেবেন। এছাড়াও আছেন অতিরিক্ত মুখ্য সচিব খলিল আহমেদ, বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা, কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা, পুর প্রশাসক স্মিতা পাণ্ডে সহ আরও 11 জন। কমিটি 7 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে রিপোর্ট পেশ করবে। এদিকে তারাতলার ঘটনায় পুলিশ গতকালই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। মোট 5 জনের নাম ছিল FIR-এ। তাদের মধ্যে প্রধান ঠিকাদার আসগর হোসেনের মরদেহ আজ সকালে উদ্ধার করা হয়। এছাড়াও আরও 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এদের মধ্যে আছে অয়ন ট্রেডার্সের বিল্ডিং সুপারভাইজার মোহাম্মদ গুলজার, এরা গুদামের ছাদ তৈরি করছিল। এছাড়া কলকাতা বন্দরের ওই জমি লিজ নিয়ে যে সংস্থা সেখানে গুদাম তৈরি করছিল সেই বেহরা ব্রাদার্সের মালিক শম্ভুনাথ বেহরাকেও গ্রেপ্তার করা হয়েছে। সংস্থার অন্যতম অংশীদার তার স্ত্রীর খোঁজেও তল্লাশি চলেছে। এছাড়া লোহার কাঠামো প্রস্তুতকারক কমল সামন্ত, শ্রমিক সরবরাহকারী দিবাকর ভাণ্ডারী এবং কলকাতা পুরসভার নকশা অনুমোদনের দালাল আব্দুল হামিদকেও পুলিশ গ্রেপ্তার করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারাতলার ঘটনায় বিধানসভায় আজ বিবৃতি দেন। তিনি মৃতদের পরিবার পিছু 10 লক্ষ এবং আহত প্রত্যেককে 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন।
1: এখন অবধি মোট 29 জনকে উদ্ধার করা গেছে, যার মধ্যে 9 জনকে মৃত ঘোষণা করা হয়েছে। 5 জনের পোস্টমর্টম করে দেহ পরিবারের কে হস্তান্তর করা হয়েছে, বাকি 4টি আন্ডার প্রসেস। 20 জন চিকিৎসাধীন রয়েছে, তার মধ্যে স্টেবল রয়েছেন 15, গুরুতর রয়েছেন 4, একটু আশঙ্কাজনক আছেন আরো 1। মৃতদের

0: তৃণমূল কংগ্রেস পরিচালিত কলকাতা পুর বোর্ডকে দায়ী করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, সংশ্লিষ্ট ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রে গুরুতর অনিয়ম হয়েছে। তার দাবি, কাঠামোগত ত্রুটি থাকা সত্ত্বেও নির্মাণ পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়দের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন শ্রী মোদী। তারাতলায় নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় সরকার হতাহতদের পাশে দাঁড়াবে বলে বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য আশ্বাস দিয়েছেন। তিনি আজ বারাসাতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এই নির্মাণ কাজে যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদেরও গ্রেপ্তার করা হবে।
1: মানবিক রূপ নিয়ে এই সরকার চলেছে, প্রতিকূল পরিস্থিতির মধ্যে এই সরকার যে বাজেট পেশ করেছে, সমাজের সর্বস্তরের মানুষকে স্পর্শ করেছে। নির্মাণ কার্যের ত্রুটি ছিল কিনা বা কারা এই কাজ করছিল সেটা সরকার দেখছে তদন্ত করে, এবং যারা মারা গেছেন সরকার তাদের পাশে থাকে।
0: পূর্ববর্তী সরকারের আমলে বিভিন্ন দপ্তরে হওয়া অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার খতিয়ান প্রকাশে আনতে আগামী দিনে প্রতিটি দপ্তরের শ্বেতপত্র প্রকাশ করা হবে। বিধানসভায় আজ রাজ্য বাজেটের ওপর দুদিনের আলোচনা শেষে জবাবি ভাষণে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত একথা জানান। তিনি বলেন, শুধু রাজনৈতিক অভিযোগ নয়, প্রতিটি দপ্তরই নথি সহ জানাবে কোথায় কি অনিয়ম এবং তার জেরে রাজ্যের কি ক্ষতি হয়েছে।
2: আমরা অনেক ডিপার্টমেন্ট এক এক করে শ্বেতপত্র, যে ধরনের কোনো ডিপার্টমেন্ট অর্থনীতিতে, অর্থনীতি ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট বলবে যে তাদের এই ধরনের কি ধরনের অব্যবস্থার কারণে আমাদের এত বড় একটা ঋণের বোঝা হল। কোনো কোনো ডিপার্টমেন্ট বলবে যে তাদের কেন প্রজেক্টগুলো অর্ধ অসম্পূর্ণ হয়ে পড়ে চলল। কোনো কোনো ডিপার্টমেন্ট বলবে যে তাদের রিক্রুটমেন্টের মধ্যে এত দুর্নীতি কেন হয়েছিল। আর সব ডিপার্টমেন্টে কন্ট্রোলার আর অডিটর জেনারেলের যে রিপোর্টগুলো এসছে, যেগুলো আপনারা দেখতে পাননি এতদিন ধরে, আমরা কেউ দেখতে পাইনি, সেই জন্যে আমরা
0: বাজেট নিয়ে আলোচনার জবাবি ভাষণে অর্থমন্ত্রী নতুন কিছু প্রকল্পের কথাও জানান। আমাদের প্রতিনিধি জানাচ্ছেন,
3: বিভিন্ন পক্ষের বিধায়কদের দাবি মেনে স্টেট এডেড কলেজ শিক্ষকদের মাসিক পারিশ্রমিক 2,000 টাকা বাড়ানোর কথা ঘোষণা করল রাজ্য সরকার। একইভাবে ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের আওতায় কর্মরত ভোকেশনাল শিক্ষকদের রাজ্য সরকারের দেওয়া সাম্মানিকও 2,000 টাকা করে বাড়ানো হয়েছে। এছাড়া কালিয়াগঞ্জে একটি সাধারণ ডিগ্রি কলেজ এবং একটি মহিলা কলেজ স্থাপনের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তারাতলার দুর্ঘটনার প্রেক্ষিতে রাজ্যে 200 সদস্যের একটি বিশেষ প্রশিক্ষিত দুর্যোগ মোকাবিলা বাহিনীর কথাও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। শিল্প ও বিনিয়োগ বাড়াতে আগামী 3 মাসের মধ্যে নতুন শিল্প প্রণোদনা নীতি, স্টার্ট আপ নীতি, গ্লোবাল কেপাবিলিটি সেন্টার নীতি, ক্লাউড কিচেন নীতি, টি ট্যুরিজম নীতি, ক্রীড়াবিদদের চাকরি সংক্রান্ত নীতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা মিশন নীতি প্রকাশ করা হবে বলেও ঘোষণা করেন তিনি। তার বক্তব্যে, এই নীতিগুলির মাধ্যমে রাজ্যে নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থানের পরিবেশ তৈরি করাই সরকারের লক্ষ্য বলে জানানো হয়েছে। সুমনদের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: উল্লেখ্য, দুদিনে 70 জনেরও বেশি বিধায়ক বাজেট বিতর্কে অংশ নেন। আলোচনা শেষে 8 মাসের বাজেট প্রস্তাব বিধানসভায় গৃহীত হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে আজ দুপুরের পর দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। একটি প্রতিবেদন,
4: ভারী বৃষ্টি হয় কলকাতা এবং তার আশপাশের এলাকাতেও, বৃষ্টি হয়ে জনজীবন বিপর্যস্ত। মাত্র 2 ঘন্টাতেই আলিপুরে 70 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস।
5: আলিপুরে দমকা হাওয়া 63 কিলোমিটার পর্যন্ত উঠেছে, খুব কম সময় ছিল। আর বৃষ্টিপাতও হয়েছে আমাদের দুপুরের পর থেকে এখনো পর্যন্ত, যেটা রেকর্ড হয়েছে সেটা 78 মিলিমিটার। আর এখনো পর্যন্ত আমাদের কোনো নিম্নচাপও তৈরি হয়নি। এই বৃষ্টিপাতের কারণ হচ্ছে এখন আমাদের মৌসুমী বায়ু রয়েছে, তার জন্য বাতাসের নিম্ন স্তরে জলীয় বাষ্প আছে প্রচুর পরিমাণে, তাছাড়া এবং বাতাসের মধ্য স্তরে এইরকম যখন আমাদের জলীয় বাষ্পের তারতম্য হয় এবং তার সঙ্গে সঙ্গে সকালের দিক থেকে কিছুটা গরম এবং সূর্যকিরণ ছিল, তার ফলে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে এই ধরনের বৃষ্টিপাত বা তীব্র বজ্রপাত হয়েছে।
4: অন্যদিকে উত্তরবঙ্গেও লাগাতার বৃষ্টিতে বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। আগামীকাল থেকে এই বৃষ্টি

0: আরও বাড়ার সতর্কতা দেওয়া হয়েছে। তাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবী ও স্থানীয় বাসিন্দাদের সুরক্ষায় আজ মন্দারমণিতে ভারতীয় নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীর তরফে বিশেষ কমিউনিটি সংযোগ কর্মসূচির আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ সরকার জরুরি অবস্থার সময়কালে সত্যাগ্রহীদের রাজ্য সচিবালয়ে যথাযোগ্য সম্বর্ধনা প্রদান করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ একথা জানিয়েছেন। ভারতীয় জনতা পার্টির আয়োজনে কলকাতার জোড়াসাঁকোয় রথীন্দ্র মঞ্চে গণতন্ত্র হত্যা দিবস উদযাপনকালে এই ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, তিনি বাম আমলের অত্যাচার দেখেছেন এবং সাম্প্রতিককালে গণতন্ত্র পুনরুদ্ধার করে রাজ্যের জনগণ স্বৈরতান্ত্রিক সরকারের পতন ঘটিয়েছে। অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য গণতন্ত্র রক্ষার জন্য সেই সময় জয়প্রকাশ নারায়ণ, জর্জ ফার্নান্ডেজ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অবদানের কথা মনে করিয়ে দেন। উল্লেখ্য, 1975 সালের আজকের দিনে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পরামর্শে রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন অনুরোধের আসর। আপনাদের চিঠি এবং ইমেলে পাঠানো অনুরোধ করা গান নিয়ে এই আসর সাজানো। আজকের প্রথম অনুরোধটি এসেছে বড়বাজার কলকাতা।

গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় নচিকেতা ঘোষের সুরে বিশ্বজিতের কণ্ঠে আমরা গানটি শুনলাম। এবার পরের অনুরোধ, বিদ্যুৎ কুমার চক্রবর্তী, দুলালী চক্রবর্তী, তন্ময় চক্রবর্তী, শুভ্রা চক্রবর্তী, অহনা চক্রবর্তী, গ্রাম পোস্ট উলকুণ্ডা বীরভূম থেকে পাঠিয়েছেন এই অনুরোধ। শুনতে চেয়েছেন সাগরিকা ছবি থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

সাগরিকা ছায়াছবি থেকে এই গানটি শুনলেন আপনারা। এর পরের অনুরোধ, যাবার আগে জানিয়ে যাই এই গানটির গীতিকার এবং সুরকার প্রণব রায় এবং রবীন চট্টোপাধ্যায়। এবারে একটি আধুনিক গান সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে। অনুরোধ পাঠিয়েছেন নিমাই মিশ্র, মীনাক্ষী মিশ্র, কাজোড়া গ্রাম, মণ্ডলপাড়া, পশ্চিম বর্ধমান থেকে সতীনাথ মুখোপাধ্যায়।

সতীনাথ মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনলাম গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় এবং শিল্পীর নিজেরই সুরে। এর পরের গানটিও তাই, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়, শিল্পীর সুরে, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। অনুরোধ পাঠিয়েছেন কালীপ্রসন্ন সাউ, বেনাপুরা দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে হেমন্ত মুখোপাধ্যায়।

হেমন্ত মুখোপাধ্যায়ের এই গানটি যেমন বহুশ্রুত, তেমনই আরও একটি বহুশ্রুত গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এখন যে গানটি শুনব। অনুরোধ পাঠিয়েছেন সুমন জানা, কামিনী জানা, দুলাল জানা, সৃজন, মালা ও সুজাতা, ছত্রি, এগড়া, পূর্ব মেদিনীপুর থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়।

গানটি শুনলাম প্রণব রায়ের কথায়, রবীন চট্টোপাধ্যায়ের সুরে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারে ছায়াছবির গান ছুটির ফাঁদে, অনুরোধ পাঠিয়েছেন শুভ্রা ভট্টাচার্য, বাঁশতরুণী, কলকাতা 70 থেকে। ছুটির ফাঁদে ছায়াছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় নচিকেতা ঘোষের সুরে। ছুটির ফাঁদে ছায়াছবি থেকে এই গানটি শুনলেন। এবারে রবীন্দ্রসঙ্গীত। অনুরোধ পাঠিয়েছেন সুবীর কুমার ঘোষ, চন্দনা ঘোষ, তালিত, পূর্ব বর্ধমান থেকে। একেবারে সময় উপযোগী এই রবীন্দ্রসঙ্গীতটি দেবব্রত বিশ্বাসের কণ্ঠে।

ইন্দে বর্মনের কণ্ঠে আধুনিক গান অনুরোধ পাঠিয়েছেন সুভাষ চক্রবর্তী। উত্তর বওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় শিল্পীর নিজেরই সুরে শচীন দেব বর্মণ।

0: অনুরোধের আসরাজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, এখন অন্বেষা।
1: অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিন অন্বেষায় আমরা নিয়ে আসি বিজ্ঞানের খবরাখবর, বিজ্ঞানের বিশ্লেষণ, নতুন নতুন কি ঘটছে অথবা যা ঘটছে যা সম্পর্কে আমরা হয়তো খবর রাখি না সেগুলো কেন ঘটছে, সব কিছু। আমাদের সঙ্গে থাকেন বিজ্ঞানীরা, বিজ্ঞান সাংবাদিকরা এবং পরিবেশ নিয়ে কাজ করা মানুষজন। আজকে কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা আমাদের কাছে খুব আকর্ষণীয় কিন্তু তথ্য হয়তো আমাদের কাছে তত নেই। আমরা কথা বলবো কুকুরের সঙ্গে মানুষের সম্পর্ক নিয়ে। তবে তার আগে বিজ্ঞানের টুকরো খবর।
2: বিভিন্ন শিল্পে ছাঁকনির দরকার হয়, যেমন বস্ত্র শিল্পে বিভিন্ন রঙকে, ওষুধ শিল্পে বিভিন্ন রাসায়নিককে, জল পরিশোধনের সময় জলের অবাঞ্ছিত দ্রব্যগুলোকে আলাদা করার দরকার হয়। এজন্যে সাধারণত বাষ্পীভবন আর পাতন প্রক্রিয়ার উপরেই ভরসা রাখা হয়। তবে এতে প্রচুর পরিমাণে শক্তির দরকার হয়, তার ফলে বাতাসে ভালো পরিমাণে কার্বন ডাই অক্সাইড মেশে। সম্প্রতি আইআইটি গান্ধীনগরের বিজ্ঞানীদের তত্ত্বাবধানে এক নতুন ধরনের

0: পর্দা তৈরি করা হয়েছে যা আসলে একটা উন্নত ধরনের ছাঁকনি। জার্নাল অব দ্য আমেরিকান কেমিক্যাল সোসাইটিতে এই খবর জানা গেছে। বিজ্ঞানীরা এই জন্য পলি অক্সোমেটালিক বা পোম ক্লাস্টার ব্যবহার করেছেন। প্রতিটি ক্লাস্টারের একটা করে স্বাভাবিক ও স্থায়ী ছিদ্র আছে যার ব্যাস 1 ন্যানোমিটার। প্রতিটা ক্লাস্টারেই তারা নমনীয় রাসায়নিক শৃঙ্খল আটকে দিয়েছেন। এইরকম প্রায় কয়েক কোটি ক্লাস্টারকে জলের উপরে রাখলে একটা পাতলা স্তরের মতো সেগুলো সজ্জিত হয়েছে। এইভাবে তৈরি হয়েছে উন্নত প্রযুক্তির একটা ছাঁকনি। এতদিন শিল্পক্ষেত্রে পিভিসি তৈরি যে ছাঁকনি ব্যবহার করা হতো তার থেকে প্রায় 10 গুণ উন্নত এই নতুন ছাঁকনি। বিজ্ঞানীদের দাবি, নমনীয় স্থায়ী এই ছাঁকনি ব্যবহারে বেশি শক্তি লাগে না এবং পরিবেশও দূষিত হয় না, ফলে খরচও কম হয়।
1: বিজ্ঞানের খবর শুনলেন, আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়। আজকে আমাদের অতিথি অধ্যাপিকা অনিন্দিতা ভদ্র। তিনি, আপনারা জানেন, আমাদের ভারতবর্ষে কয়েকটি প্রতিষ্ঠান, অত্যন্ত মান্য প্রতিষ্ঠান, আইজার বলে পরিচিত, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ, আমাদের এই কলকাতা যে আইজার সেখানে তিনি অধ্যাপনারত, গবেষণারত। একই সঙ্গে হয়তো পরিচয় করানো যায় এভাবে যে তিনি ইন্ডিয়ান ন্যাশনাল ইয়াং একাডেমি অফ সায়েন্স তার ফাউন্ডার চেয়ারপারসন, এবং এর সঙ্গে সঙ্গে আরও কিছু বিষয় উঠে আসবে যখন আমরা তার সঙ্গে কথা বলবো। কিন্তু কথা বলার যে বিষয়টা সেটা কি আপনাদের কৌতূহল হচ্ছে, খুব স্বাভাবিক। আমরা কথা বলবো কুকুর নিয়ে, কুকুরের সঙ্গে মানুষের সম্পর্ক নিয়ে, এবং নিশ্চিত থাকুন এমন কিছু কথা আজকের আলোচনায় উঠে আসবে যা আপনি হয়তো জানেন, ভেবে তলিয়ে দেখেননি, অথবা একেবারেই আমরা জানি না। কি বলে শুরু করি, আপনার গবেষণার জায়গাটা বা গবেষণার ক্ষেত্রটা

0: আমি যদি বলি কুকুরের সঙ্গে মানুষের সম্পর্ক, যেহেতু আপনি একজন বিহেভিয়ারাল বায়োলজিস্ট, সেটা কি বলাটা ঠিক হবে নাকি অন্যভাবে এটাকে উপস্থাপন করা উচিত?
1: না, অবশ্যই কুকুরের সঙ্গে মানুষের সম্পর্ক, কিন্তু সেটা বোঝা এবং বিবর্তনের মধ্যে দিয়ে কি করে সম্পর্ক তৈরি হলো সেই প্রশ্নটার উত্তর খোঁজাটাই আমাদের হচ্ছে মূল লক্ষ্য। আর সেটা করতে গিয়ে আমি যেমন বলি যে কুকুরদের পারিবারিক জীবনে উকিঝুঁকি মারাটা আমাদের কাজ, আমরা বিজ্ঞানীরা সব জায়গাতেই একটু কখনো মাইক্রোস্কোপ দিয়ে কখনো অন্য কিছু দিয়ে উকিঝুঁকি মেরে থাকি, এই ক্ষেত্রে আমরা যেটা করি আমাদের ছাত্রছাত্রীরা কখনো ক্যামেরা নিয়ে, কখনো হাতে শুধু মোবাইল নিয়ে, কখনো শুধু নোট বই আর পেন নিয়ে তারা রাস্তায় বেরিয়ে পড়ে। এবং আমাদের যারা পথ কুকুর বা নেরি কুকুর বলি আমরা সাধারণত বাংলায়, এবং ইংরেজিতে আমরা এদের বলি ফ্রি রেঞ্জিং ডগ। কেন? কারণ এরা যেখানে খুশি নিজের ইচ্ছায় যেতে পারে, তাই জন্য এদের চলাফেরার ওপরে আমাদের তৈরি করে দেওয়া বাধা যেটা পোষ্যদের উপরে আছে সেটা এদের ক্ষেত্রে নেই। একটা কথা আছে যেটা সবসময় আমরা বলে থাকি যে স্ট্রে ডগ, মাথায় রাখতে হবে আমাদের নেরিরা কিন্তু আসলে স্ট্রে নয়, কারণ ইংরেজিতে যে শব্দটা স্ট্রে তার মানে তার যেখানে থাকার কথা নয় সে সেখানে চলে এসেছে বা ভুল করে চলে এসেছে। এই কথাটা বলা হয় কারণ অনেক সময় বিদেশে দেখা যায় যে কারো পোষা কুকুর তার বেখেয়ালে হতে পারে, বা যার কুকুর তিনি মারা গেছেন, বা কোনোভাবে কুকুরটি হারিয়ে গেছেন, অথবা অনেক সময় আজকাল হচ্ছে যে মানুষ কুকুরকে তার কাছে রেখেছিল পোষ্য হিসেবে, একটা সময় গিয়ে সে আর সামলাতে পারছে না, তখন সে কুকুরকে রাস্তায় ছেড়ে দিচ্ছে। এরা হলো স্ট্রে, কারণ এরা পোষা ছিল, এখন আর নেই, তারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তারা কোথায় থাকতে হবে জানে না, কি করতে হবে জানে না। আমাদের নেরিরা কিন্তু তা নয়। সেই মহাভারতের যুগে যুধিষ্ঠিরের পেছনে পেছনে যে ধর্ম কুকুর বেশে স্বর্গে গেছিলেন, আমরা যদি সেই গল্পটাকে একটু অন্যভাবে ভাবি, ভাবুন কিছু ছেলেমেয়েরা ট্রেক করতে গেছে পাহাড়ে হিমালয়ে, বা আমরা বেড়াতে গেছি গাড়ি করে, অনেক সময় হবে একটা লোমস পাহাড়ি কুকুর হঠাৎ কোথা থেকে লেজ নাড়তে নাড়তে চলে আসবে, আমরা যদি কেউ কুকুর প্রেমী হই তাকে দুটো বিস্কুট খাওয়াবো। এমন অভিজ্ঞতা আমার অন্তত অনেকবার হয়েছে, কুকুর রাস্তার ওপার থেকে আমায় দেখে চলে এলো, আমি তাকে খাওয়ালামও না হয়তো, আমি গাড়িতে রয়েছি, সে সেই গাড়ির পেছন পেছন দৌড়তে দৌড়তে গ্রামের সীমানা পেরিয়ে চলে গেল। কেন গেল জানি না, কুকুরটা আমাদের গাড়িটাকে পছন্দ করলো না গাড়িতে বসা মানুষগুলোকে পছন্দ করলো, তার কি মনে হলো? এবার আমি যদি বলি যে পাণ্ডবরা যখন স্বর্গারোহণের যাত্রা শুরু করলেন, কোনো একটি গ্রামের এরকমই একটি নেরি কোনো কারণে যুধিষ্ঠিরকে তার ভালো লেগে গেছিল, এবং যুধিষ্ঠিরের পেছন পেছন সে নিজের গ্রামের সীমানা ছাড়িয়ে নিজের চেনা জায়গা ছেড়ে অনেক দূর চলে গেল। অবশ্যই এখানে ধর্ম রয়েছে, নীতি রয়েছে, অনেক কিছু রয়েছে, কিন্তু একজন কুকুর বিজ্ঞানী হিসেবে এবং একজন কুকুর প্রেমী হিসেবে যে এই ঘটনা এখনো শহরে গ্রামে দেখে থাকে, আমার কাছে এটা খুব একটা লোভনীয় এক্সাম্পল। কারণ নেরিরা 2000 বছর আগে যা করতো তারা এখনো তাই করছে।
0: এখানে একটা প্রশ্ন মনে না এসে পারে না, যেহেতু আপনি ইউরোপের সঙ্গে বা পাশ্চাত্যের সঙ্গে একটা পার্থক্য টানছেন, পার্থক্যটা তৈরি হলো কিভাবে? মানে আমি ধরে নিতে পারি যে ভৌগোলিক কারণে, আবহাওয়ার কারণে, শীতের দেশ কিছু তাদের কারণে একটু অন্যরকমভাবে থাকবে, কিন্তু পথ কুকুর রইল না আর আমাদের রয়ে গেল, পার্থক্যটা তৈরি হলো কি কারণে?
1: এইটা খুব অদ্ভুত একটা ব্যাপার। পথ কুকুর কিন্তু সব জায়গাতে সমস্ত দেশেই কোনো না কোনো সময় ছিল। এই যে পথ কুকুর রাস্তা থেকে সরিয়ে দেওয়া, এটার শুরুটা ঠিক কোথায় বা কোন দেশে হয়েছে আমরা জানি না, কিন্তু সেটা হয়েছে গত 100-200 বছরে, তাও হয়তো না, কিন্তু তার আগে যেটা হয়েছে সেটা হলো ব্রিডিং। মানুষ মানে চাষ করতে শুরু করেছে যবে থেকে তবে থেকে তারা পশুদের, গাছপালাদের সবাইকে নিয়েই গবেষণা করে গেছে, এবং সেটা করতে করতে আমাদের বিভিন্ন খাদ্য শস্য তৈরি হয়েছে, আমাদের পোষা বিভিন্ন প্রাণী যেগুলো আমাদের দুধ দেওয়া গরু বলুন বা আরবি ঘোড়া বলুন সবই আমাদের তৈরি করা, জেনেটিক্স না জেনেও মানুষ এটা করেছেন। কুকুরের ক্ষেত্রেও কিন্তু তাই। এখন ধরুন সারা পৃথিবীতে 350-এর বেশি ব্রিড আছে যেগুলোকে রেজিস্টার্ড ব্রিড বলা হয়, সেটা আপনি রটওয়াইলার বলতে পারেন, জার্মান শেপার্ড বলতে পারেন, হাস্কি বলতে পারেন বা স্পিটজ বলতে পারেন, সেগুলো সবই রেজিস্টার্ড ব্রিড। এবার

0: এই ব্রিডগুলো সব আমরা তৈরি করেছি, যেটাকে বলা হয় আর্টিফিশিয়াল সিলেকশন। মানে মানুষ যেরকম কুকুর চায় সে 2-3-4-5 জেনারেশন ধরে ধরে তাদের মধ্যে
1: পিওর ব্রিড আনার চেষ্টা,
0: এবং আমার চাই এই ধরনের কুকুর, সেই কুকুরটাকে তৈরি করা। যতগুলো হাউন্ড আছে শিকারে মানুষ ব্যবহার করেছে সব সেইভাবে তৈরি করা। কিন্তু রাস্তায় আমরা যে কুকুরদের দেখি তারা কিন্তু প্রকৃতিতে বিবর্তনের মাধ্যমে তৈরি হয়েছে। এবং আপনি যদি এখন দেখেন গ্লোবাল সাউথ বলতে আমরা যে দেশগুলো বুঝি, আফ্রিকান দেশগুলো ভাবুন বা সাউথ ইস্ট এশিয়া ভাবুন, সব জায়গাতেই পথকুকুর আছে, তারা একইভাবে থাকে। একটা জিনিস আমার বলতে ভালো লাগে যে আমরা যখন শুরু করেছিলাম পথকুকুর নিয়ে গবেষণা পৃথিবীতে কেউ করত না।
1: আচ্ছা,
0: এখন কিন্তু গত 7-8 বছরে কি বড় জোর 10 বছরে পেরু, ভেনেজুয়েলা, মরক্কো, থাইল্যান্ড এরকম বিভিন্ন জায়গায় পথকুকুর নিয়ে গবেষণা হচ্ছে।
1: আচ্ছা,
0: কারণ এখন মানুষ বুঝেছে যে কুকুর প্রজাতিটাকে বুঝতে হলে আমাদের সেই সব কুকুরদের দেখতে হবে যারা বিবর্তনের মধ্যে দিয়ে এসেছে, যারা প্রকৃতির সঙ্গে মিলেমিশে রয়েছে, যাদের আমরা যেটাকে বায়োলজিতে বলি স্ট্রাগল ফর সার্ভাইভাল, সেটার মধ্যে দিয়ে প্রতিনিয়ত যেতে হয়।
1: শ্রোতা বন্ধুরা, আমরা কথা বলছি অধ্যাপিকা অনিন্দিতা ভদ্রের সঙ্গে, এবং আমাদের আলোচনার বিষয় অত্যন্ত আকর্ষণীয়, কুকুরের সঙ্গে মানুষের সম্পর্ক, পথ কুকুরকে আমরা কিভাবে দেখব, পথ কুকুরের পাশে পোষা কুকুর, আলাদা করে তৈরি করা কুকুর, সেই বিষয়টা কেমন। আর এই জায়গাটা এসে আমাদের একটা সুযোগ হয় প্রশ্ন করার, যে প্রত্যেকটা মানুষের আগ্রহ যে তৈরি হয় তার তো কোথাও একটা প্রেরণাস্থল থাকে কোনোভাবে হয়। বা আমি যদি আরও বিস্তারে এভাবে বলি, যে আপনি বললেন অন্যান্য অনেক দেশে এগুলো হচ্ছে, কোনো একজন মানুষ থাকেন, সেটা হয়তো ভারতীয় অথবা তার ভারতীয় ছাত্র বা ছাত্রী সেরকম থাকতে পারেন। এই প্রসঙ্গে আমি জানতে চাইব যে আপনি পড়াশোনা করলেন বা পিএইচডি করলেন কোথায়, যেখান থেকে আপনার এই কাজটা শুরু?
0: আমি পিএইচডি করেছি IISc, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, ব্যাঙ্গালোরে। আমি কাজ করেছি প্রফেসর রাঘবেন্দ্র গদক্করের কাছে, এবং অ্যানিমাল বিহেভিয়ার যে ফিল্ডটা বা ইথোলজি, তাতে সম্পূর্ণ শিক্ষাটা আমার ওনার কাছে পাওয়া। কিন্তু আমাকে যখন কেউ জিজ্ঞেস করে পিএইচডি কিসে করেছো, আমি বলি বোলতার পলিটিক্স। ওনার ল্যাবে যে প্রাণীটি নিয়ে কাজ করা হয় সেটা এক ধরনের বোলতা, দক্ষিণ ভারতেই পাওয়া যায়, উত্তর ভারতে খুব একটা পাওয়া যায় না। এরা সমাজবদ্ধ জীব, এবং এরা কিভাবে থাকে, এদের রানী কিভাবে পাল্টায়, কেন পাল্টায়, রানী চলে গেলে বা রানী মারা গেলে কিভাবে আরেকজন নতুন রানী হয়, এই যে পুরো ডাইনামিক্সটা, এটা বোঝাই ছিল আমার পিএইচডির কাজ। এদের সাথে কুকুরের কোনোই সম্পর্ক নেই। কিন্তু প্রফেসর গদক্কর আমাকে সবসময় প্রেরণা দিয়েছেন যে নিজের রিসার্চের বাইরে আরও নানা বিষয়ে জানার চেষ্টা করা, পড়াশোনা করা। সেটা করতে গিয়ে আমি যেহেতু ছোট থেকেই কুকুর ভালোবাসি, রাস্তার কুকুরকে আমার বন্ধু মনে হতো, আমি তাদের বিস্কুট খাওয়াতাম, আমার বাড়িতে উঠোনে কুকুর এসে খেয়ে যেত, এগুলো আমি দেখে বড় হয়েছি। কুকুরের প্রতি আমার একটা স্বাভাবিক ভালোবাসা ছিল। কুকুরের বিষয়ে যে গবেষণাগুলো হচ্ছিল সেই সময়, সেরকম কিছু পেপার আমি পড়েছি। সেটা পড়তে গিয়ে আমার সবসময় মনে হতো যে এরা তো পোষা কুকুর, যার পোষ্য তাকে নিয়ে ল্যাবে নিয়ে আসছে, একটা খুব সুন্দর এসি ঘরে ক্যামেরা বসিয়ে কুকুরকে সব বুঝিয়ে শুনিয়ে দিয়ে তাকে দিয়ে কাজ করাচ্ছে, সেটা দিয়ে এক্সপেরিমেন্ট করছে, করে তারপরে তারা বলছে কুকুর এটা বোঝে, কুকুর মানুষকে এতটা চেনে। কিন্তু এরা কি সত্যি কুকুর? মানে এটা কি আমরা কুকুর সম্পর্কে বলতে পারি, নাকি ওই ব্রিডটা সম্পর্কে বলতে পারি, নাকি আমরা পোষ্য কুকুর সম্পর্কে বলতে পারি? আমার মনে আছে আমি প্রফেসর গদক্করকে একদিন এই প্রশ্নটা করেছিলাম যে এই যে এত কুকুর রাস্তায় আছে, এরা এদের দেখে না কেন? উনি খুব হেসে বলেছিলেন, আমেরিকাতে তো রাস্তায় কুকুর নেই, তুমি তো পড়ছো যে পেপারগুলো সেগুলোতে আমেরিকা থেকে, ইউরোপ থেকে বেরোচ্ছে, ওরা কোথায় রাস্তায় কুকুর দেখে? এইটা কোনোভাবে আমার মাথায় রয়ে গিয়েছিল। তাই পিএইচডির পরে যখন আমি ঠিক করলাম যে আইজার কলকাতাতে আমি অ্যাপ্লাই করব চাকরির জন্য, এবং তখন আমার চিন্তা হলো যে এবার আমাকে একটা নিজের রিসার্চ ল্যাব তৈরি করতে হবে, তখন প্রফেসর গদক্করের সাথেই আমি আবার আলোচনা করলাম, এবং সেইভাবেই একটা আলোচনার মাধ্যমে বেরিয়ে এলো। আমি তখন ভাবলাম যে আমি কুকুরদের বিষয়ে যদি গবেষণা করতে চাই, আমার তো ট্রেনিং নেই। উনি বললেন যে তোমার তো ট্রেনিং বেসিকটা আছে, তুমি পড়াশোনা করো, চেষ্টা করো না। উনি আমাকে কিন্তু উদ্দীপ্ত করেছিলেন সেইভাবে, একটা সম্পূর্ণ অন্য বিষয়কে নিয়ে সেটা নিয়ে নতুন একটা গবেষণার পথ শুরু করা, সাহসটা উনি জুগিয়েছিলেন, উদ্দীপনাটা উনি জুগিয়েছিলেন, তারপরে কাজটা হয়েছে।
1: আচ্ছা, এখানে একটা আগ্রহ জাগে জানার যে এমনিতে আমরা

0: বিহেভিয়ারাল বায়োলজি বা ইথোলজি বলছি, যেমন ঘোড়াদের নিয়ে একটা আলাদা চর্চা হয়, কুকুরদের ক্ষেত্রে কি আলাদা চর্চার কোনো নাম আছে এই শৃঙ্খলা? আচ্ছা বেশ, তার মানে এটা এর মধ্যেই আপনি বেছে নিয়েছেন একটা বিষয় হিসেবে। বেশ, আপনার পুরনো কথায় ফিরে যাই, যে যে কুকুর আমাদের কাছাকাছি রয়ে গেল এবং পাশ্চাত্যের থেকে আলাদাভাবেই রয়ে গেল এবং তারা যে মানুষের সঙ্গে কোথাও একটা দেনা পাওনা সম্পর্কে জড়িয়ে পড়ল, যেটা আপনি এগিয়ে দিয়েছিলেন আমাদের কিছুটা, সেখান থেকে যদি আবার ধরেন যেটা আপনাকে মূলত আকর্ষণ করে।
1: একটা গল্প বলি, ধরুন আমি যদি চোখ বুজে ভাবি যে আমাদের পূর্বপুরুষ আজ থেকে 30,000 বছর আগে, কারণ এখন মোটামুটি জেনেটিক্স দিয়ে বোঝা যাচ্ছে যে 30,000 থেকে 40,000 বছর আগে কুকুর প্রজাতিটা তৈরি হয়ে গেছে, নেকড়ের থেকে আলাদা হয়ে গেছে কিছু কিছু জায়গায়, এবং সেটা মনে করা হচ্ছে প্রথম হয়েছিল ইস্ট এশিয়াতে বলে, সেটা কারণ চায়নাতে কাজ হয়েছে, জাপানে কাজ হয়েছে, ভারতে এই কাজটা তেমনও হয়নি। তো যাই হোক, মনে করুন 30,000 বছর আগে কিছু মানুষ তারা শিকার টিকার করে নিয়ে এসে তারা আগুনের পাশে বসে মাংস পুড়িয়ে খাচ্ছেন। এবার সেই সময় তো চামড়া, নখ, দাঁত, হাড়গোড় সব কিছুই ব্যবহার করা হয়, কিন্তু যাই করি না কেন আমরা কিছু উচ্ছিষ্ট তো রয়েই যায়। এইটা একটা দৃশ্য। আরেকটা দৃশ্য হচ্ছে একটা নেকড়ের পাল। এবার এই নেকড়ের পালে যেটা হয়, এদের একটা আলফা থাকে, আলফা দম্পতি থাকে, একজন আলফা নয়।
0: আচ্ছা,
1: তারা প্রথমে খাবে, তারপরে যে হায়ারার্কি বলা হয় তাতে এর পরে যারা আছে 2 নম্বর, তারপরে তারা খাবে, তারপরে আলফাদের ছেলেপুলেরা খাবে। এইটা করতে করতে যারা একটু ছোট, হয়তো বয়সে ছোট অথবা তারা অতটা শক্তপোক্ত নয়, যারা ওই হায়ারার্কির তলার দিকে, তারা ওই উচ্ছিষ্ট ভোজী থেকে যায়।
0: বেশ আমন্ত্রতান্ত্রিক আর কি।
1: এবার এদের তো পেটটা খুব একটা ভরে না, কিন্তু এরা যদি একা চলে যায় কোথাও, এরা শিকার করে খেতে পারবে না, খরগোশ মেরে খাওয়ার একা ক্ষমতা এদের নেই, তাই দলে শিকারটা করতে এদের লাগে, কিন্তু এরা পেট ভরে খেতে পারে না। এবার এরকম একটি নেকড়ে যদি বুঝতে পারে যে এই যে দুপে জীবগুলো ঘুমোতে চলে গেল, ওই যে উচ্ছিষ্টগুলো সেগুলোতে দিব্যি খেয়ে নেওয়া যাচ্ছে, এইভাবে যদি একটা সম্পর্ক শুরু হয় যে মানুষ যখন বসে আছে এরা দূরে থাকছে, মানুষ ঘুমোতে চলে গেলে এরা আস্তে আস্তে আসছে, এসে উচ্ছিষ্টগুলো খাচ্ছে, সেখানে যদি আরেকটা প্রাণী চলে আসে তখন কিন্তু সে চেঁচাবে, কারণ এটা আমার। এই সম্পর্কটাই এখন মনে করা হয় যে আস্তে আস্তে কিছু কিছু মানুষ বুঝেছিলেন যে এই প্রাণীগুলো তো বেশ ভালো, এরা থাকলে তো অন্য একটা সাপো দিলে আমি টের পাচ্ছি, বা এরা উচ্ছিষ্ট খাচ্ছে, কি যদি আমি আরেকটু খেতে দিই এই শিকারে আমার সঙ্গে চলে যাচ্ছে এবং আমাকে সাহায্য করছে। এইভাবেই একটা সম্পর্ক প্রথম থেকে শুরু হয়েছিল, পোষ্য হিসেবে নয়, আমি আছি তুমি আছো, তুমি আমায় দেখো আমি তোমায় দেখি। এবং আমাদের পথে যে কুকুররা থাকে তাদের সঙ্গে কিন্তু এখনও আমাদের সেই সম্পর্কটা রয়েছে। আপনি যদি গ্রামে গিয়ে বলেন যে কুকুরদের তোমরা মারো, তারা কিন্তু অনেকেই বলেন না না, রাত্রিবেলা হায়না আসে যখন তখন তো ওরাই চিৎকার করে আমাদের জানান দেয়, বা সাপ এলে তো ওরাই চেঁচায়, গোয়ালে যখন সাপ ঢোকে কুকুরগুলো ডাকে, তো কুকুরদের মারলে কি করে হবে? সুতরাং এই যে একটা যেটাকে আমরা মিউচুয়ালিজম বলি বায়োলজিতে, সেটা দিয়েই কুকুরের সঙ্গে মানুষের সম্পর্ক শুরু।
0: আচ্ছা, এই যে গবেষণাটা আপনি যখন করছেন তখন জানার ইচ্ছে হয় যে আমরা যেমন বলি ইনসিটু কাজ করা বা ওয়াইল্ডে গিয়ে কাজ করা, এটা তো আপনার একটা অন্য রকম, আপনি এমন একটা জায়গায় বসে আছেন তার চারপাশে কুকুর আছে, তাহলে আপনি কি মার্ক করে নিলেন নাকি তাদের কয়েকজনকে একটা ঘেরা টোপের মধ্যে রেখে তবে চাই?
1: না না, একদমই না, আমরা ইনসিটুই কাজ করি, কারণ নেরিদের জন্য ওয়াইল্ড হচ্ছে মানুষের জঙ্গল।
0: আচ্ছা,
1: তো আমরা অনেকটাই কাজ শহুরে জায়গায় করি, মাঝে সাঝে কিছু প্রশ্নের জন্য গ্রামের দিকেও যাই, কিন্তু আমাদের কাজ হচ্ছে খাতা কলম নিয়ে বা ক্যামেরা নিয়ে যেখানে কুকুর সেখানে পৌঁছে যাওয়া। এবং অনেকেই এটা খুব অবাক হন যে তোমরা চেনো কি করে, আসলে কিন্তু প্রত্যেকটা কুকুরকে আলাদা দেখতে, একটু ভালো করে মন দিয়ে দেখলে, কারো একটা কোথাও লেজে সাদা দাগ আছে, কারো কানের ওপরে একটু কালো ছোপ আছে, এইগুলো দিয়ে প্রত্যেকটা কুকুরকে আলাদা করে আমরা চিনে নিতে পারি। এবং কুকুররা যেহেতু নিজস্ব এলাকার বাইরে থাকা পছন্দ করে না, ওরা খুবই টেরিটোরিয়াল, তাই জন্য ওই এলাকার কুকুরগুলোকে চিনে নিলে এক্স্যাক্টলি একই রকম দেখতে একটা কুকুর আমি কল্যাণীতে পেয়েছি আর একটা কুকুর কলকাতায় পেয়েছি, তাতে তো আমার অসুবিধা নেই।
0: আচ্ছা,
1: কিন্তু কাছাকাছি একটা জায়গার মধ্যে আমি যদি 10টা কুকুর পাই, 10টা কুকুরের মধ্যে আমরা চিনে নিতে পারি কোনটাকে।

0: শ্রোতা বন্ধুরা, আজকে যিনি আমাদের অতিথি হয়ে আছেন অধ্যাপিকা অনিন্দিতা ভদ্র, তিনি যে কাজ করেছেন আমরা দাবি করব না, সে কাজ সম্পর্কে আপনাদের আমরা পুরোপুরি জানাতে পারলাম, সেটা বোধহয় সম্ভবও নয়। কিন্তু একটা আগ্রহ অনেক দিন ধরেই ছিল যে তিনি যে বিষয়টা চর্চা করছেন সেটা আমাদের এই মাধ্যম দিয়ে মানুষ জানুক কিছুটা বিস্তারে, তো সেটা সম্ভব হলো। এবার তার সঙ্গে সঙ্গে কিছু সামাজিক নীতিনৈতিকতাও কিন্তু উঠে এলো, কুকুরের সঙ্গে আমাদের আচরণের যে জায়গাগুলো সে সম্পর্কেও কিছু সতর্কবার্তা উঠে এলো, যেটা খুব কাজের আমাদের তো তাই মনে হয়। তো আপনারা কিভাবে এটাকে নিলেন, আপনাদের মতামত কি সেটার অপেক্ষায় থাকবো। আর তেমন হলে তো অধ্যাপিকা ভদ্র আমাদের ডাকে আবার সাড়া দেবেন, আপনাদের প্রশ্নের উত্তর দেবেন, এই আশায় থাকবো। আজকে তাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের এই অন্বেষা অনুষ্ঠান। শেষ করার আগে শুধু একটা কথা বলে যাই যে প্রত্যেক রবিবার সকাল 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আমাদের ধারাবাহিক যে পরিবেশন সেটা শুনতে ভুলবেন না। আপনারা নিয়মিত শুনছেন ধুলোমুঠি সোনামুঠি, কেমন লাগছে জানাতে ভুলবেন না। নমস্কার।
1: এর সঙ্গে শেষ হলো আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। কথা হবে পরের অন্বেষায় একই সময়ে ও একই প্রচার তরঙ্গে। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।
2: আকাশবাণী কলকাতা, এখন বিধানসভা পর্যালোচনা।
3: অষ্টাদশ বিধানসভার প্রথম অধিবেশন আজ সাময়িকভাবে শেষ হলো। নবনির্বাচিত বিজেপি সরকারের উপর বাংলার মানুষের আস্থা ও বিশ্বাস আছে। এনডিএ পরিচালিত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মাটিতে দাঁড়িয়ে আবেদন করেছিলেন, বাংলার মানুষ দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রীকে ফিরিয়ে দেননি। ব্যাপকভাবে বিজেপি সরকারকে ভোট দিয়েছেন গৌরবময় বাংলার উন্নয়নের জন্য। কলকাতা শহরের বুকে একটি মানবিক ঘটনা ঘটল গতকাল 24 জুন দুপুরবেলায়। এ পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে, গুরুতরভাবে জখম হয়ে বেশ কিছু মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। একটি নির্মীয়মান শেড আকস্মিকভাবে ভেঙে পড়ে। এই শোচনীয় দুর্ঘটনা কলকাতা পোর্ট ট্রাস্টের জমির উপর দীর্ঘমেয়াদী লিজের ভিত্তিতে বেসরকারি উদ্যোগে কাজ চলছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটনাস্থলে গিয়েছিলেন, একাধিক দক্ষ মন্ত্রীরাও ঘটনাস্থল পরিদর্শন করেন, একাধিক উচ্চ আমলা এবং কলকাতা পৌরসভার প্রশাসক দক্ষ আইএএস অফিসার শ্রীমতী স্মিতা পাণ্ডেও ঘটনাস্থলে ছুটে যান। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে উদ্ধার কাজে সামিল হন বিপর্যয় অবস্থা সামাল দেওয়ার জন্য। এখন বাজেট অধিবেশন চলছিল বিধানসভায়। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পেশ করা বাজেটের উপর আলোচনা, সরকার ও বিরোধী পক্ষ সদস্যরা স্বতঃফূর্তভাবে অংশগ্রহণ করলেন। মুখ্যমন্ত্রী বিধানসভার শুরুতেই এই ঘটনার উপর বেদনাদায়ক মন্তব্য করে জানান তিনি মর্মাহত। বিধানসভায় তিনি তার বিবৃতি পেশ করলেন। মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানান, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার অর্থের বিনিময়ে গৌরবময় কলকাতা শহরকে মৃত্যুপুরী বানিয়ে রেখেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু পরে জানান, দুঃখজনক ঘটনাটির পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ অভিজ্ঞ মানুষদের নিয়ে একটি শক্তিশালী কমিটি নিরপেক্ষ তদন্তের জন্য গড়া হয়েছে। অধ্যক্ষ রতীন্দ্র বসুর আবেদন, সদস্যদের প্রতি বিধানসভা চলাকালীন কেউ মোবাইল ফোন ব্যবহার করবেন না। তৃণমূল বিধায়ক সুরজিৎ মিত্র বসিরহাট দক্ষিণ থেকে নির্বাচিত, তিনি জানান বসিরহাট দক্ষিণ ও টাকি পৌরসভা এলাকার পরিশুদ্ধ পানীয় জল অত্যন্ত অভাব। 157 বছরের পুরানো পৌরসভা বসিরহাট, ফুটবল জগতে মানুষের বাস এই এলাকায়, জাতীয় দলে খেলেছেন এরা, একটি উন্নয়নমূলক স্টেডিয়াম গড়ে তোলা হোক, একই সঙ্গে এখানে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হোক। তৃণমূল বিধায়ক সঙ্গীতা রায় জানান, কালীগঞ্জে 4 লক্ষ মানুষ বসবাস করেন, একটি মাত্র হাসপাতাল, বিশেষজ্ঞের ঘাটতি। স্বাস্থ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে আধুনিকরণের দাবি জানালেন। তৃণমূল বিধায়ক সহরাব মণ্ডল দক্ষিণ দিনাজপুর কুমারগঞ্জ বিধানসভার এলাকায় পরিশুদ্ধ পানীয় জলের জন্য আবেদন রাখলেন। বিজেপি বিধায়ক তাপস কুমার দত্ত তার ক্ষোভ, রাস্তাঘাটের অবস্থা শোচনীয়, মেরামতির জন্য আবেদন করলেন। বিধায়ক মোহাম্মদ নওশাদ সিদ্দিকী তার বিধানসভা এলাকায় হাসপাতালে পরিকাঠামো উন্নয়নের জন্য আবেদন রাখলেন বিধানসভায়। সাধক কামাখ্যা শিষ্য তারাখ্যাপা জন্মদিন এই

বসিরহাটে পুনরায় বিবৃতিতে বিধায়ক সুরজিৎ মিত্র জানান, এখানে ঐতিহ্যবাহী মন্দির আছে, অবিলম্বে সংস্কার করার প্রয়োজন আছে। পূর্ব রেলওয়ে শিয়ালদা ডিভিশনের ভ্যাবলা রেলগেটের উপর একটি ওভারব্রিজ অত্যন্ত জরুরি, বিধায়ক আবেদন রাখলেন। বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ জানান, হাওড়া জেলার রাস্তাঘাট নিকাশি অবস্থা অত্যন্ত শোচনীয়, বর্তমান বিজেপি সরকার এলাকাগুলি উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞ, একই সঙ্গে রাজ্যের উন্নয়নে শিল্প ও সংস্কৃতি একান্তভাবে দরকার। তার অভিযোগ যে অত্যাচার টলিউড এলাকায় শিল্পীদের উপর ঘটেছিল। সিপিএম বিধায়ক মুস্তাফিজুর রহমান রাজ্যের অর্থনৈতিক সংকট চলছে বলে অভিযোগ করেন, এর থেকে মুক্তি পেতে গেলে বর্তমান বিজেপি সরকারকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ অবশ্যই করতে হবে। তিনি পরামর্শ দিলেন, রাজ্যের আর্থিক সংকট কাটানোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে উন্নয়নমূলক কাজের জন্য প্রস্তাব দেওয়া হোক। বিজেপি বিধায়ক সুশান্ত বিশ্বাস ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার কৃষ্ণগঞ্জ থেকে নির্বাচিত, এলাকার একমাত্র হাসপাতালকে উন্নত মানের হওয়ার জন্য আবেদন রাখলেন। প্রায় 2 লক্ষ মানুষ এই এলাকায় বাস করেন, বাটকুলা এলাকায় একটি ডিগ্রি কলেজ অত্যন্ত জরুরি, তার আবেদন। বিজেপি বিধায়ক সুমন্ত মণ্ডল জানান, সুন্দরবন উন্নয়ন পর্ষদের নামে যেভাবে লজ্জাজনক ও দুঃখজনক দুর্নীতি হয়েছে, অবিলম্বে সঠিকভাবে তদন্ত হওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন। চাকুলিয়া বিধানসভা থেকে নির্বাচিত তৃণমূল বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ সরকারের ইতিবাচক দিকগুলির দৃষ্টি আকর্ষণ করে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য তুলে ধরেন। হুগলি জেলার তারকেশ্বর থেকে নির্বাচিত বিজেপি বিধায়ক সন্তু পান বাজেটকে উন্নয়নমুখী বর্ণনা করে তার বক্তব্য শুরু করলেন বিধানসভায়। তারকেশ্বরের শ্রাবণী মেলাকে জাতীয় মেলা হিসেবে বর্তমান বিজেপি সরকার ঘোষণা করেছেন, তার দাবি তারকেশ্বর বিধানসভা এলাকায় হাসপাতালটি আধুনিকরণ করা হোক। মুর্শিদাবাদ জেলার লালগোলা থেকে নির্বাচিত, রাজ্যের গ্রামীণ হাসপাতালগুলির পরিকাঠামো ভালো নয়, চিকিৎসক নার্স কর্মী নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের দৃষ্টি রাখা উচিত, হাসপাতালগুলোতে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী রাখা দরকার নিরাপত্তার স্বার্থে, পদ্মার ভাঙনরোধে প্রতিরোধ করার জন্য আরও অর্থ বরাদ্দ করা হোক। বিজেপি বিধায়ক উৎপল ব্রহ্মচারী সংস্কৃতির শ্লোক উচ্চারণ করে তার বিবৃতি শুরু করলেন বিধানসভায়। বাজেট আলোচনার উপর মন্তব্য করতে গিয়ে কর্ম প্রকল্পের প্রস্তুতি নেওয়া রাজ্য সরকারের পদক্ষেপকে যুগান্তকারী বলে বর্ণনা করলেন। বিজেপি বিধায়ক তপন কুমার দত্ত দাসপুরে বিধানসভা থেকে নির্বাচিত, তার বিধানসভার অন্তর্গত সোনাখালীতে একটি পুলিশ স্টেশন অত্যন্ত জরুরি। তৃণমূল বিধায়ক শ্রীমতী আলিফা আহমেদ তার অভিমত, স্বাস্থ্যের জন্য ব্যয় এখন মানুষের কাছে আতঙ্ক, তাই আয়ুষ্মান প্রকল্পটি সকলের জন্য গ্রহণযোগ্য করা হোক রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন। বিজেপি বিধায়ক সুভাষিস সোম জানান, ধৈর্য ধরুন, পশ্চিমবঙ্গের উন্নয়ন আসবেই। বিরোধী দলের তৃণমূল কংগ্রেস বিধায়ক সন্দীপন সাহা বিজেপি সরকারের উন্নয়নমুখী বাজেটের সমালোচনামূলক মন্তব্য করলেন, তার পরামর্শ কর্মসংস্থান বাড়ানোর জন্য বেসরকারি উদ্যোগকে আরও বেশি করে আহ্বান জানাতে হবে, জলের অপচয় রুখতে গেলে তার পরামর্শ সাধারণ মানুষকে সচেতন করার জন্য অবিলম্বে জলের উপর ট্যাক্স চালানো উচিত, বাজারে দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি হওয়ায় বিধায়ক গভীরভাবে উদ্বেগ প্রকাশ করলেন। তিনি জানান, বিধায়ক হিসেবে তার প্রথম বক্তব্য এই বিধানসভায়। বিজেপি বিধায়ক শ্রীমতী সর্বরী মুখার্জি, শহরে জলস্তর কমেছে, জলের সমস্যা দিনের পর দিন বাড়ছে, যাদবপুর বিধানসভা এলাকায় ক্রীড়াক্ষেত্রের জন্য স্টেডিয়ামটি প্রকৃতপক্ষে শুধু ক্রীড়ার জন্য গড়ে উঠবে। উত্তর চব্বিশ পরগনা হারোয়া বিধানসভা থেকে নির্বাচিত তৃণমূল বিধায়ক আব্দুল মতিনের আবেদন, তার এলাকায় একটি অডিটোরিয়াম গড়ে তোলা হোক, তার আবেদন, আমরা সব ধর্মের মানুষকে নিয়ে সুস্থভাবে বাঁচতে চাই। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তার জবাবি ভাষণে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিরোধী সদস্যদের প্রতি। অর্থমন্ত্রী আশ্বস্ত করলেন, আগামী 5 বছরে বিজেপি পরিচালিত রাজ্য সরকার চেষ্টা করবেন যতটা সম্ভব বিরোধী দলের প্রস্তাব বা আবেদনগুলি সফল করার জন্য। এই প্রসঙ্গে অর্থমন্ত্রী জানালেন, সুন্দরবনের মেয়েদের উপরে নানা রকম অসম্মানজনক অত্যাচার হয়ে থাকে, এই সরকার সিদ্ধান্ত নিয়েছেন সন্দেশখালীতে এক

0: একটি মহিলা পরিচালিত পুলিশ স্টেশন শীঘ্রই গড়ে তোলা হবে। অষ্টাদশ বিধানসভার প্রথম অধিবেশন আজ সাময়িকভাবে শেষ হল। নবনির্বাচিত
1: বিধানসভা পর্যালোচনা শেষ হল। পর্যালোচনা করলেন সাংবাদিক প্রণব কুমার দাস, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অনিন্দিতা দেব, রাগ যোগ। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন শিবনাথ ভট্টাচার্য এবং হারমোনিয়ামে পিন্টু রায়। যোগ রাগে খেয়াল শিল্পী অনিন্দিতা দেব।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে যোগ রাগে খেয়াল শুনলেন শিল্পী অনিন্দিতা দেব। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন শিবনাথ ভট্টাচার্য এবং হারমোনিয়ামে পিন্টু রায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী পল্টু বিশ্বাস।

পরপর তিনখানি নজরুলগীতি শুনলেন শিল্পী পল্টু বিশ্বাস। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন ভজন, শিল্পী তৃষা পাড়ুই। প্রথম ভজনটি তুলসীদাসের ভজন।

পরপর দুখানি ভজন শুনলেন। প্রথম ভজনটি তুলসী দাসের ও পরের ভজনটি সুর দাসের। শিল্পী তৃষা পাড়ুই, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন অনুষ্ঠান শ্রবণে স্বাস্থ্য।
1: নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই শ্রবণে স্বাস্থ্যের আসরে। এই অনুষ্ঠানে আমরা কথা বলি নানান শারীরিক ও মানসিক রোগ ও তার প্রতিকার সম্বন্ধে। সঙ্গে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা এবং তাদের সুচিন্তিত পরামর্শ। বন্ধুরা, বর্তমান সমাজে মাদকাসক্তি একটি জ্বলন্ত সমস্যা। মূলত যুব সমাজের মধ্যে এই মাদকাসক্তির ব্যাপক প্রভাব ছড়িয়ে পড়েছে, যা দেশের ভবিষ্যৎকে প্রভাবিত করছে। এই সর্বনাশা মাদকের নেশা যেমন আমাদের শারীরিক ক্ষতি করছে, তেমনই বিঘ্নিত করছে আমাদের মানসিক স্বাস্থ্য। এই মাদকাসক্তির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর 26শে জুন দিনটি বিশ্ব মাদক বিরোধী দিবস বা ইন্টারন্যাশনাল ডে অ্যাগেনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং হিসেবে সারা বিশ্বজুড়ে পালন করা হয়। এই দিনটির উদ্দেশ্যই বা কী আর তাৎপর্য কী, সেই সম্পর্কে আমাদের বিস্তারিত জানালেন চিকিৎসক অধ্যাপক ডাক্তার অদিতি আইকাত।
2: প্রত্যেক বছর 26শে জুন সারা বিশ্বে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালন করা হয়। এটা প্রথম ইউনাইটেড নেশন 1987 সালে এর স্বীকৃতি দেয়। আর এই দিনটির মূল উদ্দেশ্য হল মাদকাসক্তি ও অবৈধ মাদক প্রচারের বিরুদ্ধে বিশ্বব্যাপী একটা সচেতনতা তৈরি করা এবং মানুষকে একটু সুস্থ, নিরাপদ ও নেশামুক্ত জীবনযাপনে উৎসাহিত করা। কারণ মাদকাসক্তি শুধু একটা ব্যক্তির সমস্যা নয়, এটি একটি জনস্বাস্থ্য, সামাজিক এবং অর্থনৈতিক সমস্যা। মাদক যে শুধু একজনের মানুষের

0: আমাদের মনে করিয়ে দেয় যে মাদক প্রতিরোধ শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ নয়, সরকারের কাজ নয়, প্রত্যেকটা পরিবারের, প্রত্যেকটা বিদ্যা প্রতিষ্ঠানের, স্বাস্থ্য ব্যবস্থার, গণমাধ্যমের এবং আমার আপনার মতো প্রত্যেকটা মানুষের একটা সম্মিলিত প্রচেষ্টা হওয়া উচিত। আর এই সময় দাঁড়িয়ে মাদকের প্রকৃতি ও ধরন খুব দ্রুত বদলাচ্ছে। প্রচলিত মাদকের পাশাপাশি নানান রকমের সিনথেটিক ড্রাগস, পার্টি ড্রাগস, প্রেসক্রিপশন ড্রাগস, এদের অপব্যবহারও একটা উদ্বেগের কারণ হয়ে উঠেছে। তাই এই দিনটির গুরুত্বও ধীরে ধীরে কিন্তু আরও বেশি বেড়ে উঠছে এবং প্রাসঙ্গিক হয়ে উঠছে। সংক্ষেপে যদি বলতে যাই তাহলে বলবো যে এর মূল বার্তা হলো এই দিনটির প্রতিরোধ, সচেতনতা, সহমর্মিতা এবং সময় মতো চিকিৎসা। তার কারণ মাদকাসক্তি প্রতিরোধ করা সম্ভব এবং যথাযথ চিকিৎসা ও সামাজিক সমর্থনের মাধ্যমে একজন মানুষ সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক জীবনে নিশ্চয়ই ফিরে আসতে পারেন।
1: পাশাপাশি মাদকের নেশা ঠিক কি কিভাবে সমাজের ক্ষতি করে, যুব সমাজে এই নেশার ক্ষতিকারক প্রভাবগুলি কি কি, সেই বিষয়েও আমরা জেনে নিলাম ডক্টর আইকাতের কাছ থেকে।
0: মাদকাসক্তি বা ড্রাগের নেশা আমরা সাধারণত ভাবি যিনি করছেন সেই ব্যক্তির মধ্যে বোধহয় সীমাবদ্ধ, কিন্তু তা নয়। এর প্রভাব অনেক বেশি বিস্তৃত। ব্যক্তিগত যদি ক্ষতি ভাবি তাহলে এই মাদক মস্তিষ্কের স্বাভাবিক কার্যকলাপকে পরিবর্তন করে এবং ধীরে ধীরে মানুষের বিচার বুদ্ধি কমে যায়, স্মৃতিশক্তি দুর্বল হয়ে ওঠে, উদ্বেগ, বিষণ্ণতা, এমনকি আত্মহত্যার প্রবণতাও বেড়ে যায় এবং হৃদরোগ, স্ট্রোক, লিভারের রোগ, ফুসফুসের রোগের ঝুঁকিও বেড়ে যায়। এবং যারা ইঞ্জেকশনের মাধ্যমে এই ড্রাগ ইউজ করেন তাদের ক্ষেত্রে HIV, AIDS, হেপাটাইটিস বি, সি এসব রোগের ঝুঁকিও বেড়ে যায়। এবং যেটা আমি শুরুতেই বললাম যে ব্যক্তির সঙ্গে সঙ্গে পরিবার, সমাজ সবাই ভীষণভাবে যুক্ত এই ব্যাপারে। তাই একজন মাদকাসক্ত ব্যক্তির কারণে পুরো পরিবারটা ভেঙে পড়তে পারে, পারিবারিক অশান্তি বৃদ্ধি পায়, গার্হস্থ্য হিংসা বাড়তে পারে, সন্তানের মানসিক বিকাশ ব্যাহত হতে পারে, পারিবারিক আর্থিক সংকট তো হতেই পারে এবং সমাজের সঙ্গে মাদকাসক্তি এবং অপরাধ প্রবণতার মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চুরি, ছিনতাই, ভায়োলেন্স এগুলো বেড়ে যায়, স্কুল কলেজের ড্রপ আউট বেড়ে যায় এবং আমাদের এই যে যুব সমাজ যারা আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ তারা ধীরে ধীরে নিজেদের ভিতরে উৎপাদনশীলতাটা হারিয়ে ফেলে, দুর্ঘটনা ও কর্মক্ষেত্রে ঝুঁকিও বেড়ে যায় এবং সমস্ত কিছু মিলেমিশে একটি দেশের উন্নয়নের প্রধান শক্তি তার যুব সমাজ যখন মাদকের শিকার হয় তখন ধীরে ধীরে সামাজিক, অর্থনৈতিক সব রকম ক্ষতি বাড়তে থাকে এবং স্বাস্থ্য খাতে ব্যয় বাড়ে এবং কর্মক্ষমতা কমতে থাকে। তাই মাদকাসক্তি বা ড্রাগ ইউজ শুধু একজন ব্যক্তির নয়, আমি বলবো এটি একটি পরিবার, একটি সমাজ এবং তার জাতির ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করে তোলে।
1: এই মাদকাসক্তির থেকে মুক্তি পাওয়ার উপায়গুলি বা কি কি, এর চিকিৎসা কি সম্ভব, সেই প্রসঙ্গে আমরা কথা বলে নিলাম ডক্টর অদিতি আইকাতের সঙ্গে।
0: প্রথমেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, মাদকাসক্তি কোনো চরিত্রগত দুর্বলতা নয়, এটি একটি দীর্ঘস্থায়ী কিন্তু চিকিৎসা যোগ্য রোগ। ঠিক যেমন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের চিকিৎসা হয় ঠিক সেরকমভাবে মাদকাসক্তিরও সম্পূর্ণ চিকিৎসা রয়েছে। তবে সবচেয়ে প্রথম এবং সবচেয়ে কঠিন ধাপ কি জানেন? সমস্যাটা স্বীকার করা। কারণ অনেকেই মনে করেন আমি তো চাইলে যে কোনো সময় ছেড়ে দিতে পারি, কিন্তু আসক্তির কারণে মস্তিষ্কে এমন কিছু পরিবর্তন ঘটে যে একা একা এটা ছেড়ে বেরিয়ে আসা অনেক সময় কঠিন হয়ে পড়ে। তাই সবচেয়ে প্রথম কিন্তু সবচেয়ে কঠিন পদক্ষেপ হলো নিজের সমস্যাটা মেনে নেওয়া, পরিবারকে জানানো এবং চিকিৎসকের সুপরামর্শ নেওয়া। এবং এই প্রথম এবং কঠিন ধাপটা যদি আপনি

0: করে আসতে পারেন, তাহলে দ্বিতীয় ধাপে আমি বলবো ডিটক্সিফিকেশন। তার কারণটা হচ্ছে মাদক বন্ধ করার পর শরীরে কিছু উইথড্রয়াল সিমটমস দেখা দিতে পারে, যেমন অস্থিরতা, ঘাম, ঘুম না হওয়া, কাহাত পায়ে ব্যথা, অকারণ উদ্বেগ। তবে এটা জানলে আপনারা নিশ্চয়ই অনেকটা আশ্বস্ত বোধ করবেন যে সবকিছুই চিকিৎসকের তত্ত্বাবধানে সম্পূর্ণ নিরাপদভাবে পার করা যায়। এবং এরপরে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, কাউন্সেলিং ও মনোসামাজিক চিকিৎসা। ব্যক্তিগত কাউন্সেলিং, পারিবারিক কাউন্সেলিং, গ্রুপ থেরাপি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি এবং আবার নেশায় ফিরে যাওয়ার প্রতিরোধের প্রশিক্ষণ, এগুলো সবকটাই এই ধাপের গুরুত্বপূর্ণ অংশ। এবং এই তিনটি ধাপ পার করে আসতে পারলে, যেটা ভীষণ জরুরি, দীর্ঘমেয়াদী পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন। এবং এটা করার জন্য অনেক ক্ষেত্রে ডিঅ্যাডিকশন সেন্টার বা পুনর্বাসন কেন্দ্রে কিছু কিছু সময় থাকতেও হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে নিয়মিত ব্যায়াম করা, মেডিটেশন করা, নিজের স্কিল আরো বাড়ানো এবং এ সমস্ত ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া এবং ইতিবাচক সামাজিক যোগাযোগ তৈরি করা, প্রত্যেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এবং পরিবার এবং সমাজের প্রত্যেকটা মানুষের একটা খুব সুন্দর ভূমিকা আছে। তাদের মনে রাখতে হবে, এই যারা ড্রাগ অ্যাবিউজ করছেন, মাদকাসক্ত ব্যক্তি, এদের সমালোচনা নয়, এদের বুঝতে হবে, সহানুভূতি, শাস্তি নয়, এদের সঙ্গে পাশে দাঁড়াতে হবে। পরিবারের সমর্থন থাকলে চিকিৎসার সাফল্য কিন্তু অনেক বেড়ে যায়। তাই প্রত্যেকটা পরিবারের প্রত্যেকের কাছে আমার বিনীত নিবেদন, সঙ্গে থাকুন, পাশে থাকুন, সঠিক রাস্তায় ফিরিয়ে আনতে সাহায্য করুন।
1: পরিশেষে এই মারণ নেশা থেকে যুব সমাজকে মুক্ত করার জন্য কি কি ধরনের সচেতনতা অবলম্বন করা যেতে পারে, এই বিষয়ে আমাদের জানালেন ডক্টর অদিতি আইকাত।
0: খুব সুন্দর প্রশ্নটা করেছেন। তার কারণ, মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে হলে শুধুমাত্র সরকারের আইন প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন আমাদের প্রত্যেকের, আমার, আপনার, আমাদের প্রত্যেকটা শ্রোতা বন্ধুর সমন্বিত সামাজিক আন্দোলন। এবং এই আন্দোলনের শুরু কিন্তু প্রত্যেকটা ব্যক্তি থেকে, প্রত্যেকটি পরিবার থেকে শুরু। কারণ একটা পরিবার কিন্তু আমাদের সমাজের প্রতিরক্ষার প্রথম বলয়। এবং অভিভাবকদের এটা বুঝতে হবে যে তাদের সন্তানদের সঙ্গে নিয়মিত কথা বলতে হবে, তাদের বন্ধুদের সম্পর্কে জানতে হবে, তাদের কোনো মানসিক পরিবর্তন আসলে সেটা একটু খেয়াল রাখতে হবে, ভালোবাসা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে হবে। এই স্কুল এবং কলেজ লাইফটা একটা ভীষণ ঝুঁকিপূর্ণ সময়, তাই এই সময়ে স্কুলে লাইফ স্কিল এডুকেশন, পিয়ার এডুকেশন, অর্থাৎ বন্ধুদের মাধ্যম দিয়ে জিনিসগুলো বোঝানো, মানসিক স্বাস্থ্য শিক্ষা, মাদক বিরোধী সচেতনতা কর্মসূচি ভীষণ দরকার। এবং যুব সমাজকে বিভিন্ন ইতিবাচক কাজে বেশি করে আরও যুক্ত করে তোলা, খেলাধুলো, সাংস্কৃতিক কাজকর্ম, স্বেচ্ছাসেবী কাজ, বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট, এসব তরুণদের ইতিবাচক পরিচয় গড়ে তুলতে সাহায্য করে। তাই আমরা যদি আরও বেশি করে ওদের এর মধ্যে টেনে নিই, তাহলে কিন্তু আমরা অনেকটা এই ব্যাপারে সফল হয়ে উঠব। এবং এটার সঙ্গে সঙ্গে এটাও খুব দরকার যে অনেকগুলো যে ভুল ধারণা বা মিথ চারদিকে ছড়িয়ে আছে সেটা ভাঙার। কারণ অনেকে মনে করেন গাঁজা ক্ষতিকারক নয়, বন্ধুদের কাছে দু চারটে টান দিলে কি বা এসে যাবে, একবার চেষ্টা করলে কি আর বারবার খাবো আমি, বা পার্টি ড্রাগ সম্পূর্ণ নিরাপদ জিনিস, এ তো অনেক পার্টিতে ইউজ করা হয়। কিন্তু এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। যে কোনো নেশা জাতীয় পদার্থই মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে। এবং আরেকটা যেটা খুব চিন্তার বিষয়, সেটা হচ্ছে অনেক সময় অনেকে সামাজিক লজ্জার কারণে চিকিৎসা নিতে চান না। কিন্তু আমাদের মনে রাখতে হবে, মাদকাসক্তি একটি চিকিৎসাযোগ্য রোগ। যত তাড়াতাড়ি আপনি চিকিৎসকের কাছে পৌঁছতে পারবেন, তত তাড়াতাড়ি আপনার বা আপনার পরিবারের আপনজন

0: যিনি এটাতে আসক্ত তিনি তত তাড়াতাড়ি ভালো হয়ে উঠতে পারবেন। এই ব্যাপারে সম্পূর্ণ একটা সম্মিলিত উদ্যোগ স্বাস্থ্যকর্মী, শিক্ষক, ধর্মীয় নেতারা, গণমাধ্যম, প্রশাসন, স্বেচ্ছাসেবী সংস্থা কিংবা আপনাদের মতো যারা অত্যন্ত দায়িত্বশীলভাবে এই সমস্ত জিনিস শ্রোতা বন্ধুদের কাছে তুলে ধরছেন, সবাইকে একসাথে কাজ করতে হবে। তাই আজ আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ প্রচার বিরোধী দিবসে আমি সকল শ্রোতার কাছে একটি আবেদন রাখতে চাই, মাদককে না বলুন, জীবনের সম্ভাবনাকে হ্যাঁ বলুন। যদি আপনার পরিবারের বন্ধু মহলের বা পরিচিত কারুর মধ্যে মাদকাসক্তির সমস্যা থাকে তাকে দূরে সরিয়ে দেবেন না, সাহায্যের হাত বাড়িয়ে দিন। মনে রাখবেন, প্রতিটি মানুষ পরিবর্তনের সুযোগ পাওয়ার অধিকার রাখে। সচেতনতা, সহমর্মিতা এবং সময় মতো চিকিৎসার মাধ্যমে আমরা সম্পূর্ণ একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পারি। আমি শ্রোতা বন্ধুদের আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সবশেষে জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে মাদকাসক্তি বা মানসিক স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে যদি আপনি বা আপনার পরিবারে কেউ সাহায্যের প্রয়োজন অনুভব করেন, তাহলে একটুও দ্বিধা না করে জাতীয় টোল ফ্রি হেল্পলাইন 1446 এ যোগাযোগ করতে পারেন। এছাড়াও মানসিক স্বাস্থ্য ও কাউন্সিলিং সংক্রান্ত টেলিপরামর্শের জন্য টেলি মানুষ হেল্পলাইন 14416 অথবা 1800-891-4416 এই নম্বরে ফোন করতে পারেন। প্রশিক্ষিত মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছ থেকে বাংলা সহ বিভিন্ন ভাষায় পরামর্শ ও সহায়তা পাওয়া যায়। মনে রাখবেন, সময় মতো সাহায্য চাওয়া দুর্বলতার নয়, বরং সচেতনতা ও সাহসের পরিচয়। তাই আবারও বলবো, এগিয়ে আসুন, আমরা সবাই মিলে এই মাদকাসক্তির বিরুদ্ধে আমাদের লড়াই ঘোষণা করি।
1: আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসের কথা মাথায় রেখেই শ্রবণী স্বাস্থ্যের আসরে এতক্ষণ আমরা কথা বলছিলাম মাদকাসক্তি ও তার প্রতিকার সম্বন্ধে। আমাদের সঙ্গে ছিলেন চিকিৎসক অধ্যাপিকা ডাক্তার অদিতি আইকাত। এবার আসা যাক দ্বিতীয় প্রসঙ্গে। ক্যালেন্ডারের পাতা বলছে বর্ষা এসেছে। বর্ষার বৃষ্টি যেমন আমাদের প্রচণ্ড গরমের হাত থেকে স্বস্তি দেয়, তেমনি তার পাশাপাশি কিন্তু বয়ে আনে নানান রোগ ব্যাধি। এই যেমন ধরুন না, পেট খারাপ, তারপরে বিভিন্ন রকম ভাইরাল সমস্যা। কি কি ধরনের রোগের প্রকোপ বাড়ে বর্ষাকালে এবং তার কারণই বা কি, সেই সম্পর্কে আমাদের বিস্তারিত জানালেন ডাক্তার আয়ুরজ্যোতি ঘোষ।
2: বর্ষাকালীন রোগগুলোকে কয়েকটি ভাগে ভাগ করলে প্রথম ভাগে যেটা পড়ে সেটা হলো পতঙ্গবাহিত রোগ। পতঙ্গবাহিত রোগের মধ্যে যেগুলো মূলত দেখা যায়, ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া ইত্যাদি। জলবাহিত রোগের মধ্যে দেখা যায় টাইফয়েড, কলেরা, ডায়রিয়া, ভাইরাল হেপাটাইটিস। এই সময় বায়ুবাহিত রোগ যেমন ভাইরাল ফিভার, কমন কোল্ড ইত্যাদিও এই সময় প্রচুর দেখা দেয়। এছাড়া এই সময় ত্বকে ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশনের প্রাদুর্ভাব দেখা দেয়। সাপের কামড় বা স্নেক বাইটকে ঠিক রোগ না বললেও গ্রামাঞ্চলে প্রচুর মানুষ সাপের কামড়ে এই সময় মারা যান।
1: পাশাপাশি বর্ষাকালে হওয়া এই সমস্ত রোগ ব্যাধির সাধারণ লক্ষণ সম্পর্কেও আমরা জেনে নিলাম ডাক্তার ঘোষের কাছ থেকে।
2: বর্ষাকালে বিভিন্ন জায়গায় জল জমে থাকে, আর জমে থাকা জলে মশা ডিম পারে। এই জন্য এই সময় মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া ইত্যাদি রোগের প্রকোপ বহুগুণ বেড়ে যায়। ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ। স্ত্রী এডিস মশার কামড়ে ডেঙ্গু হয়। এই রোগে তীব্র জ্বর থাকে, সাথে মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, জয়েন্ট বা গাঁটে গাঁটে ব্যথা থাকে। এছাড়া শরীর খুব দুর্বল হয়ে যায়, খেতে ইচ্ছে করে না, মুখ বিস্বাদ লাগে, বইমই ভাব লাগে, অনেক সময় পেটে ব্যথা থাকে, গায়ে অনেক সময় র্যাশ বের হয়, বেশিরভাগ

0: ক্ষেত্রে ডেঙ্গু নিজে থেকেই সেরে যায়। ব্যথা বা জ্বরের জন্য প্যারাসিটামল ব্যবহার করা উচিত, এছাড়া অন্য কোনো রোগ ওষুধ ব্যবহার করা উচিত নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে ডেঙ্গু হ্যামারেজিক ফিভার হয়। ডেঙ্গু হ্যামারেজিক ফিভারের ক্ষেত্রে জ্বর কমার পর শরীরে বিভিন্ন জায়গা দিয়ে রক্তক্ষরণ হয়, যেমন মুখ দিয়ে রক্তক্ষরণ হয়, রক্ত বমি হতে পারে, প্রস্রাব পায়খানার সাথে রক্ত বের হতে পারে। যদি ব্লিডিং বা রক্তক্ষরণ হয় নাক মুখ দিয়ে বমির সাথে, প্রস্রাব পায়খানার সাথে, বা পেটে অসহ্য ব্যথা থাকে, বারবার বমি পায়, শ্বাসকষ্ট হয়, রোগী যদি ড্রাউজি বা ঘুম ঘুম ভাবে থাকে, অসংলগ্ন কথা বলে, বা শেষ 4 থেকে 6 ঘন্টা যদি তার কোনো প্রস্রাব না হয়, তবে অবশ্যই দেরি না করে তাকে নিকটবর্তী হসপিটালে নিয়ে যাওয়া উচিত। ম্যালেরিয়া স্ত্রী অ্যানোফিলিস মশার মাধ্যমে ছড়ায়। এক্ষেত্রে তীব্র কাঁপুনি দিয়ে জ্বর আসে, সাথে মাথা ব্যথা করে, গায়ে হাত পায়ে ব্যথা থাকে, খেতে ইচ্ছে করে না, বইমই ভাব থাকে। চিকুনগুনিয়া স্ত্রী অ্যাডিস মশার মাধ্যমে ছড়ায়। এক্ষেত্রেও তীব্র জ্বর থাকে, সাথে জয়েন্টে বা গাঁটে গাঁটে ব্যথা করে, অনেক সময় গায়ে র্যাশ বের হয়। যে কোনো জ্বর হলে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ডেঙ্গু ম্যালেরিয়ার পরীক্ষা করাবেন। বর্ষাকালে বিভিন্ন জায়গায় জল জমার কারণে বা অনেক সময় বন্যা হওয়ার কারণে পানীয় জল ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসে। এই দূষিত পানীয় জলের ফলে টাইফয়েড, ডায়রিয়া, ভাইরাল হেপাটাইটিস ইত্যাদি রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। টাইফয়েড মূলত করে সালমোনেলা টাইফিড নামের এক ধরনের ব্যাকটেরিয়া। এক্ষেত্রে জ্বর, পেটে ব্যথা, শরীর খুব দুর্বল লাগে, অনেক সময় মাথা ব্যথা করে, গলা ব্যথা হয়, কাশি হয়, অনেক সময় দূষিত জল থেকে ডায়রিয়া হয়। এক্ষেত্রে পাতলা জলের মতো পায়খানা হয়, অনেক সময় পায়খানার সাথে রক্ত বের হয়। এর ফলে শরীরে জলের ঘাটতি দেখা দেয়। জলের ঘাটতি হলে ওআরএস জলগুলো খাওয়া উচিত। অনেক সময় অ্যান্টিবায়োটিকের প্রয়োজন পড়ে, তাই ডায়রিয়া হলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত। যদি ডায়রিয়াতে শরীরে জলের ঘাটতির কারণে জিভ শুকিয়ে যায়, অনেকক্ষণ ধরে প্রস্রাব না হয়, শরীরে রক্তচাপ খুব কমে যায়, তখন অবশ্যই নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে ইন্টারভেনাস ফ্লুইড বা স্যালাইন দিতে হতে পারে। ভাইরাল হেপাটাইটিস হল লিভারের একটি ভাইরাল সংক্রমণ। মূলত হেপাটাইটিস এ আর হেপাটাইটিস ই ভাইরাস এর জন্য দায়ী। পানীয় জল হেপাটাইটিস এ বা হেপাটাইটিস ই ভাইরাস দ্বারা সংক্রমিত হলে ভাইরাল হেপাটাইটিস হয়। এক্ষেত্রে হালকা জ্বর থাকে, খাবার ইচ্ছে করে না, বমি হয় বা বমি বমি ভাব থাকে, জন্ডিস হয়, মানে চোখ, শরীরের ত্বক হলুদ হয়ে যায়, হলুদ প্রস্রাব হয়, শরীর খুব দুর্বল হয়ে যায়। আবহাওয়া পরিবর্তনের কারণে বর্ষাকালে ভাইরাল ফিভার, কমন কোল্ড ইত্যাদির প্রাদুর্ভাব দেখা দেয়। ভাইরাল ফিভার সাধারণত 3 থেকে 7 দিনের মধ্যেই সেরে যায়। এক্ষেত্রে যেটা দেখা দেয় সেটা হলো জ্বর থাকে, নাক বন্ধ হয়ে যায় বা নাক দিয়ে জল বেরোয়, গলা ব্যথা করে, গলা খুশখুশ করে, হাঁচি কাশি ইত্যাদি থাকে। ভাইরাল ফিভারে অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না, জ্বরের জন্য প্যারাসিটামল ব্যবহার করা যেতে পারে। গরম জলের ভাপ নিলে, গার্গেল করলে, পর্যাপ্ত জল খেলে এবং বিশ্রাম করলেই বেশিরভাগ রোগী সুস্থ হয়ে যায়। বর্ষাকালে চোখে কনজাংটিভাইটিসের প্রাদুর্ভাবও দেখা যায়। এটি ছোঁয়াচে একটি রোগ। এক্ষেত্রে চোখ লাল হয়ে যায়, চোখ দিয়ে জল বেরোয়, চোখে একটা ইরিটেশন বা খচখচানি ভাব হয়। ভাইরাল ফিভার কনজাংটিভাইটিস প্রতিরোধ করার জন্য সাবান ও জল দিয়ে বারবার করে হাত ধুতে হবে। না ধোয়া হাতে নাক মুখ চোখ স্পর্শ করা যাবে না। নাক মুখ কিছু দিয়ে ঢেকে কাশা উচিত, দরকার হলে মাস্ক পরা যেতে পারে। বর্ষাকালে লেপ্টোস্পাইরোসিস নামে একটি সংক্রামক রোগ হয়, যা লেপ্টোস্পাইরা নামে একটি ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। ইঁদুর বা অন্যান্য সংক্রামিত গবাদি পশুর মূত্র দূষিত জল বা মাটির সংস্পর্শে মিশে যায়। সেই দূষিত জল বা মাটির সংস্পর্শে আসলে শরীরে কাটা স্থান, চোখ, মুখ বা নাকের মিউকাস মেমব্রেনের মাধ্যমে ব্যাকটেরিয়া মানুষের শরীরে প্রবেশ করে। লেপ্টোস্পাইরোসিসে দেখা দেয় তীব্র কাঁপুনি দিয়ে জ্বর, মাথা ব্যথা, পায়ের পেশিতে ব্যথা, অনেক সময় চোখ লাল হয়ে যায়, চোখ দিয়ে জল পড়ে। লেপ্টোস্পাইরোসিসে অনেক সময় কিডনি, লিভার, ফুসফুসের সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে বাড়িতে বসে না থেকে অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা করানো উচিত। বর্ষাকালে ত্বকে ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। বর্ষাকালে অনেক সময় অনেক জায়গায় জল জমে থাকে, সেই জলের মধ্যে দিয়ে যাবার কারণে বা ভিজে জামাকাপড় অনেক সময় পরে থাকার কারণে রিং ওয়ার্ম বা দাঁত হয়। জলের মধ্যে দিয়ে যাওয়ার কারণে পায়ের আঙ্গুলের ফাঁকগুলো শেষাতে হয়, ফলে সেখানে টিনিয়া পেডিস বা হাজা হয়। তাই বর্ষাকালে ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধের জন্য ভিজে জামাকাপড় পরে বেশিক্ষণ থাকবেন না, দীর্ঘক্ষণ ভিজা জুতো বা মোজা পরে থাকবেন না, আঙুলের ফাঁকে যেন জল জমে না থাকে, আঙুলের ফাঁক যেন শুকনো থাকে। বর্ষাকালে বৃষ্টির কারণে সাপের গর্ত বা বাসস্থান জলমগ্ন হয়ে পড়ে, ফলে তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয় বা বাড়ির চারপাশে চলে আসে। আমাদের পশ্চিমবঙ্গে বিষধর সাপ হল কোবরা, কালাজ এবং চন্দ্রপোড়া। সাপে কামড়ালে ওঝার কাছে না গিয়ে তৎক্ষণাৎ নিকটবর্তী হাসপাতালে গিয়ে সাপের অ্যান্টিভেনম নেওয়া উচিত।
1: এই বর্ষায় রোগব্যাধির হাত থেকে বাঁচতে কি ধরনের সতর্কতা অবলম্বন করা যেতে পারে সেই সম্পর্কে বিশদে জানালেন ডাক্তার ঘোষ।
0: মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু, ম্যালেরিয়া ইত্যাদি প্রতিরোধ করার জন্য যেটা করতে হবে সেটা হলো বাড়ির চারপাশে যেন জল জমে না থাকে। চৌবাচ্চা, পুজোর ঘট, ফ্রিজের পেছনে ড্রিপ ট্রে, প্লাস্টিকের বালতি, ফুলের টব ও তার নিচে রাখা পাত্রের জমা জলে মশা ডিম পাড়ে। মশার জীবনচক্রের সময়কাল যেহেতু 7 থেকে 10 দিন, তাই 7 দিনে অন্তত একবার জল পাল্টাতে হবে। ব্যবহার না করা পাত্র উল্টে রাখতে হবে যাতে সেখানে জল জমতে না পারে। সকল জল রাখার পাত্র ঢেকে রাখতে হবে। ব্যবহার না করা কুয়ো মশারি দিয়ে ঢেকে রাখতে হবে। ঘুমের সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। ডেঙ্গু রোগীকে মশারির ভেতর রাখতে হবে যাতে তার থেকে ডেঙ্গু মশার মাধ্যমে অন্য ব্যক্তির শরীরে না ছড়ায়। জলবাহিত রোগ যেমন টাইফয়েড, ভাইরাল হেপাটাইটিস ইত্যাদি প্রতিরোধ করার জন্য জল ফুটিয়ে পান করতে হবে। রাস্তার আঢাকা খাবার, কাটা ফল এড়িয়ে চলাই ভালো। রান্নার আগে শাকসবজি, খাওয়ার আগে ফলমূল ধুয়ে খাওয়া উচিত। সাথে অবশ্যই নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করতে হবে। খাওয়ার আগে, বাথরুমের পর, বাইরে থেকে বাড়ি ফিরে সাবান দিয়ে হাত ধুতে হবে। অন্তত 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে। সাপের কামড় থেকে বাঁচতে বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে। বাড়ির চারপাশে যেন কোনো আগাছা ঝোপঝাড় না থাকে। আগাছা বা ঝোপঝাড় থাকলে ইঁদুর ব্যাঙ ঘরে ঢুকবে, ইঁদুর ব্যাঙ খেতে সাপও ঘরে ঢুকবে। বর্ষাকালে জুতো পরার আগে তা ঝেড়ে নিতে হবে। শোবার সময় বিছানা ভালো করে পরীক্ষা করতে হবে। মশারি টানিয়ে ঘুমাতে হবে, কারণ কালাশ সাপ কিন্তু নিঃশব্দে রাত্রিবেলা ঘুমন্ত ব্যক্তিকে কামড়ায়। রাত্রিবেলা বাড়ির চারপাশে এবং উঠোনে যাতায়াতের সময় টর্চ লাইট ব্যবহার করতে হবে।
1: তাহলে বন্ধুরা, আজকের শ্রবণের স্বাস্থ্যের আসরে আমরা কথা বলেছিলাম মাদকাশক্তির প্রভাব ও তার প্রতিকার নিয়ে এবং বর্ষাকালের রোগ ব্যাধির প্রসঙ্গে। আজ শ্রবণের স্বাস্থ্য এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শ্রবণের স্বাস্থ্য নিয়মিত শুনতে থাকবেন। শ্রবণের স্বাস্থ্য আজ এই পর্যন্তই। গ্রন্থনা শ্রেতমা মুখোপাধ্যায়, সম্পাদনা ও সংকলন রূপময় কোলে, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ।

0: শ্রবণে স্বাস্থ্য অনুষ্ঠানটি শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। আবহাওয়া সম্পর্কিত একটি সতর্কবার্তা। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কালিম্পং জেলার কিছু জায়গায় আগামী 2-3 ঘন্টায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বজ্রপাত এবং 30-40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া সম্পর্কিত সতর্কবার্তাটি শুনলেন আকাশবাণী কলকাতা।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে

হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ দেশের ছোট ও প্রান্তিক কৃষকদের চাষের খরচ মেটাতে ও তাদের আর্থিক সুরক্ষা যোগান দিতে ভারত সরকারের একটি কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, যার মাধ্যমে প্রতি বছর 3টি কিস্তিতে 6000 টাকা সরাসরি সুবিধাভোগী যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন লোকগীতি, শিল্পী অনিতা পাল। পরপর 3টি লোকগীতির কথা ও সুর প্রচলিত।

লোকগীতি শুনলেন শিল্পী অনিতা পাল, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী অসীম কুমার ঘোষ।

0: অতুল প্রসাদের গান শুনছিলেন শিল্পী অসীম কুমার ঘোষ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
2: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
3: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
4: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
5: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
6: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
2: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
3: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
1: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
7: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
8: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা PM কিষাণ দেশের ছোট ও প্রান্তিক কৃষকদের চাষের খরচ মেটাতে ও তাদের আর্থিক সুরক্ষা যোগান দিতে ভারত সরকারের একটি কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, যার মাধ্যমে প্রতি বছর 3টি কিস্তিতে 6,000 টাকা সরাসরি সুবিধাভোগী যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন গিটারে শুনবেন ধুন, শিল্পী চিরঞ্জীব চৌধুরী।

গিটারে ধুন শুনলেন শিল্পী চিরঞ্জীব চৌধুরী। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে।

এখন শুনবেন পরম্পরা। এই অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লার সাক্ষাৎকার নিয়েছেন রত্নাবলী সাহা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।

0: নমস্কার। আজকের পরম্পরার বিশেষ পর্বে শ্রোতাদের সকলকে জানাই স্বাগত। বিশেষ পর্ব, তার একটাই কারণ, আমাদের সঙ্গে আজ হাজির বিশিষ্ট অতিথি, বিশেষ মানুষ, বাংলা সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র শ্রীমতী হৈমন্তী শুক্লা। দিদি নমস্কার।
1: নমস্কার।
0: কেমন লাগছে দিদি আজকে আকাশবাণীর এই স্টুডিওতে এসে?
1: আকাশবাণীতে ছোটবেলা থেকে আসার একটা অভ্যেস হয়ে গেছে, তো ভালো লাগে। আর বিশেষ করে 9 নম্বর স্টুডিওটা আমার খুব প্রিয়। এখানে যে কত গান গেয়েছি, কতবার এসেছি বলতে পারবো।
0: শ্রোতাদের অনেক অনুরোধ তোমার কাছ থেকে জেনে নেওয়ার জন্য যে কেমন ছিল তোমার সঙ্গীত জীবনের শুরুটা। তার মধ্যে তোমার কাছ থেকে জানতে চাইবো যে তোমার প্রথম গুরু কে ছিলেন, তোমার পিতা পণ্ডিত হরিহর শুক্লার প্রভাব কিরকম ছিল।
1: আমার আসলে ওই পরিবারে জন্ম তো সারাক্ষণই গান বাজনাই হতো, আমি যেখানে জন্মেছি। একটা সময় তো বাবা, তখন তো স্কুল ফাইনাল পরীক্ষার পরে বাবা বললেন যে আর পড়তে হবে না, কলেজ চলে যাওয়ার দরকার নেই। তখন মা খুব আপত্তি করলেন যে না, একটু লেখাপড়া না করলে কী করে হবে। কিন্তু আমার বাবা আমার জন্মের আগে থেকেই চাইতেন যে আমার মেয়ে হবে এবং সে মেয়ে গান গাইবে। আর কিছু না।
0: তুমি কি একটি মেয়ে?
1: না, আমি এক মেয়ে না, আমরা 4টি বোন, কিন্তু আমি সব থেকে বড়। কিন্তু সবাই গান করে, কিন্তু আমার মতন এরকম গানের নেশা কারোরই ছিল না। সবাই গাইতে পারে, ভালো গায়।
0: আচ্ছা, মানে মা সরস্বতী তোমাকে একদম বর দিয়েছেন।
1: বাবার ইচ্ছেটাই বিশেষ করে।
0: আচ্ছা আচ্ছা,
1: যে আমার মেয়ে এবং সে গান গাইবে।
0: সেহেতু ধরে নিতে পারি যে তোমার প্রথম গুরু ছিলেন তোমার বাবা।
1: হ্যাঁ, প্রথম গুরু, শেষ গুরু সবটাই বাবা। তারপরে পরে অনেক রকম গান গাইতে গেছি, তখন অনেকের কাছে গান শিখেছি। কিন্তু বাবার পরে আরেকজন ক্লাসিক্যাল গান, যে চিন্ময় লাহিড়ীর আমার জেঠু, জেঠুর কাছে প্রচুর শিখেছি। কিন্তু আর সবটা কি জানো তো, আমার গানগুলো সব ক্লাসিক্যাল অঙ্গের বলবো, কিন্তু তার মধ্যে আমার একটা শিক্ষা ছিল যে সব গানেই ক্লাসিক্যাল দেখাতে নেই, সেটা বিভিন্ন ধরনের গান গাইবার সময় স্টাইলটা পাল্টে যায়, সেটাই কথা।
0: তুমি তো ঠিক তাই করেছো, কারণ শাস্ত্রীয় সঙ্গীত দিয়ে তোমার জীবন শুরু হয়েছে, সঙ্গীত জীবন। এবং তারপর তোমার কাছে আমরা পেয়েছি বিভিন্ন ধরনের গান, যার মধ্যে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি পাচ্ছি আমরা, বিশেষ করে আধুনিক গান তোমার কাছ থেকে আমরা শুনেছি, গজল, ভজন, সমস্ত দিকে তুমি তোমার একেবারে কি বলবো স্বাক্ষর রেখেছো।
1: হ্যাঁ, গানের কি জানো তো, আমার বাবা ছোটবেলাতে বলতেন যে যখন যে ধরনের গান গাইবে তখন নিজেকে একটু পাল্টে নিতে হয়। ধরো আমি একটা গজল গাইছি, তারপরে আমি একটা ঠুমরি গাইছি, তারপরে একটা কীর্তন গাইতে হবে, তখন সেই নিজেকে একটু পাল্টে নেবে। এটা আমার বাবা আমাকে খুব শিখিয়েছেন ভালো করে।
0: আমরা শুনি যে গানে অনেকখানি অংশ রয়েছে অভিনয়ের, তুমি কি তাই মনে করো?
1: তো তাই, আমরা গাইয়েরাও কিন্তু অভিনয় করি। অনেকে যখন আমাকে বলে এত প্রেমের গান মাইকটার সামনে গাও কি করে, তখন ওই মাইকটাকেই প্রেমিক ভেবে গাইতে হয়।
0: আচ্ছা, বাহ বাহ, সুন্দর কথা। তো দিদি, তোমার কি মনে আছে তুমি প্রথম কোন গানটা রেকর্ড করেছিলে?
1: দেখো, রেকর্ড করেছিলাম তো অনেক পরে, কিন্তু আমি গান গাই খুব বাচ্চাবেলা থেকে, তখন বোঝার বয়সও হয়নি। তখন থেকে ওই তিন তালে ছোটোখাটো খেয়াল গাইতাম, বাবা শেখাতেন যেরকমভাবে। তো তারপরে অনেকদিন পরে আর একটা কথা আমি বলতে চাই, যে আমার বাবার না, উনি উচ্চাঙ্গ সঙ্গীতের শিল্পী ছিলেন বলে কখনো আমাকে বেঁধে রাখেননি যে কেবল এইসবই গাইবে আর কোনো গান গাইবে না। বাবা নিজেও অনেক অন্য ধরনের গান গাইতেন এবং আমাকে ইনসিস্ট করতেন যে সব ধরনের গান গাইবে। সেইটাতে আমি আরও মানে সাহস পেয়েছিলাম। তো প্রথম আমি রেকর্ড করলাম যখন বাংলা গান শৈলেন মুখোপাধ্যায়ের সুরে, সেটা ছিল 1972 সাল প্রথম রেকর্ড হলো।
0: সেটা বোধ হয় একটা ছড়া গান ছিল,
1: প্রথমে একটা ছড়ার গান ছিল সাত ভাই চম্পা বলে। তারপরে ওখানে আমাকে খুব পছন্দ হলো বলে বললেন যে পুলকদাকে ডেকে, তখন থেকে পুলকদা আমার সঙ্গে, পুলকদা গান লিখলেন এত কান্না নয় আমার।
0: আর প্রথম কবে মঞ্চে উঠেছো, কি গান গেয়েছিলে?
1: প্রথম মঞ্চে ওঠাটা আমার সেভাবে মনে নেই, তবে একটা উল্টোডাঙায় প্রোগ্রামে আমাকে, আমি তখন হিন্দি গানগুলো খুব গাইতাম লতা মঙ্গেশকরের, তখন সেই ৫ টাকা পেয়েছিলাম।
0: আচ্ছা, বাপরে,
1: রেডিওতে ৫ টাকা পেয়েছিলাম, রেডিওতে তখন শিশু মহলে ৫ টাকা রেট ছিল।
0: আচ্ছা, শিশু মহলেও তুমি গান করেছো তাহলে, বাহ। তো আমরা তোমার গানের তো এমনিতেই বুঝতে পারছো কতটা ভক্ত, এবং আমাদের শ্রোতারাও তাই। তো তাদের জন্য তোমার মানে, আমি যদি জানতে চাই যে শাস্ত্রীয় সঙ্গীত এবং এই যে বাংলা আধুনিক গান, এই দুটোকে তুমি ব্যালেন্স করে চলেছো, তোমার গানে আমরা সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আসছি, সেটা কি করে করো, এই সামঞ্জস্য রক্ষাটা?
1: সেটা পুরোটাই বাবার কাছে শেখা। জানো, অনেক গুরুরা আছেন বলে দম্ভরকে সায় লাগাও, ক্লাসিক্যাল গাও, কিন্তু তারপরে আর তুমি বাংলা গান গাইতে গিয়ে তখন সবসময় দাম্ভরকে সা লাগানা ও নেই, কেন কেন কি, যখন যে গান তুমি গাইবে তখন তোমার স্টাইলটা পাল্টে যাবে, গাইবার স্টাইলটা। তো সেই কারণে আমার বাবা সবসময় আমাকে ইয়ে করতেন যে না এটা হলো না, কেননা আমি তোমাকে একটা গল্প বলি, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আমাকে ডাকলেন সে সময়, আমার গানটা ছিল শিব ঠাকুরের গলায় দো।

শিক্ষা এই গান। এই গান গাইতে গিয়ে প্রথমে পুলকদা অভিজিৎদের কাছে, অভিজিৎদাও খুব গুণী মানুষ ছিলেন, ওরা তখন নাম শোনেননি তো, ওরা কে হৈমন্তী, বলে হরিহরবাবুর মেয়ে খুব ভালো গাইবে। তখন অভিজিৎদা খুব ভয় পেয়েছিলেন, এই জন্যেই আরও মজার গল্পটা বলছি। অভিজিৎদা বলে ও তো ক্লাসিক্যাল ভেঙে ভেঙে গান কাজ দিয়ে দিয়ে গাইবে, বলে আপনি দেখুন না আপনি যেরকম করে শেখাবেন সেরকমই গাইবে। তো আরেকটা কথা আমার মনে পড়ে, বাবা না আমার গান কোনোদিন ভালো বলতেন না সেইভাবে, কিন্তু এই গানটা পার্টিকুলারই বাবা বললেন যে তুমি খুব ভালো গেয়েছো। আমি একটু সোজা সোজা গান, বাচ্চাদের গান, বলে তোমার এই গানটা শুনে মনে হচ্ছে না তুমি কখনো ছোটবেলা থেকে গান শিখেছো। ঠিক একটা বাচ্চা মেয়েরা যে ইনোসেন্ট গায়কী, সেটা আমি রক্ত করেছি।

0: বাহ, আর কি যেন বালক শরৎচন্দ্র ছবিটা বেশি দিন চলেনি কিন্তু গানটা এখনো চলে, যেখানেই গাইতে যাই
1: বোধহয় এক সপ্তাহ চলেছিল ছবিটা,
0: হ্যাঁ কিন্তু গানটা খুব
1: এখনো পপুলার, এবং এই গানের জন্য মনে হয় তুমি কোনো পুরস্কার পেয়েছিলে,
0: প্রাইজ পেয়েছি সেসব আর নাই বা বললাম,
1: বেশ বেশ, কিন্তু তোমাকে পুরস্কারের কথা আমাদের বলতে হবে, সে তো আমরা না শুনে ছাড়বো না তোমার কাছে। তো শিব ঠাকুরের গলায় দোলে বইচি ফলের মালিকা যেরকম একটা সহজ সরল সুন্দর গান, সেরকম তোমাকে বাংলা ছবির জগতে আরও অনেক সুন্দর সুন্দর গান গাইতে আমরা শুনেছি, যেরকম আমার মনে পড়ছে ছোটবেলায় আমাদের কাছে একটা প্রেয়ার সং ছিল, এ কথা রাখবো সদা মনে,
0: হ্যাঁ সেটাও বাচ্চাদের
1: জয় ছবি গাওয়া, হ্যাঁ একটুখানি শুনবো দিদি।

0: এই কথা রাখ। এই যে আমি কেন বলছি, বাবা যেগুলো শেখাতেন যে এই গানটা গাইতে, এই কথা রাখবো শুধু মনে, এক ক্লাসিক্যাল অঙ্গ চালালে চলবে না, যেরকম মিউজিক ডিরেক্টর বানিয়েছেন ওইটাই আমাকে গাইতে হবে, এইটাই হচ্ছে কথা।
1: তো অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নাম করলে দিদি, তুমি সেরকম বহু সুরকার, বহু গীতিকারের স্নেহধন্য তুমি। আমার তো এই মুহূর্তে মনে পড়ছে মান্নাদের কথা, হেমন্ত মুখোপাধ্যায়ের কথা, সলিল চৌধুরী।
0: আমি প্রচুর এরকম স্টলওয়ার্সদের সঙ্গে কাজ, শুধু কাজ না, এনারা আমাকে ব্যক্তিগতভাবে ভীষণ স্নেহ করতেন। হেমন্ত দত্ত আমি একদম মেয়ে

0: মতন ছিলাম, কখন খেলাম না, তো আমি কেন এত রোগা, তুই ফ্যান ভাত খা, এরকম সম্পর্ক ছিল। কিন্তু আর গানের ব্যাপারে ওনাদের কাছে প্রচুর শিখেছি রে, মান্নাদা বলো, হেমন্তদা বলো, সবার কাছে প্রচুর।
1: একবার সুযোগ হয়েছিল রবীন্দ্র জৈনের একটা ইন্টারভিউ নেওয়ার, তো উনিও তোমার কথা খুব বলছিলেন যে কেমন আছে,
0: ভালোবাসতেন আমাকে। হ্যাঁ,
1: রবীন্দ্র জৈনের সঙ্গে তোমার
0: আসলে, আমি না সব ধরনের গান গাওয়াটা ছোটবেলা থেকে পছন্দ করতাম, সেই জন্যে তারপরে রবিদার কাছে একবার বোম্বেতে চলে গেলাম। আর আরও একটা ঘটনা আছে, আমি বাগবাজারে থাকতাম তখন, আমাদের বাড়ির ঠিক নিচের তলায় রবিদা থাকতেন, আর দিন রাত গান বাজনা হতো, আমি ছুটে ছুটে চলে যেতাম, সেই থেকে আমার সঙ্গে আলাপ। আর আমার বাবাকে ভীষণ উনি শ্রদ্ধা করতেন। তারপরে বোম্বেতে গেলাম, গিয়ে প্রচুর গান রেকর্ড করেছি রবিদার সুরে।
1: তার তো একটা উদাহরণ আমাদের কাছে রয়েছে, যেরকম কুমার শানুর সঙ্গে তোমার একটা ডুয়েট পাচ্ছি আমরা একটা ফিল্মে, পতি পরম গুরু বলে ছবিটা, ভীষণ ভালো। মানে আমি ভাবছি যে তুমি যেরকম গান করেছো সেই সব পুরোনো দিনের মানুষগুলোর সঙ্গে, সেরকম নতুন প্রজন্মের সঙ্গেও তোমার খুব ভালো সম্পর্ক।
0: হ্যাঁ, আমি না আসলে ছোটদের খুব ভালোবাসি, যেন ওদের কিছু ভুল হলে অনেক সময় হয়তো অনেকে পছন্দ করেন না, কিন্তু আমি বলি তুই এইটা না, এইটা এইভাবে গাস, ওইভাবে গাস। আর আমার সব থেকে যেটা স্বভাবের মধ্যে এসেছে আমার বাবার থেকে, যে সব গানে ওস্তাদি করো না, মান্নাদা যেমন বলতে কালোয়াতি করো না।
1: আচ্ছা, মান্নাদের সঙ্গে তোমার একটু অভিজ্ঞতার কথা আমরা শুনতে চাই।
0: মান্নাদেরকে তো মানে বোঝার বয়সের আগে থেকেই ভালো লাগে। তো আমি একটা ফাংশানে গাইছিলাম একবার, পুলকদাই নিয়ে গেছিলেন শালকিয়াতে, উনি থাকতেন, তো সেখানে আমি গান গাইছি, ওই অবস্থায় মান্নাদা এলেন, তো দাঁড়িয়ে গেলেন। তখন আমি তো মান্নাদাকে দেখে ভয় পেয়ে গেছি, তাড়াতাড়ি উঠে আসার চেষ্টা করছি, তখন আমাকে ধমক দিয়ে বললেন, না না উঠো না, আর একটু গাও, তোমার গান শুনছিলাম খুব ভালো লাগছিল। তখন আমি আরও দু একটা গান গিয়ে নেবে এলাম, তারপরে এই পুলকদার সঙ্গে দেখা। পুলকদা বললেন, আমি হৈবন্তীকে নিয়ে কালকে সকালেই আপনার বাড়ি যাব, ওকে গান দিতে হবে, পুজোর সময় রেকর্ড করবে। তারপর পরের দিন সকালবেলায় মান্নাদার সঙ্গে, আর মান্নাদা খুব কথা বলেন, খুব আড্ডাবাজ মানুষ আর কি, ভীষণ জমে গেছিল। তো প্রথম উনি দেখো সেই কালোয়াতি, নয়নে আবির ছড়ালে, এই গান যোগিয়া রাগের ওপরে, তো গানটা খুব ভালো হয়েছে, কেমন লাগছে, খুব সুন্দর। তা পুলকদা বললেন, এই সব না, একটা আপনার একবারে লোকের মুখে মুখে চলবে এরকম ধরনের একটা গান দিতে হবে। এটা আমি অনেক জায়গায় বলেছি যেন, যে মান্নাদা নিজে গাইবার জন্য গানটা রেখে দিয়েছিলেন, এই আমার বলার কিছু ছিল না, এমন একটা গান না। তারপরে আমাকে বললেন, কিছুতেই শোনাচ্ছেন না, আর পুলকদা খালি রেগে গিয়ে বলছেন, হ্যাঁ ওই গানটা গাইছেন না কেন, ওইটা তো নিজের জন্য রাখা আছে, সেই না আমাকে শোনাচ্ছেন না। তারপরে অনেক পুলকদা যখন খুব জোরাজোরি করলেন, তখন বললেন এক লাইন গিয়ে আমাকে বললেন, একবার গাও তো। তামিনা যেই গেয়েছি, মান্নাদার খুব পছন্দ হয়ে গেছে, তখন মান্নাদা বললেন, যাও তোমাকে দিয়ে দিলাম এই গানটা।
1: তাই তো আমরা পেলাম তোমার এই গানটা, দিদি একটু শুনবো।
0: আমি জানতাম না আমি অত ভালো গেয়েছি কি না, মান্নাদা আরও ভালো গাইছিলেন, কিন্তু উনি ওনারা তো ভীষণ স্নেহপ্রবণ ছিলেন, ভাবলেন যে উনি হয়তো ভেবেছিলেন যে এই গানটা গে হৈমন্তীর। কিন্তু আর একটাও ঘটনা আছে, স্টুডিওতে যখন এই গান রেকর্ড হচ্ছিল 1978 সাল, অনেকে সমালোচনা করে, হ্যাঁ এইটুকু মেয়ে পুজোর সময় গান গাইবে, এত দুঃখের গান কেন, কিন্তু হয়ে গেল কিরকম
1: ভাবো।

0: আহা বড় ভালো গান জানো, এবং আমার জানো আমার বলতে খুব ভাল লাগে এই গানটা যখন রেকর্ডিং হচ্ছিল মানাদার চোখে আমি জল দেখেছি,
1: বড় পাওয়ার হয় না
0: সেটা মানে বিরাট ব্যাপার।
1: 70-এর দশক থেকে এখনো পর্যন্ত ওই গানটা কিন্তু সুপার ডুপার হিট, যেমন হিট ও গো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, বড় ভালো লাগে শুনতে যতবার পারি।
0: ওই গানটা তো হেমন্তদা

0: আমাকে গাওয়ালেন, সেই তখন তখনকার দিনকালটাও অন্যরকম ছিল। কে কার জন্য কি গান বানাচ্ছে সেটা পুজোর আগে সব এর ওর তার কাছে শোনা হয়ে যেত। তা আমাকে শৈলেন মুখোপাধ্যায় উনি ফোন করে বললেন, তোমার পুজোর জন্য যে একটা গান তৈরি হচ্ছে না, হেমন্তদার বাড়ি থেকে ফিরলাম, বলছে বৃষ্টিকে বলছে তুমি আমার চোখের পাতাটা টাচ করো না, তাহলে আমি যে কেঁদেছি সেটা যে বোঝা যাবে না। কি বলো
1: মানে শ্রীরাধিকা ভাব।

0: মানে আর আমি যখন গাইছিলাম না, আমার খুব মনে পড়ে যায়, ধরো ওইখানে হেমন্ত দা শুনছেন, আমি তো দাদার গদ গাইবার বৃষ্টি আবার জায়গাটার জন্য গাইছি, কিন্তু হঠাৎ করে না চটির আওয়াজ পাচ্ছি, আমি তখন ভয় পাচ্ছি, এরে হেমন্ত দা আসছেন, তখন বললেন, ওরে হৈমন্তী গানটা কি বলছিস সেটা একদম ভেবে বল, কেন বলছিস সেটা, এই এখনকার ছেলে মেয়েদের না এইগুলো খুব শেখার দরকার, যদিও এখনকার ছেলে মেয়েরা অনেক অ্যাডভান্সড, তবুও আমি বলবো এই ট্রেনার, প্রপার ট্রেনার দরকার, যেন বৃষ্টি বলছিস বৃষ্টি আমার চোখের পাতাটা টাচ করো না, তাহলে আমি যে কেঁদেছি সেটা বোঝা যাবে না।
1: মানে আমি বলবো গীতিকারেরও এখানে 100%
0: তো কোনো জবাবই ছিল না তখনকার দিনে।
1: দিদি, সেই যে বাংলা পুরনো গানগুলো তার সঙ্গে এখনকার যে নতুন গানগুলো তৈরি হচ্ছে, তার মধ্যে তুমি একটা কথা বলছো, সেটা হচ্ছে যে যারা তৈরি করেছিলেন তাদের কথা, কিন্তু এখনকার সঙ্গে তাদের প্রধান ফারাকটা কি বলতো, কি পার্থক্য দেখছো?
0: দেখো, সময় পাল্টে গেছে, যুগ পাল্টে গেছে। যেমন তখন আমরা এই মিউজিশিয়ানদের নিয়ে বসতাম, রিহার্সাল করতাম, কিন্তু এখন কি, তারা বাজিয়ে চলে যায় কানে হেডফোন নিয়ে, তাদের বাজনাটার সঙ্গে তুমি গান, সেই গানে কখনো অত প্রাণ আসে বলতো?
1: ঠিক ঠিক,
0: সেটা
1: আমার একটা পরিবেশ
0: মনে হয়, খুব মনে হয় সেটা। রামকুমার কাকু একবার গাইতে করি দিয়ে কিনলাম ছবির গান হচ্ছে যেন, তখন থেকে তো শুরু হয়ে গেছে কানে হেডফোন নিয়ে এসে বলেন, এই কারা বাজাবে তারা কোথায়, তখন বলছি সব বাজিয়ে চলে গেছে, তখন বলছি হ্যাঁ আমি তাহলে গাইবো কী করে, বলে কানে ওইগুলো শুনতে পাবেন, ভীষণ কষ্ট হয়েছিল ওনাকে দিয়ে করি দিয়ে কিনলাম ছবির গান। আর করি দিয়ে কিনলাম ছবিতে আমারও একটা গান ছিল, ওই বুঝি বাঁশি বাজে, ভীষণ সুন্দর গানটা,
1: খুব সুন্দর, খুব সুন্দর গান দিদি। মনে হচ্ছে আলাদা আলাদা করে প্রত্যেকটা গানের কথা তোমার কাছ থেকে শুনি, কিন্তু অত তো সময় নেই আমাদের, তো এর মধ্যেই তোমার কাছ থেকে জানতে চাইবো যে তুমি রবীন্দ্রসঙ্গীত করেছো, তুমি নজরুল গীতি করেছো, নজরুল গীতি মানে আমাদের তো মানে ভয়ঙ্কর প্রিয় নজরুল গীতিগুলো, তো তোমার একটা প্রিয় নজরুল গীতি এই মুহূর্তে?
0: দেখো, নজরুল গীতি আমার এত প্রিয় প্রিয় গান আর এত রেকর্ড করেছি, সে এখন হঠাৎ করে মনে পড়া মুশকিল। ওইটা বাজাতো মানা

0: থেকে, এই যে বলছি না দেখি তোমায় দূর থেকে, এটা যখন কথা বলি তখন বলি না, আমি কিন্তু গানের মধ্যে ওইটাই বলেছি।
1: তোমার গানে মানে এক্সেলেন্ট হচ্ছে অভিনয়, ভীষণ ভালো লাগে ওটা। আর এই যে তোমাকে নজরুলগীতির কথা জিজ্ঞেস করলাম, সেরকমই তুমি তো গজলও গেয়েছো অনেক,
0: প্রচুর গেয়েছি, ভজন গেয়েছি, পণ্ডিত ভীমসেন যোশীর সুরে আমার ভজনের রেকর্ড আছে, গজল প্রচুর গেয়েছি, কিন্তু সব ব্যাপারেই আমার ওইটা কাজ করেছে যে আমি কি বলছি সেটা যেন আমি ভেতর থেকে বলি, এইটাই খুব মুশকিল হয়ে যায়।
1: পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে আমরা জানি যে তোমার একটা, তুমি সংস্কৃত
0: খুঁটিয়ে খুঁটিয়ে সব বের করছো। পণ্ডিত রবিশঙ্করকে না আমি, আমরা ছোটবেলা থেকে বাবা ভীষণ ভক্ত ছিলেন, আমরা যেতাম ওনার প্রোগ্রাম হলে বসে থাকতাম, তা একবার ঠিক করলাম আমরা মনে মনে যে ওনার সুরে বাংলা গান গাইতে হবে, তো এক চলে গেলাম ওই লালা শ্রীধরের বাড়িতে, উনি উঠেছিলেন, তো আমাকে খুব পছন্দ করেছিলেন। আমার কিছু গান লন্ডনে বসে নিষিদ্ধা ছিল, নিষিদ্ধ গাঙ্গুলি, ওর বাড়িতে আমার বিভিন্ন ধরনের গান, কীর্তন, বাউল, রবীন্দ্রসঙ্গীত, খেয়াল, ঠুমরি সব, তো ওনার খুব নাকি পছন্দ হয়েছিল, তা আমাকে এসে ফোন নাম্বার নিষিদ্ধার কাছে

নিয়ে এসে উনি ফোন করেন, যখন বলছে না হেমন্তি আমি রবিশঙ্কর বলছি, আমার তো তখন হাত থেকে রিসিভারটা পড়ে যাওয়ার অবস্থা। যাই হোক, তারপরে আমি বললাম দাদা আমি একটু আসবো আপনার সঙ্গে দেখা করতে, এসো। তা আমি গেছি দেখা করে, প্রথম কথাই বললাম দাদা আপনার সুরে আমি বাংলা গান গাইব। কি করে হবে, আমি তো থাকি না এখানে, দেশে থাকতে হবে তো, আমার সময় দিতে পারবো না অতটা। অনেকক্ষণ কথাটা বললাম, বললেন তোমার গান আমার খুব খুব ভালো লেগেছে, তুমি কত ধরনের গান গাইতে পারো আমার ভালো লেগেছে। তা আমি বললাম দাদা হবে না তাহলে, বলছে না না ও অনেক সময়ের দরকার, তুমি এত সময় আমি কি করে দেব। তখন না আমি তারপরে চাটা খাওয়া হলো, চলে আসছি, এটা খুব মজার একটা ঘটনা, চলে আসছি আমি জুতো পরতে পরতে, হঠাৎ আমারও এমন জেদ হয়ে গেল, বললাম দাদা একটা গান শুনবেন? হ্যাঁ, এখন তুমি বাড়ি চলে যাচ্ছ, এখন কি গান শুনবো? তা আমি বললাম যে একটা লাইন শুনুন না। তখন

0: দুনা চোখ বড় বড় করে বলছেন, এ কি, এ গান তুমি কোথায় পেলে? আর কেন, আপনার সুরে বাংলা গান, ওই যে ওনার হায় রে ও দিনে কি মুনা আয়ে। আর পুলকদা ছিলেন না, আমি যে এই গানটা দিয়েছি, আর যেন সেদিন ফিরে না আসে। তখন বললেন যে ভেতরে এসো, ভেতরে ডেকে এই তখন থেকেই গান তৈরি শুরু হলো। বললো পুলককে নিয়ে এসো একদিন। সে অনেক দিন ছিলেন এবং আমাকে অনেকগুলো গান দিয়েছিলেন। একটা গান ছিল খুব ছন্দের ওপরে, কত কি প্রেম ছলে কথা যে বলেছিলে, তুমি যাও যাও মিছে আর শুনতে পারি না। বড় মিষ্টি গান। তারপরে আমি আলী আকবর খাঁ সাহেবের শুরু। আমার না, আসলে আমরা তো শুক্লা অরিজিনালি, আমরা কিন্তু বাঙালি নই, সেটা তোমাকে বলবো ভেবেছিলাম। শুক্লা আমরা ইউপির লোক জানো তো, বাবা তো গান বাজনা করতেন, বাবা দেশের কাজও করতেন অনেক কিছু, কিন্তু বাবা বিয়ে করার পরে কলকাতায় চলে এসেছিলেন, কলকাতাতেই আমাদের জন্ম। আর বাবা ভীষণ বাঙালি ছিলেন, কোনোদিন ধুতি পাঞ্জাবি ছাড়া বাবাকে দেখিনি আমরা।
1: তাই নাকি? বাহ।
0: তো সেই কারণে আমরা বাঙালিও হয়ে গেছি, কি করা যাবে বলো, বাংলা গানের প্রতি এত মায়া মোহ।
1: বাংলা গান তো তুমি করেইছ, অনেক অনেক বাংলা গান তোমার, তার সঙ্গে সঙ্গে তুমি অন্যান্য ভাষাতেও গান করেছো।
0: হ্যাঁ, উড়িয়া গেছি, তারপরে অসমিয়া, অনেক
1: গুজরাটি, ভোজপুরি গানও করেছো।
0: হ্যাঁ, তুমি তো অনেক খবর রাখো দেখছি।
1: রাখতেই তো হবে দিদি, আমরা তো তোমার ভক্ত। তো দিদি, একটা অন্য কোনো ভাষার গান এই মুহূর্তে কি তোমার মনে পড়ছে?
0: শোনো না, এইটা এখানেও একটা মজার ঘটনা। আমরা না একবার পুরী বেড়াতে গেছি জানিস, গানটা এত হিট হয়েছিল বলে, তো ওই যে সমুদ্রের পাড়ে সব তেল তেল দিয়ে দেয় করে, তখন আমার ভাই না ঠাট্টা করে বলেছে যে দিদি উড়িয়া গীত গাওছি। হ্যাঁ, কি করে হবে এরকম একটা ভাব। তখন বলছে হ্যাঁ গেয়েছে, তখন আমি বলেছি বাজে বইসি নাচে ঘুঙ্গুর, বাজে বইসি নাচে ঘুঙ্গুর, মধুর মধুর বইসি রসুর, পাদরে অধীর ঘুঙ্গুর মোর। যেই না গেয়েছি রে, হ্যাঁ শুনেছি শুনেছি, এই গান শুনেছি, মানে এত কি হিট হয়েছিল, প্রথমে বিশ্বাস করছিল না যে আমরা গেয়েছি উড়িয়া গানটা। আরও প্রচুর উড়িয়া গান করেছি আমি, নির্মলা দিয়ার আমিই বোধ হয় সব থেকে বেশি উড়িয়া গান গেয়েছিলাম।
1: আর এবারে একটু হিন্দি ছবির গানের কথা জিজ্ঞেস করি দিদি, অবশ্যই আসবে কাহাঁ সে আই বদরা।
0: হ্যাঁ, আমার আসলে ভাগ্যটা খুব ভালো ছিল জানো, যখনই যে গান গেয়েছি খুব জনপ্রিয় হয়ে গেছে। কাহাঁ সে আই বদরা, এইটাও সেই নিশিদা ওই প্রডিউসার গিয়েছিলেন ওনার বাড়িতে লন্ডনে, ওখানে আমি একসময় অনেক দিন ছিলাম, ওখানে সব অনেক গান রেকর্ড করা ছিল। আর নিষিদ্ধা ভীষণ ভালোবাসতেন, সবাইকে শোনাতে চাইতেন আর কি। তো সেই প্রডিউসার গুল আনন্দ বলে, আমার সব নামও মনে আছে, উনি উনি শুনেছিলেন। তো ওনার তখন একটা ইচ্ছে হয়েছিল যে হিন্দি গান, হিন্দি একটা ছবি হবে, সবই নতুন। সাই পরাজপে উনি ছিলেন নতুন।

0: তারপরে ওই যে ফারুক শেখ, দীপ্তি নাভাল, সবারই কিন্তু প্রথম কাজ ওইগুলো,
1: সব দেবী।
0: হ্যাঁ, তখন আমাকে বললেন যে, আমাকে ফোন করে বললেন আপ গানা গায়েঙ্গি? আমি বলছি হিন্দি মে গানা গায়েঙ্গি? আমি তখন বলছি আপ ভাবছি আকাশের চাঁদটা আমার হাতে, সকলেরই তো একটা থাকে না যে বোম্বেতে গিয়ে গান করব। তারপর যাই হোক, কথাবার্তা হয়ে গেল, তা বললেন যে
1: সেটা কোন সময় তোমার মনে আছে?
0: ওইটা হ্যাঁ 1981 সাল।
1: আচ্ছা,
0: তখন আমি গেলাম গান করতে, আর মিউজিক ডিরেক্টর রাজকমল উনিও নতুন ছিলেন, এখন অবশ্য নেই আর, ওর সবাইকে নতুন নিয়ে কাজ করেছিলেন। তা রাজকমল তো আমাকে চেনেন না, উনি বলেছেন দেখি একটা গান গাওয়াই, তারপর যদি ভাল লাগে গাইবেন, নাহলে বাকি গান অন্য। কিন্তু আমি ছখানা গান আমি নিজেই গেয়ে এসেছিলাম ওখানে।
1: তুমি একটা গান শুনবো?
0: শুন দে একটু। কহাঁ সে আয়ে বদরাও ভুলতা যায় কজরা, কহাঁ সে আয়ে বদরা হো। এই গান ছিল,
1: মানে ওখানে থাকলে না বলে কি আর হিন্দি গান গাইলে না, না আর হিন্দি গান গাইতে
0: না? আমি ওইসব বড় বড় কথা বলতে কোনোদিনই পছন্দ করি না, খুব সাধারণ মানুষ। অনেকেই বলেছিল, উষা খান্না তো ওই ফ্লোরেই আমাকে একটা গান গাওয়ালেন, কিন্তু বললেন তুমি থেকে যাও থেকে যাও। তখন রবীন্দ্র জৈন আমার খুব মানে দাদার মতনই বললো, হৈমন্তী তুই থাকিস না কলকাতায়, সবে একটু জায়গা হয়েছে, ওটা ছেড়ে এখানে এসে পড়ে থাকবি, কি হবে না হবে। আমি আর ওই জন্য থাকিনি। অনেকে বড় বড় কথা বলে না বাংলা ছেড়ে যাইনি ইত্যাদি ইত্যাদি, কিন্তু বাংলাকে নিশ্চয়ই ভালোবাসি। তবে হিন্দিতে গাইলে অল ওভার ইন্ডিয়া আমার নাম হতো আরও, কিন্তু আমি সে প্রলোভনে জড়াইনি।
1: তাও তুমি দিদি ভাবো, কয়েকটা মাত্র গান আমরা হিন্দিতে পেয়েছি তোমার কাছ থেকে, কিন্তু সেই কটা গানেই এখনো, ওই গানগুলো এখনো আমরা শুনে চলেছি সমানে।
0: আর প্লেব্যাক করলে না অনেক কিছু শেখা হয়ে যায়, যে ওই দীপ্তি নাভাল যখন লাস্টে কেঁদে ফেলছে, যখন ছবিটা দেখলাম বুঝতে পারলাম, কিন্তু আমাকে সাই পরাজ বললেন ইদার রোনা পড়েগা, রোনা পড়েগা হেমন্তী রো দেব। আমি ভাবছি গান গাইতে গাইতে কী করে কাঁদবো, কিন্তু কেঁদে ফেলেছিলাম যেন।
1: আচ্ছা, আমি সেও সখা।
0: হ্যাঁ,
1: এই ছবিটা আমাদের অবশ্যই বিশেষ করে উল্লেখযোগ্য, কারণ আমরা উত্তম কুমারের স্টিল এখনো কত যে বড় ফ্যান। আর সেই ছবিতে তোমার ওই গানটি যে এমন সব,
0: এটাও শ্যামলদা। আসলে আমার বাবাকে তো সকলে খুব শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, তো সেখানে শ্যামলদাও আমার ফাংশনে গান শুনে আমাকে একদিন ডাকলেন। এবং শ্যামলদার ভাই ছিল চাঁদুদা, উনিও এখন নেই, চাঁদুদা নাকি বলেছিলেন দাদাকে যে দাদা এই মেয়েটাকে দিয়ে চেষ্টা করো, নতুন একটা ছবির গান আর একটাই ফিমেল ভয়েসের গান, তো তুমি হৈমন্তীকে চেষ্টা করো। তখন আমাকে উনি বললেন, এই আমার বাড়িতে প্রথম আলাপ কীরকম হচ্ছে জানো, এই শোন তুই হরিহরদের মেয়ে না, বাড়িতে আসিস। আমি ভাবলাম কতদিনের চেনা বোধ হয়। গেলাম আর ওনাদের না কোনো ভরম ছিল না রে, গেলাম গানটা লিখে, গৌরীদাও বসেছিলেন, গানটা দিলেন, এবার গা। আমি যে গানটা তো জানি না, দুবার গাইলেন, গেয়ে বলেন এবার গা, দুবার তিনবার গাইলাম, তারপর অমুক তারিখে স্টুডিওয়ে পৌঁছে যাবে। সেখানেই আমি প্রথম উত্তম কুমারকে চোখে দেখেছিলাম জানো, আমি গানটা গাইছি, ওটা উনি প্রডিউসারের মধ্যে একজন ছিলেন, দেখি এসছে এরকম কাঁচের ঘরের মতন ওইখানে দাঁড়িয়ে আছেন। তা আমার গানটা না আমি সব ভুলে গেছি, গানের কাগজটা হাতে ছিল ফেলে দিয়েছি, দিয়ে চুপ। গৌরীদা আর শ্যামলদা কিরে নার্ভাস হয়ে গেলি নাকি? আমি না, ওই তো ওনাকে দেখে আমি আর কিছু ভাল লাগছে না, ওনাকে একটু সামনে আনুন, আমি ওনাকে একবার প্রণাম করব। তারপরে উনি এলেন, উনি বললেন তুমি এরকম করবে জানলে আমি আসতাম না। তারপরে আমি প্রণাম টনাম করে তারপরে গিয়ে গানটা গাইলাম, এবং সেই গান মানে প্রথম ছবির প্লেব্যাক, প্রথমে তো শিব ঠাকুরের গলায় ধরি, তারপরেই গাইলাম এই গানটা। হ্যাঁ,
1: এই গানটা একটু শুনবো।
0: হ্যাঁ।

0: তো কুমার চেনার সেই ওই ওই কাবেরী বসু,
1: কোনো স্বপ্ন সত্যি হওয়ার গান, বড্ড সুন্দর। অনেক মানে প্লেব্যাকেও তোমার অনেক গান।

0: শুনেছি আধুনিক গান, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, আমরা তো শুনেছি, আমরা তোমার গানের ভক্ত, কিন্তু তুমি তোমার গাওয়া যে সমস্ত গানগুলো রয়েছে তার মধ্যে থেকে তুমি বলবে আমার সব আমার প্রিয়।
1: হ্যাঁ, এইটা তোমার ফেভারিট। আমি জানতাম তুমি এই প্রশ্নটা করবে, কিন্তু আমার সব গানগুলোই আমার খুব প্রিয়।
0: আমি তো জানি,
1: আমার ছেলে মেয়ের মতন, জানো 10টা ছেলে যদি থাকে একজনকে ভালোবাসি আরেকজনকে ভালোবাসি না, তাই তো হয় না? আমার বাচ্চার মতন, আমি এতদিন ধরে ওদের লালন পালন করে চলেছি।
0: যখন সন্তানের কথা বললে, তুমি এবারে উত্তরটা কি দেবে তাও আমি আগে থেকে বলে দিচ্ছি, যে বলবে আমার অনেক ছাত্র ছাত্রী আছে, তারাই আমার সন্তান। কিন্তু আমার জানতে ইচ্ছে করছে যে এত যে প্রেমের গান করেছো, এবং প্রেমের গানকে যে কোন মাত্রায় নিয়ে গেছো তুমি, তা আমরা যারা শুধু শুনি তারা জানি। তো তোমার জীবনে প্রেম কিভাবে এসেছিল?
1: প্রেম আসেনি রে,
0: কি করে?
1: গানের সঙ্গেই আমার প্রেম, তোমরা বিশ্বাস করবে কতটুকু আমি জানি না। আমি কখনোই, আমার বাবা খালি বলতেন মা বিয়ে থাকা করিস না, ওই যে আমার মাথার মধ্যে ঢুকে গেছিল। আমি অনেক ছেলেদের সঙ্গে কিন্তু আমার বন্ধুত্ব, বয়স্কদের, হেমন্তদা আমার ভীষণ বন্ধু ছিলেন একটা সময়, শ্যামলদা, প্রত্যেকেই। কিন্তু ওই যে ওকে বিয়ে করে সংসার পাতবো, এটা আমি কোনোদিনই ভাবিনি।
0: আর বাবা ছোটবেলায় যে বলতেন সেরকম ঘটনা কিছু,
1: বাবা যে বলতেন যে বিথা করিস না, ওইটাই আমার কানে খুব বাজত। এবং এখন আমি যে সংসারই নয়, আমার সংসার গানের সংসার। তোমরা আমার বাড়িতে গেলে দেখবে সব গান বাজনা, তাদের ছবি, তাদের ইয়ে যন্ত্রপাতিতে ভর্তি, সবসময় গান হচ্ছে, আমার গানেরই সংসার।
0: জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথা শুনে তোমার একটা গান আছে, হয়তো হতাশা আছে আছে বঞ্চনা, যেখানে তুমি বারবার করে ফিরে আসছো, অতনু আমি সব দেখি সেই পৃথিবীর, যেখানে অজস্র আশাবাদী মানুষের মিছিলেতে তুমি আমি পাশাপাশি চলেছি। বেশ, তাহলে সঙ্গীতের সঙ্গেই তোমার প্রেম, সঙ্গীতের সঙ্গেই তোমার ঘর। আর তবু একদম শেষের দিকে আমরা চলে আসছি অনুষ্ঠানের, এই সময় তোমার কাছ থেকে একটু জেনে নেব যে বাংলা গানে এখন যে সমস্ত শিল্পীরা রয়েছেন, এই প্রজন্মের শিল্পীরা, তাদের সম্বন্ধে তোমার কি ধারণা?
1: দেখো, এখন গানের ধারাও পাল্টে গেছে, সময়ও পাল্টে গেছে। এখন যদি একটা গান রে ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, এই যে তোমার আমার জীবনের সঙ্গে মিলে যাবে, এই এখনকার গানের ধারাটা তো অনেক পাল্টে গেছে। অনেক ভালো ভালো কথা এত সহজভাবে বলা হচ্ছে যে সেটা আমি খারাপ বলছি না, আরও লোকেদের বেশি বোধগম্য হচ্ছে, কিন্তু কোথায় একটা মনে হয় যেন মানটা একটু নেবে গেছে।
0: আচ্ছা,
1: খুব একটা শিখতে হয় না ওই গানগুলো, শুনলেই গেয়ে ফেলা যায়। তো সেইখানে আমরা তো এখন বলতে পারি না, অনেক বয়স হয়েছে তো আমাদের, এত গান শুনেছি, এত আর্টিস্টকে দেখেছি, তবে এই প্রজন্মের ছেলেমেয়েরাও অনেকেই খুব ভালো গাইছে, আমার ভালোই লাগে সবার সঙ্গে মিশতে।
0: আমাদের সঙ্গীতের পরম্পরায় আমরা সেই শুরু থেকে শুরু করে আমরা এখন চলেছি কোন দিকে, মানে তুমি বাংলা সঙ্গীতের ভবিষ্যৎটা কী বলে মনে করো?
1: বাংলা সঙ্গীতের ভবিষ্যৎ তো আমরা কিছু বলতে পারবো না, কোন ধারা যে কখন এসে পড়ে যাবে। কেননা আমি একটা কথা বলি, ওই যে দিনের শেষে ঘুমের দেশে যখন পঙ্কজ মল্লিক গিয়েছিলেন, আমি গভীর শ্রদ্ধা ভরে বলছি, কিন্তু সেটা আস্তে আস্তে পরবর্তীকালে হেমন্তদা যখন গাইলেন, গায়িকাটা অনেক পাল্টে গেল না?
0: একদম একদম,
1: সেইটাই আমি ভাবি যে এরকমভাবে হয়তো আমাদের গায়কী পাল্টে গিয়ে হয়তো আর একটা গায়কী আসবে। বাচ্চারা তো এখন অনেক বেশি বুদ্ধি ধরে।
0: তবু এখন ধরো যে কোনো রিয়ালিটি শো হচ্ছে বা কোনো কম্পিটিশন হচ্ছে, সেখানে তো ঘুরে ফিরে তোমার গানই আসছে, তোমার গানগুলো,
1: গানগুলোই সবাই বাচ্চারা গাইছে। কিন্তু এখনকার গান কিন্তু খুব বাচ্চারা কেউ তেমন গাইছে না,
0: নম্বর পাওয়ার জন্য গায়।
1: হ্যাঁ, নম্বর পাওয়া। এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় যারা ছেলে মেয়েদের এখানে পাঠাচ্ছেন এই যুগের গানগুলো, অনেক বাচ্চা বাচ্চা ছেলেরা মান্নাদার গানগুলো যেভাবে গাইছে, ওরা কিন্তু গেয়ে ফেলছে, ভালো গাইছে, দে আর সো ট্যালেন্টেড, কিন্তু আরেকটু বোধহয় শিখতে হবে, এগুলো আমাদের মুখে হয়তো এখন মানায় না, শিখলে ভালো কাজ করা যাবে, যেমন পড়াশোনা করলে।

0: পাস করবে না, সেরকম গানও ভালো করে না শিখলে গাওয়া যাবে না। ওরা ওদের তো নকল করার ক্ষমতাটা অনেক বেশি, অনুকরণ করছে, কিন্তু আমার মনে হয় একটু ধরে বেঁধে শেখালে বোধ হয় ভালো হয়।
1: আচ্ছা।

0: এই যে এখনো সারেঙ্গিটাও আছে, সবই কিন্তু রাগ রাগিনীর উপরে। একটা কৌশারং রাগ, সা গা রে মা গা পা রে সা নি গা রে মা গা, এর উপরে গান অভিজিৎ দা করলেন।
1: আমাদের ভীষণ গৌরব যে এই গানটি লিখেছিলেন আমাদের
0: লিখেছেন হয়তো, আমরা জানি না। কিন্তু রেডিওতে যখনই আসতাম বলতেন, খালি কি সারেঙ্গিটাই বাজবে হৈমন্তী, আর কিছু বাজাবে না? আর রেডিওর সঙ্গে আমার না ভীষণ একটা বাচ্চাবেলার যখন গাস্টিং প্লেসে ছিল, সে সময় আমি শিশুমহলে গাইতে এসেছিলাম, অডিশন দিতে এসেছি। তখন আমরা তো আসলে কি জানো, ওই যে বললাম বাবা তো ওখান থেকে চলে এসেছিলেন কলকাতায়, তারপরে আমার মামা বাড়ি ছিল বাঙাল, তারপরে কি হয়েছিল বাঙাল আর হিন্দি মিশে একটা ভাষা তৈরি হয়েছিল,
1: বুঝছিস
0: তো? সে আমি অডিশন দিতে গেলাম ইন্দিরাদি, ইন্দিরাদি আমাকে কি ভালো যে বাসতেন, এইখানে রেডিওতে ঢুকলেই আমার সেগুলো মনে পড়ে যায়। আর বাঙাল ভাষা তো আমাকে বললেন যখন, তোমার বয়স কত? আমি বললাম 5। বাবা খুব বকতেন, বাবাদের একটা চন্দ্রবিন্দু লাগাতে পারো না,
1: 5।
0: সেই 5টা আমি এখনো এই এইখানে যখন স্টুডিও চলে এলো, তখন ইন্দিরাদি একদিন দাঁড়িয়ে আছেন আমাকে, কিরে 5 ভালো আছিস তো?
1: এখনো কি রেডিও শোনা হয় দিদি?
0: রেডিওটা আমাদের একটা

বুকের মধ্যে নরম জায়গা জানো। আমি মাঝে মাঝেই রাত্রিবেলা একা থাকলে রেডিও চালিয়ে দিই, অবশ্য হিন্দি গানটা, হিন্দি গান আমি খারাপ বলছি না, কিন্তু বাংলা গান একটা তার মধ্যে যখনই আসে না খুব ভালো লাগে রে। বাবাও, বাবা যে এত ক্লাসিক্যাল গাইয়েছিলেন, বাবাও কিন্তু বাংলা গান রেকর্ড করেছিলেন, আর তখনকার গাইবার স্টাইল তো অন্যরকম ছিল।

0: তখন সব সাইকেল পন্থী।
1: আর রেডিওর আর একটা স্মৃতি বলি, এই তো বললাম 5 বছর বয়স, কিন্তু আমি যখন আধুনিক গান এবং ভজন গান পরে দিয়েছি, আগে খেয়ালের অডিশন দিয়েছিলাম, তো এই স্টুডিওতেই ওইখানটায় ভিজি যোগ আমার গান শুনছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, হেমন্তী ইতনা আচ্ছা গাতি হো তুম, ক্যা রে গ্রেট ক্যা হ্যায় আমার বি, কেউ রেগে উঠলেন বি গ্রেট কেন, সেই উনি আমাকে এক কথায় অডিশন ছাড়াই এ গ্রেড করে দিয়েছিলেন।
0: বাবা
1: কত জীবনে না কত যে বড় বড় মানুষের আশীর্বাদ পেয়েছি, ভালোবাসা পেয়েছি। তবে আমার একটা কথা মনে হয়, আমি বলছি না আমার খুব স্বভাব ভালো, কিন্তু আমার স্বভাবের জন্য প্রত্যেকের কাছে আমি অপত্য স্নেহ ভালোবাসা পেয়েছি। আর বাবা খালি বলতেন কখনো গান গেয়ে মনে করবি না খুব ভালো গেয়ে এসেছি।
0: আচ্ছা,
1: একটা গান রেকর্ড করে এসে বাবাকে বললো, বাবা এই সাটা খুব সুরে লেগেছে, বাবা কি বকলেন, ছি ছি কখনো এরকম কথা বলবে না, ভাববে না।
0: তাহলে তোমার কথাই,
1: শিক্ষা দীক্ষাগুলো না এখনকার প্রজন্মের মধ্যে অনেকটা দরকার।
0: সঙ্গীত, তুমি যে বলেছো যে সঙ্গীতই সর্বশ্রেষ্ঠ সাধনা, সত্যিই তাই, এখনো তুমি ছাত্রী শিখে যাচ্ছ
1: একদম।
0: তোমার তো এখনো অনেক অনুরাগী, আমরা তার মধ্যে অন্যতম, তো সেই অনুরাগীদের কাছে তুমি কি বলবে, তোমার ভবিষ্যৎ সঙ্গীত পরিকল্পনা কি রয়েছে?
1: ভবিষ্যৎ সঙ্গীত পরিকল্পনা তেমন কিছু নেই, আমি খালি বলতে চাই যে গান গেয়ে যাও, ওর মতন শান্তি আর কোনোখানে নেই। তোমার মন খারাপ হলে গাও, খুশি হলে গাও, নানান ধরনের গান রয়েছে, তোমরা গেয়ে যাও, মন ভালো রাখো। আর আমি তো গানে গানে বলেছি

0: এর মধ্যে ডুবে থাকো।
1: এখনো সারেঙ্গিটা বাজছে, বেজেই চলেছে, আর আমরাও বন্ধুরা শুনছি দিদির গাওয়া গানগুলো, যে গানগুলো বারে বারে ঘুরে ফিরে আমাদের কখনো দুঃখে, কখনো সুখে, কখনো ভালোবাসায়, কখনো বিরহে, সব সময় আমাদের সঙ্গে রয়েছে। দিদিও ঠিক এইভাবে আমাদের সঙ্গে থাকুন আরও অনেক বছর, তার সঙ্গীতকে সাধনা করে, সঙ্গীতকে তার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ করে। অনেক অনেক ধন্যবাদ দিদি, এবং তোমার জন্য অনেক শুভেচ্ছা, তোমার সামনের পথ আরও সুমধুর হোক।
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ খুব।

পরম্পরা অনুষ্ঠানটি শুনলেন। এই অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী হৈমন্তী শুক্লার সাক্ষাৎকার নিলেন রত্নাবলী সাহা। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
1: কার মাথায় উঠবে বিশ্বসেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
2: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
3: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
4: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
0: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
1: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
2: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
0: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
5: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা PM কিষাণ দেশের ছোট ও প্রান্তিক কৃষকদের চাষের খরচ মেটাতে ও তাদের আর্থিক সুরক্ষার যোগান দিতে ভারত সরকারের একটি কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, যার মাধ্যমে প্রতি বছর 3টি কিস্তিতে 6,000 টাকা সরাসরি সুবিধাভোগী যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।

0: died in the Ras Laffan incident are being repatriated to India yesterday. In a social media post, the embassy expressed its hope to repatriate other mortal remains soon. It extended gratitude to Qatari authorities and Indian community organizations for their support and coordination. The embassy also stated that it has been in contact with the Indians injured in the accident. The NTA has opened a window yesterday for candidates to challenge the provisional answer keys for the NEET UG 2026 re-exam, which was held on 21st of this month. In a social media post, the NTA announced that the answer keys are now available at www.neet.nta.in. In the ICC Women's T20 World Cup, India defeated Bangladesh by 5 wickets in a Group A clash at Emirates Old Trafford in Manchester. India comfortably surpassed the target of 137 runs, scoring 139 for the loss of 5 wickets in 6.5 overs. And that is the end of this news bulletin.
1: Akashbani, Kolkata. এখন আপনাদের জানিয়ে দিই, 26 জুন 2026 শুক্রবারের গীতাঞ্জলি ও সঞ্জয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় শুভাশিত শুনবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। 6টা 5 মিনিটে সঙ্গীতাঞ্জলি, 6টা 30 মিনিটে আজকের চাষবাস, গলা ফোলা ও বাদলা রোগ এই নিয়ে বলবেন প্রাণী চিকিৎসক ডক্টর উৎপলেন্দু মণ্ডল, 6টা 40 মিনিটে আপনার স্বাস্থ্য, ড্রাগের নেশা সর্বনাশা এই নিয়ে বলবেন ডাক্তার তপব্রত গুহ রায়, 6টা 45 মিনিটে প্রাত্যহিকই উপস্থাপনায় অয়ন্তিকা ঘোষ ও সৌরভ সাহা, 7টা 45 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সাহা, 8টায় জানা অজানা পাখির উড়ান আশ্চর্য বিজ্ঞান শুনবেন দ্বিতীয় পর্ব, বলবেন ডক্টর প্রদীপ্ত পঞ্চাধ্যায়, 8টা 5 মিনিটে নিরাময় মাদক দ্রব্যের অপব্যবহার নিয়ে ডক্টর ঔষধ বিশেষজ্ঞ ডাক্তার শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার বাইরে থেকে রেকর্ড করে এনেছেন ঐন্দ্রিলা রায়, 8টা 20 মিনিটে গান্ধী চর্চা পল্লী সমাজের সংস্কারক গান্ধীজি এই নিয়ে বলবেন ডক্টর রেণুপদ ঘোষ, 8টা 30 মিনিটে সঙ্গীতালেখ্য শোকের শহীদ মিনার কারবালা রচনা ও প্রযোজনা নারুল আলম, 9টায় বাংলা ছায়াছবির গানে গানে গানে, 9টা 25 মিনিটে সমীক্ষা, 9টা 30 মিনিটে আকাশবাণী পডকাস্ট প্রযোজনা দুর্বা দে শুনবেন সঙ্গীত একাডেমি পুরস্কারপ্রাপ্ত পার্বতী দাস বাউলের সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন অর্পিতা পোদ্দার, 10টায় গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, বেলা 11টায় যুববাণীর অনুষ্ঠান তরুণের স্বপ্ন উপস্থাপনায় শ্রীপর্ণা পাল এবং কিংসুক ঘোষ, 12টায় আধুনিক গান শিল্পী মধুছন্দা ভট্টাচার্য, 12টা 15 মিনিটে লোকগীতি শিল্পী স্বপন কুমার বর্মন, 12টা 33 মিনিটে উনজমির দুনো ফসল এই অনুষ্ঠানে ড্রাগের নেশা সর্বনাশা এই নিয়ে আলোচনায় সাংবাদিক অনন্ত কুমার রায় ও দেবব্রত মিত্র এবং বাক চিকিৎসক পার্থসারথী রাউত, সঙ্গে থাকবেন সুব্রত চক্রবর্তী, 1টা 45 মিনিটে মহিলা মহলে আলাপি কলম গল্প পাঠে তিস্তা চক্রবর্তী এবং কবিতা পাঠে থাকবেন রীনা গিরি উপস্থাপনায় সোমা সাহা, 2টা 30 মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে সাঁওতালি গানে মালতি টুডু ও সহশিল্পীরা, এরপর সাঁওতাল বিপ্লব 1855 নিয়ে সঙ্গীতালেখ্য হুলে হুল প্রযোজনা পরিমল হেমব্রম, এরপর লোকগীতি কার্তিক মুর্মু ও সহশিল্পীদের পরিবেশনায়। গীতাঞ্জলির প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন উপস্থাপনায় মিতুল সাহা, অনুষ্ঠান বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়, 5টা 30 মিনিটে বিদ্যার্থীদের জন্য প্রশ্নোত্তরে পড়াশোনা, 7ম শ্রেণীর ভূগোল বিষয়ে আলোচনায় বিআরএ ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক কৌশিক চীনা সঙ্গে 3 বিদ্যার্থী, 6টা 5 মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পায়রানী সোমবারী মুর্মু ও সহশিল্পীদের পরিবেশনায়, 6টা 15 মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে মাদকের ব্যবহার জীবনের সমাপ্তি এই নিয়ে বলবেন ডক্টর।

সোমনাথ মুর্মু। তারপর শুনবেন লোকগীতি বাবুলাল সোরেন ও সহশিল্পীদের পরিবেশনায় এবং গুরু হাসদা ও সহশিল্পীদের পরিবেশনায়। 6:38 কৃষি কথার আসর। প্রথমে চিংড়ি চাষ লাভজনক করতে হলে, এই নিয়ে ডক্টর দেবাশিস দের সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। পরে গবাদি প্রাণী পালনে প্রযুক্তি বিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা, এই বিষয়ে ডক্টর রানা প্রতাপ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, বলবেন ভাস্কর লেট। 8:00 বাংলা নাটক দুর্গেশ নন্দিনী, কাহিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ কৃষ্ণকুমার চট্টোপাধ্যায়, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী নৈরিতা তন্ত্রী। 9:30 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সমীরণ সরকার। 9:40 দোতারা, শিল্পী স্বপন কুমার বর্মন। 10:00 ছায়াছবির গান। 10:30 নজরুল গীতি সুর পিয়াসী শিল্পী গোষ্ঠীর পরিবেশনায়। 10:45 আধুনিক গান, শিল্পী মধুচন্দা ভট্টাচার্য। 11:00 গজল, শিল্পী গুরজিৎ সিং শেঠি। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, শিল্পী পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত নারায়ণ রাও যোশী। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ইন্দ্রাণী সাহা। 6:35 রামচরিত মানস 153তম পর্ব শুনবেন। 6:45 নজরুলগীতি সুর পিয়াসী শিল্পী গোষ্ঠীর পরিবেশনায়। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অর্পণ চেন্না। 8:30 দোতারা, শিল্পী স্বপন কুমার বর্মন। 8:45 আধুনিক গান, শিল্পী মধুচন্দা ভট্টাচার্য। 9:10 রসধারা উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য। 10:15 অঞ্জুমান উপস্থাপনায় সরফরাজ আহমেদ। 11:00 পাশ্চাত্য অনুষ্ঠান গোল্ডেন ওল্ডেজ উপস্থাপনায় দীপা চন্দ। 12:00 সুরভি উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য। 12:20 পাশ্চাত্য অনুষ্ঠান উপস্থাপনায় দীপা চন্দ। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সারেঙ্গি, শিল্পী উমেশ মিশ্র। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ইন্দ্রাণী সাহা। 5:20 উর্বশী উপস্থাপনায় দেবিকা গুপ্ত। 6:10 হিন্দি অনুষ্ঠান, 6:30 গুলগুলশন, পরপর 3টি অনুষ্ঠান উপস্থাপনায় দেবিকা গুপ্ত। 7:10 আধুনিক গান, শিল্পী মধুচন্দা ভট্টাচার্য। 7:30 দর্পণ। 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 9:16 দিল্লি কেন্দ্র থেকে স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ফ্রম মি টু ইউ উপস্থাপনায় সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়। 11:10 শুনবেন হিন্দি ছায়াছবির গান। শুনলেন 26 জুন 2026 শুক্রবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কলকাতা আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও তার আশপাশের অঞ্চলের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1.7 ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 100% এবং সর্বনিম্ন পরিমাণ ছিল 71%। গত 24 ঘন্টায় কলকাতা ও তার আশপাশের অঞ্চলে বৃষ্টি হয়েছে 88.6 মিলিমিটার। পশ্চিমবঙ্গে নদী ও সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলির প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:00